0: Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ প্রথমবারের মতো জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে খুলনা জেলা প্রশাসন ও বিআরডিবি যৌথভাবে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক মিজ ইরুফা সুলতানা বিশেষ অতিথি থাকবেন। বিআরডিবির উপপ্রকল্প পরিচালক আবু মোহাম্মদ বিল্লাল হোসেন এতে স্বাগত বক্তব্য রাখবেন। পরে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ঋণের চেক, পুরস্কার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ব্র্যাক দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে যে কয়েকটি বেসরকারি সংস্থা কাজ করছে তাদের মধ্যে ব্র্যাক অন্যতম। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে তারা সুশৃঙ্খলভাবে এবং সুনামের সাথে কাজ করছে। বিকাশ চালুর মাধ্যমে সংস্থাটি ব্যাংকিং ব্যবস্থাকে দেশের মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। তিনি গতকাল ব্র্যাক ব্যাংকের খুলনা মহানগরীর স্যার ইকবাল রোড শাখায় ব্র্যাকের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, বিগত 25 বছর ধরে সংস্থাটি নারীদের উচ্চশিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণ, সুপেয় পানি সরবরাহ, জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংস্থাটি 25,000 বৃক্ষরোপণ করেছে এবং এই 25 বছরে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে। নজরুল ইসলাম মঞ্জু সংস্থাটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বিদেশে গমনেচ্ছুক দরিদ্র পরিবারের সন্তানদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ব্যাংকের আঞ্চলিক প্রধান আলামিন শেখ ও সাউথ জোনের ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে নজরুল ইসলাম মঞ্জু নগরীর মজিদ সরণি, আড়ংঘাটা থানাধীন আজিজের মোড়, মীরের ঘাট, খালিশপুর থানাধীন পেটকা বাজার, বৈকালি বাজার ও জংশন রোডের ড্রেনেজ, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। যশোর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় হাসপাতালের সেবার মান উন্নয়নে ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য গাজী এনামুল হক উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 শীর্ষক প্রকল্পের আওতায় 10টি মসজিদের মধ্যে 30 লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন। সাতক্ষীরা আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এডিপির 44,24,779 টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী গতকাল বাছাইকৃত উপকারভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়। সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, উপজেলা জামায়াতের আমির সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 11টি ইউনিয়নের বাছাইকৃত উপকারভোগীদের মধ্যে 11টি ব্যাটারি চালিত ভ্যান, 33টি সেলাই মেশিন, 33টি বাইসাইকেল, 99টি সিলিং ফ্যান, 24 জোড়া স্কুল বেঞ্চ, 22টি হুইল চেয়ার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 203টি ফুটবল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ এর আয়োজন করে। এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলায় 16টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে গতকাল ফগার মেশিন বিতরণ করা হয়। সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে সব ফগার মেশিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্ব, উপজেলা প্রকৌশলী, উপজেলা জামায়াত ইসলামীর আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া চলতি 2025-2026 অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল 1,150 জনের মধ্যে গাছের চারা, জৈব সার ও মাসের খুঁটি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে গতকাল দুপুর 1টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

0: থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বলেশ্বরের নিকট দিয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন সামিনা চৌধুরীর কণ্ঠে, গীতিকার নাসির আহমেদ।

প্রিয় শ্রোতা, উপভোগ করছেন দেশাত্মবোধক গান, প্রচারিত হচ্ছে আপনার জন্য বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটি শুনবেন কামাল আহমেদের কণ্ঠে, কথা সাজিয়েছেন মুন্সী ওয়াদুদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: অনুষ্ঠানের এবারে গানটি শুনবেন মশিউজ্জামান চৌধুরী কণ্ঠে, গীতিকার সৈয়দ জামান।

শুনলেন দেশাত্মবোধক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। প্রথম গানটি শুনবেন MM জাফর ইকবালের কণ্ঠে, গীতিকার অশোক কুমার দে, সুরকার শাহ আলম বাদল।

প্রিয় শ্রোতা, আমরা কিছু সুন্দর গান উপভোগ করছি, নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে আজকের এই সকালটাতে। এবারে চলে যাচ্ছি সানজিদা শিলির কণ্ঠে গান শুনতে। কথা লিখেছেন আব্দুল হামিদ এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 9 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকাস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পার্শ্বের মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। ঘোষণাটি শুনলেন।
1: মালায় এবারে শুনবেন শেখ হাফিজুর রহমানের কণ্ঠে গান, গীতিকার আতিক মাহমুদ সদর এবং সুরকার নারায়ণ চন্দ্র রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে অনুষ্ঠানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী আয়োজনের সাথে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন নূর ইয়াসমিন জলি, কথা লিখেছেন মোল্লা আবুল বাশার এবং সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আজ 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও শুনতে পাবেন। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা। চলুন আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, শেষ গানটি শুনে আসি। গানটির কথা লিখেছেন শেখ হাসান, শিল্পী ও সুরকার শেখ আব্দুস সালাম।

প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধানের থেকে বিচ্ছিন্ন বোধ না করায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন হামলা এবং তথ্যযুদ্ধ সহ ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে অবশ্যই আধুনিক প্রযুক্তি সহ প্রস্তুত থাকতে হবে। এর আগে পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ হ্রাস এবং আন্তর্জাতিক কার্বন বাজারের সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের কার্বন ক্রেডিট বাড়ানোর জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এই নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী কার্বন শোষণ বাড়াতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণ, শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বন সুরক্ষা এবং বৃক্ষরোপণ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময় উপযোগী এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল নিজ দপ্তরে এ সংক্রান্ত এক সভায় একথা জানান। মন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালী ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকায় তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী মাস থেকে তেল উৎপাদন আরও বাড়াতে সম্মত হয়েছে। ওপেক প্লাস এক বিবৃতিতে জানায়, আগস্ট থেকে দৈনিক তেলের উৎপাদন 1,88,000 ব্যারেল বাড়াতে সম্মত হয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। গতরাতে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে নরওয়ে 2-1 গোলে ব্রাজিলকে পরাজিত করে। এদিকে ইংল্যান্ড এখন মেক্সিকোর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলায় ইংল্যান্ড 3-2 গোলে এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে আগামী বুধবার দুপুর 1টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে বলেশ্বরের নিকট দিয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তরবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে। নীল নবক্ষণে আসার গগনে তিল চাহিয়ার নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে।
2: ঠিক তাই, আষাঢ়ের এই বৃষ্টি স্নাত মিষ্টি সকালে অনেকটাই মনে হয় যে ঘরে থাকি, কিন্তু কাজের ক্ষেত্রে তো আমাদের সবাইকে বাইরে যেতেই হয়, তাই না?
1: হ্যাঁ, ঠিক তাই।
2: আর বৃষ্টি স্নাত এই মিষ্টি সকালে বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর ভুবনে। আজ রূপালীতে আমরা দুজন রয়েছি আপনাদের সাথে, আমি হুসনা
1: এবং আমি মরিয়াম সুলতানা চিনিয়ে আছি আপনাদের সাথে। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল এবং আমাদের সাথে আরো অসংখ্য শ্রোতা বন্ধু আছেন,
2: তাই না? তারা কিন্তু
1: অনেক অনেক চিঠি পাঠিয়েছেন, তবে আজকে কিন্তু আমরা একটি চিঠি পড়বো, তাই না?
2: আর দেখতে পাচ্ছি চিঠিটি কিন্তু অনেক সুন্দর, অনেক রঙের সংমিশ্রণে বন্ধু আমাদেরকে লিখে পাঠিয়েছেন, অনেক ভালোবাসা দিয়ে লিখেছেন।
1: একটু পড়ছি। লিখেছেন আমাদের কাছে মোহাম্মদ লুৎফর জর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে। তিনি লিখেছেন, আমি চিঠি পাঠালে পড়া হয় না, প্লিজ চিঠি পড়ে মন ভালো করে দিবেন।
2: এই যে আজকে তো চিঠিটি পড়েই ফেললাম, নিশ্চয়ই বন্ধুর মন ভালো হয়ে গিয়েছে। আর এভাবেই আমাদের কাছে লিখতে থাকুন, আর আমাদের কাছে লেখার ঠিকানা তো আপনাদের জানাই আছে, তারপর আরো একবার জানিয়ে দিই।
1: রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আর যারা কথা বলতে চায়,
2: আর যারা ফোনে আমাদের সাথে কথা বলে তাদের অনুরোধগুলো জানাতে চান, ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। তো আর কথা বাড়াবো না বন্ধু, লুৎফর জোয়ারদারের পছন্দের গানের কাছে চলে যাব।
1: শুনতে চেয়েছেন শান্তি চাই ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে গান, আর গানটার পরে কিন্তু ফিরছি আপনাদের কাছে, আবারও সঙ্গেই থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান।
1: এবারে রয়েছে ফুল আর কাঁটা, এই ছায়াছবি থেকে গান রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। অনুরোধ করেছেন রুবেল খালিশপুর খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি ফোন ইন পর্বে। সরাসরি কথা বলতে আপনাদের এই সাথে রূপালী আয়োজনে 01974121970 নম্বরে জিনিয়া এবং হোসনা আছে আপনার সাথে সরাসরি কথা বলতে।
3: সালাউদ্দিন লালন, পুঠিয়া রাজশাহী থেকে বলছিলাম।
4: জি বলুন বন্ধু।
3: ওপারে আকাশ সিনেমা থেকে ফকির শাহাবুদ্দিন এবং ডলি শাহান্তনের কণ্ঠে তুই যদি হই কি গোলার মালা।
4: ঠিক আছে, ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে আপনাদের সাথে সরাসরি কথা হচ্ছে।
2: জি আদাব, কে বলছেন?
5: শোকচন্দ্র দিগলাট কাঁথা রাজবাড়ি থেকে বলছি।
2: জি বলুন।
5: আমাকে শোনাবেন সবিন্দ্রবাসে আমবাগান আর গানে করবে আমবাগান আমবাগান।
2: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, অনেক বেশি ভালো লাগবে তাহলে আমাদের। দেখছি এবারে কে আছেন। শুভ সকাল
6: দিদি, কথা বলছি পলাশ কুমার সরকার।
2: জি,
6: ঠিকানা কাঞ্চননগর লুমড়িয়া।
2: জি বন্ধু বলুন।
6: দিদি আমার গান শোনাবেন হৃদয় আর কথা এসবে থেকে এসআই টুটুলের কণ্ঠে
2: ঠিক আছে, আমরা কিন্তু বারবার বলছি আপনাদেরকে অনেক ভালোবাসি। আর চলছে রূপালি, চলছে ফোন ইন, দেখছি এবারে কে আছেন।
7: দিদি নমস্কার।
2: জি আদাব,
7: আমি জ্ঞানেন্দ্র পান বলছি।
2: জি বলুন বন্ধু। আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই আপনার পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। ভীষণ সুন্দর একটা সকাল কাটাচ্ছি, দেখছি এবারে কে আছেন আমাদের সাথে ফোন লাইনে। শুভ সকাল। জি অনুবিশ্বাস।
8: তুমি যে ছেলে বড় ভালো দেখে তাই তো, হ্যাঁ ছেলে যেন অনেক ভালো হয় এটি কিন্তু আমরা চাই। দেখছি এবার
2: সবার জীবনে যেন একটা ভালো মানুষ আসে, তাই না?
8: খুব খুব প্রয়োজন কিন্তু একটা ভালো মানুষ, প্রতিটা মানুষই জীবনে একটা জীবন সঙ্গী চাই, সে যেন অনেক ভালো হয় আর সবসময় পাশে থাকে। আর প্রিয় শ্রোতা, চলছে বর্ষার সময়, তাই না? আপনি কিন্তু বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা নিতে ভুলবেন না, তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজে
2: বের হতে হবে আর কি।
8: তো চলছে ফোন ইন প্রোগ্রাম, দেখবো এবারে কে যোগ দিয়েছেন আমাদের সাথে।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি রুবেল, আপনার পছন্দের গান কিন্তু আজকে শুনিয়েছি, শুনেছেন? জি, আজকে কোন গানটির অনুরোধ রয়েছে?
9: পরবর্তীতে আমাকে শোনাবেন জীবন সঙ্গী ছবিতে।
2: হুম,
9: শিরোনাম নানা চললে যেও না, একা থাকতে পারবো না, সাথী ছাড়া জীবন বাঁচবে না।
2: ঠিক আছে,
8: তাই তো।
2: ধন্যবাদ রুবেল ফোন করার জন্য, সাথে থাকুন, অবশ্যই পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব।
8: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো, বলুন।
2: অনেক ধন্যবাদ, আর এভাবে সবসময় লিখবেন আমাদের কাছে। কোন গানটি? মায়ের হাতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই চেষ্টা করবো। আজকে যেহেতু আমরা পছন্দের গান প্রচার হয়েছে, আবারও আমরা চেষ্টা করবো আগামী আয়োজনে রাখার। আর সবসময় আমরা আমরা চেষ্টা, মানে আমাদের প্রত্যাশা থাকে বন্ধুদের কাছ থেকে বেশি বেশি চিঠি পাওয়ার, সবসময় বেশি বেশি করে আমাদের কাছে লিখবেন, সেই প্রত্যাশা রইল।
10: হ্যালো, নমস্কার,
8: আদাব।
10: আমি দিগোলাত পাংশা রাজবাড়ি থেকে লক্ষ্মী বলছি।
8: জি লক্ষ্মী, বলুন।
10: হ্যাঁ, আমাকে শোনাবেন বাবা কেন চাকর শিল্পী খামেদা হাসান মিনুর কণ্ঠে যেকোনো একটি গান।
8: ঠিক আছে, ধন্যবাদ ফোনের জন্য, অনেক বেশি ভালো লাগছে। খুব অল্প সময়ে কিন্তু শ্রোতারা কথা শেষ করছেন।
2: ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। কে বলছেন, কোথা থেকে? জি
8: আচ্ছা, অবশ্যই আজকেই শোনাবো, আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, খুব ভাগ্যবান শ্রোতা,
2: ধন্যবাদ বন্ধু, সাথে থাকুন।
8: হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন? কে বলছেন? নিপা। আচ্ছা বলুন,
2: নিপা
8: বৃষ্টি।
2: ঠিক আছে নিপা, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনাতে। আর বর্ষা যেহেতু হচ্ছে, হঠাৎ বৃষ্টি ছায়াছবির গান আমরা শুনতেই পারি, তাই না?
8: ঠিক, তাই ভালো লাগবে। দেখছি এবারে কে আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, মশিউর ভারত থেকে। চৌগাছা থেকে। আচ্ছা
2: আচ্ছা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব ধরনের গান শোনানোর জন্য, আপনাদের অনুরোধের উপর নির্ভর করছে। কথা দিলাম
8: গায়ের ছেলে প্রেমে পড়েছে। আচ্ছা আচ্ছা, অনেক সময় নিয়ে ফেলেছেন প্রিয় শ্রোতা, আপনাদের জন্য সময় কিন্তু 30 সেকেন্ড, এর জন্য খুব দ্রুত কথা শেষ করতে হবে। চলো শেষ ফোনটি নিয়ে আসি, তাই না?
2: হ্যালো, জি আদাব বন্ধু, কে বলছেন, কোথা থেকে? কণিকা। জি কণিকা বলুন। ঠিক আছে, ধন্যবাদ কণিকা ফোন করার জন্য, সাথেই থাকুন। আর এই ফোন পছন্দের গানটি অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করবো, আপনাকে সাথে থাকতে হবে অনুষ্ঠানের। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। আবারও কথা হয়ে যাবে আপনাদের সাথে আগামী আয়োজনে, সেই প্রত্যাশায় চলে যাচ্ছি গানের কাছে।
8: হ্যাঁ, এবারে কিন্তু স্বপ্নের বাসর,
2: কোন গানটি রয়েছে? আচ্ছা, স্বপ্নের বাসর গানের জন্য কিছুক্ষণ আগেই বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন বন্ধু। আরো একজন বন্ধু কিন্তু অনুরোধ করেছিলেন,
8: গোলাম মুস্তফা হরিণটানা খুলনা থেকে অনুরোধ করেছেন আমাদের কাছে, আর কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও ইন্দ্র কিশোর।

প্রিয়শ্রোতা, সুন্দর কিছু গানের সাথে আমরা এগিয়ে যাচ্ছি। এবারে রয়েছে রাধাকৃষ্ণ ছায়াছবি থেকে সাবিনী ইয়াসমিনের কাছে, অনুরোধ করেছেন রেজাউল বালিয়া তালা থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আবারও গানের কাছে চলে যাচ্ছি, আর এবারে আপনাদেরকে শোনাব অংশীদার ছায়াছবির গান সুবীর নন্দীর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আমাদের ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু এমডি ওয়াহিদুজ্জামান। তো বন্ধু, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানের সাথে। ভীষণ ভালো লাগার একটা সময় কাটছে, তবে এই মুহূর্তে বলতেই চাচ্ছি যে রাস্তাঘাট অবশ্যই দেখে পার হবেন ডানে অথবা বায়ে যখন পারাপার হবেন। আর অবশ্যই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কিন্তু রাস্তা পার হওয়া যাবে না, এবং কথা বলতে বলতেও রাস্তার পাশ দিয়ে চলা যাবে না। এইটুকু সতর্কতা আমরা কিন্তু
1: অবলম্বন
0: করতেই পারি। চলে যাচ্ছি পরবর্তী গানটি শুনতে। কষায় ছবি থেকে রুনা লায়লার কণ্ঠে অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ছিনাদহ থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। আর আপনাদের জন্য আমাদের একটি ঘোষণা রয়েছে, আগামী 9 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকাস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পার্শ্বের মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 500 কিলোহার্টজে। একই সাথে শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে।
1: প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আরও একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের 3টি একদিনের আন্তর্জাতিক ও 3টি টি টোয়েন্টি ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী আজ 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন?
0: হ্যাঁ জিনিয়া, আমরা কিন্তু দু একটি ফোন নিয়ে নিতে পারি, বন্ধুদের সাথে একটু কথা বলে নিতে পারি, তাই না? আমাদের বন্ধুরা কিন্তু চেষ্টা করছেন আমাদের সাথে কথা বলার জন্য। তো বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। একজন বন্ধু কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা
1: ভীষণ খুশি। আচ্ছা আচ্ছা,
0: আজকে লাইনও পেয়ে গেলেন, তাহলে তো খুব খুশি।
1: ঠিক আছে, আমাদেরও খুব ভালো লাগলো যে শেষ সময়টাতে এসে এত সুন্দর একটা
0: কথা জানতে পারলাম।
1: দেখছি আবার কে আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আপু দয়ে ভালো আছি। জি পাশা ভাই
2: বলুন।
1: জি জি
2: মিলন হবে কতদিনে?
1: জি ধন্যবাদ, ভীষণ ভালো লাগছে। আজকে সকালটা অনেক চনমনে হয়ে গেছে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলে এবং সুন্দর কিছু গানের সাথে। অবশ্যই দেখছি এবারে কে আছেন।
0: হ্যালো। জি আদাব। হ্যাঁ আমরা তো সবাই অনেক ভালো আছি বন্ধু। কে বলছিলেন, কোথা থেকে? জি জি বন্ধু বলুন, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
1: আচ্ছা, সকলকে
0: ধন্যবাদ
1: আমাদের সাথে আছে, ভালো লাগছে। দেখছি এবারে কে আছেন শেষ ফোন কলে। ওয়ালাইকুম আসসালাম। বেল্লাল খুলনা। আচ্ছা বলুন। আচ্ছা অনুরোধটা বলুন,
0: কোন গানটি শুনতে চেয়েছিলেন বন্ধু? কোন গানটি শুনতে চেয়েছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কোনো একটি থেকে শোনালেই হবে, তাই তো?
1: হ্যাঁ প্রিয় শ্রোতা, ফোন লাইনটি কেটে গেছে, এর সাথে বিদায় নিচ্ছি।
0: আর হ্যাঁ, পরবর্তী আয়োজনে সাথে থাকবেন, আশা করছি আপনার গান আপনি শুনতে পাবেন। ধন্যবাদ।
1: ভালোবাসা দিল কিনা বল,
0: আমরা গান শোনাবো, কথা দিচ্ছি।
1: হ্যাঁ অবশ্যই, চলে যাচ্ছি শেষ গানটি শুনতে। বুকের ভিতর আগুন ছায়া ছবি থেকে হাসান চৌধুরী কণ্ঠে অনুরোধ করেছেন জুয়েল রানা, বরেগ্রাম নাটোর থেকে।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের মতো রূপালীর আয়োজনের একেবারেই শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জিনিয়া এবং আমি হুসনা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান এবং অভিজিৎ মন্ডল। আপনাদের জন্য চমৎকার চমৎকার গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার এবং অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মামুন আক্তার। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল,
1: শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা চিনিয়া। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় এরিজা আক্তার, অভিজিৎ মণ্ডল এবং মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা চিনিয়া। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় এরিজা আক্তার, অভিজিৎ মণ্ডল এবং মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা চিনিয়া। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় এরিজা আক্তার, অভিজিৎ মণ্ডল এবং মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে, এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি মরিয়ম সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন এলিজা আক্তার এবং অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় সৌদি রাষ্ট্রদূত দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠককালে তারা দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ এই সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সখাওয়াত হোসেন বলেছেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার উন্নয়নে মিডওয়াইফদের গুরুত্ব অপরিসীম। তিনি আজ সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি জাতীয় অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সুস্থ সবল জনগোষ্ঠী ছাড়া শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, আগামীতে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০% নারীর ক্ষেত্রে মিডওয়াইফারিরা অগ্রাধিকার পাবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড় ধসের তিনটি ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮ জন মারা গেছে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তার বরাত দিয়ে আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, গত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী তেহরানে আজ শোকযাত্রা বের করা হচ্ছে। তেহরানের গ্রান মুসাল্লা মসজিদ থেকে এই যাত্রায় যোগ দিচ্ছেন লাখো শোকাহত মানুষ। এই মসজিদে রাখা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে এই শোকযাত্রা শেষ হতে সময় লাগতে পারে ১০ থেকে ১২ ঘণ্টা। আগামীকাল পর্যন্ত খামেনির মরদেহ ইরানের দক্ষিণাঞ্চলীয় কোম শহরে থাকবে। পরের দিন মরদেহ পৌঁছাবে ইরাকের নাজাফে। সেখান থেকে কারবালায় জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে এবং ইংল্যান্ড। গত রাতে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করে। অপরদিকে আজ সকালে ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে হারিয়ে দেয়। ক্রিকেট। আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা ১টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে আগামী বুধবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু উত্তর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

0: ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি সহ ঝোড়োহা বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলিকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়োহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, এসব এলাকার নৌবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়োহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা এবং ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি শুনলেন।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতে থাকা বিবরণী ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বেলা 1:30। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর 12:15। আধুনিক গান শুনবেন দুপুর 12:30 শিল্পী এস এম সালাউদ্দিন। নজরুলসঙ্গীত শুনতে পাবেন মেহেরুন্নেসা জামালের কণ্ঠে দুপুর 12:20। পল্লীগীতি শিরিন সুলতানের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেঘাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের ন্যায় খুলনায় আজ প্রথমবারের মতো জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে খুলনা জেলা প্রশাসন ও বিআরডিবি যৌথভাবে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ হুড়ে জান্নাত এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক মিজ ইরুফা সুলতানা বিশেষ অতিথি ছিলেন। বিআরডিবির উপপ্রকল্প পরিচালক আবু মোহাম্মদ বিল্লাল হোসেন এতে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ঋণের চেক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। বিআরডিবির উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার সহ সুফলভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ সভায় প্রধান অতিথি ছিলেন। পল্লী উন্নয়ন বোর্ড মাগুরার উপপরিচালকের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন দুই প্রকল্পের আওতায় গতকাল চুয়াডাঙ্গার জীবননগর ও দামুরহুদা উপজেলার 10টি মসজিদের উন্নয়ন কাজের জন্য মোট 30 লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে প্রত্যেক মসজিদের জন্য 3 লাখ টাকা করে মোট 30 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। সংশ্লিষ্ট মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া ইউনিয়ন বিএনপির

0: হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও সাংবাদিক সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 9,43,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে। জব্দকৃত পণ্য কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশের একটি দল গতকাল মাগুরার শালিখা উপজেলার থইপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় 2,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য সহ 3 মাদক কারবারিকে আটক করেছে। খেলার খবর ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড় কলমধারী মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বালিদিয়া যুব সংঘ 3-1 গোলে রাজাপুর ক্লাবকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে গতকাল দুপুর 1টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী মেহেরুন্নেসা জামাল।

0: পরপর দুখানেই নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মেহেরুননেসা জামাল। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। শিল্পী SM সালাউদ্দিন, গীতিকার মুকুল চৌধুরী।

0: শুনলেন আধুনিক গান। শিল্পী ছিলেন এস এম সালাউদ্দিন, গীতিকার ছিলেন মুকুল চৌধুরী। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 9 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকাস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পশ্চিম পার্শ্বের মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন রয়েছে পল্লীগীতি, শুনবেন শিরিন সুলতানার কণ্ঠে। প্রথম গীতিকার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন শিরিন সুলতানা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। কণ্ঠ দিয়েছেন আঞ্জুমান আরালামিয়া। গীতিকার কাজী।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমির উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, তুমি তাঁকে দিয়েছ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। তোমরা বংশজ্ঞান লাভ করো যাতে নিজেদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা একটার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্টজ, কক্সবাজার FM 100.8 মেগাহার্টজ, বরিশাল FM 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্টজ, কুমিল্লা FM 103.6 মেগাহার্টজ এবং রাঙ্গামাটি FM 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের এখন নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে বোরহানউদ্দিন মোল্লা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচের ধারাভাষ্য অনুষ্ঠানে, শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ একটি টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি খেলবার জন্য জিম্বাবুয়েতে অবস্থান করছে। আজ প্রথম ওডিআই ম্যাচ, ইতিমধ্যে এই ম্যাচের টস পর্ব শেষ হয়েছে, যেখানে বাংলাদেশ টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের ধারা বিবরণী কক্ষে আমরা পেয়েছি। সে কথা জানানোর আগে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষে আমরা যারা রয়েছি, জনাব মোহাম্মদ রেজন ফিরদৌস জিকো, বোরহানউদ্দিন মোল্লা, মাহমুদুল হাসান মোরাদ, জনাব মোহাম্মদ ফারুকুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে জনাব মেহের আফরোজ, জনাব মোহাম্মদ আবুল বাশার, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। উভয় দলের খেলোয়াড়েরা ইতিমধ্যে মাঠে অবস্থান করছে। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। যে কথা বলছিলাম, বাংলাদেশ দল এবং জিম্বাবুয়ে দলের যে প্লেয়িং ইলেভেন আমরা ইতিমধ্যে আমাদের হাতে পেয়েছি। বাংলাদেশ দল প্রথম যে একমাত্র টেস্ট বাংলাদেশ যেটিতে অংশগ্রহণ করেছিল, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সেই টেস্টে পরাজিত হয়। বাংলাদেশের হয়ে যারা আজকের ইলেভেনে রয়েছেন, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন, নুরুল হাসান সোহান রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, দলীয় অধিনায়ক রয়েছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা, অর্থাৎ ফুল প্যাকেজ বাংলাদেশের। লিটন দাস ইনজুর্ড আমরা জানি, যে কারণে তিনি দলে নেই। পক্ষান্তরে জিম্বাবুয়ের যে প্লেয়িং ইলেভেন, সেখানে বেন কারেন, বেনেট রয়েছেন, ইনোসেন্ট কায়া, ক্রেগ আরভাইন, সিকান্দ

0: রাজা, ওয়েসলি মাধুবের, ক্লাইভ রয়েছেন, রয়েছেন ব্র্যাড ইভান্স, রয়েছেন নিউম্যান, রিচার্ড নাগারভা, ব্রেজিং মুজারাবানি। এই হচ্ছে প্লেয়িং ইলেভেন। আমার সাথে ইতিমধ্যে এম এ মুরাদ যুক্ত হচ্ছেন। মুরাদ, বাংলাদেশ প্রথম টেস্টে, প্রথম টেস্ট বলবো বললে ভুল হবে, একমাত্র টেস্ট বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে হারারেতে, সেখানে বাংলাদেশ টেস্টে পরাজিত হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ইনিংসে পরাজিত হয়েছে। কি বলবেন এই ওডিআই সিরিজটা কতখানি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য?
1: দেখুন বুরহান, বাংলাদেশ সফরকারী দল হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে এবং জিম্বাবুয়ে কিন্তু স্বাগতিক দল এবং তাদের যে পিচ কন্ডিশন এবং সব মিলিয়ে নিজেদের দর্শক ছিল, নিজেদের মাঠ এবং সব মিলিয়ে কিন্তু তারা টেস্ট জয়লাভ করেছে। যদিও বাংলাদেশ নিঃসন্দেহে জিম্বাবুয়ের চেয়ে আমাদের যে ভক্ত সমর্থক যারা রয়েছেন কিংবা বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন ক্রিকেটে, তাদের প্রত্যাশা ছিল যে অবশ্যই ভালোভাবে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করবে টেস্ট ক্রিকেটে, এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা খেলতে পারেনি এবং যার ফলে কিন্তু টেস্টে পরাজিত হয়েছে। তবে সেই আমার মনে হয় যে সেই টেস্ট ক্রিকেটের যে ফলাফল সেটা ভুলে গিয়ে একবারে নতুন করে আজকে কিন্তু ওয়ানডে ক্রিকেট, অর্থাৎ এই
0: ভিন্ন একটি ফরম্যাটে বাংলাদেশ অংশগ্রহণ,
1: ভিন্ন একটা ফরম্যাটে যেহেতু 50 ওভারের ম্যাচ এবং আমার মনে হয় যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং আজকে প্রথম ওয়ানডে এবং আজকের ওয়ানডে ম্যাচটা যেহেতু প্রথম ম্যাচ সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ যদি প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নিঃসন্দেহে শক্তিশালী দল হিসেবে মাঠে নামছে, তারা ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এ তিনটা ডিপার্টমেন্টে যদি ভালো করতে পারে, যে আজকে অন্তত যদি জয়লাভ করে তাহলে কিন্তু যেহেতু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যার ফলে প্রথম ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোবলের দিক থেকে মানসিকভাবেও কিন্তু এগিয়ে যাবে যারা জয়লাভ করবে, যার ফলে আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যেভাবে হেরেছে জিম্বাবুয়ের নিকট অন্তত সেটা ভুলে গিয়ে আজকে নতুন করে এই ভিন্ন ফরম্যাটে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নতুন করে শুরু করবে, জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করবে।
0: একদমই তাই, আমরা সে প্রত্যাশাই করছি। ইতিমধ্যে দুজন আম্পায়ার তাদের নামের তালিকা আমরা পেয়েছি, আলাউদ্দিন পালেকর রয়েছেন এবং অপর প্রান্তে ল্যাংটন, দুজন আম্পায়ার তারা এই ম্যাচ পরিচালনা করবেন। বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে, লাল সবুজের এই পতাকা বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই আমরা দেখি আমাদের প্যাশন ইমোশন জাগ্রত হয় এবং সেই সাথে তাল মিলিয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন মাঠে। এবং ওডিআই ফরম্যাটে বাংলাদেশ রিসেন্ট পাস্ট অনেকগুলো শক্তিশালী দলের বিপক্ষে জয়ী হয়েছে, সিরিজ জয়লাভ করেছে, সুতরাং আমাদের প্রত্যাশা বাংলাদেশ এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে অ্যাওয়ে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে তারা সিরিজ জয়লাভ করবে। প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেহেদী হাসান মিরাজ, এম এ মুরাদ, তিনি টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে।
1: মেহেদী মিরাজ তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জিম্বাবুয়ের দলের দলীয় অধিনায়ককে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন অবশ্য। তবে আমার মনে হয় বাংলাদেশের শুরুটা, অর্থাৎ যারা বোলার রয়েছেন নিঃসন্দেহে ভালো মানের বোলার এবং বিশ্বমানের বোলার রয়েছেন আমাদের, এবং তারা যদি নিয়ন্ত্রিত লাইন লেন্থ বজায় রেখে অধিনায়ক যেভাবে দিক নির্দেশনা দেবেন এবং সেভাবে যদি বল করতে পারেন এবং শুরুতেই যদি উইকেটের পতন ঘটাতে পারেন তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ দলের জন্য একটা মঙ্গলজনক দিক হবে। এবং তবে লিটন দাসের কথা বলতে হয় যে আমাদের যে ব্যাটার তিনি কিন্তু ইঞ্জুরি সংক্রান্ত কারণে টিমের বাইরে রয়েছেন অবশ্য, নিঃসন্দেহে অভিজ্ঞ ক্রিকেটার। অর্থাৎ জিম্বাবুয়ে দলের যখন ব্যাটাররা মাঠে প্রবেশ করবেন উদ্বোধনী ব্যাটার এবং তাদের সেট হওয়ার আগেই যদি বাংলাদেশের বোলাররা অন্তত উইকেট দখল করে ফেলতে পারেন এবং পরবর্তীতে যদি খুব দ্রুততার সাথেই, অর্থাৎ আটশত বোলিং এর মাধ্যমে যতটুকু সম্ভব তাদেরকে কম রানের মধ্যে আটকানো যায়, এটাই হবে বাংলাদেশ দলের জন্য মঙ্গলজনক।
0: একেবারেই একদম পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের বোলারদেরকে বল করতে হবে, যদিও জিম্বাবুয়ে তারা অনেকটা আত্মবিশ্বাসী, তাদের ঘরের মাটিতে তারা বাংলাদেশকে টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত করেছে, সুতরাং সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে, তাদের জন্য টনিক হয়ে কাজ করবে। আমি বাংলাদেশের যে প্লেয়িং ইলেভেন সেটাকে আবারও প্রকাশ করতে চাচ্ছি বা আবারও আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সৌম্য সরকার, তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন, শান্ত, তাহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, সোহান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা, চারজন সিমার নেওয়া হয়েছে এবং দুজন স্পিনার, মেহেদী মিরাজ ক্যাপ্টেন হিমসেলফ অ্যান্ড রিশাদ হোসেন তাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং ব্যাটিং অর্ডারে সৌম্য সরকারকে ওপেনার হিসেবে এবং তানজিদ হাসান তামিমকে পাঠানো হবে, নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে আসবেন, তারপরে তাহিদ হৃদয়, এরপরে মোসাদ্দেক হোসেন, তারপরে নুরুল হাসান। নুরুল হাসান সোহান লিটন দাসকে রিপ্লেস করেছেন তিনি, কারণ লিটন দাস দলীয় তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতেন, সে জায়গায় নুরুল হাসানের নামটি আমরা দেখতে পাচ্ছি, অনেকদিন পরে তাকে ওডিআই স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি এবং ওডিআই ইলেভেনও দেখতে পাচ্ছি।
1: নুরুল হাসান সোহান, তিনি যে সুযোগটা পেয়েছেন এবং তার কিন্তু কাজে লাগানোর সময় এসছে এই প্রথম ওয়ানডে ম্যাচে লিটন দাসের পরিবর্তে, কেননা লিটন দাস হয়তো ইঞ্জুরি থেকে ফিরে আসলে হয়তো আবার দলে ফিরে আসবেন এবং সেই সুযোগটা যদি নুরুল হাসান সোহান কাজে লাগাতে পারেন খুলনার কৃতি সন্তান, সেটা কিন্তু হবে তার জন্য একটা পজিটিভ দিক। দেখা যাক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শেষ হয়েছে, অর্থাৎ উভয় দলের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ সফরকারী বাংলাদেশ দল এবং জিম্বাবুয়ে স্বাগতিক দল, তাদের আনুষ্ঠানিকতা কিন্তু সম্পন্ন হয়েছে। বুরহান, আপনার মনে থাকার কথা যে বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটে প্রথম আপনার টেস্ট স্ট্যাটাস মর্যাদা পায় এবং তারপর কিন্তু বেশিরভাগ সফর হতো কিন্তু জিম্বাবুয়ের সাথে,
0: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জিম্বাবুয়ের গোল্ডেন পিরিয়ড ছিল, আপনি জানেন যে তখনকার
1: হিতেশ,
0: কার্লাইল, ডিওন ইব্রাহিম, গাই হুইশার্ড, অনেকে সেই
1: দলটিতে তারকা ক্রিকেটার ছিলেন, বিশ্বমানের তারকা ক্রিকেটার
0: ছিলেন, অনেকে সেই দলটিতে ছিলেন, সুতরাং তাদের সাথে বাংলাদেশ কিন্তু নিয়মিত পরাজিত হতো এবং তখনকার সময়টা বাংলাদেশ পার করে এসে বাংলাদেশ কিন্তু বিপরীত দিকে আমরা দেখেছি রিভার্স কন্ডিশন ক্রিয়েট করেছিল বাংলাদেশ তাদের উপর, অর্থাৎ জিম্বাবুয়ের উপরে কিন্তু ডমিনেট করত, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে গিয়ে যখনই খেলতে যায় তখনই এক ধরনের পরাজয় আমাদের বরণ করতে হয়। এবারও সেটা করতে হলো, অন্তত টেস্ট ক্রিকেটের দুজন আম্পায়ার তারা মাঠে প্রবেশ করছে। আমি আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশ বেতারের টিমে আমরা যারা রয়েছি ধারাভাষ্যকার হিসেবে রয়েছে চারজন, রেজওয়ান ফিরদৌসজিকো, বোরহানউদ্দিন মোল্লা, এম এ মুরাদ এবং জনাব মোহাম্মদ ফারুকুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে জনাব মেহের আফরোজ, জনাব মোহাম্মদ আবুল বাশার, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। এ হচ্ছে আমাদের বাংলাদেশ বেতারের টিম। ইতিমধ্যে বাংলাদেশের খেলোয়াড়েরা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তারা মাঠে প্রবেশ করছে। বাংলাদেশ টস অ্যান্ড ফিল্ড ফার্স্ট, সুতরাং বাংলাদেশের খেলোয়াড়রাই তারা মাঠে প্রবেশ করবে, এটাই স্বাভাবিক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। অপর প্রান্তে দুজন ব্যাটার জিম্বাবুয়ের পক্ষে তারা মাঠে প্রবেশ করবে। বাংলাদেশের জন্য অবশ্যই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যদিও টেস্ট ম্যাচ যেটা ছিল সেই টেস্ট ম্যাচ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, যে কারণে পয়েন্ট খুব একটা মানে পয়েন্টের ব্যাপারে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব কোনো কিছু উত্থান পতন হয়নি। তবে আমার বিশ্বাস যে অন্ততপক্ষে ওডিআই ম্যাচে জয়লাভ করবার মাধ্যমে সিরিজ জয়ের যে ধারাবাহিকতা বাংলাদেশ বেশ কিছুদিন ধরে রেখেছে সেই ধারাবাহিকতা চলমান থাকবে বলে আমরা বিশ্বাস করি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তীতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছে ওডিআই সিরিজে, সুতরাং প্রথমবারের মতো ওডিআই সিরিজ বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। সো এই ধরনের স্মৃতিগুলোকে বাংলাদেশ রোমন্থন করবে, করে বাংলাদেশ অপেক্ষাকৃত যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশের তুলনায় আমরা তো যদি দেখি রিসেন্ট পাস্টের যে রেকর্ড সেক্ষেত্রে একটু হলেও দুর্বল রয়েছে, দুর্বলতা আছে জিম্বাবুয়ের যদি আপনি ওডিআই ফরম্যাটের পয়েন্ট অব ভিউ থেকে চিন্তা করেন। তবে নিজেদের হোম কন্ডিশন প্রতিটি দলের জন্যই চ্যালেঞ্জিং হয়, যে কোনো দল যে কোনো দেশে সফরে গেলে মাটির একটি শক্তি কিন্তু রয়েছে আমরা বলি। বেন কারেন ওডিআই ক্যারিয়ার 9 ম্যাচে 340 রান তিনি করেছেন, 48 হচ্ছে তার অ্যাভারেজ, চমৎকার একটি শতক রয়েছে, 2টি 50ও তিনি ইতিমধ্যে করেছেন এবং বেস্ট হচ্ছে তার 118 আনবিটেন। দারুণ একজন ব্যাটার, দারুণ ফাইন্ডিং। তাসকিন আহমেদ 92তম ম্যাচ তার 131 উইকেট নামের পাশে, ইকোনমি 5.38 এবং সেরা বোলিং 28 রানে 5টি উইকেট নামের পাশে রয়েছে, এটা তার বেস্ট বোলিং ফিগার ইন ওডিআই ক্রিকেট। সেই তাসকিনকে দেখতে পাচ্ছি, দর্শকের উপস্থিতি খুব একটা নেই, হারারের এই স্টেডিয়াম সম্পর্কে আমরা জানি খুব বেশি বড় গ্যালারি নয়, মাঠ খুব বেশি যে বড় সেটাও আমরা বলব না, তবে তারপরেও দর্শকের উপস্থিতি কিন্তু এতটা নেই। জিম্বাবুয়ে এমনিতেই স্বল্প জনসংখ্যার দেশ এবং তাদের নানা রকম ব্যস্ততা থাকে, সেটিকে পাশ কাটিয়ে মাঠে আসাটাও অনেকের ক্ষেত্রে আসলে হয়ে ওঠে না। এই মুহূর্তে প্রথম বলটি ইনিংসের করবার জন্য তাসকিন আহমেদ তার বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন, সামনে ব্যাটার প্রস্তুত, অফ স্ট্যাম্পের বাইরে, রাইজিং ডেলিভারি ছিল, জায়গায় দাঁড়িয়ে অফসাইডে খেলার চেষ্টা করেছিলেন আপার কাট করবার মতো করে, কিন্তু ব্যাটে বলে এক হল না, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, ভালো বল ছিল, অফ স্ট্যাম্পের বাইরে একেবারে করিডোর অফ আনসার্টেনিটি, জায়গায় দাঁড়িয়ে উইথ রং ফুটেড ছিলেন ওখানে ব্যাটার, রান এখান থেকে নেওয়ার কোন সুযোগ নেই। স্পট জাম্পে কন্ট্রোল করবার চেষ্টা করেছিলেন বাট একেবারেই কন্ট্রোল ছিল না শটের উপরে, প্রথম বলই এভাবে তিনি খেলতে চেয়েছিলেন ওখানে বিনেট। জিম্বাবুয়ে শূন্য, কোন উইকেটের পতন ঘটেনি। তাসকিন আহমেদ গোয়িং টু ডেলিভার দ্য সেকেন্ড রান, দ্বিতীয় বলটি অফ স্ট্যাম্পের বাইরে, ড্রাইভিং স্লটে এবারে পেয়েছেন কভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, আটকানোর কোন সুযোগ নেই, বল ডিপ কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল 4 রানের জন্য, প্রথম 4 জিম্বাবুয়ে দলের জন্য ব্যাটার বিনেটের ব্যাট থেকে। অর্থাৎ চার দিয়ে যাত্রা শুরু হল জিম্বাবুয়ে দলের ইনিংসের। একেবারে ড্রাইভিং স্লটে ফুলার লেন্থ সেই বলটাকে লুফে নিয়ে একটু ফুটওয়ার্কের ব্যবহার করে চোখ রেখে একেবারে প্লেসমেন্ট অসাধারণ করবার মাধ্যমে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। চারের মাধ্যমে যাত্রা শুরু হল। বেনেট ইজ এ ডেঞ্জারাস ব্যাটার, উই নো, তার স্ট্রোক রয়েছে হাতে অনেক বেশি। বাংলাদেশ অন দ্য টস অ্যান্ড ইলেক্টেড টু বল ফার্স্ট। তাসকিন আহমেদ ওভারের তৃতীয় বলটি নিয়ে যাচ্ছেন ওভার উইকেট। এবার অফ স্টাম্পের উপরে রাইজিং ডেলিভারি ছিল, ব্যাটটাকে শেষ মুহূর্তে তিনি লুকিয়ে নিয়েছেন, ভালো কাজ করেছেন। বিপজ্জনক একটি বল, শেষ পর্যন্ত ব্যাটটাকে ছুঁই ছুঁই করে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। রান নেওয়ার কোন সুযোগ এখান থেকে পাবেন না। আলগা বলের জন্য অপেক্ষা করতে হচ্ছে, করবেনও, কারণ খুবই মানে কি বলবো যে অল্প সময়, প্রথম ওভারটি কেবলমাত্র হচ্ছে। সো আমার কাছে মনে হয় এই সময়টা তারা নিতেই পারেন এবং অপেক্ষায় তিনি থাকবেন, যেহেতু একটি চার হয়েছে একটি বল থেকে। সুতরাং আত্মবিশ্বাস গেইন করা বা আত্মবিশ্বাস অর্জন করা যায় বলি না কেন, সেটা কিন্তু একটি চারের সাহায্যে যদি মিডল অফ দ্য ব্যাটে খেলা যায় সেখান থেকে অনেকটাই অর্জিত হয়। আমার মনে হয় যে বেনেট সেই কাজটাই তিনি করেছেন, প্রপার জায়গা বলটি পেয়েছিলেন একেবারে শুটিং এরিয়ায়, সেখান থেকে তিনি চারটি রান আদায় করেছেন। তাসকিন আহমেদ পরে বলটি করবার জন্য আবার গুড লেন্থের বল অফ স্টাম্পের উপরে লাফে উঠেছিল, নাকেলের বলটাকে ছেড়ে দিয়েছেন উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, বল রান নেওয়ার কোন সুযোগ এখান থেকে পাবেন না। ফুটবল এত বেশি আকর্ষণ করেছে মানুষকে, সারা বিশ্ব এখন ফুটবল নিয়ে মেতে উঠেছে, তার মধ্যে ক্রিকেট চলমান রয়েছে। অনেকেই হয়তোবা ব্রাজিল আর্জেন্টিনা তারা সেই দুটি দলকে নিয়ে মেতে আছেন, কেউ বা ইংল্যান্ড করছেন, কেউ বা পর্তুগালের সাপোর্ট দিচ্ছেন, তো এরকম বিষয়গুলো এখন চলমান রয়েছে, তার ভেতর দিয়ে ক্রিকেটটা চলমান রয়েছে, বাংলাদেশ খেলছে। সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ যেহেতু ক্রিকেট পাগল, নিজের দল খেলছে, তারা নিশ্চয়ই করে বাংলাদেশ ভেতরের সাথেই আছে বাংলাদেশের এই খেলাকে উপভোগ করার জন্য। অফ স্টাম্পের বাইরে জায়গায় দাঁড়িয়ে লেট কাট করতে চেয়েছিলেন এবং লেট সুইংয়ের এই বলটাকে একটু ধনুকের মতো একদম শেষ মুহূর্তে বেঁকে গিয়েছিল লেট পার্ট অফ দ্য উইকেটে সুইংটা, এবং সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করলেন। ব্যাটে বল লাগলো না, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, রান নেওয়ার কোন সুযোগ এখান থেকেও পাবেন না। চার এই মুহূর্তে জিম্বাবুয়ে, কোন উইকেটের পতন ঘটেনি তাদের। প্রথম ওভারে খেলা হচ্ছে, পাঁচটি বল থেকে চারটি রান। বেনেট রয়েছেন ওই প্রান্তে ব্যাটার হিসেবে, তানজিদ তামিম নয়, এখানে নাহিদ রানাকে দেখতে পাচ্ছি। সাধারণত পেস বোলাররা তারা বৃত্তের বাইরে অবস্থান করে থাকেন অনেক ক্ষেত্রে, এবং নাহিদ রানা আছেন তিনি। এবার দুটি স্লিপ নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত অ্যাওয়ে সিং বল গুড লেন্থে পড়ে অ্যাওয়ে সুইং করে বলটা চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। এই বল না খেলে ছেড়ে দিয়েছেন, খানিকটা মুভমেন্ট পাচ্ছেন উইকেট থেকে এবং বাড়তি সুইংটাও আমরা আদায় করতে দেখেছি বাংলাদেশের বোলার তাসকিন আহমেদকে প্রথম ওভার থেকেই। এবং একটি চারও হয়েছে, চারটা হয়েছে একেবারে ফোলার বলটা ছিল অফ করিডরে মারার বল ছিল একদমই, এবং সেটাকে একটু স্টেপ আপ করে হাফ ভলি করে নিয়ে চমৎকার একটি কভার ড্রাইভের মাধ্যমে সেখান থেকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। ব্যাটার আছেন এক দুই তিন চার পাঁচ সাতজন ব্যাটার, সীমার আছেন তিনজন দলটিতে জিম্বাবুয়ে দলের। সুতরাং ভালো একটি ওয়েল ব্যালেন্স টিম এবং জিম্বাবুয়ে দল তারা চেষ্টা করছেন নিজেদেরকে আবারও ফাইন টিউনিং করে নিয়ে রিগেইন করবার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে। মুস্তাফিজুর রহমান নতুন বলে সাধারণত বল ইদানিং করছেন, আগে খুব একটা করতেন, 124 ম্যাচে 193 উইকেট, এই সিরিজে তার 200তম উইকেট আমরা দেখতে চাই। 43 রানে 6 উইকেট তার সেরা বোলিং, 28 হচ্ছে তার অ্যাভারেজ, 26 হচ্ছে অ্যাভারেজ এবং ইকোনমি হচ্ছে 5.17। ওয়েল নন ফিগার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। সো আমার কাছে মনে হয় যে তার সম্পর্কে আর বাড়তি কিছু বলার নেই। মুস্তাফিজুর রহমান অনেক জয়ের সাক্ষী বাংলাদেশের হয়ে, তিনি অনেক জয় উপহার দিয়েছেন, বিপদের সময় হাল ধরেছেন, উইকেট নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে খেলায় ফিরে নিয়ে এসেছেন। এবারে অফ স্ট্যাম্পের বাইরে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে ব্যাটার ফেসটাকে ওপেন করে দিলেন, পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, ডিপ পয়েন্টে ওখানে অবশ্য রয়েছেন তাসকিন আহমেদ, তিনি এগিয়ে এসে কুড়িয়ে দেওয়ার ফাঁকে রান যুক্ত হল আরও একটি। মুস্তাফিজের প্রথম বল থেকে একটি রান, পাঁচ এই মুহূর্তে জিম্বাবুয়ের রান, কোন উইকেটের পতন ঘটেনি। একটি স্লিপ এই মুহূর্তে রাখা হয়েছে এবং গালি অঞ্চলে একজনকে রাখা হয়েছে, গালির পাশ দিয়ে বলটাকে বের করার চেষ্টা করেছিলেন তানজিদ তামিম, তার পাশে আছেন মেহেদী মিরাজ, শর্ট কাভারে রয়েছেন, শর্ট মিড অফে রয়েছেন একজন, শর্ট মিড অন, শর্ট মিড উইকেট, বৃত্তের বাইরে ডিপ স্কলেগ অঞ্চলের ডিপারে একজন রয়েছেন এবং অপরজন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে রয়েছেন তাসকিন আহমেদ। এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান এবং ব্যাটিংয়ে রয়েছেন বেনেট, যেহেতু এই বল থেকে প্রথম বল থেকে একটি রান হয়েছে, সুতরাং তিনি স্ট্রাইকিং এন্ডে ফিরে যাবেন। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলটি করবার জন্য মুস্তাফিজুর রহমান ওভার উইকেট তার, লেগ স্টাম্পের বাইরে। আবেদন হয়েছে ব্যাটে আব্দাহি ফ্লিক করবার চেষ্টা করেছিলেন, ব্যাটের কোন জায়গায় লেগেছে কিনা এটা চিন্তা করে তিনি আবেদন করেছিলেন, বাট আম্পায়ার ইজ ভেরি মাচ শিওর যে না কোথাও লাগেনি, সুতরাং এখান থেকে রান নেওয়ার কোন সম্ভাবনাই নেই। পাঁচ কোন উইকেট না হারে মুস্তাফিজুর রহমান একটু বিরক্ত হচ্ছেন যে যা তিনি করতে চেয়েছিলেন সেটা তিনি করতে পারেননি। স্পটটা ছিল ডাউন দ্য লেগ, যে কারণে বলটা একটু বাড়তে সুইং নিয়ে চলে গিয়েছিল সোহানের কাছে। সোহান তিনি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে আটকেছেন, গুড টেকেন অবশ্যই বলতে হবে সোহানের মাধ্যমে। মুস্তাফিজুর ওভারের তৃতীয় বলটি করবেন। পাঁচ কোন উইকেট না হারে জিম্বাবুয়ে টসে হেরে তারা ব্যাট করছে বাংলাদেশের বিপক্ষে। মুস্তাফিজুর রহমান তার ওভার দুই উইকেট যাচ্ছেন, পরে বল এবার গুড লেন্থ জাস্ট রাইট অন দ্য মানি, এই বলটা ভালো ছিল, উইকেট টু উইকেট একদমই। ব্যাটার ওই প্রান্তে ডিফেন্সিভ মুডে না খেলে আর পারলেন না, একেবারে হেড ডাউন করে বলে লাইনে গিয়ে ডিফেন্সিভ মুডেই খেলেছেন, রান নেওয়ার কোন সুযোগ নেই। বেনেট আছেন এক প্রান্তে যার ব্যাট থেকে চারটি রান হয়েছে, একটি স্কোরিং শট তিনি খেলেছেন কভার অঞ্চল দিয়ে এবং সেই বলটি তিনি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তাসকিনের বল থেকে চারটি রান। এরপরে আর মাত্র একটি রান আমরা দেখেছি, অর্থাৎ মোট পাঁচ রান হয়েছে জিম্বাবুয়ের ইনিংসে। দ্বিতীয় ওভারে আমরা রয়েছি, মুস্তাফিজুর রহমান তিনি লিমিটেড ওভার ক্রিকেটটা নিয়মিত খেলছেন, টি টোয়েন্টি ওডিআই ফরম্যাট, পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলে যাচ্ছেন নিয়মিতভাবে, সুতরাং তার অভিজ্ঞতা আমরা জানি তিনি কি করতে পারেন। অফ স্টাম্পের বাইরে এবারে ড্রাইভিং স্লট অন সেকেন্ড, এই স্পটটাকে মেনটেন করা যাবে না একদমই, কাভার অঞ্চলে পাঠিয়েছেন ডিপ কাভার দিয়ে বল আবার সীমানার বাইরে, চারটি রান অনায়াসে, একদমই ফুটলেস শট। শটটা অফার করেছিলেন আমার কাছে মনে হয় মুস্তাফিজ ফোলার, একদম অফ স্টাম্পের উপরে, এখানে বল থাকলে একজন ব্যাটার তিনি শট খেলবেন এটাই স্বাভাবিক এবং সেটাই তিনি করেছেন, টিপ কভার অঞ্চল দিয়ে দুজন ফিল্ডারকে বাই সেট করে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। আর চারটি রান যুক্ত হল বিনেটের ব্যাট থেকে, স্ট্রোক তার রয়েছে আমরা জানি, পরিসংখ্যান বলছিলাম যে ৪৮ গড়ে তিনি রান করছেন, সুতরাং বুঝতেই পারছেন যে একটি ভালো ফাইন্ডিংস অবশ্যই জিম্বাবুয়ে দলের জন্য। বিনেট নয় কোন উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে টসে হেরে ব্যাট করছে তারা বাংলাদেশের বিপক্ষে। মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে পাঁচটি রান দিয়ে ফেলেছেন ওভার থেকে, ওভারের পঞ্চম বলটি ঠুকে দিয়েছিলেন গুড লেন্থে পড়ে বাড়তি পেস অ্যান্ড বাড়তি সুইং, আর সেখানে রাইজ করেছিল বলটা, হ্যান্ডেল অব দ্য ব্যাট হতে পারত, ব্যাটার ওই প্রান্তে আতঙ্কিতই ছিলেন, তিনি ঠিকমতো খেলতে পারেননি, তো পাটা বাড়িয়ে নিয়েছিলেন, ব্যাটটাকে ছুঁই ছুঁই করে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, ব্যাটটাকে অ্যাঙ্গেল করে দিয়েছিলেন ক্লোজ ব্যাটে, যে কারণে ব্যাটের ওয়াইড ব্যাটে তিনি খেলেননি, যে কারণে ব্যাটটাকে স্পর্শ করেনি, সুতরাং এখান থেকে কোন বিপদ নেই জিম্বাবুয়ে দলের জন্য। টস ওন বাই বাংলাদেশ অ্যান্ড দেন ইলেক্টেড টু ফিল্ড ফার্স্ট। মুস্তাফিজুর রহমান ওভারের শেষ বলটি করবেন, সামনে ব্যাটার প্রস্তুত বিনেট, তিনি ইতিমধ্যে আটটি রান করেছেন দুটি চারের সাহায্যে, একটিমাত্র স্লিপ, আবারও ফোলার অফ স্ট্যাম্পের উপরে এবং ওভারপিস বল, সেটাকে অফ সাইডে পুশ করে দিয়েছিলেন সোজা ব্যাটে, ফিল্ডার বিট হলে বলের ঠিকানা হতো সীমানার বাইরে, সেটা হয়নি, শর্ট মিড অফে কাট অফ, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই। দ্বিতীয় ওভার শেষ, নয় কোন উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সেই গোল্ডেন সময়ের কথা আমরা স্মরণ করতে চেয়েছি বা চাই বিভিন্ন সময়, আমরা বলিও সেই সময়কার জিম্বাবুয়ের সাথে এখনকার জিম্বাবুয়ের রাতারাতির যে পার্থক্য, অনেক পার্থক্য, অনেক অনেক রাত দিন পার্থক্য আমি বলতে চাচ্ছি, সেখানে হিট স্ট্রিকের মতো ওয়ার্ল্ড কাপানো বিশ্বনন্দিত একজন সিমার ছিলেন, পেস বোলার ছিলেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন, খুবই ব্যাড লাক তিনি আর পৃথিবীতে নেই, পরবর্তীতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপরে পাড়ি জমিয়েছেন, আমরা তার বিধেয় আত্মার শান্তি কামনা করছি। সেখানে দুজন ব্রাদারের নাম চলে আসে, অ্যান্ড্রু ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, কি অসাধারণ কৃতিত্ব স্থাপন করেছেন জিম্বাবুয়ের ক্রিকেটে, এই দুজন অনেক অনেক রান উপহার দিয়েছেন গ্রান্ট ফ্লাওয়ার এবং অ্যান্ড্রু ফ্লাওয়ার। মাতসি ক্যানিয়ারের কথা আমরা উল্লেখ করতে পারি, সেখানে কার্লাইলের কথা আমরা বলতে পারি, ব্লিক নাটের কথা বলতে পারি, কে ছিলেন না এই দলটিতে, পানিয়াঙ্গারা, উৎসিয়া, অনেকেই জিম্বাবুয়ের ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন, তাতেন্দ্র তাইবুর কথাও আপনি পরবর্তীতে মনে করতে পারেন, হ্যামিল্টন মাসাকাজ্জা, দুর্দান্ত কিছু নাম ছিল তখনকার জিম্বাবুয়ের ক্রিকেটে, ডিওন ইব্রাহিমের কথাও আপনি অবশ্যই মনে করতে পারেন, তারপরে গাই হুইচালের কথা বলতে পারেন, কে ছিলেন না, তখনকার জিম্বাবুয়ে দল অত্যন্ত শক্তিশালী দল ছিল, সেগুলোকে বা সেই খেলোয়াড়রা হারিয়ে যাওয়ার পরে দেন তারা সেভাবে নিজেদেরকে আর আলোড়ন সৃষ্টি করে ক্রিকেটের সাথে তারা সেভাবে নিজেদের নামটাকে জুড়ে দিতে পারেননি। চেষ্টা করছেন তারা আবারও কামব্যাক করার জন্য ওয়ার্ল্ড ক্রিকেটে তাদের সেই নামের প্রতি শুভেচ্ছা করবার মাধ্যমে। লেগ স্টাম্পের উপরে উঠেছিল বলটা, এক হাতে নামানোর চেষ্টা করেছিলেন তাসকিন। তাসকিন একটু ডাউন দ্য লেগ পিচিং এরিয়াটা লেগ স্টাম্পে রাখছেন, দুটো বল আমরা দেখেছি, ইচ্ছে করে রাখছেন তা আমি বলবো না, তবে এবার একটা ইন্টেনশন ছিল। ইন্টেনশনটা ছিল কারণ ডিপ ফাইন লেগ ওই লং লেগ ওই প্রান্তে একজন ফিল্ডারকে রাখা হয়েছিল, ডাউন দ্য লেগ বডি লাইন বল রেখে এই বলটাকে তুলে তিনি অন দ্য আফ অন সাইডে পুল খেলানোর এক ধরনের টেন্ডেন্সি তার মধ্যে ছিল। তবে কাছাকাছি জায়গায় তাহিদুদ্দা ছিলেন, তিনি এগিয়ে গিয়ে ফিল্ডিং করলেন, রান নেওয়ার কোন সুযোগ এখান থেকে পাবেন না। তৃতীয় ওভারে খেলা হচ্ছে, তাসকিন যথারীতি বোলিং এন্ডে আছেন, তিনি বল করছেন, মোকাবেলা করবেন কারেন। তিন বল থেকে একটি মাত্র রান তার নামের পাশে, কারেনকে মোকাবেলা করবেন। এই প্রান্তে তাসকিন রয়েছেন, দুটি স্লিপ আছে তাসকিনের জন্য, পরে বলটি গুড লেন্থের বল, স্টাম্পের মধ্যে, রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। উইকেটটাকে কাভার করে ডিফেন্সিভ মোডে খেলেছেন, নো রান ফ্রম হিয়ার। 3.60 এই হচ্ছে রান তোলার গড় জিম্বাবুয়ে দলের আর্লি স্টেজে। বাংলাদেশের বোলাররা যথেষ্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন আর্লিজে, যদিও দুটি চার আমরা দেখেছি এবং পিচিং এরিয়াতে একটু আমার কাছে মনে হয় যে এলোমেলো আছে তাসকিন আহমেদ, এবং দুটি বল তিনি হাফ ভলি লেংথের করে ফেলেছেন, দুটি বল তিনি ডাউন দ্য লেগ পিচিং এরিয়াটা বেছে নিয়েছেন। জানি না এগুলো ইন্টেনশনাল কিনা, তবে লেগ স্টাম্পের বাইরে বল খুব বেশি রাখা যাবে না। দুটি স্লিপ নিয়ে আছেন, এবারে অফ স্ট্যাম্পের উপরে একটু তুলে ওঠা বল, সে বলটাকে ঘুরে দাঁড়িয়ে পুল খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, মিডিকেট অঞ্চল দিয়ে সৌম্য সরকার সেখানে যতক্ষণে দৌড়ে গিয়ে ফিল্ডিং করেছেন। একটি রান দুটি রান আরো যুক্ত হল বাংলাদেশ দলের জন্য, এই দুটি মাফ করবেন জিম্বাবুয়ে দলের জন্য, এবং এই দুটি রানের সুবাদে জিম্বাবুয়ে অবশ্য তিনটি রান হয়ে গিয়েছে। 12 রানে যেহেতু স্কোর বোর্ড আমরা 12 রান দেখতে পাচ্ছি, 3-9 ছিল, সেখান থেকে 3টি রান যুক্ত হয়েছে তাসকিনের এই বল থেকে। তবে এটা যে খুব বেশি একেবারে প্রপার পুল খেলবার মতো একটি বল ছিল তা বলা যাবে না, ব্যাটার অনেকটা তৈরি করে নিজে রাউন্ড মেড শট সেটা তিনি খেলেছেন। তবে খুবই ভালো ব্যাপার যে তিনি গ্রাউন্ডে খেলতে পেরেছিলেন, খুব কাছাকাছি জায়গায় একজন ফিল্ডারও ছিল, তার পর্যন্ত বলটা কিন্তু ইয়ারে ছিল না, যে কারণে কোনো ক্যাচের সম্ভাবনা ছিল না। তাসকিন আহমেদ পরে বল, এবারে আপিস নয় এখানে এজ হয়েছিল, এবং রিশাদ আহমেদ, হাই হাই রিশাদ হোসেন, তিনি এই ধরনের ক্যাচ মিস করবেন, এটা কিন্তু খুবই খারাপ নজির হয়ে গেল। একদম আর্লি উইকেটটা বাংলাদেশ পেয়ে যেতে পারত আনলাকি 13-এ, অফ স্ট্যাম্পের বাইরে অনেকটা বলটা রাইজ করে যখন বের হয়ে যাচ্ছিল আপার কাট করেছিলেন। এই ধরনের ক্যাচ নিবেন বলেই তো আপনাকে উইকেটের পেছনে রাখা হয়েছে, একেবারে মানে কি বলবো যে ললিপপ ফর এ ফিল্ডার। কিন্তু রিশাদ সেই কাজটাকে তিনি সহজে করতে পারলেন না, হাত ফসকে বলটা বের হয়ে গেল, হাতে জমানো উচিত ছিল রিশাদ হোসেন, কিন্তু সেটা তিনি করতে পারলেন না। 13 রানে জীবন পেয়ে গেলেন, অর্থাৎ 13 রানের মাথায়। আর একটি বল এবারে অফ স্ট্যাম্পের বাইরে লেট কাট করে দিয়েছেন তাসকিন, নয় ওখানে নাহিদ রানাকে দেখতে পাচ্ছি, তিনি সেখানে ফিল্ডিং করছেন, এখান থেকে একটু বেশি রান নিতে পারবেন না। রানটি আসলো কারেনের ব্যাট থেকে, কারেন 5-14 রান এই মুহূর্তে স্কোর বোর্ডে জিম্বাবুয়ের। জীবন পেয়েছিলেন এখানে ব্যাটার কারেন নয়, এখানে বেনেট জীবন পেয়েছিলেন, খুব ভালো হতো তার উইকেটটা নিতে পারলে। তৃতীয় ওভার শেষ, প্রথম ওডিআই ম্যাচ চলমান রয়েছে, দ্বিতীয় ওডিআই ম্যাচ 9 তারিখে হবে, তৃতীয় ওডিআই ম্যাচ হবে 11 তারিখে, এবং পরবর্তীতে টি-20 শুরু হবে 15, 17 এবং 19। এরপরে বাংলাদেশ শেষ করবে জিম্বাবুয়ে সফর। এরপরে বাংলাদেশের বেশ কিছু নিয়মিত সিরিজ রয়েছে, যেগুলোতে বাংলাদেশ বিশেষ করে অ্যাওয়ে সিরিজগুলো বেশি বাংলাদেশ খেলছে এবারের এই মৌসুমে, এবং দেন বাংলাদেশের ঘরোয়া লীগ রয়েছে, তারপরে আগামী বছর ওয়ার্ল্ড কাপ আমরা জানি, সেখানে প্রিপারেশন রয়েছে বাংলাদেশের জন্য, অনেক কিছুই কিন্তু সামনে আসন্ন বাংলাদেশের। যদিও এই মুহূর্তে ফুটবলের যে ছায়া সেই ছায়াতলে হারিয়ে গিয়েছে ক্রিকেট খানিকটা। এবারে অফ স্ট্যাম্পের উপরে পড়া না বাইরে পড়া বলটা সুইং করে আরো একটু বেরিয়ে হয়ে যাওয়ার মুহূর্তে ব্যাটটাকে ওপেন করে দিয়েছিলেন, ব্যাটের ফেসটাকে পয়েন্ট অঞ্চলে ফিল্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি ফিল্ডিং করলেন, এখান থেকে রান নেওয়ার কোন অবকাশ নেই। চতুর্থ ওভারে আমরা রয়েছি, বাংলাদেশ মোকাবেলা করছে জিম্বাবুয়ের, ওডিআই সিরিজটা অলরেডি স্টার্ট হয়েছে, বাংলাদেশ প্রথম ম্যাচে টসে জয়লাভ করে ব্যাট করবার নয় ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষকে ব্যাটিং করবার জন্য, তাদের কোন উইকেটের পতন ঘটেনি, 14 এখনো পর্যন্ত রান, সুযোগ ছিল, অপরচুনিটি এসেছিল, বাট বাংলাদেশ সেটাকে প্রপারলি কাজে লাগাতে পারেননি। এবং কেন যেন এই ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাসকিনের ক্ষেত্রেই ঘটে যায় আমি জানি না, তাসকিন যখন বোলিংয়ে আসেন এই ধরনের অপশনগুলো ক্রিয়েট হয়, ক্যাচের অপশন থাকে, কিন্তু ফিল্ডাররা কেন যেন বারবার মিস করেন। তাসকিন সে বিষয়গুলো নিয়ে একটু হতাশ হবেন, তবে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার কোন আক্ষেপ নেই, যদিও আমি আমার যদি এই ক্যাচগুলো নিয়মিত নেওয়া হতো তাহলে আমার উইকেটের সংখ্যা আরো অনেক বেশি হতে পারত। খুব ব্যাড লাক তাসকিনের জন্য, দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সাথে রয়েছেন, বাট তিনি আসা যাওয়ার মাঝে মাঝখানে ছিলেন, কিন্তু ইদানিং নিয়মিত বাংলাদেশ দলের সদস্য হচ্ছেন। মুস্তাফিজুর রহমান ওভারের তৃতীয় বলটি করবেন, সামনে ব্যাটার প্রস্তুত, লেট কাট, জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেছিলেন স্কোর অফ দুই উইকেটে এবং বলটা বাড়তি সুইং নিয়ে চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, ব্যাটে বলের কোন কানেকশন ছিল না, করলো রান নেওয়ার কোন সুযোগ এখান থেকে পাবেন না। মুস্তাফিজুর রহমান চেষ্টা করছেন স্পটটাকে বেছে নিয়ে সেখানে বলটাকে পিচ করিয়ে খেলানোর চেষ্টা করছেন এবং সুইংটাও দিচ্ছেন তিনি। প্রথম দিকে তিনি আসলে খুব বেশি বল করতেন না, বাট ইদানিংকালে নতুন বলে তিনি ভালোই বল করছেন, সুইংটাও পাচ্ছেন। সব মিলিয়ে তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন যে দলের প্রয়োজনে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে, সেখানে আসলে বাড়তি কোনো কিছুই নেই, আমি আমার দলের প্রয়োজনে আমি নিজেকে সব সময়ের জন্য নিয়োজিত রাখি, দল যেটা চাইবে আমি সেটাই করব, সেটা পুরনো বল হোক আর নতুন বল হোক। এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান ওভারের চার নম্বর বলটি নিয়ে যাবেন তিনি, সামনে ব্যাটার কারণ প্রস্তুত, অফ স্টাম্পের বাইরে, গুড লেন্থ, আবারও লেট কাট, সেখানে ফিল্ডার আছেন প্রস্তুত গালি অঞ্চলে, মোসাদ্দেককে আমরা দেখতে পাচ্ছি, তিনি সেখানে তৎপরতার সাথে ইনার সার্কেলে ফিল্ডিং করলেন, রান এখান থেকেও নিতে পারবেন না। মেহেদী মিরাজ বারবার মুস্তাফিজের কাছে এসে কিছু একটা বলবার চেষ্টা করছেন, বলটা কিভাবে করো, এখানে রাখো, কি তার দুর্বলতা, এই ধরনের বিষয়গুলো একজন ক্যাপ্টেন একজন বোলারের সাথে তার গোয়িং অন ওভারগুলোতে তিনি শেয়ার করে থাকেন, নিশ্চয় করে সেটাই তিনি শেয়ার করলেন। এ প্রান্তে মুস্তাফিজুর রহমান ওভারের পঞ্চম বলটি নিয়ে যাচ্ছেন কারণের বিপক্ষে, গুড লেন্থের বল, সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে ডিফেন্সিভ মোডে একেবারে ফ্রন্ট লাইনার অব দ্য বল ব্যাট, সেখান দিয়ে তিনি মোকাবেলা করলেন, রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। চতুর্থ ওভার ইজ গোয়িং অন, একটিমাত্র স্লিপ রয়েছে এই মুহূর্তে মুস্তাফিজের জন্য, যেহেতু মুস্তাফিজ এখন বাড়তি সুইংয়ে তিনি নির্ভরশীল নন, তাসকিন একটু বাড়তি সুইং আদায় করার চেষ্টা করছেন, মুস্তাফিজের বল আমরা জানি যে তিনি কতটা কাটার করতে পারেন, সুতরাং তার জন্য এক ধরনের স্লিপ ফিল্ডার রাখা হবে এবং তাসকিনের জন্য এক ধরনের ফিল্ডার রাখা হবে, এটাই হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার। চার নম্বর ওভারটা এখনো পর্যন্ত শেষ হয়নি, চার নম্বর ওভারে শেষ বলটি করবার জন্য এই প্রান্ত থেকে মুস্তাফিজুর রহমান বল করছেন তিনি তার ওভার উইকেট, ব্যাটার প্রস্তুত কারেন, অফ স্টাম্পের বাইরে, ইয়ারে ছিল খানিকটা কিন্তু গ্যাপ গুলিয়ে সেটাকে খেলতে পেরেছিলেন তিনি, ডিপ পয়েন্ট অঞ্চল ফেদ করে বল আরও একবার সীমানার বাইরে। চতুর্থ ওভার শেষ, ১৮ কোন উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে, এই বলটি খেলবেন এটাই স্বাভাবিক, অফ স্টাম্পের বাইরে একটু উঠেছিল বলটা, নাগালে পেয়ে গিয়েছিলেন, স্কোর অফ দুই উইকেটে দারুণ একেবারে ব্যাকার্ড এরিয়াটা খুঁজে নিয়েছিলেন, সেখান দিয়ে বলটা শেষ পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। চারটি রান আসলো ব্যাটার কারনের ব্যাট থেকে, হি ইজ নাও অন ৯, একেবারে দুজনের ফিগার এক, ১২ বল থেকে ৯, বেনেটও ১২ বল থেকে ৯, মোট ২৪টি বল হয়েছে, চার ওভার শেষ হয়েছে, ১৮টি রান সংগ্রহ হয়েছে, ফাউন্ডেশনটা দেওয়ার চেষ্টা করছে ওপেনিং জুটি থেকে, এবং সোফার দেয়ার সো মাচ পজিটিভ, আমার কাছে মনে হচ্ছে সিমটুমি সো মাচ পজিটিভ, তারা ব্যাটটাকে খুব বেশি রং ওয়েতে চালাচ্ছেন না। তাসকিন আহমেদ ওভারের প্রথম বলটি করবেন, তার কটা তৃতীয় ওভার, এবারে কাভারে পাঞ্চ, জোরের উপরে বল যাচ্ছে সীমানার দিকে, সীমানার দড়ি পার হয়ে গেল, চারটি রান হয়ে গেল দলের জন্য। এই বলগুলো না খুব আসলে দুঃখজনক এবং এই বলগুলো দলের খুব ক্ষতি করে, অফ স্ট্যাম্পের বাইরে আরামে খেলতে পারেন, একজন টপ অর্ডার ব্যাটার তিনি বল ছাড়বেন কেন, ছাড়া কোনো সুযোগ নেই, কারণ ফিল্ড রেস্ট্রিকশন রয়েছে, কোনোভাবে যদি ফিল্ডারদেরকে একটু জোরে মেরে বলটাকে ফিল্ডারদেরকে যদি বিট করা যায় ইনার সার্কেলে, তাহলে কিন্তু বলের ঠিকানা সীমানার বাইরে চলে যায়, এটা খুব বিশ্বাস করছেন তিনি এবং সেই বিশ্বাস থেকে এই শটগুলো তিনি খেলছেন। আপনারা বাংলাদেশ বেতারের বিভিন্ন উইংয়ে আমাদেরকে শুনতে পাচ্ছেন, আশা করি প্রতিটি জায়গায় আপনাদের পদচারণা রয়েছে। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম, এবারে আপার কাট, বল ডিপ থার্ড বাউন্ডারি অঞ্চলে, মুস্তাফিজ সেখানে ফিল্ডিং করছেন, রান নেওয়ার সুযোগ পেয়েছেন একটি, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ এবং এফএম ১০৪ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর এফএম ৮৮.৮ মেগাহার্জ, কক্সবাজার এফএম ১০০.৮ মেগাহার্জ, বরিশাল এফএম ১০৫.২ মেগাহার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বান্দরবান এফএম ৯.০ মেগাহার্জ, কুমিল্লা এফএম ১০৩.৬ মেগাহার্জ এবং রাঙ্গামাটি এফএম ১০৩.২ মেগাহার্জে একযোগে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। এছাড়া খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতার ওয়েবসাইট ডব্লু ডব্লু ডব্লু ডট বেতার ডট জিওভি ডট বিডি থেকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। আর একটু বল স্টেপ আপ করে কন্ট্রোল করেছেন অনসাইডে, লেগ সাইডে খেলেছেন, ওখানে স্কোয়ার লেগ ডিপার পজিশনে ফিল্ডার রয়েছেন মুস্তাফিজুর রহমান, এগিয়ে সে কুড়িয়ে দেওয়ার আগে রান আসলো কারণের ব্যাট থেকে দশ রান তার নামের পাশে, চব্বিশ এই মুহূর্তে স্কোরবোর্ড জিম্বাবুয়ে দলের। বেনেট তিনি আছেন চৌদ্দ রান করে চৌদ্দ বল থেকে চৌদ্দ রান ওখানে বেনেট। অপর প্রান্তে কারেন এই বলটি যেভাবে তিনি খেলতে চেয়েছিলেন পারফেক্টলি খেলতে পারেন, একটু ফুল ওয়াইড অফ দ্য ব্যাট অনেকটা সুইং করানোর চেষ্টা করেছিলেন, বাট জায়গা ছিল কম, ন্যারো স্পেসে ব্যাটটাকে ঘোরানো হয়েছে, যে কারণে এখান থেকে একটির বেশি রান কিন্তু নিতে পারবেন না, স্বচ্ছন্দে বা স্বস্তির সাথে খেলতে পারেননি তিনি। এই মুহূর্তে তাসকিন আহমেদ ওভারে চার নম্বর বলটি নিয়ে যাচ্ছেন, ওভার উইকেট অফ স্ট্যাম্পের বাইরে স্ল্যাশ করেছেন, তবে পয়েন্ট অঞ্চলে ফিল্ডারকে বিট করতে পারেননি ইনার সার্কেলে, যে কারণে বল সরাসরি তার হাতে এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই। আমরা রয়েছি পঞ্চম ওভারে, তাসকিন আহমেদ আছেন তার ব্যক্তিগত তৃতীয় ওভারটি নিয়ে, তার ওভার থেকে চার আমরা দেখেছি এট এ টাইম, মুস্তাফিজের ওভার থেকে চার দেখেছি, তবে দুজন যে ওপেনিং বোলার, দুজন যে অভিজ্ঞ সৈনিক বাংলাদেশের ক্রিকেটের, দুজনে কিন্তু কন্ট্রোলটা করবার চেষ্টা করেছেন নিঃসন্দেহে বলা যেতে পারে। এ ওভার থেকে ইতিমধ্যে দুটি রান মাত্র যুক্ত হয়েছে। তাসকিন আহমেদ ওভারের পঞ্চম বলটি করবেন, সামনে ব্যাটার প্রস্তুত বেনেট, পনেরো বল থেকে চৌদ্দ রান তার নামের পাশে, চব্বিশ কোন উইকেট না হারিয়ে দলীয় স্কোরবোর্ড। পরে বল ইনকামিং ছিল তাসকিনের কাছ থেকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, কিন্তু ওই প্রান্তে ব্যাটার ছিলেন, একেবারেই চোখ রেখেছিলেন বলের দিকে, হেড ডাউন করে লো করা একটু বল, সেটাকে তিনি রক্ষণাত্মক কৌশলে খেলেছেন, সঠিক সময় ব্যাটটাকে তিনি প্লেস করতে পেরেছিলেন। কোন বিপর্যয় এখান থেকে নেই, কোন রান নেই, বাংলাদেশ দল কোন উইকেটও পায়নি। বাংলাদেশের তরুণ এই দলটা, শুধু তরুণ কেন বলব, প্রবীণ রয় এখানে রয়েছে, অভিজ্ঞ এবং অনভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশ দলটি, অনেকদিন ধরেই তারা একসাথে খেলছে, এখন তারা ফিডব্যাক দিচ্ছে, অনেকটা ইনভেস্ট করা হয়েছিল তাদের পেছনে, এবং সেই ইনভেস্ট থেকে তারা নিজেরা বুঝে নিয়েছে যে আমাদেরকে কিছু একটা করতে হবে, দেন তারা এখন দলের জন্য বেটার সার্ভিস দিচ্ছে। অফ স্টাম্পের বাইরে সিঙ্গার জায়গায় দাঁড়িয়ে তাসকিন আহমেদের এই বলটি খেলার চেষ্টা করেছিলেন বেনেট, বিপদ অলমোস্ট কল করছিলেন তিনি নিজে নিজেই, সেখানে কোন বিপর্যয় যদিও হয়নি, এবং ডট বল ওভার শেষ হল, পাঁচ ওভার শেষে চব্বিশ কোন উইকেট না হারিয়ে কারেন তার বল থেকে দশ, এবং বেনেট তিনি চৌদ্দ রান করে আছেন এখনো পর্যন্ত অপরাজিত। খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে প্রথমবারের মতো পালা বদল হবে, আমন্ত্রণ জানাচ্ছি রেজন ফিরদৌস জিকো আপনাকে।
2: ধন্যবাদ বোরহান উদ্দিন মোল্লা, আপনারা আছেন বাংলাদেশ বেতার সাথে। প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে জিম্বাবুয়ের বিরুদ্ধে, জিম্বাবুয়ের মাটিতে, হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। ইতিমধ্যেই পঞ্চম ওভারের খেলা শেষ হয়ে গেছে, ছ নম্বর ওভারের খেলা শুরু হবে। বোলিং এসছেন সিটিএন থেকে মুস্তাফিজুর রহমান, বল করলেন আউট সুইঙ্গার ডেলিভারি, নাইস পিস অব বোলিং, উইকেটে পড়ে চমৎকারভাবে আউট সুইং করে বেরিয়ে গেছে, এটি অবশ্য ডট বল। বাংলাদেশ তারা চেষ্টা করবে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে এগিয়ে গিয়ে সিরিজটা যেন জয়লাভ করার যে মোমেন্টাম ক্রিয়েট করা, সেটিতে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। মুস্তাফিজ বল করলেন এবারে ড্রাইভ করার চেষ্টা, ঠিকমতো কানেক্ট করতে পারেননি, ব্যাটের সামান্য পাশ দিয়ে বেরিয়ে গেছে উইকেট কিপার সোহানের গ্লাভসের দিকে। বাংলাদেশের উইকেট দরকার এবং বাংলাদেশ দলের ফাস্ট বোলারদের উইকেট কিন্তু তুলে নিতে হবে। প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে এই মুহূর্তে, ওয়েদার কন্ডিশন ১৭ ডিগ্রি সেলসিয়াস। যাচ্ছেন বোলিং করার জন্য মুস্তাফিজুর রহমান, বল করলেন এবার রাইজিং ডেলিভারি, রান আউটের সম্ভাবনা, ডিরেক্ট হিট, স্টাম্প উড়ে গেছে, তবে ব্যাটার নিরাপদেই কিন্তু তার জায়গায় পৌঁছে গেলেন, যার ফলে আরও একটি রান বাড়ল। জিম্বাবুয়ে তারা ব্যাটিংয়ে এসছে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে সফরকারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চার নম্বর বলটি করবেন এ ওভারের যাচ্ছেন বোলিং করার জন্য মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ দলের ভালো মানের একজন বোলার, ওয়ার্ল্ড ক্লাস বোলার, এবং তিনি ভালো বোলিং এর পাশাপাশি মাঝে মাঝে ভালো ব্যাটিং করতে যাবেন। বল করলেন এবারে অফ স্টাম্পের উপরে, দেখলেন বুঝলেন সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ মুডে খেললেন, ব্যাটার হলেন এক্ষেত্রে বেনেট। দু ব্যাটার তারা ব্যাটিং এ এসছেন, বেনেট এবং বেন কারেন, তারা ভালো ব্যাটিং করতে জানেন। একসময় সেই ভুসি বুঝি সিবান্দার কথা আপনাদের নিঃসন্দেহে মনে রয়েছে, তিনি ওপেনিং ডিপার্টমেন্টে ব্যাটিং করতে আসতেন। হ্যামিল্টন মাসাকাঁচা চিগাম্বুরার কথা আপনাদের মনে রয়েছে, ডাগলাস হুন্ডোর কথা আপনাদের মনে রয়েছে নিশ্চয় করে। আরো একটি বল এবারে ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, মিসফিল্ডিং পরবর্তীতে থ্রো করলেন, সেটিও কিন্তু মিস হয়ে গেছে, যার ফলে যেখানে রান হওয়ার কথাই নয় সেখানে দুটি রান এসে আরও দুটি রান বাড়ল। বাংলাদেশ দলের দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি টসে জিতে সরাসরি বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তারা ফিল্ডিং এ এসছে এবং জিম্বাবুয়ে তারা ব্যাটিং করছে। ওভারে শেষ বল করবেন মোস্তাফিজুর রহমান, যাচ্ছেন তিনি বোলিং করার জন্য সিটি এন্ড থেকে। বল করলেন এবারে ড্রাইভ করলেন, তবে সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত করল, দুর্ভাগ্য ব্যাটার যে তিনি স্ট্রেট ড্রাইভ করলেন, বলটি চার না হয়ে স্টাম্পে লেগেই কিন্তু আটকে গেছে, ডট বলের মধ্য দিয়ে ছ নম্বর ওভারের খেলা শেষ। ২৭ কোন উইকেট না হারিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে দলের আপাতত সংগ্রহ। জিম্বাবুয়ের অনেক ক্রিকেটার একসময় ভালো ক্রিকেট খেলতেন, বাংলাদেশের অনেক ক্রিকেটার যাদের অনেক স্মৃতি এই জিম্বাবুয়ের সাথে, জাভেদ ওমরের কথা আপনাদের মনে রয়েছে, খালেদ মাসুদ পাইলটের কথা আপনাদের মনে রয়েছে এবং মোহাম্মদ রফিকের কথা আপনাদের নিঃসন্দেহে মনে রয়েছে, কারণ বেশিরভাগ সময় কিন্তু তারাই দলের ইনিংসগুলোকে মেরামত করতেন এবং মোহাম্মদ রফিক এসে শেষ মোমেন্টে ফিনিশিং টাচ দিয়ে যেতেন। আরও একটি বল নতুন ওভারের, বলতে না বলতেই তুলে মারলেন টপ এজ, ওয়ান বাউন্স টু বাউন্স ওভার দ্য রোপ, সীমানার বারে চারটি রান, আরও চারটি রান বাড়ল জিম্বাবুয়ে দলের। বেন কারেনের ব্যাট থেকে এসে চারের মার, লাকিলি সার্ভাইভ, এবং যার ফলে আরও চারটি রান বাড়ল। বোলিং এ এসছেন তাসকিন আহমেদ, যাকে আমরা বলে থাকি ঢাকা এক্সপ্রেস, তিনি বোলিং করছেন ক্লাব এন থেকে, যাচ্ছেন তিনি বোলিং করার জন্য। চমৎকার রান আপ, বল করলেন ব্যাক ফুটে গিয়ে পাঁচ করলেন, চলে যাচ্ছে সীমানার দিকে, একটি দুটি তিনটি রানের জন্য ছুটছেন, শেষ পর্যন্ত তিন রান দিয়ে চমৎকারভাবে রানিং বিটুইন দ্য উইকেট তারা কমপ্লিট করলেন, আরও তিনটি রান বাড়ল দলীয় সংগ্রহ। ৩৪ কোন উইকেট না হারিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের এই গ্রাউন্ড কিন্তু তাদের অনেক ঐতিহ্য বহন করে, হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড এবং যার ধারণ ক্ষমতা মাত্র ১০,০০০, কারেন্ট রান রেট ৫.৩৭ ওভার প্রতি। সপ্তম ওভারের খেলায় গিয়ে ৩৪ কোন উইকেট না হারিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে, বল করলেন তাসকিন এবারে জেনুইন ইন সুইঙ্গার ডেলিভারি, উইকেটে পড়ে গতি সঞ্চারিত হয়ে ব্যাটার দিকে গেল, ঠিক সে মুহূর্তে ব্যাটার ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, ব্যাটার হলেন এক্ষেত্রে বায়ান বেনেট, এটি অবশ্য টন বল। ওভারের চার নম্বর বলটি করার জন্য তাসকিন ক্লাব এন্ড থেকে তিনি বোলিং করছেন। বাংলাদেশের সব ফিল্ডারদের গায়ে সোয়েটার, কারণ প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডা বাতাস কিন্তু বইছে। বলতে না বলতেই তুলে মারার চেষ্টা, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে চলে গেছে একটি রানে এসে। ফিল্ডার ফিল্ডিং করে যতক্ষণে বল ফেরত পাঠালেন ততক্ষণে আরও একটি রান বাড়ল। ফিল্ডার হলেন নাহিদ রানা। বাংলাদেশ তার চেষ্টা করবে জিম্বাবুয়ের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভালো করার এবং সিরিজ জয়লাভ করার পাশাপাশি টি টোয়েন্টি সিরিজের দিকেও নজরটা দেওয়ার। ওভারের পঞ্চম বল করার জন্য তাসকিন আহমেদ বল করলেন এবার অফ স্টাম্পের উপরে, রান আউটের সম্ভাবনা, ডিরেক্ট থ্রো, হিট ডিরেক্ট থ্রো, যার ফলে এবং ডিরেক্ট থ্রোতে স্টাম্পে হিট করে গেছে, বেল ছুড়ে গেছে, দেখে মনে হচ্ছে টাইট সিচুয়েশন। কারণ এ ধরনের অবস্থায় আমরা জানি বেশিরভাগ সময় কিন্তু আউট হয়ে থাকে এবং সেটি দেখার দায়িত্ব কিন্তু ফস্টার মতিজোয়া টিভি আম্পায়ার, তিনি এখন দেখবেন, তদন্ত করবেন তিনি, তারপর তদন্ত রিপোর্ট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তিনি উপস্থাপন করবেন। দেখা মাত্রই আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশ বেতারের মাধ্যমে জানিয়ে দেব। তবে দেখার বিষয় যে কতটা দ্রুত বাংলাদেশ ক্যাপ্টেন বদি আহসান মিরাজ তিনি উইকেট পেস ফেলে দিয়েছিলেন, তবে দেখে মনে হচ্ছে যে আউটের সম্ভাবনায় জোরালো। বাকিটা আম্পায়ার যে তিনি রেফার্ড করলেন টিভি আম্পায়ারের উদ্দেশ্যে, তিনি এখন সিদ্ধান্ত দেবেন এবং শেষ পর্যন্ত ডিসিশন ইজ আউট, যার ফলে প্রথম উইকেটের পতন জিম্বাবুয়ে দলের। জিম্বাবুয়ে দলের প্রথম উইকেটের পতন ঘটে গেল বেন কারেন, তিনি এই মাত্র ১৯ বল থেকে ১৮ রান করে রান আউটের ফাঁদে ধরা পড়ে তিনি প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা দিলেন, যার ফলে ব্রেক থ্রু বাংলাদেশ নিয়ে আসতে সমর্থ হল। এটি ভালো দিক, কারণ জিম্বাবুয়ের মাটিতে একসময় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে আমরা সকলেই জানি। সেই হাবিবুল বাশার সুমনের কথা আপনাদের মনে রয়েছে, বেরাব হোসেন, অপি, জাভেদ ওমর, বেলিম, ব্রাজিন সালে চমৎকার ক্রিকেট খেলতেন তারা এই হারার স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। মূলত সে সময় যদি তিন চারটি উইকেট পড়ে যেত তখন খালেদ মাসুদ পাইলট এবং বাবমদ রফিক মিলে তারা যদি বাংলাদেশকে ২৩০, ২৪০ বা ২৫০ পর্যন্ত নিয়ে যেতে পারত, তাহলে সেদিন বাংলাদেশের বোলাররা জিম্বাবুয়ের বিরুদ্ধে অবধারিত জয় তারা ছিনিয়ে নিয়ে আসত। সেই ইতিহাস বাংলাদেশের ক্রিকেটে অনেক আগে থেকেই রয়েছে। ইনোসেন্ট কায়া নতুন ব্যাটার হিসেবে এসছেন, অনডাউনে তিনি এসছেন, ২০ ম্যাচে ৪৫০ রান, তার এভারেজ হল ২৫, দুটি অর্ধশত রয়েছে, একটি শত রান রয়েছে, সর্বোচ্চ ১১০ রানের একটি ইনিংস রয়েছে। বলতে না বলতে স্লোয়ার ডেলিভারে আউটের সম্ভাবনা কিন্তু ক্যারি করেনি, শেষ পর্যন্ত তুলে মারতে চাইলেন কিন্তু লগনের ফিল্ডারের মাথার উপর দিয়ে মারা সম্ভবপর হয়নি, অনেকটা ফিল্ডার লেট মুভমেন্ট করলেন তিনি, যার ফলে তার সামনে এসে বলটি পড়ল, সুযোগ এসেছিল। এই সুযোগগুলো আসলে কাজে লাগাতে হবে, কারণ বাংলাদেশের ক্রিকেট এখন অনেকটা উচ্চতায় উঠে এসছে এবং বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে থাকে, বাংলাদেশের ক্রিকেটাররা জানেন কিভাবে ডোমিনেট করতে হয় এবং এখন তো জিম্বাবুয়ের মাটিতে এসে তাদের ভালো ডোমিনেট করার কথা এবং তারা চেষ্টা করবেন। বলতে না বলতেই উইকেটের পতন, কোন আরো একটি উইকেটের পতন, কে আউট হলেন সেটি আপনাদের নিঃসন্দেহে জানাব। নিঃসন্দেহে ওয়েল সেট ব্যাটার তিনি আউট হবেন, লিগাল ডেলিভারি কোন সমস্যা নেই, ড্রাইভ করলেন, তবে ব্যাকওয়ার্ড পয়েন্টে মোসাদ্দেক তিনি চমৎকারভাবে ক্যাচটি লুফে নিলেন। যিনি আউট হয়ে গেলেন দেখে মনে হচ্ছে বেনেট, তারপরও আপনাদের নিশ্চিত হয়ে জানাব আস্তে আস্তে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন। আরও একটি উইকেটের পতন জিম্বাবুয়ে দলের। বায়ান বেনেট তিনি 24 বল থেকে 17 রান করে ধরা পড়লেন এবং যার ফলে তিনি আউট হয়ে তাস্কিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। আরও একটি উইকেটের পতন। আসলে উইকেটের পতন দরকার প্রতিনিয়ত। 36-2 উইকেটে জিম্বাবুয়ে সপ্তম ওভারের খেলা শেষ। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চমৎকার এই ম্যাচ। প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে সফরকারী বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। দু আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং অন্যজন হলেন ল্যাংটন রুশিয়েরি, টিভি আম্পায়ার ফস্টার মতিজোয়া, ম্যাচ রেফারি হলেন ডেভ কিলবার্ট। ক্রেগ আরভি নিশ্চিন মোস্তাফিজ নতুন ওভারের প্রথম বল করলেন, এবারে ফ্লিক করে দিলেন। তাস্কিন যতক্ষণে দৌড়ে এসে ফিল্ডিং করলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়াড থেকে একটি রান এসে আরও একটি রান বাড়ল। 38-2 উইকেটে জিম্বাবুয়ে। আরভিন 129 ম্যাচে 3600 রান, অর্ধশত 23টি এবং 17 রান রয়েছে 4টি। সর্বোচ্চ 130 রানের নট আউট একটি ইনিংস রয়েছে তার ক্যারিয়ারে। যাচ্ছেন বোলিং করতে মোস্তাফিজুর রহমান। আউটসাইড অফ উইকেটে পড়ে গতি সঞ্চারিত হয়ে ব্যাটার দিকে গেল। ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, ব্যাটার হলেন ইনোসেন্ট কায়া। ভালো ব্যাটিং তিনি করেন এবং তার যথেষ্ট যোগ্যতা রয়েছে। সেই ডাগলাস হুন্ডোর কথা আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা বা মনে রয়েছে। ঝাঁকড়া চুলের অধিকারী ছিলেন, চমৎকার লাগত দেখতে এবং জিম্বাবুয়ের সাবেক ফাস্ট বোলার, ভালো বোলিং তিনি করতেন। আরো একটি বল। আবেদন জোরে সোরে আবেদন আম্পার, তিনি জায়গা থেকেই নড়েননি, যার ফলে প্রচন্ড ঠান্ডা। প্যাডে গিয়ে লাগলো ব্যাটার কিন্তু আঘাতপ্রাপ্ত। প্যাডে এবং থাই প্যাডে লাগে, অনেকটা গ্লাভসেও লাগে, যার ফলে ব্যাটার কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে রইলেন উইকেটের মধ্যেই। আবেদন জোরালো ছিল, এটি অবশ্য ডট বল। 38-2 উইকেটে জিম্বাবুয়ে। 7.3 ওভারের খেলা ইতিমধ্যেই হয়ে গেছে। ধারাভাষ্যে আমরা বেশ কয়েকজন আপনাদের সঙ্গে রয়েছি। বোরহানউদ্দিন মোল্লা, এম এ মুরাদ এবং রেজওয়ান ফেরদৌস জিকো। অতিরিক্ত রান এসছে একটি। পরবর্তীতে আসবেন সেকান্দার রাজা এবং তারপরেই আসবেন উইসলে মাদভেরে। আরও একটি বল। এবারে চমৎকার চেষ্টা হয়েছিল, তবে সেই চেষ্টা থেকে বলব যে ব্যাটাররা যে খুব ভালো কিছু করতে জানেন বা এখনো পর্যন্ত তাদের পরিবেশটা তাদের মতো করে তারা করতে পেরেছেন সেটি কিন্তু নয়। বাংলাদেশের বোলার তাস্কিন তিনি একটি উইকেট পেয়েছেন, 4 ওভার বেডেন নেই, 24 রান উইকেট নেই, ও একটি উইকেট তার মোস্তাফিজের উইকেট নেই। হ্যাঁ, আসলে স্টেডিয়ামের যে স্কোর বোর্ড সেখানে একটু পরিবর্তন করতে সময় লাগছে, নিশ্চিত হয়েই আপনাদের জানালাম। মোস্তাফিজ এখনো পর্যন্ত উইকেট পাননি, তাস্কিন একটি উইকেট তিনি পেতে সমর্থ হন। কারেন্ট রান রেট 5.07 এবং যেভাবে জিম্বাবুয়ের ব্যাটাররা ব্যাটিং করতে চাচ্ছে সেটি কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো স্টার্ট তারা দিতে পেরেছে বলে বলব না, কারণ ইতিমধ্যেই দুটি উইকেট তারা হারিয়ে ফেলতে সমর্থ হয়েছে বা হারিয়ে ফেলেছে। যাচ্ছেন বোলিং করতে মোস্তাফিজুর রহমান, বল করলেন এবারে উইকেটে পড়ে ইনসুইং করে ব্যাটারের দিকে গেল, ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, এটি অবশ্য টপ বল। অনেক ফরেনার তারা জিম্বাবুয়েতে ভ্রমণে আসেন, কাজের সূত্রেও আসেন, তারা কিন্তু এসছেন, তাদের গায়ে আবার ব্ল্যাঙ্কেট জড়িয়ে তারা খেলা উপভোগ করছেন, অনেকে বসেই খেলা দেখছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ক্রিকেট হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজকের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যাচ্ছেন বোলিং করার জন্য মোস্তাফিজুর রহমান, ওভারের পঞ্চম বলটি করলেন আউট সুইঙ্গার, নাইস ডেলিভারি, উইকেটে পড়ে চমৎকার গতি নিয়ে উইকেট কিপারের দিকে গেল এবং এম

এবং এ মুহূর্তে কিন্তু তাপমাত্রা নেমে 9 ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে, অর্থাৎ যে ধরনের কন্ডিশনে বাংলাদেশ খেলে থাকে তার থেকে অনেকটাই ঠান্ডা, এবং পাশাপাশি ঠান্ডা বাতাস কিন্তু বইছে। যাচ্ছেন বোলিং করার জন্য মোস্তাফিজুর রহমান, ওভারের শেষ বল, বল করলেন লেগ স্টাম্পের উপরে, অন ড্রাইভ করলেন, তাওহিদ হৃদয় ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, ডট বলের মধ্য দিয়ে ওভার শেষ। 38 উইকেটে জিম্বাবুয়ে অষ্টম ওভারের খেলা শেষ। সব মিলিয়ে পরিবেশ চমৎকার, এবং চমৎকার পরিবেশে খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী। বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্টজ। বলতে না বলতেই বোল্ড করে দিলেন তাসকিন আহমেদ, আরও একটি ড্রিম ডেলিভারি তার জন্য, এবং আরও একটি উইকেটের পতন ঘটল জিম্বাবুয়ে দলের। দুর্দান্ত, একদম ক্লিন বোল্ড হয়ে গেলেন, ক্লিন বোল্ডের মাধ্যমে তাসকিন জানান দিলেন তিনি বাংলাদেশের ভালোবানের একজন বোলার। এছাড়াও কক্সবাজার FM 110.8 মেগাহার্টজ, বরিশাল FM 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্টজ, কুমিল্লা FM 103.6 মেগাহার্টজ এবং রাজশাহী FM 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শুনতে থাকুন বাংলাদেশ বেতার। তাসকিন, তিনি কিন্তু তার যোগ্যতা প্রমাণ তিনি দিতে সমর্থ। মোহাম্মদ ফারুকুজ্জামান, তিনিও আমাদের সঙ্গে ধারাভাষ্যে রয়েছেন, যাচ্ছেন তাসকিন আহমেদ আবেদন, জোরে সোরে আবেদন, তবে সেই আবেদনে আম্পায়ার সাড়া দেননি। সিকান্দার রাজা এসছেন 154 বাজে 4476 রান, তার অর্ধশত 24টি এবং 17 রান রয়েছে 7টি। ব্র্যান্ডন টেইলরের কথা আপনাদের নিঃসন্দেহে মনে রয়েছে, ব্র্যান্ডন টেইলর বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ভালো ব্যাটিং করতেন, এবং টাটেন্দার টাইবো কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতেন বাংলাদেশ দলের বিরুদ্ধে জিম্বাবুয়ের। তাসকিন যাচ্ছেন বোলিং করার জন্য, ওভার দ্য উইকেট বল করলেন, এবারে আউটসাইড অফ ছেড়ে দিলেন, ব্যাটার হলেন সিকান্দার রাজা, এটি অবশ্য ডট বল, প্রথম পাওয়ার প্লে ওভারের খেলায় গিয়ে। প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং বাংলাদেশের সচরাচর যে ওয়েদার কন্ডিশন শীতকালে, সেটির থেকেও কিন্তু অনেকটাই ঠান্ডা, যেটি আমরা পরিলক্ষিত করি নেপালে, হিমালয়ের পাদদেশে যে দেশটি, সেই দেশে কিন্তু এই ধরনের 8 ডিগ্রি 7 বা কখনো 6-5 এগুলো পরিলক্ষিত হয় শীতকালে, বা তাদের ওয়েদার কন্ডিশনটা এরকম থাকে। ঠিক একই ওয়েদার কন্ডিশন এ মুহূর্তে কিন্তু জিম্বাবুয়ের এই হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। আরও একটি বল, এটি অবশ্য ডট বল, ধারাভাষ্য।

0: শুনছেন না আপনারা বাংলাদেশ বেতার থেকে 38-3 উইকেটে স্বাগতিক জিম্বাবুয়ে। 8.4 ওভারের খেলা হয়ে গেছে। ইনোসেন্ট কায়া তিনি 6 বল থেকে 2 রান করেছেন এবং সিকান্দার রাজা তিনি 3 বল থেকে এখনো পর্যন্ত রান করতে পারেননি। এ ওভারে তাসকিন ভালো বোলিং তিনি করছেন, 1 উইকেট এ ওভারে পেয়েছেন তিনি। আরও 1 বল আউট সুইঙ্গার ছেড়ে দিলেন ব্যাটার সিকান্দার রাজা। আসলে আর্লি মর্নিং এ যদি উইকেট পড়ে যায় তাহলে সেই উইকেটকে নতুনভাবে রিকভারি করতেও অনেক সময় লাগে, ইনিংসটাকে সাজাতেও সময় লাগে। একটু সময় দিচ্ছেন সিকান্দার রাজা এবং তার কিন্তু বাংলাদেশে গিয়ে বিপিএল খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে, যার ফলে তিনি বাংলাদেশের বোলারদের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। যাচ্ছেন বোলিং করতে, একসময় বাংলাদেশের হয়ে তাপস বৈশ্য এবং নাজমুল হোসেন দুর্দান্ত বোলিং করতেন এই জিম্বাবুয়ের বিরুদ্ধে। আরও 1 বল, এটি অবশ্য ডট বল, ডট বলের মধ্য দিয়ে 9 ওভারের খেলা শেষ। 38-3 উইকেটে স্বাগতিক জিম্বাবুয়ে দলের আপাতত সংগ্রহ। টসে জিতে বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদি হাসান বিরাজ তিনি সরাসরি বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফিল্ডিং এসছে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, এবং আপনারা জানেন তারপরে কিন্তু টি-20 সিরিজ রয়েছে, এবং টি-20 সিরিজেও বাংলাদেশ তারা ভালো করবে সেটি আমরা সকলেই প্রত্যাশা করতেই পারি। বাকিটা বা বাকি কাজ খেলোয়াড়দেরই করতে হবে। যাচ্ছেন বোলিং করতে নাহিদ রানা, চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস প্রথমে এসছেন অ্যাটাক করতে জিম্বাবুয়ের মাটিতে। যাচ্ছেন তিনি বোলিং করার জন্য ওভার দ্য উইকেট, আউট সুইঙ্গার, নাইস পিস অফ বোলিং উইকেটে পড়ে গতি সঞ্চারিত হয়ে গেল। কত গতি সঞ্চারিত হল আপনাদের জানাতে পারছি না, কারণ স্পিডোমিটার নেই। এটি অবশ্য ডট বল। 38-3 উইকেটে জিম্বাবুয়ে, 9.1 ওভারের খেলা হয়ে গেছে। আকাশে হালকা রোদ, পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডা বাতাস। ইনোসেন্ট কায়া 7 বল থেকে তার সংগ্রহ, 2-3 স্ট্রাইক এন্ডে। নাহিদ রানা বল করলেন, এবারে নাইস ডেলিভারি, উইকেটে পড়ে গতি সঞ্চারিত হয়ে স্টাম্পের দিকে গেল। ঠিক সে মুহূর্তে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, এটি অবশ্য ডট বল। নাহিদ রানার রান আপটা কিন্তু চমৎকার, যতটা সম্ভব তিনি যদি এ ধরনের কন্ডিশনে বাউন্সি উইকেটে ভালো বোলিং করতে জানেন সেটি হবে তার কেরিয়ার এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক। বল করলেন এবার লেগ স্টাম্পের উপরে, ফ্লিক করলেন ব্যাকওয়ার্ড পয়েন্ট, ব্যাকওয়ার্ড স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার লেগে, ওখানে একটু স্কোয়ার পজিশনে ছিলেন ফিল্ডার, তারপরও তিনি আর একটু সরে গেলেন। সেখান থেকে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, আর একটি রান নেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্যাটাররা তারা তাদের মত করেই চিন্তা করলেন। নাহিদ রানা তিনি ভালো বোলিং করছেন এবং এটি ডট বল। আরও 1 বল আউটসাইড অফ ছেড়ে দিলেন, খেলার কোন চেষ্টাই করলেন না। রান তোলার গড় 3.93 ওভার প্রতি। 38-3 উইকেটে জিম্বাবুয়ে, 9.4 ওভারের খেলা হয়ে গেছে। কারেন্ট রান রেট 3.93। আসলে এই মোমেন্টামকে জিম্বাবুয়ের ক্রিকেটারদের ভালো করতে হবে, কারণ আর্লি উইকেট পড়ে গেলে সেখান থেকে ইনিংসটাকে রিবিল্ড করে একটা বড় টোটাল উপস্থাপন করাও কিন্তু অনেকটা বড় বিষয় কি করতে পারে জিম্বাবুয়ের ব্যাটাররা আজকের ম্যাচে। আরও 1 বল, এটি অবশ্য ডট বল। 8-3 উইকেটে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্যাপ্টেন প্রতিনিয়ত তিনি পোলারদের পরিবর্তন করছেন, সেটি হল এক এন্ড থেকে তাসকিন, আরেক এন্ড থেকে মোস্তাফিজুর রহমান, এখন কিন্তু নাহিদ রানা তিনি এসছেন বোলিং করার জন্য, এবং ভালো বোলিং তিনি করেছেন, 5টি বল তিনি ডট দিতে সমর্থ। মেডেন ওভার নেয়ার জন্য আর একটি বল, তার ডট দিলেই কিন্তু প্রথম ওভারে এসেই তিনি মেডেল লাভ করবেন, বলতে না বলতেই মেডেন আর হল না, একটি রান চলে এসে আরও একটি রান বাড়ল, একটি রানের মধ্য দিয়ে দশম ওভারের খেলা শেষ। 39-3 উইকেটে স্বাগতিক জিম্বাবুয়ে। ইনোসেন্ট কায়া 3, সেকান্দার রাজা এখনো পর্যন্ত কোন রান করতে পারেননি। খেলার অবস্থায় ভারভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, এখন বলবেন এম এ মুরাদ।
1: অনেক অনেক ধন্যবাদ রেজওয়ান ফেরদৌস জিকো। প্রথম একদিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার, এবং বাংলাদেশ দলের 10 ওভার ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে 39-3 উইকেটে, অর্থাৎ 3টা উইকেটের পতন ঘটতে সক্ষম হয়েছে। এবং শুরুতেই কিন্তু আমরা দল যত দ্রুত জিম্বাবুয়ের বিপক্ষে উইকেটের পতন ঘটাতে সক্ষম হবে সেটা হবে বাংলাদেশ দলের জন্য মঙ্গলজনক। তাসকিন 5 ওভার বল করে 24 রান দিয়ে 2 উইকেট তিনি তুলে নিয়েছেন, অসাধারণ বোলিং। দোষর করলেন, বল করলেন অফ স্টাম্পের উপর, ওয়াইড স্পিড অফ অঞ্চলে ঠেলে দিয়েছেন, রান পাবেন না, ডট বল। ইনোসেন্ট কায়া তিনি ব্যাটিং করছেন, ডানহাতি এই ব্যাটার জিম্বাবুয়ে দলের। একটা সময় ছিল যে টেস্ট স্ট্যাটাস মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ যখন জিম্বাবুয়ে সফর করত এবং জিম্বাবুয়ে বাংলাদেশ আসত, তখন কিন্তু জিম্বাবুয়ে বেশ শক্তিশালী দল ছিল। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্বল, হিথ স্ট্রিক, অসাধারণ একটা দল ছিল কিন্তু জিম্বাবুয়ে। তবে তারপর কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে নিজেরা বেশ শক্তিশালী দল হিসেবে গড়ে ওঠে, এবং একটা সময় আবার বাংলাদেশ জিম্বাবুয়েকে পরাজিত করা শুরু করে দেয়। ওভারে পরের বল অফ স্টাম্পের উপর ড্রাইভ করেছেন, পয়েন্টে ঠেলেছেন, রান পাবেন না, ডট বল। ইনোসেন্ট কায়া তিনি স্ট্রাইক এন্ডে রয়েছেন এবং নন স্ট্রাইক এন্ডে রয়েছেন। জিম্বাবুয়ে দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মিডল অর্ডার ব্যাটার সিকান্দার রাজা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পরাজিত হয়েছে আপনারা জানেন জিম্বাবুয়ের বিপক্ষে, এবং সেই টেস্ট ক্রিকেটের হার ভুলে বাংলাদেশ নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ওয়ানডে ক্রিকেটে, ওয়ানডে সিরিজে। এবং আজকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ, 3টা ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার সবকটি খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করবে। বিশ্বকাপ দামামাত চলছে এবং তার মাঝেই কিন্তু ক্রিকেট অর্থাৎ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ, বাংলাদেশ সফরকারী দল হিসেবে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মোকাবেলা করছে। বাংলাদেশ দলে বোলারদের মধ্যে তাসকিন, যিনি অসাধারণ বোলিং করেছেন, স্পিড স্টার নন্দিত তারকা বোলার, ভালো বোলিং করেছেন এবং 2 উইকেট তিনি তুলে নিয়েছেন ইতিমধ্যেই, অসাধারণ বোলিং। এবং মেহেদী মিরাজ, তার নেতৃত্বে বাংলাদেশ দল খেলছে। অবশ্য মেহেদী মিরাজ প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং জিম্বাবুয়ে দলের ব্যাটারদের ব্যাটিং করার আমন্ত্রণ জানান। 3টে উইকেটের পতন ঘটেছে, 10 ওভারে খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই। প্রথম একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আপনারা শুনছেন। খেলার চলতি ধারাবর্ষে রয়েছে আমরা বেশ কজন, রেজওয়ান ফেরদৌস জিকো, বোরহানউদ্দিন মোল্লা, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং আমি এম এ মুরাদ। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে মেহের আফরোজ, মোহাম্মদ আবুল বাশার, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ এবং প্রযোজনা করছেন মোহাম্মদ আহসান হাবিব। জিম্বাবুয়ে দলের মূল স্কোয়াড আপনারা জানেন, বেন কারেন, ব্রায়ান ভ্যানেট, ইনোসেন্ট কায়া, ক্রেগ আরভিন, সিকান্দার রাজা, উইসলে মাদভেরে, ক্লাইভ মাদান্তা, ব্রান্ড এভান্স, নিউম্যান নায়ামোহরি, রিচার্ড নাগারভা এবং ব্রেসিং মুজারবানি। ভালো স্কোয়াড তারা কিন্তু উপহার দিয়েছে জিম্বাবুয়ের নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ দলের

0: সত্যম দাস ইঞ্জুরিতে আক্রান্ত রয়েছেন এবং তার পরিবর্তে নুরুল হাসান সোহান উইকেট রক্ষক কাম ব্যাটার হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন আজকে জিম্বাবুয়ের বিপক্ষে। লিটন বাংলাদেশের নিঃসন্দেহে অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞতায় টইটম্বর এবং তার জায়গাটা স্থলাভিষিক্ত হয়েছেন খুলনার কৃতি সন্তান নুরুল হাসান সোহান এবং এছাড়াও বাংলাদেশ দলের ব্যাটার এবং বোলার যারা রয়েছেন টেস্ট ক্রিকেটে পরাজিত হয়েছে আপনারা জানেন এবং সেই যে টেস্ট ক্রিকেটের পরাজয় ভুলে অর্থাৎ ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। যে কথা বলছিলাম যে টেস্ট স্ট্যাটাস মর্যাদা পাওয়ার পর বিশেষ করে সেই অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার এবং বিশ্বমানের তারকা ছিলেন তারা এবং এছাড়াও হিথিস্ট্রিকের মতো, অ্যালিস্টার ক্যাম্বেলের মতো খেলোয়াড় যারা কিনা জিম্বাবুয়ের হয়ে খেলেছেন এবং তখন কিন্তু বিশ্বের বাঘা বাঘা দলগুলো কিন্তু ভয় পেত জিম্বাবুয়েকে এবং তারপর বাংলাদেশ ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করেছে এবং সময় লেগেছে অবশ্য এবং এই মুহূর্তে তো বিশ্বের যে কোনো দলকে বাংলাদেশ পরাজিত করতে সক্ষম এবং সদ্য সমাপ্ত ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ওয়ানডে সিরিজে পরাজিত করতে সক্ষম হয়েছে। নিঃসন্দেহে যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করা এটা কিন্তু চারঠিখানি কথা নয় এবং সেই কার্ডিফে যে পরাজিত করেছিল, মোহাম্মদ আশরাফুল খেলেছিলেন সেই দলে এবং সেঞ্চুরি পেয়েছিলেন এবং তারপর কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কোন ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়নি এবং এই 2026 সালে এসে ঘরের মাঠে বাংলাদেশ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ, যদি টেস্ট ক্রিকেটে পরাজিত হয়েছে এবং আমাদের প্রত্যাশা যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ জয়ের মধ্য দিয়ে শুরু করবে এই ওয়ানডে সিরিজ এবং আপনারা শুনছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্জে এবং FM 104 মেগা হার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগা হার্জ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর FM 88.8 মেগা হার্জ, কক্সবাজার FM 100.8 মেগা হার্জ, বরিশাল FM 105.2 মেগা হার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবন FM 92 মেগা হার্জ, কুমিল্লা FM 103.6 মেগা হার্জ এবং রাঙামাটি FM 103.2 মেগা হার্জে একযোগে সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশ বেতার প্রতিটি কেন্দ্রে নির্বাচিত অনুষ্ঠান ও সংবাদ সরাসরি ফেসবুক পেজ থেকেও উপভোগ করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতারের সঙ্গে থাকুন, বাংলাদেশ বেতার সবকটি খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। মেহেদি মিরাজ বাংলাদেশ দলের দলীয় অধিনায়ককে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জিম্বাবুয়ে দলের দলীয় অধিনায়ককে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। তিনটে উইকেটের পতন ঘটেছে বাংলাদেশ দলের, বোলাররা দারুণ বোলিং করেছেন, নিঃসন্দেহে ভালো বোলিং করেছেন এবং প্রথম যে তিনটা উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠে এবং নিজেদের মাঠে যেখানে জিম্বাবুয়ের দর্শক, নিজেদের চেরচেনা পরিবেশ এবং সেখানে কিন্তু প্রথম দর্শক ভারত তিনটে উইকেট তুলে নেওয়া নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার বাংলাদেশ দলের বোলাররা সেই কাজটা কিন্তু দারুণভাবে করতে সক্ষম হয়েছেন এবং যে কটি ওভার বাকি রয়েছে এভাবে নিয়মিতভাবে উইকেট তুলে নিতে হবে বাংলাদেশ দলের বোলারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে এবং এ মুহূর্তে অবশ্য কিছুটা বিরতি চলছে যার ফলে আসলে আমরা এত কথা বলতে পারছি এবং বিরতির পর আবার কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে মুহূর্তে এবং তাসকিন স্পিড স্টার নন্দিত তারকা বোলার মিডল স্টাম্পের উপর এবং কিছুটা বাউন্সার ডেলিভারি, বলটা কিন্তু বেশ হাইট ছিল তবে সেখানে কাট করার চেষ্টা নাহিদ রানা তিনি এসেছেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে 12তম ওভারে। তিনি বল করছেন এবং বল চলে গেল ডিফাইন লেগ অঞ্চলে, চার হবে না, ফিল্ডার রয়েছেন সেখানে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, ততক্ষণে ব্যাটারদ্বয় দুটো রান সংগ্রহ করলেন। বোলার আস্তে আস্তে তার বোলিং এর শেষ প্রান্তে তিনি ফিরে যাচ্ছেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। দুই ব্যাটার সিকান্দার রাজা, জিম্বাবুয়ে দলের পরীক্ষিত সৈনিক, অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞতায় টুইটম্বর এই সিকান্দার রাজা। অনেকদিন ধরেই তিনি জিম্বাবুয়ে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন ইনোসেন্ট কায়া, প্রস্তুত নাহিদ রানা, বিশ্বের অন্যতম সেরা স্পিড স্টার এই মুহূর্তে, যে বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব এবং অহংকার। লেগ স্টাম্পের উপর ফ্লিক শট, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ডস কল, এক অঞ্চলে ফিল্ডার রয়েছেন সেখানে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, ততক্ষণে ব্যাটারদ্বয় একটি রান সংগ্রহ করলেন। এরই সাথে আরও একটা ওভারে খেলা শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে খেলা চলছে, বাংলাদেশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে দলকে। বাংলাদেশ দলের দলীয় অধিনায়ক মেহেদী মিরাজ এবং জিম্বাবুয়ে এখন পর্যন্ত ব্যাট করছে, তিনটা উইকেটের পতন ঘটেছে। অবশ্য নতুন ওভার কার হাতে তুলে দেন মেহেদী মিরাজ আমরা দেখা মাত্রই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। শ্রোতা বন্ধুরা, প্রথম ইনিংসে রয়েছি আমরা, বাংলাদেশের বেতারে আপনারা শুনতে পাচ্ছেন খেলার চলতি ধারা বিবরণী। নাহিদ রানা তার একটা ওভার শেষ করলেন এবং এছাড়াও তাসকিন আজকে দুর্দান্ত বোলিং করেছেন, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। স্পিড স্টার, গতিময় ফাস্ট বোলার তাসকিন আহমেদ, তিনি কিন্তু তার সেই বিধ্বংসী আগুন ঝরা বোলিং আমরা লক্ষ্য করেছি। আজকে দুটো উইকেট তিনি পেয়েছেন এবং এই মুহূর্তে মেহেদী মিরাজ তিনি এখনো ভাবছেন কার উদ্দেশ্যে কার হাতে বলটা তুলে দেবেন, দেখা যাক কাকে তিনি ব্যবহার করেন এবং নিখুঁত লাইন লেন্থ বজায় রেখে বল করছেন বাংলাদেশের বোলাররা এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে। মোস্তাফিজুর রহমান ক্যাচার মাস্টার, তাকে আমন্ত্রণ জানানো হল, যিনি চার ওভার বল করেছেন 14 রান দিয়ে এখন পর্যন্ত কোন উইকেটের দেখা পাননি। বল চলে গেল শর্ট কাভারে, এ বলে রান নেওয়ার কোন সুযোগ নেই ডট বল। সিকান্দার রাজা তিনি অপরাজিত রয়েছেন, এখন পর্যন্ত কোন রান করতে পারেননি। এবং এদিকে ইনোসেন্ট কায়া, তিনি 8 রানে নট আউট রয়েছেন এবং এর আগে ব্রায়ান ভ্যানেট, তিনি আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেছেন 17 রানে। এবং এছাড়া অবশ্য আরও একজন ব্যাটার আউট হয়েছেন এবং সেখানে 18 রান করে আমরা দেখতে পাচ্ছি। ওভারে পরের বল লেগ স্টাম্পের উপর ছিল মোস্তাফিজুর রহমান, শর্ট মিডিকট অঞ্চলে ঠেলেছেন, রান পাবেন না আরও একটি ডট বল। সিকান্দার রাজা একটু দেখে শুনে খেলার চেষ্টা করছেন, তিনি 60টা বল কিন্তু মোকাবেলা করেছেন, এখন পর্যন্ত কোন রান সংগ্রহ করতে পারেনি। 44-3 উইকেটে জিম্বাবুয়ে 13 ওভারে খেলায় গিয়ে কারেন্ট রান রেট এই মুহূর্তে 3.57। মোস্তাফিজুর রহমান 14 রান দিয়ে এখন পর্যন্ত কোন উইকেটে দেখা পাননি, প্রথম শিকারের প্রত্যাশায় তিনি দোষুর করবেন। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ দলকে যিনি বহুদিন ধরেই সার্ভিস দিচ্ছেন, অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার এই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ 44-3 উইকেটে 13তম ওভারে খেলায় গিয়ে মোস্তাফিজ বল করলেন অফ স্টাম্পের বাইরে, আউটসুইঙ্গের ডেলিভারি, বল চলে গেল অফ স্টাম্পের পাশ ঘেসে উইকেট রক্ষকের গ্লাভসে, খেলার কোন চেষ্টাই করলেন না। সিকান্দার রাজা, বল চলে গেল নুরুল হাসান সোহান, যিনি লিটন দাসের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন, আজকে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের হয়ে। সতীর্থ ফিল্ডার মারফত বল চলে যাবে বোলারের উদ্দেশ্যে, মেহেদী মিরাজ তার হাতে বল, এই মুহূর্তে দলীয় অধিনায়ক তিনি বলটা তুলে দিলেন সতীর্থ ক্রিকেটার বোলার মোস্তাফিজুর রহমান তার হাতে। সিকান্দার রাজা স্ট্রাইক এন্ডে 0, নন স্ট্রাইক এন্ডে ইনোসেন্ট কায়া, যিনি 8 রানে নট আউট রয়েছেন। ওভারে পরের বল মাপা লেন্থের বল অফ স্টাম্পের উপর, রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন মোস্তাফিজুর রহমানের ডেলিভারি, সিকান্দার রাজা রানের কোন চেষ্টাই করলেন না ডট বল। ভালো বোলিং করছেন মোস্তাফিজুর রহমান, পরপর 4টা বল, 4টা বলে কিন্তু ডট বল করেছেন এবং একজন ব্যাটার যখন রান সংগ্রহ করতে পারবেন না তখনই কিন্তু 4 ছক্কা হাঁকানোর জন্য কিংবা রান নেওয়ার জন্য ছটফট করবেন এবং আউট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে, সেই কাজটাই কিন্তু মোস্তাফিজুর রহমান করার চেষ্টা করছেন। 4.4 ওভার বল করেছেন 14 রান দিয়ে এখন পর্যন্ত কোন উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। সিকান্দার রাজা স্ট্রাইক এন্ডে 0, আসছেন মোস্তাফিজুর রহমান বল করলেন চমৎকার একটা ডেলিভারি, একেবারে অফ স্টাম্পে পড়ে বলটা বেশ ভালো সুইং হয়েছে, বল চলে গেল ও উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান হল না ডট বল। 44-3 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ, প্রথম ইনিংসের খেলা চলছে, 13তম ওভারের লাস্ট বলটি করার জন্য ফিরে এসছেন মোস্তাফিজুর রহমান। মেহেদী মিরাজ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জিম্বাবুয়ে দলের দলীয় অধিনায়ককে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। প্রথম ওয়ানডে ম্যাচ, তিনটা ওয়ানডে অনুষ্ঠিত হবে আপনারা জানেন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পরাজিত হয়েছে এবং প্রথম ওয়ানডে ম্যাচটাকে জয়ের মধ্য দিয়ে অন্তত এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা নিয়ে কিন্তু খেলছে বাংলাদেশ দল। ওভারে পরের বল ঠিকভাবে খেলতে পারেননি, শেষ মুহূর্তে কিন্তু ব্যাটটা পেতে দিলেন বল চলে গেল ডিফাইলেগ অঞ্চলে, একটি রান পাবেন। সিকান্দার রাজার ব্যাট থেকে এসছে একটি রান, তিনি তার রানের খাতা খুললেন। দলীয় সংগ্রহ তেরো ওভার শেষে জিম্বাবুয়ের 45-3 উইকেটে। মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত কোটার 5 ওভার তিনি শেষ করলেন এবং এই ওভারে মাত্র একটি রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিং করেছেন এবং নিয়ন্ত্রিত লাইন লেংথ বজায় রেখে বল করেছেন মুস্তাফিজুর রহমান। এর আগের ওভারটাতে আমরা দেখেছি নাহিদ রানা, তিনি বল করেছিলেন অবশ্য। নাহিদ রানা আপনারা জানেন বাংলাদেশ তো বটেই বিশ্বের অন্যতম সেরা স্পিড স্টার নন্দিত তারকা বোলার এই নাহিদ রানা, এবং সবচেয়ে বেশি বলের যে গতির ঝড় সেটা কিন্তু নাহিদ রানা তিনি তুলতে সক্ষম। এর আগে আমরা লক্ষ্য করেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং জিম্বাবুয়ের বিপক্ষে, দেখা যাক ওয়ানডে সিরিজে তিনি কি করতে পারেন দলের জন্য। তেরো ওভার শেষ, একটি মাত্র অতিরিক্ত রান দিয়েছে বাংলাদেশ দলের বোলাররা 45-3 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। সিকান্দার রাজা স্ট্রাইক এন্ডে রয়েছেন, নাহিদ রানা ডানাতি বোলার বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে, আউটের সময় সম্ভাবনা এবং আউট, আউট, আউট হয়ে গেলেন, আউট হয়ে গেলেন। যে কথা বলছিলাম যে বিশ্বের অন্যতম স্পিড স্টার নন্দিত তারকা বোলার, সবচেয়ে বেশি গতির ঝড় যিনি তুলে থাকেন এই মুহূর্তে, বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার এই নাহিদ রানা, তিনি কিন্তু অফ স্টাম্পের বাইরে বলটা ডেলিভারি দিয়েছিলেন এবং রাইজিং ডেলিভারি ছিল, বলটা একটু উঠেছিল অবশ্য, ব্যাটার জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু স্কোয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন। সিকান্দার রাজা বলের লাইনে যেতে পারেননি, যার ফলে সেই ভুলের খেসারত তাকে দিতে হল, ব্যাটের কানায় লেগে বল চলে গেল। উইকেট রক্ষক নুরুল হাসান সুহান তিনি অত্যন্ত সাবলীল ভঙ্গিমায় ক্যাচটা তালুবন্দী করলেন কিংবা গ্লাভস বন্দী করলেন, যার ফলে চতুর্থ উইকেটের পতন ঘটে গেল জিম্বাবুয়ে দলের। নাহিদ রানা তিনি উইকেটটা দখল করেন এবং সিকান্দার রাজা জিম্বাবুয়ে দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ, তিনি কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারলেন না, অর্থাৎ নিজেকে সহজলে সমর্বে তুলে ধরতে পারলেন না জিম্বাবুয়ের এই কান্দারি ব্যাটার, এবং তিনি মাথা নিচু করে পেভিলিয়নের পথ ধরলেন। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল জিম্বাবুয়ে দলের, একের পর এক উইকেটের পতন এবং ব্যাটিং বিপর্যয়। যে কথা বলছিলাম যে টেস্ট ক্রিকেটে কিন্তু বাংলাদেশ পরাজিত হয়েছে জিম্বাবুয়ের মাঠে, এবং সেটা প্রত্যাশা করেনি বাংলাদেশের ভক্ত সমর্থকরা, এবং যার ফলে কিন্তু হৃদয় রক্তকরণ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে পরাজিত হওয়ার বদ্ধ দিয়ে, এবং এই ওয়ানডে ক্রিকেটে নিজেদেরকে আরও একবার জানান দিতে সক্ষম হবে সেই প্রত্যাশা আমাদের সকলের। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে যেভাবে পরাজিত করতে সক্ষম হয়েছিল লাল সবুজের দেশ বাংলাদেশ, জিম্বাবুয়ের মাঠেও এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে স্বাগতিক দলকে পরাজিত করার মধ্য দিয়ে ফিরে আসবে এবং মনোবল চাঙ্গা করে অন্তত এই ওয়ানডে সিরিজটা শুরু করতে সক্ষম হবে সেই আশা প্রত্যাশা, এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমরা বেশ কজন, মোহাম্মদ রেজওয়ান ফেরদৌস জিকো, বুরহানউদ্দিন মোল্লা, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং আমি এম এ মোরাদ। বাংলাদেশ বেতার সবকটি খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করবে এবং ইতিমধ্যে চারটা উইকেটের পতন ঘটে গেছে। মেহেদী মিরাজ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার যে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত সেটা যে বেশ যুক্তিযুক্ত ছিল সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হল এই জিম্বাবুয়ের বিপক্ষে, কেননা চারটা উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে বাংলাদেশ দলের সোনার ছেলেরা ইতিমধ্যেই। এবং আপনারা জানেন যে তিনটা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বিপক্ষে, প্রথম ওয়ানডে খেলা আপনারা সরাসরি সম্প্রচার শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে, এবং আরও দুটো ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট দর্শকদের হৃদয়ের খেলা যদি চারদিকে, কিন্তু বিশ্বকাপ ফুটবলের যে দামামা চলছে, অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা সহ অন্যান্য দলকে যারা সমর্থন করে থাকেন এই বাংলাদেশের মাটিতে, বিভিন্ন ধরনের পতাকা উঠছে বিভিন্ন ভবনে, গাছে, ছাদে, অর্থাৎ সেই বিশ্বকাপ দামামার মাঝেই কিন্তু ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার। আসলে বাংলাদেশের মানুষ তারা খেলাধুলাকে পছন্দ করেন, সেটা হোক ক্রিকেট কিংবা ফুটবল, এবং সব ধরনের খেলাধুলাই কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করেন, এবং সেটা যদি বাংলাদেশ দল খেলে তাহলে তো কোনো কথাই নেই। কেননা এর আগে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ যখন দেশের বাইরে বিশেষ করে যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রবাসী যারা রয়েছেন অর্থাৎ প্রবাসী যারা থাকেন, চাকরি করেন অথবা পড়াশোনা করেন, এবং তারা কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে মাঠে ছুটে আসেন উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য, উদ্দীপ্ত এবং উজ্জীবিত করার জন্য, এবং সেটা কিন্তু বাংলাদেশ দলের আমরা বারবার লক্ষ্য করি, যে সেটা হোক অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অর্থাৎ যে মাঠেই খেলা হোক না কেন, সংযুক্ত আরব আমিরাত, সেখানে কিন্তু প্রবাসী ভাই বোনেরা তারা কিন্তু মাঠে ছুটে আসেন বাংলাদেশের সোনার ছেলেদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য। এ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাবাগত ব্যাটার যিনি মাঠে এসছেন অর্থাৎ উইসলে মাধভেড়ে, তিনি এসছেন। 41টা ম্যাচ তিনি খেলেছেন একদিন আন্তর্জাতিক ক্রিকেটে, 782 রান তিনি করেছেন, এভারেজ 21.14, অর্ধশত রান করেছেন 6টি, 17 রানে বেস্ট হচ্ছে 72 রান। অনেকদিন ধরেই খেলছেন উসলে মাধভেড়ে এবং তিনি চাইবেন এই বিপর্যয়ের মুখে জিম্বাবুয়ের বিপক্ষে, ছোটখাটো গড়নের এই ক্রিকেটার, এবং তিনি চাইবেন যে কান্ডারি ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য, যেখানে চারটা উইকেটের পতন ঘটে গেছে 45 রানের মাথায় 14 ওভারে এসে, এবং সেখানে কিন্তু বাংলাদেশের বিপক্ষে যেন কান্ডারি ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করবেন, দলকে একটা যোগ্যতম স্থানে উপস্থাপন করার চেষ্টা করবেন এই মাধ্যমে। তবে বাংলাদেশ দলের বোলারদের উচিত নিয়ন্ত্রিত লাইন লেন্থ বজায় রেখে তারা কিন্তু বোলিং করা, এবং প্রতিপক্ষ দলের যে দুজন ব্যাটার রয়েছেন এ মুহূর্তে ইনোসেন্ট কায়া এবং সঙ্গে রয়েছেন উসলে মাধভেড়ে যিনি নবাগত ব্যাটার হিসেবে এসেছেন, এখন পর্যন্ত কোন বল মোকাবেলা করেননি, অর্থাৎ তারা জুটি গড়ার চেষ্টা করবেন। এবং তবে বাংলাদেশের বোলারদের যে কাজের কাজটা করতে হবে এই মাধভেড়ে সেট হওয়ার আগেই যেন উইকেট ভেঙে দিতে পারেন, সেই কাজের কাজটা করতে হবে। আমরা দেখছি প্যাড লাগিয়ে নিচ্ছেন, অর্থাৎ কিছু একটা ঝামেলা হয়েছে প্যাডে এবং সেটা কিন্তু নতুন করে আবার লাগিয়ে নিচ্ছেন মাধভেড়ে, এবং এদিকে দ্বাদশ খেলোয়াড় তিনি কিন্তু মাঠে এসছেন এবং তিনি যে প্যাড ব্যবহার করছেন পায়ে, এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি তিনি হেল্প করছেন অবশ্য। এবং কায়া অর্থাৎ যার পুরোনাম ইনোসেন্ট কায়া, তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন এবং কাছে এসে তাকে সলা পরামর্শ করছেন কিভাবে ব্যাটিং করবেন এবং এই বিপর্যয়ের মুখে কিভাবে বাংলাদেশ দলের বোলারদের বিপক্ষে ব্যাটিং করা যায় সেই পরামর্শ হয়তো বা দিলেন। দেখা যাক, 45-4 উইকেটে জিম্বাবুয়ে, 14 ওভারে খেলা এগিয়ে। সিকান্দার রাজা 12 বল মোকাবেলা করে 1 রান করে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। শ্রোতা বন্ধুরা, আমরা দেখছি নাহিদ রানা বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার, বাংলাদেশ তো বটেই, বাংলাদেশেরই রত্ন, গর্ব এবং অহংকার নাহিদ রানা, তিনি প্রস্তুত রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি বিধ্বংসী বোলিং করছেন এবং জিম্বাবুয়ে দলের ব্যাটারদের হৃদয়ে কম্পন ধরাতে সক্ষম হয়েছেন, যিনি 5 রানে 1 উইকেট ইতিমধ্যেই দখল করতে সক্ষম হয়েছেন। আসছেন নাহিদ রানা, বল করলেন, এবারে কিন্তু বাউন্সার ডেলিভারি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে এবং বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান হল না। নুরুল হাসান সোহান তিনি ক্যাচটা গ্লাভস বন্দী করেছেন এর আগে অবশ্য দারুণভাবে, নাহিদ রানাই ছিলেন বোলার। এবার ইনসুইঙ্গার ডেলিভারি, দারুণ একটা ডেলিভারি একেবারে স্টাম্পের উপর দিয়ে, এবং ব্যাটার কিন্তু ব্যাটটা পেতেছিলেন তবে শেষ মুহূর্তে সরিয়ে নিলেন, আর না হলে কিন্তু আরও একটা বিপর্যয়ের সমূহ সম্ভাবনা ছিল। কারেন্ট রানডিট খুব বেশি নয়, ওয়ানডে ক্রিকেট 3.38 এ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিম্বাবুয়ের, 45-4 উইকেটে, 14 ওভারে খেলা চলছে, প্রথম ইনিংসে রয়েছে আমরা। সুপ্রিয় শ্রোতা, ধারাভাষ্যে রয়েছে মুহূর্তে আমি এম এ মুরাদ। আরও একটা ডেলিভারি, ভালো ধরনের ডেলিভারি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে এবং একই ধরনের, একই লেন্থ, একই লাইন, যার ফলে কিন্তু ব্যাটার ঠিকভাবে বলে ব্যাটে করতে পারেননি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। এবং নুরুল হাসান সোহানের কথা বলছিলাম যে লিটনের পরিবর্তে কিন্তু তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন। 45-4 উইকেটে জিম্বাবুয়ে, 14 ওভারে খেলা এগিয়ে, প্রস্তুত মাধভেড়ে যার পুরোনাম উইসলে মাধভেড়ে, আসছেন নাহিদ রানা দেশের অন্যতম সেরা পেস বোলার, বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে, কিছুটা স্লোয়ার ডেলিভারি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোন রাত হল না। বুরহান রয়েছেন আমার সঙ্গে। বুরহান, নাহিদ রানা কিন্তু দারুণ বোলিং করছেন, এই ফাস্ট বোলার এবং নতুন প্রজন্মের আইডল নিঃসন্দেহে।
1: তিনি নিউ সেন্সেশন বাংলাদেশের ক্রিকেটের জন্য, বিশেষ করে পেস ডিপার্টমেন্টের মোরাদ আপনি জানেন যে কি দুর্দান্ত ছন্দে তিনি আছেন, নিয়মিত উইকেট পাচ্ছেন এবং টেস্ট ক্রিকেটটা কতটা ভালো সময় তিনি কাটিয়েছেন রিসেন্ট পাস্ট। সুতরাং তার কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তিনি অন্তত পক্ষে তার ধারাবাহিকতা ধরে রেখে তিনি বাংলাদেশের জন্য সার্ভিস দিবেন। এবং তিনি স্বল্প সময়ের জন্য আসেননি, সেটা আমরা বিশ্বাস রাখতে চাই, তাকে অবশ্যই সযত্নে লালন করতে হবে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ওয়াইড তিনি কিন্তু এক প্রকার আলোড়ন সৃষ্টি করেছেন, এটাও জানেন আপনি মুরাদ।
0: যথার্থই বলেছেন বোরহান, এবং বাংলাদেশের মাটি থেকে একজন বোলার যিনি কিনা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যখন বিচরণ করবেন এবং বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার, তার গতির ঝড় তুলবেন এবং সেটা তো অবশ্যই আপনার আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হবে, এবং সেই কাজটাই কিন্তু লাল সবুজ খচিত পতাকার হয়ে নাহিদ রানা করতে সক্ষম হয়েছে।
1: একদমই মোরাদ, আপনি জানেন যে রিসেন্ট অস্ট্রেলিয়া বাংলাদেশে সফর করে গিয়েছে। অস্ট্রেলিয়ান বোলারদেরকে আগে আমরা আমাদের ব্যাটাররা যখন মোকাবেলা করত তখন এক ধরনের কাঁপুনি থাকত বাংলাদেশের ব্যাটারদের মনে, কিন্তু সেখানে অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটাররা মানে স্বীকার করেছেন যে নাহিদ রানাকে মোকাবেলা করতে গিয়ে আমরা ভয় পেয়েছি।
0: ব্র্যাডলির কথা মনে পড়ে,
1: ব্র্যাডলি তো সে তো 150
0: বোলিং করতেন, এবং আমাদের সেই নাহিদ রানা সত্যি এটা আমাদের জন্য গর্বের এবং অহংকারের বিষয়। আসছেন নাহিদ রানা উপরে পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য, বল করলেন বাউন্সার ডেলিভারি, ব্যাটার কিন্তু ব্যাটার ডাক করে গেলেন, খেলার কোন চেষ্টাই করলেন না, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোন রান হল না। 14 ওভারে খেলা শেষ, 45-4 উইকেটে জিম্বাবুয়ে, কারেন্ট রান রেট 3.21। বুরহান, রান রেট কিন্তু খুব বেশি নয়, তো বাংলাদেশ কিন্তু দারুণ বোলিং করছে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় এই চাপটাকে ধরে রেখে যদি আরো এক দুইটা উইকেটের পতন ঘটিয়ে ফেলতে পারে খুব দ্রুত, সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে।
1: ইউ আর স্পট অন মুরাদ, একদমই, কারণ বাংলাদেশ যেহেতু ভালো বোলিং করছে নিয়মিত উইকেটের পতন ঘটছে, প্রতিপক্ষের যে পার্টনারশিপ সেটা ঘটতে দিচ্ছে না, সুতরাং এটা তো হওয়ার কথা। ভালো বোলিং যদি আপনি ধারাবাহিকভাবে এক প্রান্ত থেকে করে যান তাহলে অন্য প্রান্তে রানটা কমে যাবে উইকেটের পতন হওয়ার কারণে, এবং নতুন যিনি ব্যাটার আসবেন তিনি সময় নেবেন, তখন কিছু বল তাকে অবশ্যই নষ্ট করতে হবে, তাকে কিছু সময় অবশ্য সেখানে কিল করতে হবে, সব মিলিয়ে সেই সময়টা বাংলাদেশ বা প্রতিপক্ষ যারা আপার হ্যান্ডে থাকেন তারাই কিন্তু নিজেদের করে নেন। বাংলাদেশ কিন্তু একটি পরীক্ষিত ক্রিকেট দল, ইতিমধ্যে আপনি জানেন যে অভিজ্ঞতায় একেবারে ভরপুর, এবং বাংলাদেশ ওডিআই ফর্মেট কত ভালো খেলছে মোরাদ, সুতরাং সেখান থেকে আপনি প্রত্যাশা করতেই পারেন যে বাংলাদেশ ডমিনেট করছে এবং করবে।
0: আমরা দেখছি বোলিং প্রান্তে বোলারের পরিবর্তন, সৌম্য সরকার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রথম বলটা করলেন অফ স্টাম্পের বাইরে, অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড হয়নি অবশ্য, তবে ব্যাটার খেলার কোন চেষ্টাই করেনি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোন রান হল না। 45-4 উইকেটে, 15 ওভারে রয়েছে আমরা। জিম্বাবুয়ের 36 রানের মাথায় প্রথম উইকেটের পতন, 36 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন, 38 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন, এবং 45 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটাতে সক্ষম হয় বাংলাদেশ দলের বোলাররা। আসছেন বোলার সৌম্য সরকার, বল করলেন অফ স্টাম্পের বাইরে, কিছুটা সুইং হয়েছিল, ব্যাটের পাশ ঘেসে বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোন রান নেই ডট বল। সৌম্য সরকার মূলত ব্যাটার, উদ্বোধনী ব্যাটার হিসেবে তিনি ব্যাট করে থাকেন, তবে মেহেদী মিরাজ দলীয় অধিনায়ক তাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রেক থ্রো এনে দেওয়ার জন্য, দেখা যাক। এবং সৌম্য সরকার তার ব্যক্তিগত কোঠার প্রথম ওভারটা তিনি করছেন অবশ্য এই মুহূর্তে, বোলার আস্তে আস্তে তার বোলিং এর শেষ প্রান্তে তিনি ফিরে যাবেন ওভারের পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য। মেহেদী মিরাজ টসে জয়লাভ করে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জিম্বাবুয়ে দলের দলীয় অধিনায়ককে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে, স্লোয়ার ডেলিভারি, লেট কাট করে দিয়েছেন এবং কিছুটা ক্যাচের মতো ছিল, একেবারে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার এবং গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তাদের মাঝামাঝি জায়গাটা দিয়ে কিন্তু বল চলে গেল ডিপ থার্ড ম্যান অঞ্চলে, সৌভাগ্য বলতে হবে ব্যাটারের, দুর্ভাগ্য বোলারের, এবং গ্যাপ খুঁজে পেয়েছিলেন অবশ্য, শেষ পর্যন্ত বল চলে গেল ডিপ থার্ড ম্যান অঞ্চলে, ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 1 রান। 46-4 উইকেটে জিম্বাবুয়ে, 15 ওভারে খেলা এগিয়ে, কারেন্ট রান রেট মোট 3.17। আরো দ্রুত এক দুইটা উইকেটের পতন যদি ঘটাতে পারে বাংলাদেশ দল তাহলে কিন্তু জিম্বাবুয়ে আরও চাপের মধ্যে পড়ে যাবে, যেহেতু 45 এ মুহূর্তে 46-4 উইকেটে আমরা দেখতে পাচ্ছি। এবং মাদভেরে তিনি স্ট্রাইক এন্ড রয়েছেন, অফ স্টাম্পের অনেক বাইরে, খেলার কোন চেষ্টাই করেননি, উইকেট রক্ষকের গ্লাভসে বল চলে গেল এ বলে কোন রান হল না। উইসলে মাদভেরে তিনি স্ট্রাইক এন্ড রয়েছেন, যিনি এখন পর্যন্ত কোন বল মোকাবেলা, 6টা বল তিনি মোকাবেলা করেছেন, কোন রান করতে পারেননি। এবং নন স্ট্রাইক এন্ডে রয়েছেন ইনোসেন্ট কায়া, ইনোসেন্ট কায়া কিন্তু অনেকক্ষণ ধরে তিনি ক্রিজে রয়েছেন, যদি খুব বেশি রান তিনি করতে পারেননি, কিন্তু একটা প্রান্ত তিনি আগলে রাখার চেষ্টা করছেন এই ইনোসেন্ট কায়া। 46-4 উইকেটে জিম্বাবুয়ে। ওভারে পরের বল অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার কাট করার চেষ্টা, বলে ব্যাটে করতে পারলেন না, ব্যাটের পাশ ঘেয়ে সে একটু নিচু হয়েছিল, অবশ্য বলটা চলে গেল উইকেট রক্ষকের গ্লাভস, এ বলে কোন রান হল না। সৌভাগ্য ব্যাটারের, দুর্ভাগ্য বোলারের, এবং ব্যাটে লাগলে কিন্তু আউটের একটা চান্স তৌরি হতো, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। সৌম্য সরকার, যিনি ভালো ব্যাটিং করে থাকেন, উদ্বোধনী ব্যাটার, তাকে বোলিং আমন্ত্রণ জানানো হয়েছে। অলরাউন্ডার এই সৌম্য সরকার দোষরো করলেন, ওখানে পরের বলটি ডেলিভারি দেওয়ার জন্য বল করলেন, সিঙ্গেল ডেলিভারি, মিডল স্টাম্প বরাবর ছিল, এবং শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল সেখানে, অবশ্য পয়েন্ট ঠেলেছেন এবং শর্ট পয়েন্টে ফিল্ডার প্রস্তুত, এ বলে কোন রান হল না। 15তম ওভারে খেলা শেষ, 46-4 উইকেটে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে মুহূর্তে ব্যাট করছে স্বাগতিক দল এবং সফরকারী বাংলাদেশ বোলিং করছে, অর্থাৎ দলীয় অধিনায়ক মেহেদী মিরাজ। তিনি টসে জয়লাভ করে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দলীয় অধিনায়ক জিম্বাবুয়ে দলের তাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। এবং এদিকে মাইক্রোফোনে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে কথা বলার জন্য মোহাম্মদ ফারুকুজ্জামান আপনাকে।
2: ধন্যবাদ এম এ মুরাদ। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার। জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, 46-4 উইকেটে 15 ওভার শেষে অতিরিক্ত খাত থেকে একটি রান এসেছে, 4টি উইকেটের পতন ঘটেছে স্বাগতিকদের। জিম্বাবুয়ের যে টসে হেরে ব্যাটিং করবার যাত্রা শুরু হয়েছিল, ধারাবাহিক বিরতিতে উইকেট পড়েছে, যদিও প্রথম উইকেট পতন ঘটেছিল 36 রানে। নাইডানা ডানহাতি ফাস্ট বোলার, যাচ্ছেন দুটি স্লিপ নিয়ে লেগ স্টাম্পের উপরে অফ দ্য হিপ স্কোয়ার লেগের দিকে ঘুরিয়েছেন, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ সীমানার কাছাকাছি, জায়গা থেকে বল কুড়িয়ে ফেরত পাঠানো হয়েছে, একটি রান হবে। এখানে রান একটি বেড়েছে দলের জন্য, কায়া তিনি একটি রান পেয়েছেন, দলের পক্ষে সংগ্রহ বাড়িয়েছেন 47-4 উইকেটে। এই মুহূর্তে মাধভেরে রয়েছেন, দুজনই ডানহাতি ব্যাটার, এখন পর্যন্ত 8টি বল মোকাবেলা করে কোন রানই করতে পারেননি। ওদিকে 20-10 রান করেছেন 20 বল মোকাবেলা করে, যেখানে আমরা দেখেছি যে ইনোসেন্ট কায়া। এবং মজার ব্যাপার হল জিম্বাবুয়ের ক্রিকেটারদের নামের সামনে সবসময় একটা বিশেষণ লাগায়, যেমন এই একটা নাম যেখানে কায়ার কথা আমরা বলছি, নাইস, ডেফিনেটলি এটা একটা ব্যাপার আমরা বলতেই পারি। নাইডানা যাচ্ছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, এবারে ব্যাক অফ লেন্থ রাইজিং ডেলিভারি ছিল, পুল করতে চাইলেন, টাইমিংটা ভালো করতে পারেননি, ওখানে বল একেবারে ব্যাটার কলারের দিকে লেগেছিল, লেগ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ যদি বলি আমি, সেই জায়গাটিতে ফিল্ডার ছিলেন প্রস্তুত, রান নেবার সুযোগ পাবে না, টাইমিং এর গড়বড়টা হয়েছিল, এটাই সমস্যা, সে কারণে কিন্তু রান নেবার সুযোগ পাননি। মাধভেরে 9টি বল মোকাবেলা করেছেন, এখনো উইকেটের দেখা পাননি। নাহিদ রানা 3 ওভার 2 বল করেছেন, 8 রান দিয়ে 1টি উইকেট লাভ করেছেন, দীর্ঘদেহী ফাস্ট বোলার, বাংলাদেশের দারুণ এক বোলিং সেন্সেশন এই মুহূর্তে বলতেই হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এই ক্রিকেটার, চিপচিপে লম্বা গড়নের এই খেলোয়াড় লাইন লেন্থ এবং অ্যাকুরেসি সফ দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থানটা তৈরি করে ফেলেছেন। যাচ্ছেন নাইজানা পরের বলটি নিয়ে, এবার শর্ট অফ লেন্থ ডেলিভারি, এবার কিন্তু ধরা পড়লেন, অর্থাৎ স্কোয়ার যে অফ স্টাম্পের বাইরে প্রলুব্ধ করেছিলেন সেখানে আনইভেন বাউন্স তৈরি হল, ব্যাটের বাইরের কানায় জাস্ট ব্রাশ করে প্রথম স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ধরা পড়লেন, 5ম উইকেটের পতন ঘটল মাধভেরেকেই, কিন্তু এই যে ভেরিয়েশন দিয়ে আউটটা করলেন সেটাই কিন্তু অসাধারণ, এবং ফেয়ার ডেলিভারি ছিল, এখানে দেখা হচ্ছে জায়ান্ট স্ক্রিনে রিফ্লেতে, ওখানে ব্যাটার বাইরে কানাল, সেকেন্ড স্লিপ ছিল ইনফ্যাক্ট, ওখানে নাজমুল শান্ত তাকে কোন জায়গায় নড়তে হয়নি, জায়গায় দাঁড়িয়েই তিনি ক্যাচটি ধরলেন। ওয়েসলে মাধভেরে 10 বল থেকে 0 রান করে ফিরছেন, কট শান্ত বোল্ড নাহিদ রানার দ্বিতীয় সাফল্য, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এই যে ফাস্ট বোলারের কথা বলছিলাম যে গতি তার রয়েছে, গতির ঝড় এবং ভেরিয়েশনটা, লেন্থটাকে একটু খাটো করে দিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে, ওখানে অ্যাওয়ে সুইং অর্থাৎ স্লোয়ারটাকেই কিন্তু কাজে লাগিয়েছিলেন, টাইমিংটা করতে পারেননি, একটু আর্লি ব্যাটটা চালিয়ে ফেলেছেন বাইরের কানায় লেগে বল জাস্ট ওখানে সেকেন্ড স্লিপে দাঁড়ানো ফিল্ডার নাজমুল শান্তর হাতে ধরা পড়লেন, অর্থাৎ 5ম উইকেটের পতন ঘটল 47 রানে। ধারাবাহিক যে বিরতিতে উইকেটের পতন, এটি আসলে ব্যাকফুটে ঠেলে দিয়েছে স্বাগতিকদের। শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারে যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার জানিয়ে রাখছে, এই মুহূর্তে মাইক্রোফোনে আছি মোহাম্মদ ফারুকুজ্জামান। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তটা যে অত্যন্ত ফলপ্রসূ এবং খুবই ইফেক্টিভ হয়েছে, মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত যে সিদ্ধান্ত সেটাই কিন্তু কার্যকর করছেন এবং বোলারদের উপর যে আস্থা রেখেছিলেন সেই আস্থার প্রতিদানও দিচ্ছেন। ক্লিব মাদান্ডে, আর যদি একটু ডিফারেন্ট নাম আমি বলেছি, যে ক্লিব মান তার ম্যাচ 18টি ম্যাচ থেকে 287 রান করেছেন, 2টি 50 তার রয়েছে, বেস্ট তার 84, এটাই তার ওডিআই কেরিয়ার, অর্থাৎ 23.92 যে গড় ব্যাটিংয়ে, খুব এক্সপিরিয়েন্সড নন তিনি। তারপরেও দলের প্রয়োজনে হয়তো একটা মোমেন্টাম তৈরি করে ফেলতে পারেন দলের পক্ষে, দলটাকে টেনে তুলতে হবে, অর্থাৎ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যদি একটা ভালো কিছু আজকে 74 রান বা 80টাকে ছাড়িয়ে যেতে পারেন, দ্যাট উইল বি ভেরি আউটস্ট্যান্ডিং একটা কন্ট্রিবিউশন ফর দ্য টিম। বাই দ্য ওয়ে, এখন আমরা দেখছি যে নাহিদ রানার যে ভেরিয়েশন, সেখানে আমরা ভালো একজন ব্যাটার মাদভেরে তাকেও কিন্তু তিনি বুদ্ধিদীপ্ত বোলিং দিয়েই বিভ্রান্ত করেছিলেন এবং একেবারে অফ ব্যাক ফিল্ডিং রিং সেট আপ করে ফেলেছেন, অর্থাৎ কতটা অ্যাগ্রেশন দেখাচ্ছেন ফিল্ডিং এর ক্ষেত্রে। নাহিদ রানা ওভার দ্য উইকেট যাচ্ছেন, লম্বা রান আপনি অফ স্টাম্পের বেশ বাইরে জোরের উপরে করেছিলেন, রাইজিং ডেলিভারি দেখে শুনে ছেড়ে দিলেন উইকেটের পেছনে ছিলেন নুরুল হাসান সোয়ান, তার হাতে বল রান নেবার সুযোগ নেই। মাদভেরের আউটটি বারে বারে দেখানো হচ্ছে, অর্থাৎ এই যে তার যে দারুণ বোলিং অ্যাকশন, মানে হাই আর্ম অ্যাকশন, তার বাড়তি হাইটাকে তিনি অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারেন, কিন্তু তার সাথে যে তার বুদ্ধিদীপ্তি যে এক্সপ্রেশন, সেটা কিন্তু তিনি তার বলের যে ডেলিভারির ভিতর দিয়ে তিনি প্রমাণ করেছেন এবং একেবারে বিভ্রান্ত করেছেন ব্যাটারকে, ফলে সাফল্য ফেলেন দ্বিতীয়বারের মতো তিনি এবং দলেরও দারুণ একটা অবস্থা। 47 রানে পঞ্চম উইকেটে পতন ঘটাতে পেরেছে বাংলাদেশ দল। যাচ্ছেন নাহিদ পরের বলটি নিয়ে অফ স্টাম্পের উপরে, এবার স্লটে পেয়েছিলেন এলিগেন্ট কভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে পেছনে ছুটলেন একটি দুটি রান, একেবারে ডিপ এক্সট্রা কভার থেকে বল অনেক পথ দৌড়ে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন ততক্ষণে একটি দুটি রান হয়েছে। মাদান্দি তিনি রয়েছেন, ক্লিপ মাদান্দি, তিনি দুটি রান নিয়ে নিজের হিসাবের খাতাটি খুলে ফেলেছেন অন শর্ট অফ 50, দলীয় ইনফ্যাক্ট এটি, অর্থাৎ অর্ধশত রানের যে একটা মাইল স্টোন সেখান থেকে আর এক রান পিছিয়ে রয়েছে এই মুহূর্তে জিম্বাবুয়ে। তারা স্বাগতিক দল, হারারে স্পোর্টস ক্লাব মাঠ, নিজেদের মাঠ, চেনা কন্ডিশন, সব উইকেট এবং নিজেদের দর্শক সবই তাদের পক্ষে, কিন্তু আজকে ব্যাটিংটাই তাদের পক্ষে কথা বলছে না। নিশ্চয়ই বাংলাদেশ ওয়ানডে যে সমীহ জাগানো দল সেটির এক্সিকিউশন আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছেন নাহিদ রানা, লম্বা রান আপ, স্ট্রেট রান আপনি বল করলেন, এবারে গুড লেন্থ, চমৎকার একেবারে উইকেট টু উইকেট ডেলিভারিটা ছিল, খেলার রুম পানি অনসাইডে ঘুরাতে চাইলেন মাদান্দে, কিন্তু এ বল থেকে রান নেবার সুযোগ পাবেন না। এরই সাথে ওভারের সমাপ্তি হয়েছে, আরেকটি ওভার শেষ, এই ওভার থেকে তিনটি রান এসেছে এবং একটি ইভেন্টফুল ওভার, একটি উইকেটের পতন ঘটেছে। 49-5 উইকেটে এই মুহূর্তে জিম্বাবুয়ের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটি 4982তম ম্যাচ, টস অ্যান্ড ফিল্ড বাংলাদেশ, অর্থাৎ টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। এর আগে 81টি ওডিআই ম্যাচে পরস্পরের মোকাবেলা করেছে, এটি 82তম ওডিআই ম্যাচের লড়াই দু দলের, বাংলাদেশের জয়ের পাল্লাই ভারী, বাংলাদেশ 51টি ম্যাচে জয় পেয়েছে, 30টি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। শেষ পাঁচ ম্যাচের কথা যদি বলি, সেখানে 3-2 জয় পেয়েছে, এই দুটি দলের যে মুখোমুখি লড়াই হয়েছে সেখানে 3-2 বাংলাদেশ দল এগিয়ে রয়েছে, আর টানা 4টি জয় নিয়ে বাংলাদেশ দল যে জয়ের মোমেন্টাম ক্যারি করছিল। নতুন ওভার শুরু হবে, 17তম ওভারের খেলা শুরু হবে, বোলিং আক্রমণে কাকে নিয়ে আসা হয়েছে শ্রোতা বন্ধুরা আমরা একটু জানাই, নতুন ওভারে কে বল করতে এসেছেন আমরা দেখছি। প্রথম বলটি হয়েছে, তবে আমরা প্রথম বল থেকে রান পেতে দেখিনি, একটি 17তম ওভারের প্রথম বল, ওখানে বোলিং এন্ডে আমরা সৌম্য সরকারকে দেখতে পাচ্ছি। সৌম্য ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, দলের প্রয়োজনে তিনি বল করেন, মূলত ব্যাটিং অলরাউন্ডার তিনি। যাচ্ছেন ডানহাতি এই সাতক্ষীরা থেকে উঠে আসা ক্রিকেটারটি, অফ স্টাম্পের বাইরে একটু অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছিল, আলতো করে ফ্রন্ট ফুটে গিয়ে বলের লাইনে গিয়ে ড্রাইভ করেছিলেন, অফ ড্রাইভ ফিল্ডার ছিলেন বলের লাইনে, সে কারণে রান নেবার সুযোগ পাবেন না। 49-5 উইকেটে 17তম ওভারে খেলা চলছে, রান রেট কিন্তু খুবই পোর ওয়ানডে ক্রিকেটের কন্টেক্সটে, যদি আমরা বলি এটা 3 আসলেই একেবারে মডার্ন ক্রিকেটে যায় না, কিন্তু আসলে ব্যাকফুটে যেহেতু গেছে, টপ অর্ডার 5 জন ব্যাটার চলে গেছেন, এই মুহূর্তে আসলে এই স্ট্র্যাটেজি ছাড়া আসলে জিম্বাবুয়ের সামনে আর কোন পথ খোলা নেই, অর্থাৎ টিকে থাকতে হবে, উইকেটে টিকে থাকলে হয়তো একটা মোটামুটি ফাইরিং টোটাল তারা করতে পারে, এইরকম একটা স্ট্র্যাটেজি। এবারে লাফিয়ে উঠেছিল, ক্যাচের মতো ছিল, শর্ট মিড অফে ওখানে দাঁড়ানো ফিল্ডার, ফিল্ডার অব দি ক্যারি করেনি, ক্যাচ কিন্তু হতেও পারত, তহিদ হৃদয় ছিলেন ফিল্ডার, ভালো ফিল্ডিং করে দেখেন ওখানে, আসলে দেখেছে মনে হয়েছে যে হাতের কাছাকাছি, কিন্তু বেশ আগেই ড্রপটা পড়েছিল বলটি, সে কারণে হয়তো ক্যাচ ছিল না, তবে চাপে বাংলাদেশ রাখতে পেরেছে জিম্বাবুয়েকে বাংলাদেশ দল সফরকারী, ওদের কন্ডিশনে বাংলাদেশ যেভাবে প্রেশার তৈরি করছে সেটা নিঃসন্দেহে। পরের বল আরেকটি বল, এবারে ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করে দিয়েছেন, বল যাচ্ছে ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার কাছে, বল কুড়িয়ে ফেরত পাঠানো হয়েছে মুস্তাফিজ, তিনি বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, তার আগে একটি রান হবে 50, দলীয় 50 রান পূর্ণ করল, 16 ওভার 4 বল খেলে এই রান করতে পেরেছে জিম্বাবুয়ে। তিন কারেন্ট রান রেট, 55 উইকেটে 17তম ওভারে খেলা চলছে। সৌম্য সরকার চারটি ডেলিভারি থেকে তিনি একটি রান দিয়েছেন, ভালো বল করছেন নিঃসন্দেহে। আর একটি দুটি বল রয়েছে এই ওভারে, ডানহাতি ব্যাটার মাদামদে তিনি রয়েছেন, তার বিপক্ষে কোন স্লিপ ফিল্ডার নেই। অফ স্টাম্পের ওপরে লেন্থ ডেলিভারি ছিল, ভেতরে ঢুকছিল ইন সুইং করে বলের লাইনে গিয়ে আলতো করে ওখানে টেনিস ব্যাট শটের মতো করে ওখানে খেললেন, তবে ফিল্ডার ছিলেন গালিতে, তার কাছে বল রান নেবার সুযোগ নেই। মেহেদী হাসান মিরাজ নিজেই রয়েছেন দলটির ক্যাপ্টেনের ভূমিকায় তিনি রয়েছেন, অভিজ্ঞতা তার রয়েছে, বাংলাদেশ জাতীয় দলে অনেকদিন ধরেই তিনি খেলছেন, সে কারণে তার এবং বয়স ভিত্তিক ক্রিকেট খেলেই তিনি উঠে এসেছেন এবং সেই দলগুলোতে নেতৃত্ব দিয়েছেন। সো হি হ্যাজ এ হিউজ এক্সপিরিয়েন্স, সো তাকেই কিন্তু আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই আস্থার প্রতিদানও দিচ্ছেন। তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ দল সর্বশেষ পাঁচটি ম্যাচের চারটিতেই জয় পেয়েছে, ইটস আউটস্ট্যান্ডিং। বাংলাদেশ ডেফিনেটলি ইজ ক্যারিং দ্য উইনিং মোমেন্টাম, রাইট। 17 ওভারে খেলা শেষ, শেষ বল থেকেই অবশ্য কোন রান হয়নি, অর্থাৎ স্কোরবোর্ডে কোন পরিবর্তন নেই। 17 ওভার শেষে 55 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, আজকে ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা রয়েছেন আল্লাউদ্দিন পাল্লেকার সাউথ আফ্রিকান এবং ল্যান্টন রুসের জিম্বাবুয়ের, তিনি অনফিল্ড আম্পায়ার দুজনই রয়েছেন। টিভি আম্পায়ার রয়েছেন ফস্টার মুতিজ ওয়া এবং ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন ডেফ গিলবার্ট। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে মুখোমুখি লড়াইগুলো হয়েছে 81টি ম্যাচ, সেখানে দুটি দলের যে একটা পরিসংখ্যান সময় পেলে আমরা বলব শ্রোতা বন্ধুরা। যাই হোক, প্রথম উইকেটের পতন ঘটেছিল 36 রানে, দ্বিতীয় উইকেটে 36 রানে, তৃতীয় উইকেটে 38, 45 রানে চতুর্থ এবং 47 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। এই মুহূর্তে নাহিদ রানা রয়েছেন আক্রমণে, নাহিদ রানা 4টি ওভার বল করে 8 রান দিয়ে 2টি উইকেট তিনি বল দাগাবা করেছেন। নতুন ওভারের প্রথম বল গুড লেন্থ, একেবারে জাস্ট উইকেটের সামনেই বলটাকে রাখলেন, অনসাইডে ঘোরাতে চাইলেন, তবে খেলার কোন রুম করতে পারেননি, রান পাবেন না। 55 উইকেটে এই মুহূর্তে জিম্বাবুয়ের সংগ্রহ। দুটি দলের যে মুখোমুখি লড়াই হয়েছে সেখানে বলেছি যে বাংলাদেশের জয়ের পাল্লা অনেক ভারী, 51টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, 30টিতে জিম্বাবুয়ে পেয়েছে এবং সর্বোচ্চ দুটি দলের যে লড়াই হয়েছে এবং রান সংগ্রহ যে তালিকা, তামিম ইকবল তিনি 1947 রান করেছেন সর্বোচ্চ 47 ইনিংস থেকে, সাকিব তিনি 1549 রান করে দ্বিতীয় সর্বোচ্চ এবং তৃতীয় সর্বোচ্চ রান দুটি দলের মুখোমুখি লড়াই, ব্র্যান্ডন টেইলর তিনি 1508 রান করেছেন। এবং বোলিং এর কথা যদি বলি, বাংলাদেশের সবচেয়ে সফল বোলার জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান, তিনি 48 ইনিংসে 82 উইকেট নিয়ে সবার উপরে, এরপরে মাশরাফি 67 উইকেট নিয়েছেন এবং তৃতীয় স্থানে প্রাইস ওদের অবশ্য জিম্বাবুয়ের দলের 35 উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার দুই দলের যে মুখোমুখি লড়াই হয়েছে। পরের বলটি লেগ স্টাম্পের উপরে ছিল, অফ দ্য হিপ কবজির মধ্যে ঘুরিয়ে দিয়েছেন, বল যাবে ওখানে ডিপ ফাইন লেগ এর দিকে, যতক্ষণে বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন একটি রান আসলো। বেশ কিছু প্রমিলা দর্শককে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ন্যাচারাল গ্যালারিতে প্রমিলা দর্শকরা বসে খেলা উপভোগ করছে, আউটস্ট্যান্ডিং একটা দৃশ্য নিঃসন্দেহে এবং ফ্যাসিনেটিং আমি যদি বলি সেটাও আমার মনে হয় যে তারা আশেপাশেই থাকেন, একেবারে গ্রিন গ্যালারি বলতে যেটা বলা যায় আলাদা কোনো গ্যালারি নয়, মাঠের দর্শকরা বসে খেলা দেখতে পারেন এবং খুবই চমৎকার একটা ভিউ জিম্বাবুয়ের। এবং শ্রোতা বন্ধুরা আমরা সেই গল্প কথাগুলো বলবো, আমাদের সাথে যুক্ত থাকুন। নাহিদ রানা পরের বলটি নিয়ে এবারে আবারও অফ স্টাম্পের উপরে লেন্থ এবং অ্যাকুইরেসি ইস আউটস্ট্যান্ডিং, রিয়েলি ইস ভেরি কেয়ারফুল, তার লেন্থের উপরে তিনি জোর দিচ্ছেন, ভেরিয়েশন গুলো দিচ্ছেন, কখনো ওভার পিচ করছেন, কখনো অফ স্টাম্পের বাইরে দিয়ে স্লোয়ার দিয়ে তিনি অ্যাওয়ে সুইং করে বের করে নিয়েছেন। ছোট্ট খুদে ক্রিকেট লাভার্স যারা তারাও কিন্তু এসেছেন মায়ের সাথে ক্রিকেট খেলা দেখতে, রিয়েলি ওভারহেলমিং একটা দৃশ্য যেটা জায়ান্ট স্ক্রিনের ক্যামেরা ক্রুরা তুলে নিয়ে এসেছেন, সত্যি অসাধারণ। তারা ক্রিকেটটাকে যে ভালোবাসেন, দে আর এনজয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড এবং ফিজিক্যালি দে হ্যাভ কাম ইন দ্য প্লে গ্রাউন্ড অর স্টেডিয়াম ফর ওয়াচিং দ্য ম্যাচ, ইটস আউটস্ট্যান্ডিং, রিয়েলি ফ্যান্টাস্টিক। এই যে প্রজন্মগুলো থেকে প্রজন্ম ক্রিকেটের বিরুদ্ধে, এবারে কিন্তু আউট হবেন, এবারে স্লোয়ার অফ স্টাম্পের বাইরে, বোকা বনে গেলেন ওখানে, কাভার পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার একবার স্ট্রেট টু দ্য ফিল্ডার তার হাতে ধরা পড়লেন, 6 উইকেটের পতন। ষষ্ঠ নাহিদ রানা যে কতটা ম্যাচুরিটি তার, দেখা হচ্ছে লিগাল ডেলিভারি, নো ফুটফল, দ্যাট মিন্স আউট আউট আউট, এবং এটা কোন যে ভুল নেই, কোন ভুল চুক করেননি ওখানে ফিল্ডার, তার হাতে বল একটু নড়তে হয়নি, 6 উইকেটের পতন ঘটলে 51 রানে। ক্লেভ মা দন্দি, তিনি কোন 4 নাই, কোন 6 নাই, 7 বল থেকে 2 রান করে তিনি ফেরত যাচ্ছেন, স্ট্রাইক রেট 28.57, কট সৈকত বোল্ড নাহিদ রানা। দারুণ দারুণ অসাধারণ অষ্টম ওভারে খেলা চলছে, 51-6 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ, দারুণ সত্যি। শ্রোতা বন্ধুরা যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে। আজকে আছি আমরা চারজন, আছেন বোরহানউদ্দিন মোল্লা, রেজন এম এ মুরাদ, রেজন ফেরদৌস জিকো এবং আমি মোহাম্মদ ফারুকুজ্জামান। এবং আজকের এই ধারাভাষ্যের প্রকৌশল তত্ত্বাবধানে আছেন জাকির হোসেন এবং মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে মেহের আফরোজ, মোহাম্মদ আবুল বাসার তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। শ্রোতা বন্ধুরা যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই। ওয়ানডে ম্যাচের যে তিন ম্যাচের সিরিজ, টেস্টে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল টেস্ট সিরিজে, সেখানে বাংলাদেশ দল ইনিংস এবং আশরান হেরেছে। নতুন ব্যাটার কে এসেছেন? ব্র্যাড ইভান্স নতুন ব্যাটার, তাকে আমরা দেখতে পাচ্ছি। তিনি এসে জুটি বাঁধবেন, অষ্টম ব্যাটার হিসেবে তিনি জুটি বাঁধবেন। আসলে খুব বড় ম্যাচের যে লেন্থ হবে না সেটি বলাই বাহুল্য। 18টি ম্যাচ থেকে মাত্র 129 রান করেছেন ওডিআই কেরিয়ারে, কোন অর্ধশত নেই, কোন শতরান নেই এবং 33 নট আউট তার কেরিয়ার বেস্ট। তিনি এসেছেন নাহিদ রানার তোপের সামনে পড়ে ছারকার হয়ে যাবেন কিনা, আগুন ঝরাচ্ছেন জিম্বাবুয়ের ফার্স্ট বাউন্সি উইকেটে। নাহিদ রানার যে দারুণ বোলিং সেটি অসাধারণ। যাচ্ছেন নাহিদ রানার পরের বল লেগ স্টাম্পের ওপরে, একেবারে ইয়র্কার লেন্থের ডেলিভারিটাকে কোন মতো ডিগ আউট করলেন, অনসাইডে বল যাচ্ছেন ওয়াইড লং অন দিয়ে সীমানার দিকে, একটি দুটি রান ইভান্স, ওখানে ইভান্সের ব্যাট থেকে একটি রান দুটি রান আসলো। নিজের ব্যাট থেকে দুটি রান নেওয়ার অর্থ হল হিসাবের খাতাটি খুলে ফেলেছেন। 53-6 উইকেটে 18তম ওভারে খেলা চলছে, দারুণ। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন বোলাররা, বিশেষত নাহিদ রানা। তরুণ এই তুর্কি ধারাবাহিকভাবে যে বোলিং করে যাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ দলে যেরকম একজন কনসিস্টেন্স, একজন বোলার পারফর্মার এবং ধারাবাহিক উইকেট তুলে নেওয়া এবং একই সাথে রান চেক দেওয়া, রিয়েলি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ছিল। এবং ম্যাচ উইনিং যে বোলিং সেটাও করতে পারেন, অর্থাৎ উইকেট টেকিং ডেলিভারি শুধু দেন না, প্রয়োজনে দলের রানটাকে, প্রতিপক্ষের রানটাকে বেঁধে রাখতে পারেন, মানে ব্যাটারদেরকে বেঁধে রাখতে পারেন, এটা একটা অসাধারণ ক্ষমতা। লেগ স্টাম্পের অনেক বাইরে, একটু পেসটাকে বাড়াতে গিয়েই, অর্থাৎ পেসই ডেলিভারি ছিল, জোরের উপরে করেছিলেন, ওখানে ওয়াইড হবে, ফলে অতিরিক্ত রান একটি আসবে, অতিরিক্ত বলও একটি করতে হবে। 54-6 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। বন্ধু শ্রোতা শুনছেন বাংলাদেশ বেতার। 6-6 জন টপ অর্ডার ব্যাটার ফেরত গেছেন, মানে এখন ধুকছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা, যেখানে আসলে তাদের রান 100 নিচেই তারা থেমে যায় কিনা। এবং সর্বনিম্ন রান যারা জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে, তারা 44 রানে অল আউট হয়েছিল, এটাই বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন রান, এবং সেটি 2009 সালে, এবং সেটি জিম্বাবুয়ে চট্টগ্রামে 2009 সালে মাত্র 44 রানে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের। পরের বল এবারে লেন্থ ডেলিভারি ছিল, বলের লাইনে গিয়ে ইভান্স তিনি ডিফেন্ড করলেন, এই বল থেকে রান পাবেন না। এর সাথে ওভার শেষ, অর্থাৎ ডট বলই ওভার শেষ, 18তম ওভার খেলা শেষে 54-6 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। টসে হেরে তারা ব্যাট করছে, এবং বলেছিলাম যে জিম্বাবুয়ে সর্বনিম্ন রান বাংলাদেশের বিপক্ষে করেছে 44, এটাই তাদের সর্বনিম্ন। আর সর্বোচ্চ রানের কথাও যদি বলি, জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে 323 রান করেছে 7 উইকেটে বুলাওয়াতে 2009 সালে, সেই রেকর্ডটি তারা গড়েছে এবং এটাই এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান। তবে সেই দিকে আর না যাই, সর্বনিম্ন রানের যে ব্যাপারটি সেটাই আমরা হয়তো বলবার চেষ্টা করেছি, সেই রানটিকে ছাপিয়ে গেছে তারা, অর্থাৎ 44 রানে যে তারা অল আউট হয়েছিল চট্টগ্রামে 2009 সালে, সেটিকে তারা ছাপিয়ে গেছে। অর্থাৎ জিম্বাবুয়ে এই মুহূর্তে 54-6 উইকেটে, 18 ওভারের খেলা শেষ হয়েছে, 36 রানে প্রথম দ্বিতীয় উইকেটের পতন, 38 রানে তৃতীয়, 45 রানে চতুর্থ, 47 রানে পঞ্চম এবং ষষ্ঠ উইকেটের পতন ঘটেছে 51 রানে। শ্রোতা বন্ধুরা, সৌম্য সরকার আক্রমণে রয়েছেন এই মুহূর্তে, তিনি অফ প্যাক ফিল্ডিং সাজাচ্ছেন, মাত্র দুজন ফিল্ডার রেখেছেন অন সাইডে, যাচ্ছেন এই মুহূর্তে কাইয়ার বিপক্ষে। একটু রান আপে গড়বড় হয়েছেন, যখন একেবারে ল্যান্ডিং করবেন, যেখান থেকে বলটাকে তিনি পিচ করাবেন বা বলটাকে তিনি ডেলিভারি দেবেন, ঠিক সেই জায়গাতেই তার একটু ফুট স্টেপিং এ প্রবলেম হয়েছিল, সে কারণেই তিনি ফেরত যাচ্ছেন, তার বোলিং মার্কেট থেকে ফেরত যাচ্ছেন। মেহেদিউদ্দিন মিরাজ দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন, বয়সে খুব বেশি তিনি অভিজ্ঞ না হলেও, বা বয়স খুব বেশি না হলেও অভিজ্ঞতার ভান্ডার তার সমৃদ্ধ, এবং ম্যাচের মোমেন্টাম কিভাবে ক্যারি করতে হয় সেটা তিনি ভালো করে বুঝছেন, অর্থাৎ ম্যাচের যে টেম্পার্টমেন্ট সেটা ভালো করে বুঝছেন এবং দারুণ করছেন নিঃসন্দেহে। পরের বল এবার লেগ স্টাম্পের উপরে ছিল, টেনে ডিরেকশনটাকে চেঞ্জ করে অন সাইডে পাঠিয়েছেন, বল যাচ্ছে একবার সীমানার দিকে, রিশাদ ডেফিনেটলি তিনি রিশাদ্দিন নাকি তৌহিদ হৃদয় শেষমেশ দুজনে দাঁড়িয়ে আছে ওখানে। তৌহিদ হৃদয় বেশ ভালো ফিল্ডিং করেন, অনেক পথ কাভার করে ওয়াইড লং অন থেকে বল করে ফেরত পাঠানোর আগে একটি রান দুটি রান এসেছে, এবং ইভান্সের ব্যাট থেকে দুটি রান এসেছে, রান বাড়লো দলের জন্য। এবং তৌহিদ হৃদয় 77 নম্বর জার্সি তার পেছনে লেখা আছে, আমরা জানি সেটা। রান বাড়ল 57 ৬ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ যাচ্ছেন এই বোলিং এন্ড থেকে সৌম্য। অফ স্টাম্পের ওপরে ছিল একটু স্লোয়ার ডেলিভারি, অর্থাৎ ওখানে স্কোয়ার কাট করে দিলেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার দিকে বল যাচ্ছে, একটি রান তো হবেই, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন, কোন তাড়াহুড়া করছেন না। 58-6 উইকেটে এই মুহূর্তে সংগ্রহ, 19 ওভারে খেলা চলছে, আর 4 লিগাল ডেলিভারি রয়েছে। 73 মিনিট আগে সর্বশেষ বাউন্ডারি দেখেছিল জিম্বাবুয়ে, নিজেদের চেনা মাঠ, চেনা কন্ডিশন, নিজেদের উইকেট, নিজের বাড়ির উইকেট, সবকিছু মিলেও আজকে সময় তাদের পক্ষে কাজ করছে না, এটাই আসলে ব্যাপার। এবারে ড্রাইভ করতে চেয়েছিলেন, ব্যাটের লাগেনি, প্যাডেই সম্ভবত লেগেছে, তবে যেভাবে হোক না কেন বল কিন্তু ডিপ থার্ড ম্যান বাউন্ডারি ভেদ করে সীমানা পেরিয়ে 4 রানের জন্য। এখন দেখতে হবে যে বল ব্যাটে লেগেছিল কিনা, এবং ব্যাটেই লেগেছে।

0: চলে গেছিল, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটেই লেগেছিল এবং সেটা বাই আকারে নয়, ওখানে ব্যাটেই ব্যাটারের যে পাশে দামের পাশেই আমরা রানটাকে অ্যাড করতে দেখেছি। দ্যাট মিনস এটা ব্যাট থেকে এসেছিল, ব্যাট তারপর প্যাড হয়েছে। চারটি রান এসেছে 62-6 উইকেটে, 19তম ওভারে খেলা চলছে, 6টি 4 আমরা দেখেছি এখন পর্যন্ত, কোন ছক্কার মার আমরা দেখিনি। যাচ্ছেন সৌম্য সরকার, রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার, পরের বলটি এবারে লফটেড ওভার দ্য টপ, দ্যাট মাইট বি দ্য ম্যাক্সিমাম, আই এম নট শিওর, বাট এটা ছক্কা এবং ফর দ্য ফার্স্ট টাইম ডেফিনেটলি এটা খুবই দারুণ একটা ব্যাপার যে 6টি রান আদায় করে তারা একটু রানের যে চাকা সেটাকে খুব দ্রুত ঘোরাবার চেষ্টা করছেন, অর্থাৎ প্রেশারটাকে রিলিজ করবার জন্য প্রতিপক্ষের উপরে ঠেলে দেওয়ার, এটা কি দ্য বেস্ট ডিফেন্স, এই স্ট্র্যাটেজি তারা নিয়েছেন এবং সেটাই স্লটে পেয়েছিলেন একবার মিডল অব দ্য ব্যাট, আমি যদি বলি বা ফুল ফেজ অব দ্য ব্যাট, একবারে সুইট পার্ট অব দ্য ব্যাট, ডিরেকশনটা ছিল চমৎকার, টাইমিং, হ্যান্ড আই কোঅর্ডিনেশন অল ওয়ার আউটস্ট্যান্ডিং এবং মানে দ্যাট ডিড ওয়ার্ক প্রপারলি, দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং থিং, এবং ফলাফল ম্যাক্সিমাম এবং 68 রান হয়ে গেল 6টি উইকেটের বিনিময়ে এই মুহূর্তে। পরে বল অফস্টাম্পের বাইরে বাইরে কিন্তু বেশ আলগা একটা বল, সে কারণেই খুব নির্ভার থেকে ব্যাটটা হাঁকিয়েছিলেন, ব্যাটের একেবারে মিডেলে লাগলো, বল চলে গেল সুইপার কাভার সীমানার কাছে, 1টি রানের বেশি পাবে না, কোনো ব্যাপার না, অর্থাৎ রান কিন্তু হচ্ছে মোটামুটি, সেটা মাথায় রেখে তারা খুব বেশি তাড়াহুড়ো করছেন না। 69-6 উইকেটে আর 1টি বল বাকি আছে এই ওভারে, ইভান্স তিনি 3 রান নিয়ে রয়েছেন স্ট্রাইক এন্ড প্রান্তে, কাইয়া তিনি 26 রান করেছেন এবং এখন পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ রান গেটার তিনি এই ম্যাচে বলতে হবে। যাচ্ছেন সৌম্য সরকার ওভার উইকেট, মিডল স্টাম্পের উপরে ছিল, কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার ছিলেন, তাড়াহুড়ো করলেন না, রানও নিলেন না, এর সাথে ওভার শেষ, অর্থাৎ ডট বলে ওভার শেষ হয়ে গেছে। 19 ওভার শেষে 69-6 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, এই মুহূর্তে মাইক্রোফোনে আছে মোহাম্মদ ফারুকুজ্জামান, আমার পাশে আছেন বোরহানুদ্দিন মোল্লা, তিনিও কথা বলেছেন নিশ্চয়ই তার কাছে থেকেই, একেবারে ইনিংসের গোড়াপত্তন থেকে সেই গল্প কথাগুলো শুনেছেন। বোরহান, আসলে বাংলাদেশ দল কিন্তু দারুণ করেছে, টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দলের বোলাররা সেই সিদ্ধান্তকে সম্মান যেমন জানিয়েছেন, সেটার কিন্তু কার্যকারিতা বা যৌক্তিকতা তারা দেখিয়েছেন।
1: ফারুকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের বোলিং ইউনিট, তারা যে অল অফ এ সাডেন ভালো করছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশের বোলিং ইউনিট, বিশেষ করে পেস ডিপার্টমেন্ট, বাংলাদেশকে দারুণ সার্ভিস দিচ্ছে। আপনি জানেন যে ওডিআই ফরম্যাটে বাংলাদেশ কয়েকটি সিরিজ জয়লাভ করেছে, পাশাপাশি টেস্টেও বাংলাদেশ কিন্তু ভালো করছিল নিয়মিত, যদিও হোসট খেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, একেবারে মানে আনএক্সপেক্টেড ইনিংস পরাজয় বাংলাদেশ মানতে বাধ্য হয়েছে। তো যখন আপনার টপ অর্ডার খুব অল্প পুঁজির মধ্যে আপনি তুলে নেবেন, দেন প্রতিপক্ষের উপর এক ধরনের চাপ কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন, বাংলাদেশ ঠিক সেই জায়গাটিতে এখন রয়েছে।
0: এক্স্যাক্টলি, বাংলাদেশ ডমিনেট করছে সেটা বলতেই হবে। নাহিদ রানা নতুন ওভার শুরু করবেন, প্রথম বল, ও মাই গুডনেস, অসাধারণ, কি অসাধারণ ডেলিভারি, এবং সেটা কিন্তু আউট, আউট, কট বিহাইন্ড, ধরা পড়লেন, গুড লেন্থ, একেবারে চমৎকার একটা ডেলিভারি, কিছুই আসলে করার ছিল না, মানে কি বলবো, তার প্রত্যেকটা ডেলিভারি লিগ্যাল থাকে এবং কোন ধরনের ফুট ফল্ট হয় না, অর্থাৎ কতটা অ্যাকুরেসি থাকলে যেটা হয়, উইকেটের বাম পাশে ঝাঁপিয়ে পড়লেন গুডলেন্থ, এখানে আসলে ব্যাটারের কিছুই করার ছিল না,
1: একেবারেই একদমই ফিউরিয়াস একটি ন্যাস্টি ডেলিভারি ফর দ্য ব্যাটার, আপনাকে বলতেই হবে। ইনোসেন্ট কায়া, একজন মানে লেট মিডল অর্ডারের ব্যাটার, টেইল এন্ডার আপনি বলতে পারেন, যদিও 39 বল থেকে 26টি রান তিনি করেছেন, লেট মিডল অর্ডার এই ব্যাটার তিনি, তো তিনি আউট হয়ে গেলেন, ব্যাটটাকে সরাতেই পারেননি, হ্যান্ডেল অব দ্য ব্যাট, এবং উইকেটের পেছনে সোহান দুর্দান্ত, বরাবর তিনি একজন ভালো উইকেট কিপার নিঃসন্দেহে বলা যেতে পারে, ভালো গেদার তিনি করেছেন, এবং শেষ পর্যন্ত নাহিদ রানার বলে পেইসে বিট হচ্ছেন বারবার, পেইস এবং বাউন্স দুটো বডি লাইন যখন হয় তখন ব্যাটটাকে রিপ্লেস করাটা কিন্তু কঠিন হয়ে যায়।
0: অসাধারণ সত্যি, কি দারুণ ছন্দ এবং ধারাবাহিক বোলিং করছেন নাহিদ রানা, সত্যি কথা বলতে কি যে এই রকম একজন পেইসি মানে বোলার বাংলাদেশ অনেকদিন ধরে খুঁজছিলেন, খুঁজছিল, যাকে অন্তত বাংলাদেশ দল যে দলের যে মোমেন্টামটা তৈরি করে দেওয়া, দলের জয়ের জন্য ভূমিকা রাখা এবং ধারাবাহিকভাবে উইকেট তুলে নেওয়া, প্রতিপক্ষের প্রেশার তৈরি করে সেটা কিন্তু করবার জন্য খুবই কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। নিউম্যান, আমরা একটু নামটা একটু দেখি, নিউম্যান তিনি নতুন এবং তিনি নিউম্যান হিসেবে তিনি এসেছেন,
1: নাম হরি, নিউম্যান নাম হরি,
0: তো তাকেই আমরা দেখি যে আসলে কি করতে পারেন দলের জন্য। 7টি উইকেটের ভেতর

0: চারটি উইকেটে তুলে নিয়েছেন নাহিদ রানা, রাইট?
1: জি,
0: তো এটা এক কথায় বলতেই হয় যে দারুণ একটা ব্যাপার নাহিদ রানার জন্য, যে ধারাবাহিক উইকেট তুলে নেওয়া, চারটিখানে কথা নেই, ওদের মাঠ, ওদের চেনা কন্ডিশন যতই হোক না কেন, সবসময় নিজেদের মাঠে সব দলই অ্যাডভান্টেজ পায়, হোম কন্ডিশন অ্যাডভান্টেজ পায়, সেখানেই বাংলাদেশ দলের বোলাররা আগুন ঝরাচ্ছেন। যাচ্ছেন নাহিদ রানা, একবার রিং ফিল্ড আপ ফিল্ড সেট আপ করেছেন, লেগ স্টাম্পের উপরে ইয়র্কার ট্রাই করেছিলেন, ওখানে বল গিয়ে সরাসরি স্লো ইয়র্কার আমি বলবো, এবং বল গিয়ে তার প্যাডে আঘাত করলো, পরাস্ত হয়েছিলেন। লেগ স্টাম্পের উপরের বলটি বল চলে গেল ওখানে ডিফাইন লেগ দিয়ে সীমানার দিকে, তবে একটি রান কিন্তু এসেছে, লেগ বাই আকারই হোক আর যেভাবে হোক না কেন রান একটি এসেছে, এবং সেটা লেগ বাই আকারই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটি রান এসেছে দলের জন্য, সেটা পর্যাপ্ত না। আমরা বলেছি শ্রোতা বন্ধু, 77 উইকেটে 20তম ওভারে খেলা চলছে, আর চারটি বল রয়েছে এই ওভারে। যাচ্ছে নাহিদ রানা, নাহিদ রানা কি দারুণ বোলিং, মাত্র 12 রান দিয়ে 5 ওভার 2 বল করে 4টি উইকেট।
1: উইকেটের পেছনে কি ফারুকুজ্জামান টেস্ট ম্যাচের কোন ফিল্ডিং দেখতে পাচ্ছেন কিনা?
0: না, সেটাই, প্রতিপক্ষ কতটা ডমিনেট করলে এই ফিল্ড সেটা সাজানো যায়, বাংলাদেশ দল কতটা ডমিনেট করছে ওদের মাঠে, এবং আরেকজন স্লিপে ফিল্ডার নিয়ে আসবেন কিনা মেহেদি হাসান মিরাজের সাথে, সেই কথাটাই বোধ হয় সৌম্য সরকার বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি হেলমেট পরে তানজিদ তামিম তিনি যাচ্ছেন, অর্থাৎ একেবারে আমার মনে হয় যে সিলি পয়েন্ট নাকি, আমার মনে হয় যে
1: বোটেল পজিশনে একজনকে
0: রাখা হচ্ছে, লেগ সিলি আমি যদি বলি সেই জায়গাটা দিয়ে কিন্তু একজন ফিল্ডারকে রাখা হলো, তানজিদ তামিমকে রাখা হয়েছে, হেলমেট পরে তিনি দাঁড়িয়ে আছেন। যাচ্ছে পরের বলটি নাহিদ রানা, এবারে আপার কাট করতে চাইলেন, তবে গতির কাছেই পরাস্ত হলে নাহিদ রানার যে আগুন ঝরানো বোলিং এবং যে গতি, সেই গতির সাথেই তাল মেলাতে পারছেন না, বল চলে গেলেন ওখানে নুরুল হাসান সোহানের গ্লাভসে, রান নেই 77 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা শুনছেন, বাংলাদেশ বেতার টসে হেরে ব্যাট করছে, জিম্বাবুয়ে 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল টসে হেরে তারা ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পাচ্ছি বাঙালি কিছু দর্শক গেছেন এবং জিম্বাবুয়ের কিছু ক্রিকেটারদের সাথে মাঠের বাইরের জায়গায় দাঁড়িয়ে তারা গল্প করছেন, এই সৌহার্দ্য বা ভ্রাতৃত্বপূর্ণ সহবাস এটা আমরা আসলে সব জায়গাতেই চাই।
1: অবশ্যই, ডেফিনেটলি খেলার মাঠে আপনি একে অপরের সাথে লড়াই করবেন, গেম ইজ লাইক এ গেম, আমার কাছে মনে হয় খেলার বাইরে গিয়ে এই ব্যাপারগুলো ইস্যু হওয়া না হওয়াটাই গুরুত্বপূর্ণ, এবং ভ্রাতৃত্বের বন্ধনটা এভাবেই তৈরি হয়, একটি পরিবার এবং একে অপরের সাথে সেই যে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হওয়া এগুলো থেকে থাকে খেলার মাঠে আপনি যা করেন।
0: নিঃসন্দেহে পরের বলটি লেগ স্টাম্পের উপরে ওখানে রেখেছিলেন, সরে গেলেন, অর্থাৎ একটু রুম করে খেলবার চেষ্টা করেছিলেন, ডিগ আউট করেছিলেন বটে, তবে ওখানে প্লেসমেন্টটা ভালো হয়নি, বোলার নিজেই নাহিদ রানা বল কুড়িয়ে নিয়েছিলেন, একটু মানে বডি ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গিয়েছিলেন, তারপরে বলটা ধরেছেন, রান নেবার সুযোগ পাননি। আসলে টেলেন্ডার ব্যাটারদের সামলানো এই বোলারের জন্য আমি বলবো যে খুব কঠিন, এবারে মিস টাইমড হয়েছেন, আবেদন হয়েছে আউট আউট, এবং লেগ বিফোর দ্য উইকেট, ও মাই গুডনেস, ইটস আ ড্রিম একটা ম্যাচ ফর এনি বোলার।
1: নিঃসন্দেহে নাহিদ রানা তিনি ইতিমধ্যে আরো একটু উইকেটের হাতছানি তাকে দিচ্ছে, এবং অলরেডি মাঠের আম্পায়ার কিন্তু তার পক্ষে কথা বলেছেন, এবং তারা কি রিভিউটা নিবেন কিনা বা রিভিউ সিস্টেম এখানে
0: ফেয়ার ডেলিভারি হয়নি, এবং আমার মনে হয় যে আজকে দিনটা নাহিদ রানা নয়, নাহিদ রানা প্রতিদিনই এমনই করছেন, এবং বড় বড় দলের পক্ষে পেশাদারিত্বের জায়গা থেকে তিনি ধারাবাহিকতা দেখাচ্ছেন, এবং আজকে এই বোলার হয়তো বা এই ব্যাটার যিনি আছেন তিনি এবং আউট হয়ে গেলেন, মাই গুডনেস, তার বোলিং ফিগারটা একটু বলবেন না, ঈর্ষণীয়
1: অসাধারণ বোলিং ফিগার, নিয়মিত এই কাজটা তিনি করছেন। নাহিদ রানা এক্সপ্রেস পেসার একজন, এবং ফারুকুজ্জামান আমরা অনেকদিন ধরে এরকম একজন বোলারকে খুঁজছিলাম যে যিনি গতির ঝড়ে প্রতিপক্ষ ব্যাটারদেরকে আতঙ্কিত করবেন। আপনি জানেন যে রিসেন্ট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করে গিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটাররা কিন্তু নাহিদ রানাকে খেলতে অনেকটাই ভয় পেয়েছেন, এবং তাদের মিডল অর্ডার অনেকেই বলেছেন, স্বীকার করেছেন যে নাহিদ রানাকে মোকাবেলা করাটা আসলেই কঠিন। এবং নাহিদ রানা আপনি দেখবেন যে বিশ্বে অনেক গতিশীল বোলার এসেছে, আপনি ব্রেটলির কথা বলবেন, শোয়েব আখতারের কথা বলবেন, কিন্তু তারা যত দেরিতে শিখেছে তার চাইতে কুইক লার্নার কিন্তু নাহিদ রানা,
0: ঠিক জায়গাটাতে ফোকাস করেছেন, 5 ওভার 5 বল করেছেন, একটি মেডেন 12 রান দিয়ে 5 উইকেট, এবং তার যে ইকোনমি রেট, মাই গুডনেস, 2.05, এর চেয়ে ভালো বোলিং আপনি আর কিভাবে প্রত্যাশা করেন, সুযোগ পাচ্ছেন আর উইকেট আর আমি কোথায় গিয়ে থামেন আজকে সেটাই দেখবার বিষয়। রিচার্ড ইনগ্রাভা দলটির অধিনায়ক, 56 ম্যাচে 272 রান করেছেন, মূলত বোলিং অলরাউন্ডার, বেস্ট তার 48 রান অভিজ্ঞতায়, তার বেশ সমৃদ্ধি আছে আমরা জানি সেটা, কিন্তু সেটা খুব বেশি কাজ দেবে কিনা, কারণ মূলত বোলিং অলরাউন্ডার দলের টেলেন্ডার ব্যাটার হিসেবে এসেছেন খানিকটা কন্ট্রিবিউট করবার জন্য, একটু ভদ্রস্ত একটি জায়গায় নিয়ে যাবার জন্য। তবে নাহিদ রানা যেহেতু এখনো চারটি ওভার করবার সুযোগ পাবেন এই ওভার শেষেও, তার বোলিং এবং তিনি আরও তার উইকেট শিকারের তালিকাটা লম্বা করতে পারে কিনা, ঝুলিতে আরও দুটি একটি উইকেট তুলতে পারেন
1: কিনা। এবার ওভার পিস অফ স্টাম্পের বাইরে ওভার পিস বল ছিল, সেটাকে চালিয়েছিলেন বাইন্ড উইকেট, সেখানে অবশ্য গতির সাথে ব্যাটটাকে চালাতে পারেননি, অনেকটা ওয়াইড অফ উইকেটে রেখেছিলেন এবং এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। 78 উইকেটে
0: 20 ওভারের খেলা শেষে শ্রোতা বন্ধুরা, মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকরা এবং বাংলাদেশ দল তারা সফরকারী হয়েও একেবারেই তাদের হোম কন্ডিশনের যে অ্যাডভান্টেজ নেওয়ার কথা ছিল সেই জায়গায় বাংলাদেশ দলের মূলত তিন পেসারই আসলে তাদেরকে একেবারে মানে আমি যদি বলব ধস নামিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ দলের পেসারের বোলিং আগুনেই জ্বলে পুড়ে সরকার হয়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। 20 ওভার খেলা হয়েছে, 70 রানে 8 জন টপ অর্ডার বা 8 জন ব্যাটার ফেরত গেছেন, যেখানে 5টি শিকারি করেছেন মূলত নাহিদ রানা এবং বাকি 3টির 2টি নিয়েছেন মোস্তাফিজ, একটি এবং একটি তাসকিন নিয়েছেন এবং একটি উইকেট রান আউটের শিকার হয়েছেন। বাকি দুজন আছেন, রিশাদকে নিয়ে আসা হয়েছে 20 ম্যাচে 29 উইকেট 35 রানে 6 উইকেট, তাকে প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন ওভারে খেলা শুরু হবে, নতুন ওভারে নতুন ওভার থেকে অর্থাৎ 21তম ওভার থেকে আবার শুরু করবেন বোরহানউদ্দিন মোল্লা।
1: ফারুকুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ যে কাজটুকু বাংলাদেশে করার দরকার বোলারদের, সেই কাজটা কিন্তু বাংলাদেশ সুচারুরূপে করতে সক্ষম হয়েছে। 8 উইকেট অলরেডি পতন ঘটেছে, টেল এন্ডার তারাই এখন ব্যাট করছে, যে কোনো মুহূর্তে 2 উইকেটের পতন ঘটে গেলে বাংলাদেশ নিশ্চয়ই করে একটি স্বল্প পুঁজির টোটালকে বাংলাদেশ টার্গেট করে এগিয়ে যাবে ব্যাটাররা যখন আসবে। প্রথম বলটি ক্লাসিক লেগ ব্রেক রান নিয়ে বের হয়ে যাওয়ার মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে পাঞ্চ করে দিয়েছিলেন, ওখানে ফিল্ডার প্রস্তুত সুপার কাভার অঞ্চল থেকে কুড়িয়ে দেওয়ার আগে আর একটি রান যুক্ত হল জিম্বাবুয়ে 71 8 উইকেটে। নাহিদ রানার যে তোপ, বোলিং তোপের মুখে পড়ে ব্যাটার একেবারে শেষ পর্যন্ত নিজেদেরকে উৎসর্গ করে ফিরে এসেছেন নাহিদ রানা, দুর্দান্ত। এবং তার যে পেসি ডেলিভারিগুলো, তার যে গতিময় এবং ভয়ঙ্কর বাউন্সারগুলো, এগুলোকে মোকাবেলা করাটা আসলে কঠিন। বলগুলো তিনি একেবারে ওয়েল ডিরেক্টেড বাউন্স করে থাকেন এবং বডি লাইন বল হয় যেগুলো চোখ সরিয়ে নিয়ে খেলাটাও কঠিন, খুব বেশি স্পেস পান না, ফুল সুইং অফ দ্য ব্যাটে খেলা, ন্যারো স্পেস থাকে সেখানে, সুতরাং সেখানে ব্যাটারদের কোনো কিছুই করার থাকে না। একটু আগে যে বলটা হয়েছিল LBW-র শিকার হয়েছেন ব্যাটার, এতটা গতি ছিল একেবারে মানে পেসি ছিল, আপনি অবাক হবেন দেখে, সেখান থেকে গুড লেন্থে পড়ে বাড়তে সুইং নিয়ে ভেতরে ঢোকার মুহূর্তে খেলার চেষ্টা করেছিলেন এবং সেটা গিয়ে বল তার প্যাডে আঘাত হানে। এবং এই বলটা সাধারণত তিনি যতটুকু উঠান বল তার চাইতে একটু কমই ছিল, যে কারণে ব্যাটার শেষ পর্যন্ত LBW শিকার হন। এবারে অন ড্রাইভ খেলেছেন ফিল্ডার, সেখানে আছেন অবশ্য সাইডকে দেখতে পাচ্ছি পরিবর্তিত ফিল্ডার নাজমুল হোসেন শান্ত জায়গায় তিনি ফিল্ডিং করছেন। একটি রান যুক্ত হল, আরও রানটি আসলো জিম্বাবুয়ের ব্যাটার, ওখানে নতুন যে ব্যাটারটি ন্যাম হরির ব্যাট থেকে তিনি এসেছেন 2 বল থেকে 1 রান তার নামের পাশে। 73 8 উইকেটে 21তম ওভারে খেলা হচ্ছে, এন গ্রাভা দলীয় ক্যাপ্টেন, তিনি কি নেতৃত্ব দিতে পারবেন। এবারে স্পিন করে ঢোকার মুহূর্তে শেষ পর্যন্ত অবশ্য ব্যাটার খেলতে চেয়েছিলেন অফ সাইডে, সেখানে ঠিকমতো খেলতে পারেননি, শর্ট পয়েন্ট অঞ্চলে বল চলে যায় ব্যাটার কানায় লেগে, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই। এন গ্রাভা রিশাদের এই বলটি লো করেছিল, লো টার্ন লেগ ব্রেক করে, এই বলটি একজন বামহাতি ব্যাটারের জন্য অফব্রেক হয়ে যাওয়ার কথা, সেটি হয়েছে এবং তিনি সার্থকতার সাথে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারেননি। এই প্রান্তে রয়েছেন রিশাদ হোসেন, লেগ স্টাম্পের উপরে ফ্লিক করে দিয়েছেন, স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এখান থেকে রান পাবেন। একটু আগে যে ফিল্ড সেট আপটা দেখেছিলাম, ভয়ঙ্কর রকমের সাহস দেখাচ্ছে বাংলাদেশ, না দেখে উপায়ও নেই, সেরকম জায়গায় বাংলাদেশ আছেও। 6 জনকে দেখেছি উইকেটের পেছনে, উইকেট রক্ষক সহ 5টি স্লিপ, মানে অনেকটা কাছাকাছি ক্লোজিং পজিশনে ছিল তারা। গালি অঞ্চলে একজনকে দেখেছিলাম, মানে অলমোস্ট 7 জন ফিল্ডার কিন্তু সে জায়গাটিতে অবস্থান করছিল, একেবারে ভিন্ন চিত্র যেহেতু বাংলাদেশ ডমিনেট করছে এবং নাহিদ রানার বলে যে গতি রয়েছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বোলিং হচ্ছে, সেগুলো আনাচে কানাচে লেগে বিভিন্ন সময় উইকেটের পেছনে যাচ্ছে, সামনে যাচ্ছে এবং বুটহিল পজিশনে একজন ফিল্ডারকে তখন আমরা দেখেছি হেলমেট পরিহিত অবস্থায় তানজিদ তামিমকে। সুতরাং বাংলাদেশ ইজ ডুইং এভরিথিং, কারণ বাংলাদেশ এখন একেবারে আপার হ্যান্ডে রয়েছে, শুরু থেকে যদি আপনি উইকেটের পতন ঘটাতে পারেন প্রতিপক্ষের, সবচেয়ে বড় কথা যদি পার্টনারশিপ আপনি প্রতিপক্ষকে করতে না দেন, তাহলে তারা সাফারার হবে এবং তারা তাদের ইনিংসটাকে লম্বা করতে পারবে না, আসা যাওয়ার মাঝেই থাকবে। বাংলাদেশ সেই কাজটা খুব ভালোভাবে করছে এবং এই কাজ করার পেছনে সবচেয়ে অবদান যা, যিনি কন্ট্রিবিউশন রাখছেন, সে বাংলাদেশের এক্সপ্রেস বোলার নাহিদ রানা। কি না করছেন তিনি! আমি ফারুকুজ্জামান যখন কমেন্ট্রিতে ছিলেন একটি কথা বলছিলাম যে হি ইজ এ কুইক লার্নার, কোন সন্দেহ নেই, এবং যতটা দ্রুত তিনি শিখছেন, অনেক পেস বোলার কিন্তু বিশ্ব ক্রিকেটে এসেছে, বাট তার মতো এতটা কুইক লার্ন করতে পারেননি। তাকে যেভাবে যত্ন করা হচ্ছে, তাকে যেভাবে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে, তিনিও কিন্তু তার প্রতিদানটা দিয়ে দিচ্ছেন নিয়মিতই। নাহিদ রানা সপ্তম ওভারটি নিয়ে এসেছেন, ইনকামিং ডেলিভারি ছিল, ব্যাটার ফেসটাকে ওপেন করে দিয়ে কোনোরকম মোকাবেলা করেছেন, বল চলে গিয়েছিল শর্ট পয়েন্ট অঞ্চলে, ফিল্ডার সেখানে প্রস্তুত, রান পাবেন না, একটু একটু উইকেট কিন্তু প্রতি ওভার থেকে তিনি নিচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে ওভার থেকেও তিনি উইকেট বঞ্চিত হবেন না। 73 রান এই মুহূর্তে স্কোর বোর্ডে 8 উইকেটে, নিশ্চয় করে বলা যায় যে একটি লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে, কারণ টপ অর্ডার, মিডল অর্ডার, লেট মিডল অর্ডার অলরেডি বিন গন। সো আমার কাছে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তোবা এই রানটাকে যদি 85 মধ্যে আটকে দিতে না পারে, 85-90 এরকম রান হওয়া উচিত আমি মনে করি। 100 রান হওয়াটা টাফ, যেহেতু হাতে রয়েছে দুটি উইকেট, বোলিং ইউনিটে নাহিদ রানার মতো একজন বোলার রয়েছে। অফ স্টাম্পের বাইরে পেস অ্যান্ড ওয়াইড জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করলেন এবং ব্যাটে বলে হল না, দুর্ভাগ্য নাহিদ রানার জন্য বলব। যেভাবে তিনি ব্যাটটাকে প্লেস করেছিলেন অল্পের জন্য রক্ষা, যদি তিনি তার বল ব্যাটের কোন একটা অংশ লাগত তাহলে হয়তোবা উইকেটের পতন ঘটতে পারত। তিনবার তিনি 5 উইকেট নিয়েছেন নাহিদ রানা, প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে 2026 সালে, দ্বিতীয়বার পাকিস্তানের বিপক্ষে 24 রানে 5 উইকেট, 32 রানে 5 উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে এবং জিম্বাবুয়ের বিপক্ষে 12 রানে 5 উইকেট সোফার। তিনি নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন পরপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 উইকেট তিনি নিয়েছিলেন জানি আমরা। এবারে বাউন্সার ডেলিভারি ডাক করলেন আন্ডার দ্য বল, বসে গেলেন উইকেটে ব্যাটার নায়াম হুরি এবং এই বল থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। 3.40 এই হচ্ছে রান তোলার গড়। এদিকে না হয় নাই গেলাম, যেহেতু বাংলাদেশ প্রচন্ড রকমের চাপের মধ্যে রেখেছে, বাংলাদেশের পেস ইউনিট একেবারে বার্নিং ইনটু ফায়ার। এই মুহূর্তে প্রতিটি বোলার তাদের স্কিলটাকে দেখাচ্ছে এবং কমপ্লিট প্যাকেজ নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে আজ, এবং কোন প্রকার খাটো করে দেখা বা কোন ছোট করে দেখা এরকম মানসিকতা কিন্তু বাংলাদেশ আজ শো করছে না। টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পরে বাংলাদেশ সিরিয়াসলি নিয়েছে, মাই গুডনেস দ্যাট কুড বি এ বিমার। এবং আমার কাছে মনে হয় আম্পায়ার কাছ থেকে সংকেতটা আসবে যে তুমি কিন্তু এইরকম বল আর একটা করতে পারবে না, বল হাত থেকে ছুটে গিয়েছিল, ভাগ্য ভালো যে লেগ স্টাম্পের বাইরে দিয়ে গিয়েছিল, বোলার মানে ব্যাটার বরাবর যায়নি, তাহলে কিন্তু বিপদের আলামত আমরা দেখতে পেতাম। যে পেস ডিপার্টমেন্ট মানে পেস বোলিংটা তিনি করে থাকেন, বাড়তি পেস থাকে তার, সুতরাং সেই রকম পেস বল যদি কোন একজন ব্যাটারের গায়ে সরাসরি গিয়ে আঘাত আনে তাহলে তিনি ইনজুর্ড হবেনই হবেন। কিন্তু এই ঘটনাটি ঘটেনি, আম্পায়ার এসে তাকে সতর্ক করলেন যে এরকম বিমার তুমি আর ছাড়তে পারবে না, যদিও তোমার হাত থেকে রিলিজ পয়েন্টে গিয়ে বলটি বের হয়ে গেছে। পরে বলটি এবার ইনকামিং ছিল, ঠুকে দিয়েছিলেন আরো একবার ওই প্রান্তে ব্যাটার নায়ামহরি, ডিফেন্সিভ মোডে খেলার চেষ্টা করেছেন, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই। 74-8 উইকেটে জিম্বাবুয়ে, 22তম ওভারে রয়েছি আমরা। স্পিড গান বা স্পিড মিটার জিম্বাবুয়ের এই হারের স্টেডিয়ামে আমরা দেখছি না, যে কারণে নাহিদ রানা কত গতিতে বল করছেন সেটা বোঝা যাচ্ছে না, তবে 150-এর কাছাকাছি তো অবশ্যই, তিনি সাধারণত এই গতিতেই বল করে থাকেন। নাহিদ রানা গতির সাথে মতি আছে এবং যে কারণে ব্যাটারদের ক্ষতিও তিনি করতে পারছেন নিয়মিতভাবে। রানা পেসের উপরে অনেকটা নজর তার, সাথে কিছু কারুকাজ তো শিখেই ফেলেছেন অভিজ্ঞতার আলোকে। এই মুহূর্তে ওভারের 5ম বলটি নিয়ে যাচ্ছেন তিনি, এবারে ড্র্যাগন করে ঢোকার মুহূর্তে ব্যাটার কোন রকমে ইনসাইড এজ হয়েছিল, কিন্তু সামনে আসলো ব্যাটটা বলটা, যদি ড্র্যাগন করে ভিতরে ঢুকতো তাহলে কিন্তু বিপর্যয় হতে পারত। গুড লেন্থে পড়ে শার্পলি সুইং করে বের হয়ে যাওয়ার মুহূর্তে মানে ভিতরে ঢোকার মুহূর্তে ব্যাটটাকে প্লেস করে দিয়েছিলেন, রান এখান থেকে পাবেন না। নাহিদ রানা 13টি রান দিয়েছেন, সপ্তম ওভারে তিনি আছেন 5 উইকেট তার নামের পাশে। এর চাইতে আপনি আর কি বেটার সার্ভিস তার কাছ থেকে পেতে পারেন? তিনি তো আপনাকে একেবারে সবকিছু উজাড় করে দিচ্ছেন। নাহিদ রানা চিপচিপে গড়ন, ওপেন চেস্ট একজন পেস বোলার, কি নেই তার মধ্যে, প্রতিভায় ভরপুর, কখন কোন কাজটা করতে হবে সুচারুরূপে তিনি করছেন। পরে বলটি লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, সীমানার বাইরে হয়তো যাবে না, বলের গতি খানিকটা থেমে গিয়েছে এবং মিড উইকেট অঞ্চল থেকে যতক্ষণে কুড়িয়ে দিয়েছেন, রান দুটি যুক্ত হল, আরও রান দুটি আসলো নায়ামহরির ব্যাট থেকে। স্কোর বোর্ডে এই মুহূর্তে 76-8 উইকেটে এবং নায়ামহরি 3 রান করে 8 বল থেকে তিনি আছেন আনবিটেন। আরও একটি ওভারে খেলা শেষ হল জিম্বাবুয়ের ইনিংসের। বাংলাদেশ দল যে শুরুর গল্প আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশ টসে হেরে প্রথমে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে দলকে ব্যাট করবার জন্য। জিম্বাবুয়ে শুরু থেকেই ব্যাকফুটে ছিল, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের বোলারদের তোপের মুখে তারা পড়েছিল, বিশেষ করে তাসকিনের মাধ্যমে উইকেট যাত্রা শুরু হওয়ার পরে। যদিও মুস্তাফিজুর রহমান আজ এখনো পর্যন্ত তার নামের পাশে উইকেট যুক্ত করতে পেরেছেন কিনা আমি একটা পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তবে এই প্রান্তে নাহিদ রানাকে যখন চেঞ্জিং বোলার হিসেবে আনা হয় তারপর থেকে কিন্তু জিম্বাবুয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, অর্থাৎ নিয়মিত বিরতিতে বাংলাদেশ দল উইকেট পেয়েছে, যে কারণে 76 রানে 8 উইকেট পতন হয়েছে। নাহিদ রানা দারুণ ছন্দে আছেন, তিনি যখন তার পেসটাকে প্রপারলি জেনারেট করতে পারেন, তার সাথে সুইং যদি দিতে পারেন, সব মিলিয়ে তিনি যে একজন কত বড় মানে ফাস্ট বোলার সেটা আসলে নিজেকে নিজেই প্রমাণ করছেন বারবার। রিশাদ হোসেন আরো একজন ভালো ক্রিকেটার এবং উঠতি একজন ক্রিকেটার বাংলাদেশের জন্য, ফ্ল্যাট ডেলিভারি অফ ড্রাইভ করেছেন সফট এন্ডে, ফিল্ডার সেখানে প্রস্তুত, অবশ্য অন সাইডে খেলেছেন অন ড্রাইভ, কোনো গুড়িয়ে দেওয়ার আগে এখান থেকে রান দেওয়ার কোন সুযোগ নেই, শর্ট মিডন একজন ফিল্ডার ছিলেন, রান পাবেন না। 76 8 উইকেটে জিম্বাবুয়ে দলের রান, 23তম ওভারে খেলা হচ্ছে এই মুহূর্তে, প্রস্তুত রয়েছেন এন গ্রাভা দলীয় অধিনায়ক, তিনি ব্যাট করা তার কাজ নয়, বোলিংটা হচ্ছে মূলত তার কাজ। তারপর অফ স্টাম্পের উপরে পড়া বলটি সফট হ্যান্ডে পুশ করলেন, শর্ট মিড অফে ফিল্ডার প্রস্তুত রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত সেখানে আছেন, এবং এই বল থেকে রান দেওয়ার কোন সুযোগ নেই। নাহিদ রানার প্রথম যে উইকেটটি পতন হয়েছিল অফ স্টাম্পের বাইরে বল, সেটাকে অন দ্য রাইজ খেলার চেষ্টা করেছিলেন আপার কাটে, সেখান থেকে উইকেটে পতন হয়েছিল। নাহিদ রানা 5টি উইকেট এবং এই মুহূর্তে রিশাদ আসেন বোলিং এন্ডে, তিনি এই বলটি তার ওভার উইকেট করছেন মানে ব্যাটারের বিপক্ষে, বাম হাতি ব্যাটারের বিপক্ষে, যে কারণে এখান থেকে আসলে এলবিডব্লিউ পাওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে। রিশাদ হোসেন আছেন বোলিং এন্ডে দ্বিতীয় ওভারটি নিয়ে, প্রথম ওভার থেকে 2 রান দিয়েছিলেন তিনি। নায়াম হরি আছেন 3 রান করে এবং এন গ্রাভা নতুন ব্যাটার, তিনি আছেন 2 রান করে। এবার অ্যাঙ্গলার উইথ টার্ন খেলেছেন অন সাইডে মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার ডিপার পজিশনে আছেন, সেখান থেকে কুড়িয়ে দেওয়ার আগে আরো রান যুক্ত হল এন গ্রাভার জন্য, 1টি রান যুক্ত হল এখান থেকে, 77 8 উইকেটে স্কোর বোর্ড এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের। বাংলাদেশ নিশ্চয়ই করার চেষ্টা করবে 17 রানের মধ্যে আটকে রাখার জন্য, এবং এটা ভেরি মাচ পসিবল বাংলাদেশের জন্য, এবং এটা হওয়া উচিত কারণ বাংলাদেশ 8টি উইকেট নিয়ে ফেলেছে এই 77 রানের মধ্যেই। ওই প্রান্তে রিশাদ হোসেন তার ওভারের 5ম বলটি নিয়ে তিনি প্রস্তুতি নিচ্ছেন, সামনে ব্যাটার প্রস্তুত নায়াম হরি, ইজ এ নিউ কামার ইন জিম্বাবুয়ান ক্রিকেট, একটু স্লিপ নেওয়া হয়েছে, এবার একটু বাউন্সার ডেলিভারি পেস বোলারদের জন্য নয়, ওখানে একজন সিমার একজন স্পিন বোলারের জন্য, এবং তিনি সেখানে পাঞ্চ করেছিলেন কাভার অঞ্চলে, সেই বল থেকে রান দেওয়ার কোন সুযোগ নেই। লেগ ব্রেক বল করে থাকেন, টার্ন মোটামুটি আছে, তাকে এখন যেটা শিখতে হবে বরাবর গুগলি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ফ্লিপার ডেলিভারি দিতে হবে স্ট্রেট টু দ্য বোলার ব্যাটার, এবং সে বলগুলো সরাসরি স্ট্যাম্পে গিয়ে আঘাত আনবে মিসিং হলেই। পরে বল এবার কিন্তু রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছিলেন, একটু বিগ টার্ন ছিল, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, রান দেওয়ার কোন সুযোগ নেই। 23 ওভার শেষে 77 8 উইকেটে জিম্বাবুয়ে দলের রান, কতটা রান পোস্ট করতে পারেন টাইম উইলসে, আমার কাছে মনে হয় যে 2টি উইকেট যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে বোলিং ইউনিট রয়েছে তারা সেটাকে তুলে নিবে। বাংলাদেশ নিশ্চয়ই করে চাচ্ছে যত কম রানের মধ্যে তাদেরকে আটকে রাখা যায়, কারণ বাংলাদেশ অবশ্যই টেস্ট ম্যাচটিতে পরাজিত হওয়ার পরে একটু হলেও বিচলিত, টিম বাংলাদেশের যে স্ট্রং বন্ডেজ সেই বন্ডেজটা আমরা আসলে আবার ফিরে পেতে চাই। একটি ম্যাচ হেরেছে তো কি হয়েছে, আমরা আমাদের জায়গায় কনস্ট্যান্ট থাকবো, এরকম অনেক ঘটনা ঘটেছে। জিম্বাবুয়ে দল কিন্তু টেস্টে ইন্ডিয়াকে হারিয়েছে, সুতরাং এখানে আপনি আসলে মানে কোন দলকে ছোট করে দেখতে পারেন না। আন্তর্জাতিক ক্রিকেট আর আপনার লোকাল ক্রিকেটের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য রয়েছে, এখানে আপনি একটি আন্তর্জাতিক ম্যাচ, এখানে আপনাকে অনেক টেনশনে থাকতে হয়, আপনার মেধার সম্পূর্ণ প্রয়োগটা দিতে হয়। আপনি এখানে যদি 150% প্রিপারেশন নিয়ে যান তাহলে কেবল আপনি সেখানে 100% দিতে পারবেন, যদি আপনি 100% নিয়ে যান তাহলে 70% সর্বোচ্চ আপনি দিতে পারবেন। মুস্তাফিজুর রহমান 6ষ্ঠ ওভারের প্রথম বল, এবার গুড লেন্থের বল স্ট্যাম্পের উপরে জোরের উপরে করেছিলেন বলটা মাপা লেন্থের, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। জিম্বাবুয়ে টসে হেরে বাংলাদেশের বিপক্ষে তারা ব্যাটিং করছে, সোফা 77 8 উইকেটে, নায়াম হরি এক প্রান্তে আছেন 3 রান করে এবং এন গ্রাভা তিনিও 11 বল থেকে 3 রান করেছেন। মাঠের মধ্যে খানিকটা স্মার্টলি হ্যান্ডেল করছেন ফিল্ডারদেরকে, ওখানে মিরাজ মেহেদী মিরাজ আন্ডার-19 এর ক্যাপ্টেন তিনি ছিলেন, যেহেতু অভিজ্ঞতা আছে তার ক্যাপ্টেন্সি করার, আমার কাছে মনে হয় যে খুব বেশি সমস্যা তার হচ্ছে না, এবং বর্তমান দলটিতে যারা আছেন প্রায় তার সমসাময়িক খেলোয়াড়, সুতরাং তাদের বিপক্ষে গিয়ে তাদেরকে লিড দেওয়াটা মোটেই অসম্ভব কিছু হচ্ছে না। এবার নাহিদানার নয়, ওখানে মুস্তাফিজুর রহমান প্রথম বলটি করেছেন, ওখানে দ্বিতীয় বলটি তিনি করেছেন একেবারে স্ট্যাম্পের উপরে, সেখানে অবশ্যই একটু সরে গিয়ে ডান দিকে সাইড শট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বল গিয়ে আঘাত আনে তার প্যাডে, সেখান থেকে রান দেওয়ার কোন সুযোগ পাবেন না। এন গ্রাভা ক্যাপ্টেন আছেন হিমসেল্ফ, ইজ নাও অন দ্য স্ট্রাইক এন্ড, 12 বল থেকে 3 রান তার নামের পাশে, 77 8 উইকেটে এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের রান, কারেন্ট রান রেট 3.30। মুস্তাফিজুর রহমান হবে কি আর 1টি উইকেট, মানে 1টি উইকেট, আপনার নামের পাশে কোন উইকেট নেই, এটা একদমই আমার কাছে মনে হয় যে প্রপার কোন নিউজ নয় যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের জন্য। এবারে তুলে মারার চেষ্টা ছিল বাউন্সে বলটাকে, ব্যাটে খেলতে পারেননি, শেষ পর্যন্ত চোখটাকে সরিয়ে নিয়েছিলেন এবং এই বল থেকে কোনো বিপর্যয় নেই। সামনে কোনো খেলোয়াড় থাকলে হয়তোবা ইয়ার ওঠা বলটাকে তালুবন্দী করতে পারতেন, সেটা হল না। ২৪তম ওভারে খেলা হচ্ছে, ৭৮ উইকেটে জিম্বাবুয়ে দলে রান। সেকান্দার রাজা সহ অন্যান্য যারা আউট হয়েছেন তারা ওয়েদার কন্ডিশন নিয়ে কথা বলছেন, মেবি যে বৃষ্টিটা এমন সময় হল যখন আমরা একটু ওয়েল সেটেল ব্যাটার হিসেবে ছিলাম এবং সেখান থেকে রানটাকে আমরা একটু বাড়িয়ে অনেকটা উপরের দিকে নিতে পারতাম। এ ধরনের আফসোস থাকতেই পারে, কখন থেকে বাংলাদেশের জন্য আফসোস না থাকারই কথা, কেননা বাংলাদেশ কিন্তু অলরেডি ৮ উইকেট তুলে নিয়েছে। এর চাইতে ভালো আপনি কি করতে চান? প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে এবার পুল খেলেছেন, কন্ট্রোল আছে শটের উপরে, বল আছে সীমানার দিকে, আটকাতে পারবেন না, মিড উইকেট অঞ্চল ভেদ করে তাহিদকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। একটা ভালো চারের মাঠ দেখলাম অনেকক্ষণ পরে এবং লম্বা একজন খেলোয়াড় ওখানে এনগ্রাভা ক্যাপ্টেন হিমসেলফ প্রপার হাইটে বলটাকে পেয়ে গিয়েছিলেন, ব্যাটটা করে সুইং করাতে সক্ষম হয়েছিলেন সঠিকভাবে এবং শেষ পর্যন্ত রিস্ট পাওয়ারটাকে অ্যাপ্লাই করেছিলেন। দেন ফাইনালি ইট ওয়েন্ট ফর দ্য রেজাল্ট এবং চার রান হয়ে বল ফিরে আসবে মুস্তাফিজের কাছে। মন্দের ভালো, দে আর কমপ্লিটলি বক ডাউন নাও, বাট ফাইনালি দে উইল ট্রাই, দে আর নাও ট্রাইং টু কাম ব্যাক টু দ্য বিজনেস হিয়ার। মুস্তাফিজুর রহমান ওভারের পঞ্চম বলটি করবেন, তিনি ষষ্ঠ ওভার তার কোটা, সামনে ব্যাটার প্রস্তুত, ওখানে এনগ্রাভা তিনি আছেন। এবার ইনকামিং ডেলিভারি ছিল, বলের লাইনে গিয়ে ব্যাটটাকে প্লেস করেছেন, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই। ৮১ উইকেটে ওখান থেকে রিমুভ করাতে হবে ব্যাটারকে, রিমুভ করাতে পারলেই কিন্তু বাংলাদেশের জন্য আরো বেশি সুযোগ ক্রিয়েট হবে এবং যত স্বল্প পুঁজির মধ্যে আটকে রাখা যায়। নাও ইট ইস লো স্কোর ৮১/৮, ইটস এ বিগ বিগ ড্যামেজ, ড্যামেজ তো কোনো সন্দেহ নেই, এই ড্যামেজটাকে রিপেয়ারিং করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ডিস্ট্রাকশন ফর জিম্বাবুয়ে ক্রিকেট নাও, ৪৪ এ অল আউট হয়েছিল তারা একবার বাংলাদেশের বিপক্ষে, সুতরাং সেটাকে পাশ কাটিয়ে ৮১ এ চলে এসেছে। মুস্তাফিজুর রহমান পরে বল লেগ স্টাম্পের উপরে ছিল, বলটাকে ডিফেন্সিভ মোডে খেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা, সেই চেষ্টা অবশ্য ব্যর্থ হয়েছেন। ২৪ ওভার শেষে ৮১/৮ উইকেটে বাংলাদেশ যত দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দুটি উইকেটে তুলে নিবে সেটি বিশ্বাসটুকু আমরা রাখছি এবং ঠিক এ অবস্থায় মাইক্রোফোনে আরো একবার পালাবদল আমন্ত্রণ জানাচ্ছি রেজন ফেরদৌসজিকে। আপনাকে
2: ধন্যবাদ বোরহান উদ্দিন মোল্লা। বাংলাদেশের বোলাররা প্রথম থেকেই অ্যাটাকিং মোডে ছিল এবং যার ফলেই জিম্বাবুয়ে দলের উইকেটের পতন একের পর কিন্তু এক হয়ে গেছে। এখন বাকি উইকেট নিয়ে যত দ্রুততার সাথে জিম্বাবুয়ে দলকে অল আউট করে দেওয়া যায় সেটি হবে বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচের জয়ের অন্যতম অন্তরায়। ২৫তম ওভারের প্রথম বল করলেন রিশাদ হোসেন, ফ্লাইটের ডেলিভারি অন ড্রাইভ করলেন, ব্যাটার হলেন এক্ষেত্রে নিউম্যান, পুরো নাম হল নিউম্যান ন্যামহুরি, তিনি ব্যাটিং করছেন, ১১ বল থেকে তার সংগ্রহ ৩, ৮১/৮ উইকেটে জিম্বাবুয়ে। যাচ্ছেন রিশাদ, এবারে ইনসাইড এজ, চলে যাচ্ছে সীমানার দিকে ফান লেগ দিয়ে, যতক্ষণে বল ধরে ফেরত পাঠালেন ততক্ষণে দুরানের জন্য জায়গা পরিবর্তন করলেন, যার ফলে আরও দুটি রান বাড়ল। অতিরিক্ত রান এসছে বাংলাদেশের ইনিংসে ৬টি, লেগ বাই সূত্রে ৩টি, অর্থাৎ ইনিংসে বলতে গেলে বোলিংয়ের ক্ষেত্রে, এবং ব্যাটিং ইনিংসে জিম্বাবুয়ের এই ৬টি রানই কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার রিভার্স ওয়েভ, টপ এজ, চলে যাচ্ছে সীমানার দিকে, শেষ পর্যন্ত সীমানার বাইরে, ৪টি রান বাড়ল, ১৭ রানের দিকে এগিয়ে জিম্বাবুয়ে। তাদের আপাতত সংগ্রহ ৮৭, তবে ১৭ রানের আগে যদি বাংলাদেশ অল আউট করে দিতে পারে তাহলে সেটি হবে বাংলাদেশ দলের জন্য মঙ্গলজনক। এর অন্যতম কারণ হল প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং সময়ের সাথে সাথে ঠান্ডা বাড়ছে, বাতাস বাড়ছে, যার ফলে বাংলাদেশের ব্যাটারদের কিন্তু ব্যাটিং করে চেস করতে হবে, সেটিও মাথায় রাখতে হবে। আরও একটি বল, এটি অবশ্য ডট বল, ওভারের পঞ্চম বল করার জন্য রিশাদ হোসেন ক্লাব এন্ড থেকে আরও একটি বল করলেন উইকেটে পড়ে টার্ন করে, আউটসাইড অফের দিকে গেল, ঠিক সে মুহূর্তে ব্যাকফুটে পাঞ্চ করলেন। ব্যাটার হলেন এক্ষেত্রে নিউম্যান, তার সংগ্রহ 15 বল থেকে 7। এনকারাভা, তার সংগ্রহ 15 বল থেকে 7। এবারে আউটের সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত ফিল্ডারের মাথার উপর দিয়ে বল বেরিয়ে গেছে। ওয়ান বাউন্স আর টু বাউন্স, শেষ পর্যন্ত ভাটারোপ, আরো 4টি রান বাড়ল। ফিল্ডার ছিলেন তাসকিন আহমেদ। 4-এর মধ্য দিয়ে 25তম ওভারের খেলা শেষ। 91-8 উইকেটে জিম্বাবুয়ে দলের আপাতত সংগ্রহ। জিম্বাবুয়ের ক্রিকেট আপনারা জানেন, একটা সময় তারা বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে সমর্থ হয়, এবং একটা সময়ে ঠিক একই মানের দলগুলো কেনিয়া, তারাও কিন্তু ভালো করছিল আপনাদের মনে থাকার কথা, ভারতের বিরুদ্ধে 2003-এর সেই বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল কেনিয়া দল। পরবর্তীতে বিভিন্ন সময় আমরা দেখেছি এই ছোট দলগুলো আইসিসির বৈশ্বিক খেলাগুলোতে বা দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খুব একটা ভালো করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার অঞ্চলের বা দক্ষিণ আফ্রিকা মহাদেশের যে একটা তারতম্য সেখানে পরিলক্ষিত হয় প্রতিনিয়ত। আরো একটি বল থেকে একটি রান এসে আরো একটি রান বাড়ল, যার ফলে 92-8 উইকেটে জিম্বাবুয়ে দলের আপাতত সংগ্রহ। বোলিংয়ে এসছেন তাসকিন আহমেদ, ভালো মানের একজন বোলারের নাম বাংলাদেশের ক্রিকেটে। শুরুটা হয় তাসকিনের খুবই ভালোভাবে, এবং তিনি বাংলাদেশ ক্রিকেটকে চমৎকার সার্ভিস দিয়ে যাচ্ছেন। যাচ্ছেন তিনি সিটি এন্ড থেকে বোলিং করার জন্য, চমৎকার রান আপ তার। চমৎকার রান আপের পথ্য দিয়ে বল করলেন, এবারে ইন সুইঙ্গার ডেলিভারি, দেখলেন বুঝলেন সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন জিম্বাবুয়ের ব্যাটার। ব্যাটার হলেন এক্ষেত্রে নিউম্যান, ভালো ব্যাটিং করছেন। এক সময় জিম্বাবুয়ের ক্রিকেটে বাংলাদেশকে পেলেই খুব ভালো ব্যাটিং করতেন সেই টেইলরের কথা আপনাদের নিঃসন্দেহে মনে রয়েছে, চমৎকার ব্যাটিং করতেন। যাচ্ছেন বোলিং করতে এক্ষেত্রে তাসকিন আহমেদ, চমৎকার একজন বোলারের নাম। ড্রাইভ করলেন, কাওয়া ড্রাইভ, বল চলে যাচ্ছে সীমানার দিকে, শেষ পর্যন্ত বল সীমানার কাছাকাছি জায়গায়, ডাইভিং অ্যাকশনে, এফোর্টে। বাংলাদেশ ক্যাপ্টেন বদি আসান মিরাজ, তিনি ফিল্ডিং করে যতক্ষণে বল ফেরত পাঠালেন, অনেকগুলো রান এসছে। চমৎকার ব্যাটিং করছেন এই জিম্বাবুয়ের 2 টেলেন্ডার ব্যাটার। এই রানগুলো কিন্তু সত্যিই জিম্বাবুয়ে দলের জন্য বোনাস হয়ে যাচ্ছে, কারণ একে তো উইকেটের পতন ঘটে গেছে, সেই জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাটিং করে এই 2 টেলেন্ডার তারা যে রান যোগ করছে, লো স্কোরিং ম্যাচে কিন্তু অনেক সময় আবার অনেক কিছু হতে পারে। সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেটারদের অবশ্যই করে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে। তাসকিন আহমেদ ওভারের 4 নম্বর বলটি তিনি করলেন স্লোয়ার ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করলেন, চলে গেছে মিড অফে, ফিল্ডার বলের লাইনে, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। 95-8 উইকেটে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের রাজধানী হারারের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে সফরকারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যাচ্ছেন তাসকিন, ওভারের 5ম বল তিনি করবেন, 26তম ওভারের খেলায় গিয়ে তুলে মারলেন, এবারে পুল করলেন, চলে যাচ্ছে ডিপারে ফিল্ডার সাইফ, যতক্ষণে বল ধরে ফেরত পাঠালেন ততক্ষণে 1টি রান এসছে, 2টি রান পরবর্তীতে নেয়ার চেষ্টা করলেন, কিন্তু সাইফের তৎপরতা দেখে 1টি রানের জন্যই জায়গা পরিবর্তন করলেন। 96-8 উইকেটে জিম্বাবুয়ে, 37 বলে 26 রানের পার্টনারশিপ এই জুটির, এবং যার ফলে ভালো ব্যাটিং তারা করছেন। তাসকিন ভালো বোলিং করছেন আজকের ম্যাচে, 30 রান দিয়ে দুটি উইকেট এখনো পর্যন্ত তিনি নিতে সমর্থ হয়েছেন 6.5 ওভার বোলিং করে। ওভারের শেষ বল করলেন লেগ স্টাম্পের উপরে, এবারে কবজির মোচড়ে ঘোরালেন একটি, দুটি রানের জন্য ছুটলেন, রান কমপ্লিট। তাওহিদ হৃদয় তিনি ফিল্ডিং করলেন, 26তম ওভারের খেলা শেষ। 98 উইকেটে জিম্বাবুয়ে দলের আপাতত সংগ্রহ। জিম্বাবুয়ে তারা ভালো খেলার চেষ্টা করছে, উইকেট চলে গেছে বলেই যে সব খেলায় খুব দ্রুত ছেড়ে দেবে সেটি কিন্তু নয়, যার ফলেই তারা ভালো ব্যাটিং করার চেষ্টা করছে, এটি ভালো দিক। বাংলাদেশ তারা চাইবে ভালো বোলিং করে বাকি দুটি উইকেট সময়ের সঙ্গে সঙ্গে তুলে নিতে এবং দ্রুততার সাথে আজকের ম্যাচ জয়লাভ করে খেলাটা শেষ করে দিতে, তবে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ এ ধরনের উইকেটে, পেস অ্যান্ড বাউন্সি উইকেটে জিম্বাবুয়ের বোলাররাও কিন্তু ভালো বোলিং করে থাকেন। রিচার্ড এন গারাফা, ব্লেসিং মুজারবানি তারা ভালো বোলিং করে থাকেন, এবং নিউম্যান ন্যামহুরি তিনিও ভালো বোলিং করতে জানেন। সো তারা যে ভালো বোলিং করবে না সেটিও কিন্তু নয়, বাংলাদেশ তারা আগে তো অল আউট করতে হবে, অল আউট করে তারপর সিদ্ধান্ত নিতে হবে কত দ্রুততার সঙ্গে ভালো ব্যাটিং করে ম্যাচটাকে শেষ করে দেওয়া যায়, কারণ আপনারা জানেন সিরিজ জয়লাভ করতে হলে প্রতিনিয়ত দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচে জয়লাভ করতে পারলেই আত্মবিশ্বাস বেড়ে যায়, এবং আত্মবিশ্বাস বাড়লেই কিন্তু পরবর্তীতে ম্যাচ বাই ম্যাচ জয়লাভ করা সম্ভবপর হয়, যার ফলে বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি নিঃসন্দেহে চাইবেন সেটি যেন হয়, এবং যার ফলে বাংলাদেশ ভালো ক্রীড়ানৈপুণ্য উপস্থাপন করতে পারে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্টস এবং এফএম 104 মেগা হার্টস, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগা হার্টস, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম 88.8 মেগা হার্টস, কক্সবাজার এফএম 100.8 মেগা হার্টস, বরিশাল এফএম 105.2 মেগা হার্টস, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম 92 মেগা হার্টস, কুমিল্লা এফএম 103.6 মেগা হার্টস এবং রাঙ্গামাটি এফএম 103.2 মেগা হার্টসে একযোগে সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও আপনারা শুনতে পাচ্ছেন। ধারাভাষ্যে বেশ কয়েকজন আমরা আজকের মাঝে দায়িত্ব পালন করছি, বোরহান উদ্দিন মোল্লা, এম এ মুরাদ, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং রেজওয়ান ফেরদৌস জিকো। নিঃসন্দেহে বাংলাদেশ দল আজকের ম্যাচে জয়লাভ করবে, তবে ক্রিকেট খেলা কোন সময় কি ঘটে যায় সেটি বলা যায় না, কারণ লো স্কোরিং ম্যাচেও কিন্তু অনেকগুলো সময় আমরা দেখেছি বাংলাদেশের রেকর্ড সম্বন্ধে বা সম্পর্কে আমাদের খুব ভালো জানা, সে কথা নাই বা বললাম, আমরা বলতে চাই বা দেখতে চাই বাংলাদেশ আজকে জয়লাভ করবে। 26তম ওভারের খেলা ইতিমধ্যেই হয়ে গেছে, অতিরিক্ত রান এসছে 6টি, এবং যার ফলে জিম্বাবুয়ের সংগ্রহ 98 উইকেটে। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। জিম্বাবুয়ের ইতিহাস ঐতিহ্য কিন্তু রয়েছে, একসময় সেই স্বর্ণযুগ জিম্বাবুয়ের ক্রিকেটে, সেটি কিন্তু এখন নেই। তবে এই ক্রিকেটাররাও তারাও কিন্তু ভালো ক্রিকেট খেলছেন, এটি আপনারা ভালো করেই জানেন। সেই টেইলরের সময় ভালো ক্রিকেট খেলত জিম্বাবুয়ে, পাশাপাশি টাটেন্ডা টাইবু হিউথিস্টিকদের সময়, সে সময় জিম্বাবুয়ের ক্রিকেট গ্র্যান্ড ফ্লাওয়ার অ্যান্ডি ফ্লাওয়ারদের ক্রিকেট সত্যি দেখার মতো ছিল, কারণ তাদেরকে বলা হতো তারা আপসেট করে দেন, যে কোনো সময় যে কোনো দলের বিরুদ্ধে তারা ভালো ক্রিকেট খেলতেন। 3.77 কারেন্ট রান রেট। খেলায় ফিরে আসি, বোলিং এ এসছেন মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ ক্যাপ্টেন অন অ্যাটাক, যাচ্ছেন তিনি ক্লাব এন্ড থেকে বোলিং করার জন্য। চমৎকার রান আপ নিয়ে বল করলেন, এবারে চেঞ্জ স্লোয়ার ডেলিভারি, একদম স্পিন বোলার, তার মধ্যে আবার স্লোয়ার দেন, সেটি আরো স্লো হয়ে যায়, যার ফলে একটি রান এসছে। 99.8 উইকেটে জিম্বাবুয়ে ব্যাটিং করছেন এক্ষেত্রে নিউম্যান, 19 বল থেকে তার সংগ্রহ 16, এখন তিনি স্ট্রাইক এন্ডে, 16 রান নিয়ে তিনি 19 বল থেকে 16 রান নিয়ে ব্যাটিং করছেন। পাশাপাশি এন গারাভা 20 বল থেকে তার সংগ্রহ 10, যাচ্ছেন বোলিং করতে বেদিনসার বিরাজ, চমৎকার রান আপ তার, বল করলেন। এই দুটি উইকেট আসলে খুব দ্রুততার সময়ের মধ্যে ফেলে দেওয়া দরকার, এত সময় নিলে জিম্বাবুয়ের এই টেলেন্ডাররা যে রান করে যাবে সেটি কিন্তু আবার চেস করতে হবে বাংলাদেশের ব্যাটারদের, সেই জায়গায় কিন্তু বোলারদের একটু ভালো একটি বল, এটি ডট বল, একটু বেরিয়ে এসে ফরওয়ার্ড ডিফেন্সিভ মোড়ে খেললেন জিম্বাবুয়ের এই নিউম্যান, যাচ্ছেন বোলিং করার জন্য বেদী হাসান। 40 বল থেকে 29 রানের পার্টনারশিপে এই দু ব্যাটারের, চমৎকার ব্যাটিং করছেন। আরো একটি বল, লেগ স্টাম্পের বারে ওয়াইড এর সংকেত প্রদান করলেন আম্পায়ার, 17 রান পূর্ণ হল জিম্বাবুয়ে দলের। 108 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 27তম ওভারের খেলায় গিয়ে, বল করলেন মিরাজ, দেখলেন বুঝলেন সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, এটিও ডট বল, ডট বলের পর ডট বল দিচ্ছে বাংলাদেশের বোলাররা, তবে সেই ডট আসলে কতটা যুক্তিসঙ্গত, কারণ এখন ডট বল দেওয়ার থেকে উইকেট নেওয়া প্রয়োজন, মাত্র দুটি উইকেট, টেইলেন্ডারদের উইকেট নিতে হলে ফার স্পেলে বোলিং করা দরকার, সেটি হল পেস বোলারদের দিয়েই কিন্তু বোলিং করানো দরকার, কারণ তারা ডিফেন্সিভ বোর্ডে, পেস বোলারদের বল খোসা মারতে গেলেই কিন্তু হয় স্লিপে যাবে, না হলে অন্য জায়গায় যাবে, যার ফলে চান্স নেওয়া দরকার বাংলাদেশ ক্যাপ্টেনের। এখন ফার স্পেলে যে পেস বোলাররা তার রয়েছে, হয় মোস্তাফিজ নয়তো বা নাহিদ রানাকে দিয়ে বোলিং করানো দরকার, কারণ আপনারা জানেন টেইলেন্ডার ব্যাটার যারা, তারা কিন্তু খুব একটা বেসিক টেকনিক অবলম্বন করে ক্রিকেট খেলেন না, যার ফলে যেটি হয় যে বোলাররা যদি ভালো মতো বোলিং করে যায়, তারা কিন্তু যে বেসিক টেকনিক অ্যাপ্লাই না করার কারণে যেখানে সেখানে তাদের বল লেগে যায় ব্যাটে, এবং যার ফলেই তারা আউট হন না, এবং সেই জায়গায় কিন্তু যখন কুইক স্পেলে, ফার স্পেলে একজন পেস বোলার গতি দিয়ে বোলিং করতে পারেন, তখনই কিন্তু তাদের হয় ব্যাটে উপরে লাগে, গ্লাভসে লাগে, তখন কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ তৈরি হয়ে যায়। তবে মেহেদী হাসান মিরাজ তিনি ঋষভকে নিয়ে এসছেন, ঋষভ হোসেন ভালো মানের একজন বোলার বাংলাদেশের, যাচ্ছেন বোলিং করতে। প্রথম বলটি করলেন তিনি ডট, ঋষভ আরো একটি বল এবারে তুলে মারার চেষ্টা, ঠিক মতো কানেক্ট হয়নি, যার ফলে একটি রান এসছে, আরো একটি রান বাড়ল। 101.8 উইকেটে জিম্বাবুয়ে। আসলে যত দ্রুততার সাথে বাংলাদেশের বোলারদের উইকেট তুলে নেওয়া দরকার, উইকেট দরকার অ্যাট এনি হাউ, অর্থাৎ যে কোনো পর্যায়ে এই ধরনের সিচুয়েশনগুলো যদি হয়ে যায়, তখন কিন্তু আমরা জানি উইকেট টেকিং ডেলিভারি দিতে হয়, যাচ্ছেন বোলিং করতে

ঈশান তে পরে ফ্লাইটের টেলিফোনই খেললেন, ব্যাটার হলেন এক্ষেত্রে নিউম্যান, ফরওয়ার্ড ডিফেন্সিভ মোড, এটিও ডট বল। আসলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা, তবে খেলার যে গতি, এই গতি অন্ততপক্ষে বলবো একটু বাড়িয়ে নেওয়া দরকার। বলতে না বলতে এই বল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়াড দিয়ে সীমানার বাইরে, আরো চারটি রান বাড়ল। এই যে বললাম গতি বাড়াতে হবে, কারণ গতি না বাড়াতে পারলে রান হবে না, আর রান না হলে খেলা জমবে না। জিম্বাবুয়ে তারা সেটাই চেষ্টা করছে। পাশাপাশি বাংলাদেশ তারা চেষ্টা করছে মাত্র দুটি উইকেট তুলে নেওয়ার জন্য, যাচ্ছেন ওভারের পঞ্চম বল করার জন্য। বোলার হলেন রিশাদ হোসেন, বল করলেন ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন এক্ষেত্রে নিউম্যান, এটি অবশ্য ডট বল। ২৭ বল থেকে তার সংগ্রহ ২০, এন গারাভা তার সংগ্রহ ২২ বল থেকে ১১, দলীয় সংগ্রহ ১০৫, ৮ উইকেটে জিম্বাবুয়ে। ওভারের শেষ বল, ডট বলের মধ্য দিয়ে ২৮তম ওভারের খেলা এই মাত্র শেষ হল, কারেন্ট রান রেট ৩.৭৫ ওভার প্রতি। ধারাভাষ্যে বেশ কয়েকজন আমরা আজকের মাঝে রয়েছি। বোরহানউদ্দিন মোল্লা, এম এ মুরাদ, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং রেজওয়ান ফেরদৌস জিকো। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। আমাদের প্রকৌশলীবৃন্দ তারাও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সর্বাত্মক দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ইকরাম হোসেন, মেহের আফরোজ, মোহাম্মদ আবুল বাশার যাচ্ছেন বোলিং করতে। মেহদি হাসান একদম টার্ন করল, ড্রাইভ করলেন এন গারাভা, এটি অবশ্য ডট বল। ২৯তম ওভারের খেলায় গিয়ে ওভারের ২ নম্বর বল করার জন্য মেহদি হাসান আউটের সম্ভাবনা কিন্তু আপিস হয়ে গেল, একটু ফ্লাইট পরিবর্তন করল। আসলে যখন একজন ব্যাটার স্টেট ড্রাইভ করলেন, তখন একটু ব্যাটার যদি অ্যাঙ্গেলটা অন্যদিকে থাকে, তখন বলটা অন্য জায়গায় লাগে, তখন যেদিকে ডিরেকশন যাওয়ার কথা সেদিকে না গিয়ে আরেকটু অ্যাঙ্গেল হয়ে চলে যায়, যেটি আগের বলটিতেই হল একটি রানে এসে ১০৬ উইকেটে জিম্বাবুয়ে। ওভারের ৩ নম্বর বলটি করলেন মিরাজ, এবারে মিডল স্টাম্পের উপরে ফরওয়ার্ড ডিফেন্সের মোড়ে খেললেন আরও একটি ডট বল। যাচ্ছেন বোলিং করার জন্য বোলার এক্ষেত্রে বেদি হাসান, এবারে ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, মুহূর্তের মধ্যে বুলেট গতিতে বল সীমানার বাইরে, আরও ৪টি রান বাড়ল, ওয়েলকাম বাউন্ডারি। বাজে বল পেলেন, পানিশমেন্ট দিলেন বলবো, গেট দ্য রাইট ট্রিটমেন্ট, এটি দরকার, কারণ টেলেন্ডার ব্যাটার এসছে, তাকে লুজ ডেলিভারি দিলে তিনি তো এই বলকে বাইরে পাঠাবেনই পাঠাবেন। আরো একটি বল, এবারে তুলে মারার চেষ্টা ধরতে পারেননি, হাওয়ায় ভেসে গিয়েছিল, আকাশে ভেসে গেছে, তবে ধরতে না পারার কারণে এই ব্যাটার দ্বয় তারা চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটসের কারণে তিনটি রান তারা নিয়ে নিতে সমর্থ হলেন। অনেক সময় এই মোমেন্টামগুলোতে জিম্বাবুয়ে টাটেন দ্য টাইবু দুর্দান্ত ব্যাটিং করতেন, সেই ইতিহাস জিম্বাবুয়ের ক্রিকেটে রয়েছে। এবারে তুলে মারলেন অন বাউন্স টু দ্য ফিল্ডার, ফিল্ডার হলেন সৌম্য সরকার, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রানে এসছে। ২৯তম ওভারের খেলা শেষ, ১১৪.৮ উইকেটে জিম্বাবুয়ে, তাদের সংগ্রহ মাত্র দুটি উইকেট, এই দুটি উইকেট দিতে পারেন সেটি হবে তাদের জন্য মঙ্গলজনক। সঙ্গে সঙ্গে রোদ উঠেছে ভালোই, তবে বাতাস বইছে ঠান্ডা কিন্তু প্রচণ্ড মাত্রায়, যার ফলে বাংলাদেশের ব্যাটারদেরও কিন্তু ভালো পারফরমেন্স করেই জিততে হবে।

0: 30তম ওভারের খেলা শুরু হবে। বোলিংয়ে এসছেন রিশাদ হোসেন, যাচ্ছেন তিনি বোলিং করার জন্য। ওভার দ্য উইকেট তিনি বোলিং করবেন, যাচ্ছেন তিনি বোলিং করার জন্য। বল করলেন, এবারে তুলে মারলেন, আউটের সম্ভাবনা, শেষ পর্যন্ত পুট ডাউন, ক্যাচ মিস এবং চার বানিয়ে দিলেন বাংলাদেশের ফিল্ডার। ইজি ক্যাচ আসলে অনেক সময় হয় না, এর অন্যতম কারণ যারা ক্রিকেটার তারা বুঝতে পারবেন, এই সমস্যাটার কারণ হল একমাত্র ঠান্ডার কারণে, কারণ ঠান্ডা বাতাস বইছে, প্রচণ্ড হাত জমে গেছে, হাতে পড়লে অনেক সময় বল ফসকে যায়, তার অন্যতম কারণ কিন্তু এই মাত্র দেখলাম। মোসাদ্দেক ক্যাচটি ছেড়ে দিলেন, যার ফলে বলবো সুবর্ণ সুযোগ এসেছিল, সেই সুযোগটি কাজে লাগেনি। আরো একটি বল, এটি অবশ্য ভালো বল ছিল, তবে রান এসছে 118 উইকেটে জিম্বাবুয়ে। যাচ্ছেন বোলিং করার জন্য বোলার, বল করলেন, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করলেন, চলে যাচ্ছে সীমানার দিকে, শেষ পর্যন্ত সীমানার বাড়ে, চার রান, ওয়েলকাম বাউন্ডারি, ব্যাক টু ব্যাক, এক বল রান এসছে, তারপরেই কিন্তু আবার চারের বার, আরো চারটি রান বাড়ল। এই যে রানগুলো জিম্বাবুয়ে রয়ে যাচ্ছে, এগুলো বোনাস তাদের জন্য, কারণ টেইল এন্ডার ব্যাটাররা তারা রান যুক্ত করছে। 150 রান যদি হয়ে যায় সেটি কিন্তু ফাইটিং টোটাল হবে এই উইকেটে। 60 বল থেকে 52 রানের পার্টনারশিপ এই রিচার্ড এনকারাফা এবং নিউম্যান নেমহুরির। যাচ্ছেন না বোলিং করতে রিশাদ, 122 উইকেটে জিম্বাবুয়ে, চমৎকার রান আপ নিয়ে বল করলেন, ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন, ফিল্ডার ওয়াটসন ফিল্ডিং করে বল ফেরত পাঠানোর চেষ্টা তাসকিনের, কিন্তু হাতে লেগেছে, ওই যে একটু বললাম একটু আগেই, প্রচণ্ড ঠান্ডা, সঙ্গে বাতাস বইছে, হাতটা ঠিক যেভাবে কাজ করতে চান সেভাবে কাজ করার চেষ্টা করান বা করতে চান সেটি হয় না, হাতটা জমে যায়, যার ফলে আঙ্গুলগুলো ঠিক মতো বলবো যে মুভমেন্ট করে না, এটি হয়ে থাকে আমরা সকলেই জানি। আরো একটি বল, এটি ওয়াইড, যার ফলে আরো একটি রান বাড়ল, 124 উইকেটে জিম্বাবুয়ে। 30তম ওভারের খেলায় গিয়ে কারেন্ট রান রেট 4-এর উপরে, ধারা 500 শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। যাচ্ছেন বোলিং করতে বোলার, বল করলেন, এবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, এটিও ডট বল, কোন তাড়াহুড়ো নেই তাদের, সুযোগ পেলেই তারা বল বাউন্ডারি বাইরে পাঠাচ্ছেন, সেন্সেবল ব্যাটিং ফ্রম টু ব্যাটার্স, এবং বিচক্ষণতার সাথেই কিন্তু তারা দায়িত্বশীল ব্যাটিং করছেন জিম্বাবুয়ে দলের জন্য। আরো একটি বল, ডট বলের মধ্য দিয়ে 30তম ওভারের খেলা শেষ, 124 উইকেটে জিম্বাবুয়ে। নিউম্যান এবং বলবো এনগারাভা, তারা ভালো পার্টনারশিপ করছেন জিম্বাবুয়ের ইনিংসটাকে একটা যোগ্য স্থানে তারা উপস্থাপন করার চেষ্টা করছেন। খেলার অবস্থায় ধারা ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, এখন বলবেন এম এ মুরাদ।
1: ধন্যবাদ রেজন ফেরদৌস জেকো, 124 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। 30 ওভারে খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে, অর্থাৎ 31তম ওভারে খেলা শুরু হবে। অতিরিক্ত রান এসেছে এখন পর্যন্ত 8টি। বাংলাদেশ দলের বোলাররা শুরু থেকেই দারুণ বোলিং করছে। মেহেদী মেরাজ দলীয় অধিনায়ক, তিনি এসেছেন, 2 ওভার বল করেছেন, 11 রান দিয়ে কোন উইকেট পাননি, কিছুটা টার্ন অ্যান্ড বাউন্স, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান হল না। দারুণ বোলিং শুরু থেকেই বাংলাদেশ দলের বোলাররা, তারা কিন্তু করতে সক্ষম হয়েছেন। পরে বলটি করলেন স্ট্রেট ড্রাইভ, বল চলে গেল একেবারে লং অফ থেকে দৌড়ে এসে ফিল্ডার, যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন সৌম্য সরকার, ততক্ষণে ব্যাটারদ্বয় রান সংগ্রহ করলেন অবশ্য, এবং জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 126 উইকেটে। প্রথম ইনিংসের খেলা চলছে এবং এই দুই ব্যাটার কিন্তু ভালো একটা পার্টনারশিপ, অর্থাৎ 66 বল থেকে 56 রানের পার্টনারশিপ গড়ে তুলতে সক্ষম হয়েছে। মিরাজ ওভার পরের বল অফ স্টাম্পের বাইরে কিছুটা টেনে খেলেছেন অন সাইডে, বল চলে গেল লঙ্গন অঞ্চলে, ফিল্ডার সেখানে রয়েছেন, ততক্ষণে ব্যাটারদ্বয় আরও একটি রান সংগ্রহ করলেন। জিম্বাবুয়ের এই এক রানের সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 127 8 উইকেটে। 31তম ওভারে খেলা এগিয়ে, আরো তিনটা বল বাকি রয়েছে অবশ্য। প্রস্তুত বোলার ওভারে পরে বলটি তিনি করবেন, নিউম্যান নামহুড়ি, তিনি স্ট্রাইক এন্ডে রয়েছেন, নামহুড়ি তিনি প্রস্তুত ডানহাতি ব্যাটার। ওভারে পরে বলটি করলেন, এবারে কিন্তু অন সাইডে পুশ করেছেন, একটি রান পাবেন এবং এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে থাকবেন রিচার্ড এনগ্রাভা। তিনি অবশ্য স্ট্রাইক এন্ডে 25 রানে অপরাজিত রয়েছেন এবং নন স্ট্রাইক এন্ডে নিউম্যান নামহুড়ি, যিনি 28 রানে অপরাজিত। অর্ধশত রানের পার্টনারশিপ ইতিমধ্যে এই দুই ব্যাটারের মধ্যে গড়ে উঠেছে। 31 ওভারে খেলা শেষ হয়ে গেল 128 8 উইকেটে জিম্বাবুয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, প্রথম ইনিংসের খেলা এগিয়ে এবং জিম্বাবুয়ের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন এখন পর্যন্ত নিউম্যান নামহুড়ি, যিনি 28 রানে অপরাজিত রয়েছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করে আউট হয়েছেন ইনোসেন্ট কায়া, তিনি অবশ্য 26 রান করে আউট হয়েছিলেন এবং তৃতীয় সর্বোচ্চ রান করে নট আউট রয়েছেন এখন পর্যন্ত। 25 রান করেছেন, নট আউট রয়েছেন রিচার্ড এনগ্রাভা। 128 8 উইকেটে, 32 ওভারে খেলা শুরু হচ্ছে। নতুন ওভার প্রথম বল বাউন্সার ডেলিভারি এবং জিম্বাবুয়ের ব্যাটাররা কিন্তু ঠিকভাবে ব্যাটিং করতে পারেনি, অর্থাৎ শুরু থেকে বাংলাদেশের বোলাররা বেশ চাপের মধ্যে রেখেছেন। 28 বোলিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত লাইন লেংথ বজায় রেখে বল করেছেন। আসলে ওয়ানডে ক্রিকেট এবং যেহেতু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, প্রথম ম্যাচটা যারা জয়লাভ করবে তারা কিন্তু বেশ এগিয়ে থাকবে এবং বাংলাদেশ মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দারুণভাবে কিন্তু সেই কাজের কাজটা এখন পর্যন্ত করতে সক্ষম হয়েছে বোলাররা, যার ফলে কিন্তু খুব একটা সমৃদ্ধ স্কোর জিম্বাবুয়ে তারা কিন্তু গড়ে তুলতে পারেনি। 128 8 উইকেটে মুহূর্তে, 32 ওভারে খেলা শুরু হবে। নিউম্যান নামহুড়ি এবং এদিকে রিচার্ড এনগ্রাভা দুজন কিন্তু বেশ ভালো পার্টনারশিপ গড়ে তুলতে সক্ষম হয়েছেন, অর্থাৎ অর্ধশত রানের পার্টনারশিপ কিন্তু ইতিমধ্যে এই দুই ব্যাটারের মধ্যে আমরা লক্ষ্য করছি। তবে যত দ্রুত সম্ভব এই উইকেট জুটি ভাঙতে হবে এবং তারপর বাংলাদেশ দলের যত দ্রুত সম্ভব আরও একটি উইকেট থাকবে সেটা আউট করতে হবে। তাসকিন এখন পর্যন্ত 7 ওভার বল করেছেন, একটি ম্যাডেন, 32 রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন। মুস্তাফিজুর রহমান 6 ওভার বল করেছেন, 19 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। নাহিদ রানা 7 ওভার বল করেছেন, 15 রান দিয়ে 5টা উইকেট পেয়েছেন, দারুণ বোলিং। সৌম্য সরকার কোনো উইকেটের দেখা পাননি। তাসকিন আহমেদ তিনিও পেয়েছেন, দুটো উইকেট পেয়েছেন, অর্থাৎ সবচেয়ে ভালো বোলিং করেছেন যিনি এবং সেটা ওয়ানডে টি টোয়েন্টি অথবা টেস্ট ক্রিকেটে যে একজন বোলারের স্বপ্ন থাকে এবং সেই ভালো বোলিং করা, এবং সেটা কিন্তু বাংলাদেশ তো বটেই বিশ্বের অন্যতম গতিময় সেরা বোলার নাহিদ রানা তিনি করতে সক্ষম হয়েছেন। 5টা উইকেট দখল করেছেন আজকে, 7 ওভার বল করেছেন, মাত্র 15 রান দিয়েছেন এবং 5টা উইকেট পেয়েছেন। সত্যি একেবারে ড্রিম ডেলিভারি, যেন প্রত্যেকটা অগ্নিঝরা বোলিং করেছেন নাহিদ রানা। নতুন ওভারে প্রথম বল বাউন্সার ডেলিভারি, বল জলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে এবং এ বলে কোন রান পেলেন না অবশ্য ডট বল। 128 8 উইকেটে, 32 ওভারে খেলা এগিয়ে। নাহিদ রানার কথা বলছিলাম যে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে, সেখানেও কিন্তু নাহিদ রানা তিনি তার নামের প্রতি সুবিচার করেছেন, নিজেকে সহজলে সমর্মে তুলে ধরেছেন, সত্যি অসাধারণ বোলিং করেছেন এবং এই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও কিন্তু সেই ধারাবাহিকতা তিনি অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত 5টা উইকেট পেয়েছেন মাত্র 16 রান দিয়ে, ওভারের পরের বল বাউন্সার ডেলিভারি খেলার কোন চেষ্টাই করেননি উইকেট রক্ষকের গ্লাভস। একজন ফাস্ট বোলারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই বাউন্সার ডেলিভারি এবং সেটাই কিন্তু করলেন রাহিদ রানা। নাহিদ রানা বিশ্বে যে কজন ফাস্ট বোলার রয়েছে এবং সবচেয়ে গতিময় ফাস্ট বোলার নাহিদ রানা এবং দারুণ বোলিং করছেন অন্যতম সেরা ফাস্ট বোলার নাহিদ রানা এই মুহূর্তে যে বাংলাদেশের নিঃসন্দেহে রত্ন এবং তিনি কিন্তু বল করবেন 129 8 উইকেটে 32 ওভারে খেলায় গিয়ে 200 করলেন ডানাতে এই পেসার বল করলেন এবারে কিন্তু একেবারে বুলেট গতিতে বলটা চলে গেল ইনসিঙ্গা ডেলিভারি ছিল ব্যাটার ঠিকভাবে খেলতে পারেননি।

গেল, ইনসুইং এ ডেলিভারি ছিল, ব্যাটার ঠিকভাবে খেলতে পারেননি অবশ্য, শেষ মুহূর্তে ব্যাটটা পেতে দিলেন, তবে শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি তার হাতে, বলে কোন রান নেই ডট বল। 129-8 উইকেটে জিম্বাবুয়ে 32 ওভারে খেলা এগিয়ে, নাহিদ রানা 316 রান দিয়ে 5টা উইকেট পেয়েছেন 7.2 ওভার বল করে। এদিকে স্ট্রাইক এন্ডে রয়েছেন নিউম্যান, নায়াম হুরি, নন স্ট্রাইক এন্ডে রিচার্ড অ্যানগ্রাভা। আসছেন বোলার নাহিদ রানা, বল করলেন ক্যাচের সময় সম্ভাবনা, কিন্তু না বলে ব্যাটে সংযোগ ঘটেনি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, অফ স্টাম্পের বাইরে ছিল অর্সিং এর ডেলিভারি, স্কোয়ার কাট করতে চেয়েছিলেন, বলে ব্যাটে হল না, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, বলে কোন রান নেই ডট বল। একদিন আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজুর রহমান 124টা ম্যাচ খেলেছেন, 193 উইকেট পেয়েছেন এবং 5 উইকেট পেয়েছেন 6 বার। আব্দুর রাজ্জাক বাংলাদেশের 153 ম্যাচ খেলেছেন, 207 উইকেট পেয়েছেন, 5 উইকেট পেয়েছেন 4 বার। সাকিব আল হাসান 247 ম্যাচ খেলেছেন, 317 উইকেট পেয়েছেন, 4 উইকেট পেয়েছেন 4 বার। সেই পরিসংখ্যানে আবারও পরে আসছি, আসছেন নাহিদ রানা, ওভারে পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য বল করলেন, লেগ স্টাম্পের উপর ছিল, সঙ্গে সঙ্গে গ্লান্স করলেন, বল চলে গেল শর্ট ফাইন লেগ অঞ্চলে এবং ফিল্ডার সেখানে রয়েছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে ব্যাটার দয় আরও একটি রান সংগ্রহ করলেন। যে কথা বলছিলাম, সাকিব আল হাসান 247 ম্যাচ খেলেছেন, 317 উইকেট পেয়েছেন, 4 বার পেয়েছেন 5 উইকেট। নাহিদ রানা 14 ম্যাচ খেলেছেন, 30টা উইকেট দখল করেছেন, তার মধ্যে 5 বার পেয়েছেন 3 উইকেট। এবং তাসকিন আহমেদ 92 ম্যাচ খেলেছেন, 133 উইকেট দখল করেছেন, 2 বার পেয়েছেন 5 উইকেট। অর্থাৎ তার মধ্যে যে 5 উইকেট পাওয়ার যে স্বস্তি কিংবা মানসিক যে তৃপ্তি এবং যে ইতিহাস ক্রিকেটে, এবং সেটা কিন্তু নাহিদ রানা বেশ এগিয়ে রয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে, যিনি এই অল্প কয়েকটা ম্যাচ খেলেই 3-3 বার 5 উইকেট দখল করার গৌরব অর্জন করেছেন। আসছেন বোলার, ওভারে পরে বল, লফটের শট খেলেছেন, ক্যাচের সময় সম্ভাবনা, কিন্তু এক ড্রপে বল চলে গেল সরাসরি ডিপ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি তার হাতে, ততক্ষণে ব্যাটার দ্বয় একটি রান সংগ্রহ করলেন। 131-8 উইকেটে জিম্বাবুয়ে 32 ওভারে খেলা এগিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, খেলার চলতি ধারাভাষে রয়েছি আমরা চারজন, রিজন ফেরদৌস জিকু, বোরহানউদ্দিন মোল্লা, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং আমি এম এ মুরাদ। নাহিদ রানা ওভার লাস্ট বলটি তিনি করবেন, তার বোলিং প্রান্তে তিনি ফিরে এসেছেন, লম্বা রান আপনি বল করছেন, বিশ্বেরই অন্যতম গতিময় ফাস্ট বোলার নাহিদ রানা 200 করলেন, 18 রান দিয়ে যিনি 5টা উইকেট পেয়েছেন, স্লোয়ার ডেলিভারি এবং ইয়র্কার লেংথে ডেলিভারি, শেষ মুহূর্তে অবশ্য ডিগ আউট করলেন, এ বলে কোন রান পাবেন না ডট বলে ওভার শেষ। 32তম ওভারে খেলা শেষ হয়ে গেল 131-8 উইকেটে জিম্বাবুয়ে। তবে এই দুই ব্যাটার জিম্বাবুয়ের, নিউম্যান নায়াম হুরি এবং রিচার্ড অ্যানগ্রাভা, বেশ ভালো ব্যাটিং করছেন বিপর্যয়ের মুখ থেকে, অর্থাৎ একেবারে ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হওয়ার চেষ্টা করছেন। অবশ্য ক্রিকেট গৌরব অনিশ্চয়তার খেলা, সবকিছুই সম্ভব, তবে দেখে শুনে খেলার চেষ্টা করছেন এবং অর্ধশতরানের পার্টনারশিপ কিন্তু গড়ে তুলতে সক্ষম হয়েছেন এই দুই ব্যাটার, নিউম্যান নায়াম হুরি এবং রিচার্ড অ্যানগ্রাভা জিম্বাবুয়ের। এই দুই ব্যাটার এখন পর্যন্ত অবিচ্ছিন্ন রয়েছেন, বাংলাদেশ দলের বোলারদের দেখে শুনে খেলার চেষ্টা করছেন, যত দ্রুত বাংলাদেশ দল এই দুই ব্যাটারকে আউট করতে সক্ষম হবেন এবং তাহলে কিন্তু আর একটি উইকেটের পতন ঘটলে অবশ্য সেখানে লাস্ট উইকেটে চলে আসবে, অর্থাৎ আর মাত্র একটি উইকেট হাতে থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, 9টি অতিরিক্ত রান দিয়েছে বাংলাদেশের বোলাররা, কারেন্ট রান রেট মুহূর্তে 4.09। ওয়ানডে ক্রিকেট প্রথম একদিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আপনারা শুনছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতারে। নতুনবারের প্রথম বল অফ স্টাম্পের উপর ছিল, রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন, এ বলে কোন রান হল না ডট বল। মেহেদী মিরাজ অফ ব্রেক বোলার, বল করলেন ব্যাটের পাশ ঘেসে, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান হল না ডট বল। বেশ ভালো বল ছিল, কিছুটা টার্ন অ্যান্ড বাউন্স এবং অফ ব্রেক বোলার, আপনারা জানেন মেহেদী মিরাজ অলরাউন্ডার, ওয়ান টু ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন, তার কাঁধে অনেক দায়িত্ব। মেহেদী মিরাজ বল করলেন, মিলি স্টাম্পের উপর ছিল, কিছুটা পুল শট খেলার চেষ্টা বলে ব্যাটে করতে পারেননি, বল চলে এসেছে শর্ট মিডিকেট অঞ্চলে, নাহিদ রানা সেখানে প্রস্তুত রয়েছেন, এ বলে কোন রান হল না ডট বল। 131-8 উইকেটে জিম্বাবুয়ে 33 ওভারে খেলা এগিয়ে, প্রথম ইনিংসে বাংলাদেশ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। ওভারে পরের বল কপি বুক ফ্যাশনে মোকাবেলা করলেন ব্যাটার রিচার্ড অ্যানগ্রাভা, এ বলে কোন রান হল না, কারেন্ট রান রেট 4.01। 131-8 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ, প্রথম ইনিংসে রয়েছি আমরা। ওভারে পরের বল শপটে ব্যাট চালিয়েছেন।

বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডার রয়েছেন সেখানে, কুড়িয়ে ফেরত পাঠালেন। ততক্ষণে ব্যাটারদ্বয় আরও একটি রান সংগ্রহ করলেন। রিচার্ড অ্যানগ্রাভা তার ব্যাট থেকে এসছে একটি রান, স্ট্রাইক এন্ড নিউম্যান নায়াম হুরি তিনি ব্যাট করবেন, যিনি 29 রানে অপরাজিত রয়েছেন, এবং এনগ্রাভা তিনি 27 রানে অপরাজিত রয়েছেন। মেহেদী মিরাজ এখন পর্যন্ত কোন উইকেটের দেখা পাননি, তবে নিখুঁত লাইন লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করছেন। 3.5 ওভার বল করেছেন 16 রান দিয়ে, এখন পর্যন্ত কোন উইকেটের দেখা পাননি। আসছেন বোলার ওভারে, পরে বলটি করলেন ভালো লেন্থে ডেলিভারি, রক্ষণাত্মক কৌশল মোকাবেলা করলেন, ওয়াইড স্পিন অঞ্চলে পুশ করলেন, এ বলে কোন রান পাবেন না, ডট বলে ওভার শেষ। 33 ওভারে খেলা শেষ হয়ে গেল 132-8 উইকেটে জিম্বাবুয়ে। স্বাগতিক দল, নিজেদের চেনাচেনা মাঠ, নিজেদের দর্শক, নিজেদের পরিবেশ, সবকিছুই তাদের অনুকূলে রয়েছে। টেস্ট ক্রিকেটে আপনারা জানেন বাংলাদেশ পরাজিত হয়েছে অবশ্য, এবং ওয়ানডে ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের সোনার ছেলেরা। দেখা যাক শেষ পর্যন্ত মেহেদী মিরাজের নেতৃত্বে আজকের এই প্রথম ওয়ানডে ম্যাচ এখন পর্যন্ত দারুণ বোলিং করে 8-8 উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ের। 132-8 উইকেটে জিম্বাবুয়ে 34 ওভারে খেলায় গিয়ে, নির্ধারিত 50 ওভারের ম্যাচ যেহেতু ওয়ানডে ক্রিকেট, অর্থাৎ আর মাত্র 17টি ওভারে খেলা বাকি রয়েছে, এবং যত দ্রুত সম্ভব জিম্বাবুয়ে দলকে অল আউট করে বাংলাদেশ দলকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে এবং ভালো ব্যাটিং করতে হবে জয়ের জন্য। নাহিদ রানা বল করলেন, বাউন্সার ডেলিভারি, হুক করার চেষ্টা, বলে ব্যাটে করতে পারেননি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান হল না, ডট বল। রিচার্ড এনগ্রাভা তিনি স্ট্রাইক এন্ডে রয়েছেন, 27 রানে অপরাজিত, বেশ আরো কয়েকবার কিন্তু তিনি অবশ্যই শটটা নিলেন যে কেন ব্যাটে বল হল না। আসলে নাহিদ রানার বলের গতি কিন্তু অনেক বেশি এবং চোখের পলকে কিন্তু বল চলে যায় স্টাম্পে অথবা স্টাম্পের পাশ ঘেঁষে কিংবা উইকেট রক্ষকের গ্লাভসে, এবং টাইমিংটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু বলে ব্যাটে সংযোগ ঘটানোটা বেশ কঠিন নাহিদ রানার বলে, যেহেতু গতিময় ফাস্ট বোলার। আসছেন উপরে পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য, ডানহাতি পেসার বল করলেন, আবারও সপাটে ব্যাট চালিয়েছিলেন, বলে ব্যাটে সংযোগ ঘটেনি, স্টাম্পের পাশ ঘেঁষে বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান নেই। সৌভাগ্য ব্যাটারের, দুর্ভাগ্য বোলারের, ইনসিঙ্গার ডেলিভারি ছিল এবং একেবারে স্টাম্পের পাশ ঘেঁষে, ক্রস ব্যাটে খেলেছিলেন অবশ্য ব্যাটার, বলে ব্যাটে করতে পারলেন না এবং পরিষ্কার বোল্ড আউট হয়ে যেতে পারতেন বলটা যদি আরেকটু ভেতরে ঢুকত, এবং সেজন্য কিন্তু সৌভাগ্য ওই ব্যাটার রিচার্ড এনগ্রাভার। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, কমেন্ট্রি বক্সে রয়েছে মুহূর্তে আমি আমি মোরাদ। 133-8 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ, আসছেন বোলার অফারে পরবর্তী করার জন্য, বল করলেন বোল্ড বোল্ড বোল্ড বোল্ড বোল্ড বোল্ড বোল্ড আউট হয়ে গেলেন এবং বুদ্ধিদীপ্ত বোলিং করলেন নাহিদ রানা। শুধুমাত্র গতির ঝড়েই তিনি তোলেন না, বুদ্ধিদীপ্ত বোলিংও কিন্তু করেন সেটার প্রমাণ। অর্থাৎ এর আগের বলটা যখন ক্রস ব্যাটে খেলেছিলেন রিচার্ড, পরের বলটা ডেলিভারি কিন্তু তিনি করলেন, অর্থাৎ যেহেতু তিনি স্টাম্প ছেড়ে ক্রস ব্যাটে খেলার চেষ্টা করছেন, ইনসিঙ্গার ডেলিভারি ছিল এবং পরিষ্কার বোল্ড আউট হয়ে গেলেন, বুদ্ধিদীপ্ত বোলিং করলেন নাহিদ রানা। রিচার্ড এনগ্রাভা 41 বল থেকে 27 রান করে তিনি পেভিলিয়নের পথ ধরলেন। আরও একটি উইকেটের পতন, নবম উইকেটের পতন ঘটে গেল জিম্বাবুয়ে দলের 133 রানের মাথায়। 34 ওভারে খেলা চলছে এবং সর্বশেষ ব্যাটার ব্রেসিং মুজারাভানি তিনি এসছেন অবশ্য, এবং লাস্ট উইকেট জিম্বাবুয়ে দলের লাস্ট উইকেট জুটি, অর্থাৎ একটা উইকেটের পতন ঘটলে কিন্তু অল আউট হয়ে যাবে, এবং দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা, নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার। এবং যে কথা বলছিলাম যে এই দুই ব্যাটার কিন্তু সেট ব্যাটার ছিলেন, রিচার্ড এনগ্রাভা এবং নিউম্যান নায়াম হুরি। নিউম্যান নায়াম হুরি এখন একটা প্রান্ত তিনি আগলে রেখেছেন 29 রানে, তবে রিচার্ড এনগ্রাভা তিনি তাকে কিন্তু পরিষ্কার বোল্ড আউট করে পেভিলিয়নের পথ ধরালেন। ওখানে বাংলাদেশ দলের অন্যতম উজ্জ্বল ধ্রুব নক্ষত্র, বাংলাদেশের পেস বোলারদের এক জ্বলন্ত দৃষ্টান্ত তিনি স্থাপন করতে সক্ষম হয়েছেন, যার বোলিং এর মধ্য দিয়ে সেই নাহিদ রানা। স্ট্রাইক এন্ডে রয়েছেন এই মুহূর্তে ব্রেসিং মুজারাভানি, তিনি প্রস্তুত লাস্ট উইকেট জ্যোতি, অর্থাৎ একটা উইকেটের পতন ঘটেই কিন্তু অল আউট হয়ে যাবে জিম্বাবুয়ে, এবং তারপর অবশ্য দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে এবং বাংলাদেশ দলের ব্যাটাররা নিঃসন্দেহে ফ্লাইং স্টার্টের মধ্য দিয়ে এবং বেশ ভালো ব্যাটিংয়ের মধ্য দিয়ে প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভ করার গৌরব অর্জন করবে সে আশা প্রত্যাশা, এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। নাহিদ রানা বল করলেন ইয়র্কার লেংথে ডেলিভারি, আবারও কিন্তু ব্যাটার কিছুটা পরাস্ত হলেন, তবে বলে ব্যাট ঠিকভাবে করতে পারেননি, বল চলে গেল শর্ট কাভারে, দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি তার হাতে, এ বলে রান নেওয়ার কোন সুযোগ নেই, ডট বল। ব্রেসিং মুজারাভানি

0: তিনি এসছেন জিম্বাবুয়ে দলের ব্যাট হাতে এবং লাস্ট উইকেট সঙ্গে রয়েছেন নন স্ট্রাইক এন্ড নিউম্যান নামহুরি, যিনি অনেকক্ষণ ধরেই কিন্তু ক্রিস্টাকে আগলে রেখেছেন 41 বল থেকে 29 রানে অপরাজিত। পরের বল ইনসিঙ্গার ডেলিভারি অনসাইডে পুশ করেছেন শর্ট মিডিকেট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এ বলে কোন রান একটি রান হল অবশ্য এবং এই এক রানের সুবাদে মুজারাবানি তিনি তার রানের শুভ সূচনা করলেন। দলীয় সংগ্রহ জিম্বাবুয়ে দলের 134 উইকেটে 34 ওভারে খেলায় গিয়ে কারেন্ট রান রেট 3.93। এ হারে রান তুলছে এই মুহূর্তে জিম্বাবুয়ে। নাহিদ রানা এখন পর্যন্ত 8.4 ওভার বল করেছেন, 20 রান দিয়ে 6টি উইকেট পেয়েছেন। যিনি যার দারুণ বোলিং এবং রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য, এবং এই তরুণ তুর্কি নাহিদ রানা তিনি সেই রেকর্ড করতে সক্ষম হয়েছেন, অর্থাৎ 20 রানে 6টি উইকেট পেয়েছেন একদিন আন্তর্জাতিক ক্রিকেটে। 8.5 ওভার বল করেছেন প্রস্তুত নাহিদ রানা ওভার পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য। এদিকে নিউম্যান নামহুরি তিনি স্ট্রাইক এন্ডে রয়েছেন 42 বল মোকাবেলা করে 29 রানে যিনি অপরাজিত রয়েছেন। ডানহাতি পেসার বিশ্বের অন্যতম গতিময় ফাস্ট বোলার নাহিদ রানা তিনি 200 করলেন, লম্বা রান আপ আসছেন ওভারে পরে বলটি করলেন, এবারে কিন্তু লো ফুল্ট ডেলিভারি এবং শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রিশাদ প্রথম দফায় বলটা ধরতে পারেননি, অবশ্য দ্বিতীয় দফায় কুড়িয়ে নিয়েছেন, ততক্ষণে ব্যাটারদের কোন রান সংগ্রহ করতে পারলেন না। 34 ওভারে খেলা শেষ, 134 উইকেটে সফরকারী বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সংগ্রহ। আপনারা জানেন মেহেদি মিরাজ বাংলাদেশ দলের দলীয় অধিনায়ক টস জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাংলাদেশ দলের দলীয় অধিনায়ক প্রতিপক্ষ দলের দলীয় অধিনায়ককে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। শুরু থেকেই টালমাটাল একেবারে, অর্থাৎ ভালো ব্যাটিং করতে পারেনি জিম্বাবুয়ে দল, একের পর এক আগুন ঝরা বোলিং করেছে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে নাহিদ রানা যিনি 6টি উইকেট পেয়েছেন মাত্র 20 রান দিয়ে, এবং এছাড়াও তাসকিন 32 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন এবং মোট 8টা উইকেট পতন ঘটেছে অবশ্য, এবং 9টা উইকেটের পতন ঘটেছে এবং যার মধ্যে একটা ছিল রান আউট, এবং 6টি উইকেটে নাহিদ রানা এবং 2টি উইকেট পেয়েছেন তাসকিন। মেহেদি মিরাজ তিনি আবারও আমরা দেখতে পাচ্ছি বল তার হাতেই রয়েছে, এখন পর্যন্ত 4 ওভার বল করেছেন, 16 রান দিয়ে কোন উইকেট দেখা পানি, দেখা যাক। হ্যাঁ, মেহেদি মিরাজ তিনি নিজেই বল করছেন, অফ ব্রেক বোলার, আবারও কিন্তু নতুন ওভার প্রথম বলটি করলেন এবং বাক্যে স্টাম্পে আসছিল বলটা, শেষ মুহূর্তে রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন মুজারাবানি, এ বলে কোন রান হল না ডট বল। 134 উইকেটে জিম্বাবুয়ে 35 ওভারে খেলায় গিয়ে ওভার পরের বল একেবারে রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন উইকেট রক্ষক নূর হাসান সোহান বাংলাদেশ দলের, লিটন দাস তার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হয়েছেন নূর হাসান সোহান তিনি খেলছেন অবশ্য, বাদিকে সরে গিয়ে তিনি কুড়িয়ে নিয়েছেন, এ বলে কোন রান নেই ডট বল। 134 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ 35 ওভারে খেলায় গিয়ে ওভারে পরে বলটি করলেন লেগ স্টাম্পের উপর গ্লান্স করার চেষ্টা, বল ব্যাটে ঠিকভাবে করতে পারেননি, শর্ট ফাইনাল অঞ্চলে ফিল্ডার রয়েছেন, এ বলে কোন রান নয় ডট বল। পরপর 3টা বলে ডট বল মেহেদি হাসান মিরাজ দলীয় অধিনায়ক একদিন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের। ওভারে পরের বল অফ স্টাম্পের উপর ছিল, পেছন পায়ে ভর করে ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ বল চলে গেল লং অফ অঞ্চলে, ফিল্ডার সেখানে রয়েছেন, ততক্ষণে ব্যাটার দয় আরও একটি রান সংগ্রহ করলেন নাহিদ রানা। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তিগতভাবে যে রেকর্ড সেখানে সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন 20 রানে 6টি উইকেট নিয়ে, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা 26 রানে 6টি উইকেট পেয়েছিলেন। আসছেন বলার নাহিদ রানা নয়, সেখানে রয়েছেন মেহেদি মিরাজ ডান্সিং ডাউন 2 উইকেটে ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ বল চলে যাচ্ছে লং অফ অঞ্চল দিয়ে, এবং শেষ পর্যন্ত বল চলে গেল বিদ্যুৎ গতিতে চোখের পলকে সীমানার বাইরে 4 রান এবং একটা ওয়েলকাম বাউন্ডারি অবশ্য জিম্বাবুয়ে দলের ইনিংসে। 139 উইকেটে 35 ওভারে খেলায় গিয়ে মেহেদি মিরাজ দারুণ বোলিং করেছিলেন, তবে একেবারে ডাউন্সিং ডাউন 2 উইকেটে এসে বলটাকে ফুলটাস বানিয়ে সেখানে কিন্তু সপটে ব্যাট চালিয়েছেন এবং লং অফ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানা পার হয়ে 4 রানের জন্য। এই 4টি রান এসছে নিউম্যান নামহুরি তার উইলো থেকে, তিনি পৌঁছে গেলেন 33 রানে এবং নন স্ট্রাইক এন্ডে ব্রেসিং মুজারাবানি তিনি অপরাজিত রয়েছেন 2 রানে 139 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ 35 ওভারে খেলা ইতিমধ্যে শেষ। যে কথা বলছিলাম যে ইতিহাস এই মুহূর্তে বলছে যে নাহিদ রানা 20 রানে ছোট উইকেট পেয়েছেন, বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে রয়েছেন, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, যিনি 26 রানে ছোট উইকেট পেয়েছিলেন, এবং রুবেল হোসেন 26 রানে ছোট উইকেট পেয়েছিলেন, তিনি রয়েছেন তৃতীয় স্থানে, এবং 35 রানে ছোট উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন, এবং মুস্তাফিজুর রহমান তিনিও 43 রানে ছোট উইকেট পেয়েছিলেন। এবং নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে, মাশরাফি বিন মুর্তজা কেনিয়ার বিপক্ষে, রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে, রিশাদ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ার বিপক্ষে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের খেলার চলতি ধারাবিবরণী, সবকটি খেলার চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। 36তম ওভারে খেলা শুরু হচ্ছে, নতুন ওভারের প্রথম বল, এবারে কিন্তু নাহিদ রানা বল করলেন এবং পুল শট খেলার চেষ্টা, শর্ট মিডিকেট অঞ্চলে ফিল্ডার প্রস্তুতি, বলে কোন রান হল না, আরও একটি ডট বল। কারেন্ট রান রেট 3.95, লাস্ট উইকেটের খেলা চলছে, দেখা যাক। এই লাস্ট উইকের জুটিতে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের চাইতে কিন্তু অনেক সময় এই লাস্ট উইকের জুটি বেশ ভালো বোলিং করে থাকে বিপর্যয়ের মুখে কিংবা দলের প্রয়োজনে। এবং এই জিম্বাবুয়ে দলের মুজারাবানি এবং নিউম্যান নামহুরি, তারা দলের জন্য কি করতে পারেন জিম্বাবুয়ের, যেহেতু রান খুব বেশি হয়নি 139 উইকেটে, অর্থাৎ খুব যে একটা সম্মানজনক স্কোর কিংবা সমৃদ্ধ স্কোর কিন্তু করতে পারেনি আজকে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে, যেহেতু নির্ধারিত 50 ওভারে খেলা, ওভারে পরে বল শর্ট কাভারে ঢেলেছেন, এ বলে কোন রান পাবেন না, আরও একটি ডট বল। নাহিদ রানা তিনি বল করছেন তার ব্যক্তিগত কোটার লাস্ট ওভার, 9.2 ওভার বল করেছেন, 20 রান দিয়ে 6টি উইকেট পেয়েছেন। বাংলাদেশ দলের এই অন্যতম, বিশ্বের অন্যতম গতিময় বোলার নাহিদ রানা, তিনি কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছেন, নিজের বোলিং কারিশমা তিনি আজকে প্রদর্শন করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। আসছেন নাহিদ রানা ওভারে পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য, স্ট্রাইক হ্যান্ডে মুজারাবানি বল করলেন, এবার কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে স্টিয়ার করে দিয়েছেন, বল চলে গেল ডিপ থার্ড ম্যান অঞ্চলে, ফিল্ডার সেখানে রয়েছেন, ততক্ষণে ব্যাটারদের অবশ্য একটি রান সংগ্রহ করলেন 140 উইকেটে। 36 ওভারে খেলা এগিয়ে, 3টা বল হয়েছে, একটি রান এসছে নাহিদ রানার বল থেকে, যথেষ্ট গতিময় বোলার এবং তার বল দেখে শুনে খেলতে হয়, না হলে কিন্তু আউটের সম্ভাবনাই বেশি থাকে, এবং সেই কাজটাই কিন্তু তিনি আজকে করেছেন। শুরু থেকেই একেবারে অগ্নিঝরা বোলিং করেছেন, বিধ্বংসী বোলিং করেছেন প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে, 21 রানে 6টা উইকেট দখল করেছেন নাহিদ রানা, এবং বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে কিন্তু অবস্থান করছেন, এক ম্যাচে সবচেয়ে কম রান দিয়ে বেশি উইকেট দখল করার যে রেকর্ড সেটা কিন্তু নাহিদ রানার অনুকূলে দখলে। ওভারে পরে বল লেগ স্টাম্পের উপর ছিল, এবার কিন্তু সেখানে শর্ট ফাইন শর্ট বেকার্স কল এখন ছিল, ফিল্ডার রয়েছেন, 140 উইকেটে জিম্বাবুয়ে, 36 ওভারে খেলা এগিয়ে, খেলার অবস্থায় ধারাভাষ্যকরে পরিবর্তন হচ্ছে, এবং মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ফারুকুজ্জামান আপনাকে।
1: ধন্যবাদ মুরাদ। শ্রোতা বন্ধুরা, শুনছেন বাংলাদেশ বেতার, 140 উইকেটে শেষ উইকেট জুটিতে খেলা চলছে, যে কোনো সময় খেলার যে র্যাপ আপ প্রথম ইনিংস সেটি আমরা দেখতে পাব। নাহিদ রানা যাচ্ছেন একটি শিকারের আশা, এবং এটি রেকর্ড হয়ে যাবে বাংলাদেশের পক্ষে কোন বোলারের সর্বোচ্চ ভালো বোলিং, ইতিমধ্যে হয়েই গেছে, সবচেয়ে কম রান দিয়ে তিনি 6টি উইকেট নিয়েছেন, এবং এটি তার কোঠার একজন বোলার দশবার্য করবার সুযোগ পায় সেই ওভারের শেষ, ওভারের শেষ বলটি করবেন। এবং এর আগে বাংলাদেশের দলের পক্ষে কোন ওয়ানডে ক্রিকেটের বেস্ট বোলিংটা মাশরাফি বিন মুর্তজার কথা আমরা বলেছিলাম, আগেও বলেছিলাম যে 26 রানে 6 উইকেট, সেখানে 21 রানে 6 উইকেট পেয়েছেন নাহিদ রানা, এবং এটাই হয়ে যাচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত কোন বোলারের সর্বোচ্চ বোলিং। শেষ বলে একটি উইকেট পেলে ইতিহাস নতুন করে তৈরি করবেন নাহিদ রানা, ইতিহাস ভাঙ্গা গড়া হবে, এটা সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়। যাচ্ছেন ওখানে, তবে নাইমুরি এবং এনগ্রাভা যে 50 রানের পার্টনারশিপ সেটা ছিল, এবারে কিন্তু কট বিহাইন্ড এর একটা আবেদন হয়েছিল, গুড লেন্থে পিচ করা বল জায়গায় দাঁড়িয়ে ফুটারকে কোনো ব্যবহার না করে ব্যাটটা চালিয়ে ফেললেন নাহিদ রানা, খানিকটা ফ্রাস্ট্রেটেড যে উইকেটটা পেলে ইতিহাস বুকে তার নামটা উঠে যেত অন্যভাবে। 36 ওভার খেলা শেষে 140 উইকেটে, শেষ বলে অবশ্য কোনো রান হয়নি। যাই হোক শ্রোতা বন্ধুরা, আসলে রেকর্ড ভাঙে গড়বে এটা ক্রিকেটেরই অংশ, আজকে হয়তো নিজের যে লক্ষ্য বা নিজের যে উচ্চতা সেটি আরো আরেকটুখানি উপরে নিয়ে যেতে পারতেন, সেটি ঘটেনি, তাতে কি হয়েছে তাও তিনি যা করেছেন সেটি এক কথায় অসাধারণ, অসাধারণ। মুজারাবানি স্ট্রাইক এন্ডে থাকবেন, 9 বল থেকে 3 রান করেছেন, 140 নয় উইকেটে। 70 রানে অষ্টম উইকেট পতনের পরে 50 রানের একটি পার্টনারশিপ 58 বল থেকে দেখেছিলাম নবম উইকেট জুটিতে। আসলে ওই যে নবম উইকেট জুটি সেটাই ম্যাচে খানিকটা ভদ্রস্ত করবার চেষ্টা করেছে ইনিংসটাকে। মেহেদী হাসান মিরাজ দলীয় অধিনায়ক লেগ স্টাম্পের ওপরে ডানাতে অফব্রেক বোলার, টার্ন করে ভিতরে ঢুকছিল উইটার্ন, কবজির মোচড়ে ঘুরিয়ে দিলেন স্কোয়ার লেগের দিকে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে বল করে ফেরত পাঠান আগে একটি রান। 141 নয় উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। 37তম ওভারের খেলা চলছে। মাইক্রোফোনে এই মুহূর্তে যুক্ত আছি মোহাম্মদ ফারুকুজ্জামান। আজকে চারজন আছি আমরা শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে সাথে সেই গল্পগুলো আমরা বলবার চেষ্টা করছি। পরের বল ফ্রন্ট ফুটে গিয়ে অফ স্টাম্পের উপরে এবারে বলটা রাখলেন, একটু ছোট ওখানে টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে বলের লাইনে গিয়ে খুব সতর্কভাবে ব্যাটটা চালালেন, তবে বল থেকে রান নেওয়ার সুযোগ পাবে না। শর্ট কাভারে দাঁড়ানো ফিল্ডার মেহেদী হাসান মিরাজ ছোট্ট রান আপনি বল করে থাকেন, আবারও ব্যাটটা পেতে দিলেন, ব্যাটের বাইরের কানায় লাগলো, কাভার পয়েন্ট রিজিয়নে ফিল্ডিং হয়েছে, তবে এই বল থেকে রান নেওয়ার সুযোগ পাবেন না। 141 নয় উইকেটে 37তম ওভারে খেলা চলছে। শুনছেন বাংলাদেশ বেতার টসে হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। দু দলের মধ্যেকার 3 ম্যাচের ওডিআই সিরিজ লেগ স্টাম্পের উপরে লফটে ঢাকি আছেন এবং আউট হয়ে যাবেন, আউট ধরা পড়লেন ডিপ মিড উইকেটে, মিরাজের বলে ধরা পড়লেন। এখন শেষ যে ব্যাটার তিনি আউট হয়ে গেলেন, অর্থাৎ 33 রানে আউট হলেন, ধরা পড়লেন কার হাতে? ওখানে তানজিদ তামিম তার হাতে ধরা পড়লেন। দেখা হচ্ছে ফুটফল ছিল কিনা, অর্থাৎ একেবারে লিগাল ডেলিভারি ছিল। 141 রানেই 10 উইকেটের পতন ঘটল, অর্থাৎ বাংলাদেশ দলের জন্য টার্গেটটা খুব সহজ। এই ম্যাচে যদি অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে বাংলাদেশ এই ম্যাচে জয় পাবে, কারণ খুব কঠিন কিছুই না, মাত্র 142 রানে টার্গেট দিয়েছে জয়ের জন্য। বাংলাদেশ দল খুব স্লো অ্যান্ড স্টিডিও যদি শুরু করে তাতেও বাংলাদেশ দল জিতে যাবে এবং সেটাই হওয়ার কথা। 36 ওভার 4 বল খেলা হয়েছে এবং রান রেট 3.85। নাহিদ রানাকে সবাই হাক করছেন বা তাকে অভিনন্দিত করছেন, অর্থাৎ বাংলাদেশ দলে শরীফুল ইসলাম কিংবা আরেকজন রয়েছেন হাসান মাহমুদ, তাদের মতো বোলাররা প্লেয়িং ইলেভেনে জায়গা পাচ্ছে না। তা বুঝতে হবে যে কত চমৎকার বোলিং লাইন আপ এবং কত ছন্দে আছে বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্ট। নাহিদ রানা 10 ওভার বল করেছেন, 2টি মেডেন, 21 রানে 6 উইকেট, ইকোনমি 2.10। মাই গুডনেস, ইটস ইজ আউটস্ট্যান্ডিং, ইটস ওভারহোলমিং রাইট। অন বিহাফ অফ বাংলাদেশ ক্রিকেট, হি স্টুড দ্য ফার্স্ট পজিশন ইন অন ডে ক্রিকেট ইন বোলিং, রাইট? সো এটা তার একটা মাইল ফলক বা একটা ল্যান্ডমার্ক আমি যদি বলি। মুরা আমার সাথে যুক্ত হচ্ছেন বোরহানউদ্দিন মোল্লা। বোরহান, এই যে অল্প অভিজ্ঞতা, আপনি একটা চমৎকার একটা প্রশ্ন বা একটা কথা বলেছিলেন যে হি ইজ এ ভেরি কুইক লার্নার, অবভিয়াসলি এত অল্প সময়ে এত দ্রুত যে তিনি ডেভেলপ করতে পেরেছেন এবং কনসিস্টেন্সিটাতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, অনেক ক্রিকেটারকে আমরা দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, প্রথম 2-3টি ম্যাচে এসে তাকে যেহেতু রিড করা হয় না, তাকে নিয়ে কাটাছেড়া হয় না, ব্যবচ্ছেদ করা হয় না, বা 2টা বা 1টা ম্যাচ পরেই তার কিন্তু তার যে বোলিং ধার বা তার অ্যাকশন বা তার যে কি বলবো এটাকে, যে তার ড্রব্যাক বা যে তার উইক জোনগুলোকে কিন্তু ব্যাটাররা চিহ্নিত করে ফেলে এবং সেখানে উইকেট পরবর্তী তার সেই কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। কিন্তু আমরা যেটা দেখছি, নাহিদ রানা গত 2 বছর অলমোস্ট বাংলাদেশ দলের হয়ে যে সার্ভিস দিয়েছেন এবং প্রতিটা ম্যাচেই তিনি উইকেট পান, কোন ম্যাচ আমি দেখি না যে উইকেট পাচ্ছেন না, মানে একটু দেরিতে হলে পাচ্ছেন, কিন্তু ব্রেক থ্রু বলুন আর খুব দ্রুত 2-3টি উইকেট তুলে নেওয়া, উইকেট তুলে নেওয়ার সাথে তার যে আবার যে ধারাবাহিকভাবে উইকেট তুলে নেওয়ার সাথে রান মানে কন্ট্রোল করা, প্রতিপক্ষকে প্রেসারে রাখা, এই কাজটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে করছেন এবং আজকে তো তিনি রেকর্ডই করে ফেলেছেন। এবং তিনি আসলে মূলত যে জিম্বাবুয়েকে যে 141 রানে বেঁধে ফেলা গেছে এত অল্প রানে, সেখানে সবচেয়ে ভালো ভূমিকাটা এবং সবচেয়ে আমি যদি বলি যে সিগনিফিক্যান্ট, হি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল,
2: কোনো সন্দেহ নেই। আপনার মধ্যে যদি প্রতিভা থাকে এবং প্রতিভাকে যদি বিকশিত করবার জন্য মঞ্চ আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি নিশ্চয়ই করে সেই প্রতিভাকে বিকশিত করতে চাইবেন। নাহিদ রানা সেরকম একজন ক্রিকেটার, নিউ সেন্সেশন ফর বাংলাদেশ ক্রিকেট, এবং তাকে তার যে প্রতিভার ঝলক আপনি জানেন যে বিপিএল থেকেই তাকে তুলে আনা হয়েছে, পরবর্তীতে আন্ডার-19 যে স্কোয়াড সেই স্কোয়াডে তার জায়গা হয়েছিল না, না হওয়ার কারণে তিনি এক পর্যায়ে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন। তখন তিনি ক্রিকেট থেকে ফিরে যেতে চেয়েছিলেন যে না আমি আর ক্রিকেট খেলব না, কিন্তু তার প্রশিক্ষক তাকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে যে না তুমি ক্রিকেটের সাথে থাকো, এরকম সময়টা অনেকের জীবনে আসে, সুতরাং তুমি এখানে লেগে থাকো, দেন তিনি আবার কামব্যাক করেন। এসে কামব্যাক করবার পরে সরাসরি জাতীয় দলে এবং বিপিএলে তার গতিটা আমরা দেখেছি, একটু সময়ে তিনি গতিটা কি তার মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন, কিন্তু এরপরে যখন তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হল দেন তাকে কিন্তু নার্সিং করা হচ্ছে নিয়মিত।
1: বরং আমরা সেই কথাগুলো আরো আলোচনা করব, তবে তার আগে একটু আমাদের যারা শ্রোতা বন্ধু যারা আছেন তাদেরকে একটু প্রথম ইনিংসের স্কোর কার্ডটা আমরা জানাতে চাই। শ্রোতা বন্ধু যারা যুক্ত আছেন বাংলাদেশ বেতারে তাদেরকে আরো একবার স্মরণ করে দিতে চাই, আজকে ম্যাচে টসে জয়লাভ করেছিল বাংলাদেশ দল। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি টস অ্যান্ড ফিল্ড অর্থাৎ ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেন এবং তার ফিল্ডিংকে বা বোলিং ডিপার্টমেন্টের আস্থার যে প্রতিদান সেটা চমৎকারভাবে দিয়েছে। শুরুটা করেছিল জিম্বাবুয়ে নিজেদের মাঠ নিজেদের চেনা কন্ডিশনে, 36 রান পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ছিল উদ্বোধনের জুটিতে, তারপর থেকেই কিন্তু তাদের মড়ক লেগেছিল। অর্থাৎ ধারাবাহিক বিরতিতে উইকেট এবং নবম উইকেট জুটিতে 50 অর্ধ রানের যে একটি পার্টনারশিপ সব মিলিয়ে তারা থেমে গেছে মাত্র 36 ওভার 4 বল মোকাবেলা করে 141 রান করেছে। আমরা ব্যাটিং স্কোর কার্ডটা যদি একটু বলি, দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে নিউম্যান নাইমহুরি, তিনি কট তানজিদ হাসান বোর্ড মেহেদী হাসান মিরাজ শেষ উইকেট মানে উইকেটটি তার ছিল, 33 রান তিনি করেছিলেন 51 বল মোকাবেলা করে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন ইনোসেন্ট কাইয়া, তিনি 26 রান করেছিলেন, না দ্বিতীয় তিনি 26 করেছিলেন তৃতীয় ব্যাট সর্বোচ্চ রান গেটার, এবং 27 রান করেছিলেন রিচার্ড এন গ্রাভা। অর্থাৎ এই যে নবম উইকেট জুটি সেটাই আসলে 50 রানের একটা পার্টনারশিপ মোটামুটি একটা রান তারা করতে পেরেছে। এবং এছাড়া বলবার মতো খুব বেশি রান নেই, ব্রেইন বেনেট তিনি করেছিলেন 17 রান, বেন কারেন করেছিলেন 18 রান, ইনোসেন্ট কাইয়ার কথা বলেছে 26 রান করেছিলেন, ক্রেইগ আরভিন তিনি 0 রানে ফেরত গিয়েছিলেন, তাসকিন তাকে ক্লিন বল করেছিলেন, সিকান্দার রাজা দলের অন্যতম সেরা ক্যাম্পেইনার তিনি নুরুল হাসানের হাতে ধরা পড়েছিলেন উইকেটের পেছনে, নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়েছিলেন মাত্র 1 রান করেছিলেন, মাদভেরে তিনি কোন রান করতে পারেননি, ক্লিব মাদান দে তিনি করেছিলেন 2 রান এবং ব্র্যাড ইভান্স তিনি 3 রান করেছিলেন, এবং ব্লেসিং মুজারাবানি তিনি করেছিলেন 4 রান এবং অতিরিক্ত খাত থেকে রান যোগ হয়েছিল 10টি। সব মিলিয়ে 141 রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশের সামনে 142 রানের লক্ষ্যমাত্রা। আর বোলিং স্কোর কার্ডের কথা আমরা বলেছি, নাহিদ রানা ইতিমধ্যে বাংলাদেশের পক্ষে সেরা ওয়ান ডে বোলিং তিনি করে ফেলেছেন, 6টি উইকেট তিনি পেয়েছেন, মাত্র খরচ করেছেন তিনি 21 রান। নাহিদ রানা 10 ওভার বল করেছেন, 2টি মেডেন 21 রান খরচ করে তিনি 6টি উইকেট পেয়েছেন এবং ইকোনমি রেট তা 2.10। তাসকিন তিনি 7 ওভার বল করেছিলেন, তিনি 2টি উইকেট পেয়েছেন, 32 রান খরচ করে 1টি মেডেন ছিল। মোস্তাফিজ তিনি অবশ্য উইকেট পাননি, 6 ওভার বল করেছিলেন, কোন মেডেন নেই, 19 রান কোন উইকেট নেই। সৌম্য সরকার তিনি 3 ওভার বল করেছিলেন, 17 রান কোন মেডেন নেই, কোন উইকেট নেই। রিশাদ হোসেন 5 ওভার হাত ঘুরিয়েছিলেন, কোন মেডেন নেই, 27 রানে কোন উইকেট নেই। এবং মেহেদী হাসান মিরাজ দলীয় অধিনায়ক 5 ওভার 4 বল করেছিলেন, তিনি 22 রান দিয়ে 1টি উইকেট লাভ করেছিলেন। অর্থাৎ এই যে বাংলাদেশ দলের আমরা কথা মাঝে বলছিলাম যে প্রধান যে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদের মতো একদম খুব সলিড পেসার, তাদের মতো দুইজন বোলারকে সাইড লাইনে বসতে হচ্ছে, প্লেয়িং ইলেভেনে জায়গা দিতে পারছেন না। আমি বলবো যে বাংলাদেশ দল শেষ কবে এমন মধুর সমস্যায় ভুগেছে যে এমন পেস ডিপার্টমেন্ট বাংলাদেশ দলের আছে যে আপনি বেস্ট 3 পিক করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এটা খুব পজিটিভ সাইড এবং আজকের ম্যাচেও কিন্তু সেটার আমার রিফ্লেকশন দেখেছে
2: একেবারে ফর লং টাইম। আপনি যদি বলেন যে 3-4 বছর বিগত আপনি হিতস্ট্রিক, তারপরে ওয়ালশ এবং পরবর্তীতে টেরিটের জামানা থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু পেস ডিপার্টমেন্টটা ইনরেজ করেছে একেবারেই, এবং বেশ কয়েকজন সিমার পাইপলাইনে যুক্ত হয়েছে, আবার নতুন করে আসছে অনেকে, কেউ সুযোগ পাচ্ছে কেউ পাচ্ছে না। তো আমাদের পেস ডিপার্টমেন্টের যে এই যে ইউনিটিটা এবং এটা যে মানে অনেক বেশি স্ট্রং হয়েছে, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই ভালো এবং তার রেজাল্টটা কিন্তু বাংলাদেশ পাচ্ছে। কারণ আপনি যদি আপনি একটু অতীত একটু ঘাটেন, আপনি দেখবেন যে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে যারা এসেছেন তারা খুব বেশি লম্বা সময়ের জন্য তাদের ক্যারিয়ারটাকে কিন্তু লিঙ্গার করতে পারেননি এবং লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারেননি। ইঞ্জুরির যে প্রবণতা বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে আমরা লক্ষ্য করেছি, যে কারণে তাদের ক্যারিয়ারটা কিন্তু অনেকটা শর্ট হয়েছে। তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের যে থিঙ্কিং এর জায়গাটা দেখুন, যেহেতু আমাদের কয়েকজন কোয়ালিটি সিমার একসাথে বাংলাদেশ দলে যুক্ত হয়েছে এবং তারা পেয়েছে, সুতরাং প্রত্যেককে সহনীয় পর্যায়ে ব্যবহার করা যাতে করে ইঞ্জুরিতে আক্রান্ত না হয়। তাসকিন দেখুন অনেকবার তিনি ইঞ্জুরিতে পড়ে আসা যাওয়া করেছেন এবং তার ইঞ্জুরির কারণে তিনি অনেক অনেক ম্যাচ থেকে বঞ্চিত হয়েছেন। এতটা দিন তিনি ক্রিকেটের সাথে আছেন, শততম ওডিআই ম্যাচটাও কিন্তু তিনি খেলতে পারেননি সোফার। সুতরাং আমার কাছে মনে হয় এটা একটা ভালো প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা চলমান থাকুক। মুরাদ আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। মুরাদ, বাংলাদেশের নাহিদ রানা সম্পর্কে আমরা কথা বলছিলাম, ফারুকুজ্জামান এই ব্যাপারটা আলোকপাত করেছেন, নাহিদ রানা বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ, আপনি নিশ্চয়ই করে আমার সাথে একমত হবেন, কারণ তার পেস আছে, তার ডাইভার্সিটি রয়েছে, তার বোলিং এর যে কারুকাজ সেটা কিন্তু প্রতিপক্ষের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং আপনি দেখছেন।
0: থ্যাংক ইউ বুরহান, অসাধারণ অসাধারণ নাহিদ রানা, এবং গতির সাথে আমরা যা যা লক্ষ্য করলাম এবং আপনি যা বলছিলেন যে বুদ্ধি তো বোলিং এবং যে একটা ফাস্ট বোলারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা দাঁড়ায়, এবং তার কিন্তু সেই মেধা রয়েছে অর্থাৎ তার বোলিং কারিশমা এবং প্রতিপক্ষ দলে ব্যাটারকে কখন কিভাবে বোলিং করতে হবে, কখন সুইং করাতে হবে অথবা কখন ইয়র্কার দিতে হবে এবং কখন স্লোয়ার ডেলিভারি দিতে হবে, এই গুণগুলো কিন্তু নাহিদ রানার মধ্যে রয়েছে আমরা দেখেছি। এবং আজকে তিনি 6টি উইকেট পেয়েছেন এবং বেশ ভালো বোলিং তিনি করেছেন শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, এবং রানও কিন্তু খুব বেশি দেননি,
2: একদমই তাই,
0: উইকেটও পেয়েছেন এবং 800 বোলিং এর মাধ্যমে কিন্তু ব্যাটারদেরকে বেঁধেও রাখতে সক্ষম হয়েছেন, যে একজন ফাস্ট বোলারের ক্ষেত্রে অত্যন্ত তার যে চমৎকার গুণ। এবং আমার মনে হয় তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং সেটা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, এবং আরো একটা বিষয় আপনি বলছিলেন যে একজন ফাস্ট বোলারের আরো একটা বিষয় যে তার যত্ন নেওয়া অথবা ইঞ্জুরিতে যেন আক্রান্ত না হন, এবং সেভাবেই যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্টের যারা দায়িত্বে রয়েছেন তাকে সেভাবেই
2: লালন
0: করা কিংবা যত্ন নেওয়া, এবং এটা কিন্তু আরো একটা বিষয়। এবং তাহলে মনে হয় নাহিদ রানা টিকে থাকবেন এবং নাহিদ রানাকে দেখে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা রয়েছে আরো এক দুজন নাহিদ রানা বেরিয়ে,
2: অবশ্যই আমরা সেটাই চাই। আপনি ভালো একটি কথা বলেছেন যে ব্যবহার করবার ক্ষেত্রে একটু যত্নশীল হওয়া। ফারুকুজ্জামান, আপনি কয়েকজন বোলারের নাম বলেছেন, শরীফুল কিন্তু লাস্ট যে ম্যাচ খেলেছেন সেখানে 6টি উইকেট তিনি পেয়েছেন, তারপরও তাকে এই মানে একাদশে সুযোগ দেওয়া হয়নি, সুযোগ পাননি তিনি, কারণ তার চাইতে বেটার ফর্মে রয়েছে অন্য যারা আছে, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন এবং মুস্তাফিজুর রহমান। তাসকিন এবং মুস্তাফিজুর রহমান যখন ওয়েল ফর্মে বা গুড ফর্মে থাকবেন তখন বাদবাকিদের জায়গা হবে না, এটা আমরা অনেকটা ভেবে নিতে পারি, কারণ তারা হচ্ছে এক্সপিরিয়েন্স এট এ টাইম এবং তাদের যে স্কিল আমরা জানি আন্তর্জাতিক ক্রিকেটে তারা দীর্ঘদিন আছেন, সুতরাং তাদেরকে বাদ দিয়ে অন্য কাউ মানে অন্য কোনো খেলোয়াড়কে বা অন্য কোনো পেসারকে নেবেন না, এটা স্বাভাবিক, যে কারণে শরীফুলের জায়গাটি হয়নি মুরাদ। আমার কাছে মনে হচ্ছে যে এই যে বাংলাদেশের যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা যে শুধুমাত্র তাদের যে চিন্তা চেতনার থেকে, তাদের চিন্তা চেতনার পরিবর্তনের থেকে যে পেস বোলারদেরকে বের করে নিয়ে এসেছেন এটা কিন্তু আপনি প্রমাণ পাবেন। দেখুন আমাদের উইকেটগুলো যেভাবে তৈরি করা হতো, একটি পর্যায়ে বাংলাদেশের উইকেট মানে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন বা ইংল্যান্ডের বিপক্ষে খেলেন, যার বিপক্ষে খেলেন না কেন উইকেটটা স্পিন ওরিয়েন্টেড করতে হবে, এরকম চিন্তা চেতনার মধ্যে কিন্তু ব্লক ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, এবং পিচ কিউরেটরকে সেরকম নির্দেশনা দেওয়া হতো যে স্পিনারদের স্পিন বান্ধব উইকেট তৈরি করো।
0: সেখান থেকে কিন্তু আমি একটু আপনার সঙ্গে যুক্ত করি যে সেখান থেকে বেরিয়ে আসছে এবং অস্ট্রেলিয়ার মতো দলকে কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে সদ্যসমাপ্ত
2: পেস বোলাররাই কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে,
0: সুতরাং জয়লাভ করেছে,
2: এটা ভালো একটা পরিবর্তন এবং এই পরিবর্তন রেজাল্টটা পাচ্ছে। আপনি ডোমেস্টিক ক্রিকেটের কথা, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বলতাম যে ডোমেস্টিক ক্রিকেটে মোরাদ আমরা কেন আমাদের পেস বান্ধব উইকেট তৈরি করি না, আমাদের সিমাররা কেন সেখানে দেখবেন যে আপনি বিপিএল বলুন বা ডোমেস্টিকের যে ডিপিএল যে ক্রিকেট ম্যাচ হয়ে থাকে সেখানে বলুন, একটা পর্যায়ে কিন্তু স্পিনারদের আধিক্যটা বেশি থাকতো ঘুরে ফিরে, কিন্তু জয় জয় করে আমাদের সিমারদের প্রতিটি মাঠে এই গ্রাস অর্থাৎ গ্রিন উইকেট তৈরি করা হয়েছে, যে কারণে সেখানে আমাদের সিমাররা তাদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। দে আর ভেরি মাচ প্রুভেন যে আমরা যদি আমাদের প্ল্যাটফর্ম দেওয়া হয়, আমাদের যদি সার্ফেস তোমরা দাও তাহলে আমরা নিশ্চয় করে প্রমাণ করতে পারবো, তার প্রমাণ কিন্তু বাংলাদেশের সিমাররা দিচ্ছে।
0: বোরহান, আমরা যদি একটু রানের কথায় আসি যে 141 রান করেছে জিম্বাবুয়ে, এবং ওয়ানডে ক্রিকেটে খুব বেশি একটা কঠিন কাজ নয়, নিঃসন্দেহে 142 রান করতে হবে বাংলাদেশ দলকে জয়লাভ করার জন্য, এবং আমার মনে হয় যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে খুব বেশি ওভার বাংলাদেশ দলকে ব্যাটিং করার কথা নয়, এবং একটা ফ্লাইং স্টার্ট দিয়ে যদি বাংলাদেশের বিশেষ করে ইনিংসের গোড়াপত্তন করতে যারা আসবেন দুজন ক্রিকেটার সৌম্য সরকার এবং সঙ্গে থাকবেন
2: তানজিদ তামিমকে,
0: হয়তো আমরা দেখব, এবং তারা যদি ভালো একটা শুরু এনে দিতে পারে, ভালো শুরুটা ভালো করতে পারে এবং পরবর্তীতে অন্যান্য ব্যাটার যারা রয়েছেন, অর্থাৎ 141 রানের জন্য খুব বেশি ওভার মনে হয় না আমাদের অপেক্ষা করতে হবে।
2: একদমই তাই, আমরা অবশ্যই বাংলাদেশের যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে ক্রিকেট বাংলাদেশ খেলে সেটাই আমরা দেখতে চাই, যেহেতু ওডিআই তে বাংলাদেশ কিন্তু একটা ফ্লোতে আছে, কয়েকটি দলকে পরাস্ত করবার মাধ্যমে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়লাভ করেছি, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছি, পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করেছি, সো আমরা কিন্তু একটা ভালো জায়গায় রয়েছি ওডিআই তে। টেস্টেও কিন্তু আমরা রেজাল্টটা একদম নিয়মিত পাচ্ছিলাম, আমরা পাকিস্তানের বিপক্ষে টেস্টে পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়ে এসেছিলাম, পরবর্তীতে বাংলাদেশের মাটিতে তাদেরকে দুই টেস্টে আমরা সেখানে পরাজিত করেছিলাম, সো আমার কাছে মনে হয় টেস্টের রেজাল্ট আমাদের অনুকূলে ছিল মুরাদ, কিন্তু যে হঠাৎ করে মোমেন্টামটা একটু ডাউন হয়ে যাওয়া, যেটা জিম্বাবুয়ের বিপক্ষে গিয়ে আমাদের হয়ে গেল। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেললাম, সেখানে আমরা ইনিংসে পরাজিত হলাম, যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা সেখান থেকে আবার ওডিআই ফরম্যাটে এসে আমাদের বোলাররা কিন্তু ঠিকই ঘুরে দাঁড়ালো। তো এই যে আসন্ন ওয়ার্ল্ড কাপ, এর আগে কিন্তু খুব বেশি আমাদের মেন্টালি বকডাউন হওয়া যাবে না। আমাদের আমাদের যে ছন্দটা, সেই ছন্দটাকে ক্যারি করতে হবে, মোমেন্টামটাকে ক্যারি করতে হবে। মোমেন্টামের খুব বেশি আপডাউন হওয়া যাবে না যদি আমরা ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এগিয়ে যেতে চাই।
0: অবশ্যই নিঃসন্দেহে বিশ্বকাপ ক্রিকেট এবং বৈশ্বিক ক্রিকেটে সবচেয়ে বড় আসর। এবং আপনি দেখুন যে আমাদের ওয়ানডে ক্রিকেটে যে সাফল্য এবং অন্যান্য টেস্ট কিংবা টি টোয়েন্টির চেয়ে কিন্তু অনেক বেশি ওয়ানডে ক্রিকেটের সাফল্য, এবং সেই ধারাবাহিকতা যদি আমাদের ছেলেরা ধরে রাখতে পারে তাহলে ভালো কিছু আমরা আশা করতেই পারি। এবং তবে আজকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে যদি জয়লাভ করতে পারে, পরবর্তীতে কিন্তু আরো দুটা ওয়ানডে ম্যাচ থাকবে।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী। এখন আসরের নামাজের আজানের বিরতি। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী নামাজের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না আছে কোনো ভয় না তারা চিন্তিত হবে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু দান না করবে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। আপনাদের আবরণ ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রে।
3: বিশ্বাস, আমি যেখানে ফোকাস রাখতে চাই যে আপনি নিউ কামাররা ভালো করতে পারলো না কেন? নিউ কামাররা ভালো করতে পারলো না কারণ তাদেরকে তো অপেক্ষা থাকতে হয়, তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলে কিন্তু তাদেরকে প্রমাণ করতে হয় যে তারা লঙ্গার ভার্সন ক্রিকেটে কতটা অভ্যস্ত বা কতটা ভালো করবেন। এখন আপনার এই যে প্রথম শ্রেণীর ক্রিকেটের যে মানদণ্ড স্ট্যান্ডার্ডটা, এটা কি আন্তর্জাতিক পর্যায়ে আছে কিনা, আন্তর্জাতিক মানের আয়োজন করা হয় কিনা? যদি আপনি এই সকল খেলোয়াড়দেরকে ইউজ করতে চান তাহলে তাদেরকে সুযোগ দিতে হবে কোনো না কোনো প্ল্যাটফর্মে, সেটা হয়তো বা এ দলে, সেটা হয়তো বা আপনার ডোমেস্টিক ক্রিকেটের লঙ্গার ভার্সনে। কিন্তু আপনি সুযোগটা দিচ্ছেন কোথায়? আপনার এই যে ডোমেস্টিক ক্রিকেটের যে লঙ্গার ভার্সনটা, এটা কি মানে কোনভাবে চলমান রয়েছে, এটা কি উন্নতি করার দরকার আছে কিনা? আমার কাছে মনে হয় মানে সময় এসেছে ভাবার।
4: এক্স্যাক্টলি, এবং এই যে দীর্ঘ পরিসর ক্রিকেট খেলার জন্য যে মেন্টাল গ্রুমিং দরকার বা উইকেটের যে ধরনের ক্রিকেট খেলতে হয় সেই ধরনের উইকেট তৈরি করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সবচেয়ে বেশি ব্যাপারটা হলো যে মাঠে ক্রিকেটের পাশাপাশি মাইন্ড সেটআপটা থাকতে হবে যে আপনাকে দীর্ঘ দুই দিন ব্যাট করতে হতে পারে, দুই দিন ফিল্ডিং করতে হতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো আমার মনে হয় যে আরেকটা কথাও কিন্তু আমাদের ক্রিকেট নিয়ে হয় যে আমরা আসলে আমাদের যে হোম গ্রাউন্ডে আমরা যে ধরনের বা আমাদের ডোমেস্টিক ক্রিকেট যেটা ওই যে জাতীয় লীগ যেটাকে আমরা বলি, চার দিনের ম্যাচ যেগুলো হয়, সেই ম্যাচগুলোর উইকেটগুলোকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের করা হয় না, এটা
3: পরিবর্তন করা হচ্ছে।
4: এটা গ্রাজুয়ালি, ওভারনাইট হয়তো হবে না, কিন্তু ওভারনাইট বললেও তো আমরা অলমোস্ট 26 years আমরা টেস্ট ম্যাচ খেলে ফেলেছি, এটা ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা একটা লং টাইম। এই যে আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে গিয়েছি, একটা মাস্টার প্ল্যান করতে হলে সেইটাকে আমাদের, যেহেতু ক্রিকেট বোর্ড সলভেন্ট, ভেরি সলভেন্ট আমি বলবো, তো সেই জায়গা থেকে আমাদের লজিস্টিক সাপোর্টগুলো বাড়ানো এবং ভেনু বাড়ানো। দেখুন, আমরা এই জায়গাগুলোতে কথা বলি বোরান, যে আমাদের যে ভেনুগুলো ছিল, আমরা দেখেছিলাম যে খুলনার স্টেডিয়ামটা বন্ধ হয়ে গেছে,
3: নারায়ণগঞ্জ,
4: রাজশাহী থেকে অনেক ক্রিকেটার বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করে, নাজমুল হাসান সাহেব তিনি রাজশাহী থেকে উঠে এসেছেন, রাজশাহীতে একটা ভেনু করতে পারত, সেটা হয়নি। বা বগুড়ায় একসময় ভেনু ছিল, সেটাও বন্ধ হয়ে গেছিল। আমরা এই যে এই জিনিসগুলো থেকে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটাকে ডিসিমিনেট করা বা স্প্রেড করা, বা এই যে ক্রিকেটার তৈরি করার ক্ষেত্রে সেই এলাকার লোকালি যদি আমরা ডোমেস্টিক ক্রিকেটটাকে যদি এভাবে ছড়িয়ে দিই, তখন ক্রিকেটার হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হব, আমাদের যে জেনারেশনটা তৈরি হবে তারাও ক্রিকেটের প্রতি একটা মমত্ববোধ নিয়ে তৈরি হবে, তারা হতে চাইবে আগামী দিনে সাকিব, আগামী দিনের নাহিদ রানা, এবং তার সাথে সাথে তাদের লজিস্টিক সাপোর্টটা বাড়াতে হবে। যেহেতু এই ম্যাচগুলো আমরা খেলতে চাই, আমরা দেখি যে বাংলাদেশের দলের ভালো ভালো ক্রিকেটাররাই খেলতে আগ্রহী হতেন না, সেখানে তাদের লজিস্টিক যে ফ্যাসিলিটি যেগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যেগুলো যায়, সেই ধরনের ফ্যাসিলিটি যদি আমরা প্রোভাইড নিশ্চিত করি, তখন তারা কিন্তু এই ঘরোয়া ক্রিকেটটা খেলবে। পার্শ্ববর্তী দেশের কথাই যদি বলি, আমরা সেখানে রঞ্জি ট্রফি, ভারতের কথাই বলি, ভারতে কিন্তু দীর্ঘদিন রঞ্জি ট্রফিটা খুবই স্ট্যান্ডার্ড, তারপরে এই জায়গা থেকে তারা দীর্ঘদিন খেলে খেলে গ্রুমিং হয়ে হয়ে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে, আর আমরা হঠাৎ করেই আমাদের ন্যাশনাল
3: আন্ডার-19 ভালো করলো মানে ফোকাসে চলে আসলো। এবং আপনি এট এ টাইম আমার কাছে মনে হয় একথাও বলবেন যে লজিস্টিক সাপোর্টের পাশাপাশি ইকোনমিক্যাল যে একটি ব্যাপার রয়ে গেছে মানুষের মানে জীবন ধারণের জন্য অর্থনৈতিক প্রভাব কিন্তু রয়েছে। সুতরাং আপনি একজন ক্রিকেটার, কিন্তু তিনি অবশ্যই স্বপ্ন দেখেন জাতীয় দলের হয়ে খেলবেন, কিন্তু সবাই জাতীয় দলের সুযোগ পান না, তাহলে আপনি যে আপনার পরবর্তী জেনারেশনকে আপনি ক্রিকেটের সাথে যে যুক্ত করবেন, তাহলে তার লাইফ সিকিউরিটিটা কোথায় রয়েছে যে তিনি অর্থনৈতিকভাবে তিনি চলমান থাকবেন, তার লাইফটাকে তিনি মেনটেন করতে পারবেন? তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোও দরকার যে ডোমেস্টিক ক্রিকেট যারা খেলবে এবং তাদের যে সম্মানের জায়গাটা সেখানে, সেটা আমার কাছে মনে হয় যে নজর দেওয়া দরকার এবং এটাকে যদি আপনি বাড়াতে পারেন দেন তারা সেখানে উৎসাহিত হবে। আমরা চারজন রয়েছি ধারাভাষ্যে, রেজওয়ান ফিরদৌস জিকো রয়েছেন, বুরহানউদ্দিন মোল্লা রয়েছেন, এম এ মুরাদ এবং মোহাম্মদ ফারুকুজ্জামান, এবং আমাদের টিমে যারা অন্যান্য রয়েছেন বাংলাদেশ বেতারে প্রকৌশল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণ জনাব মেহের আফরোজ, জনাব মোহাম্মদ আবুল বাশার, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। আমরা যেখানে ছিলাম, হ্যাঁ জিকো আছেন, জিকো যুক্ত হবেন আমাদের সাথে, যেহেতু মধ্য বিরতি চলছে এই বিরতিতে আমরা কিছু কথা বলতেই পারি এবং মুরাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। জিকো বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রেখেছে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে বাংলাদেশের যে রিসেন্ট পাস্ট পারফরমেন্স, 142 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ ব্যাটিং করবে, কি ভাবছেন আপনি?
5: এখানে ভাবার কোনো বিষয় নেই। প্রথম কথাটা হল যে বাংলাদেশ খুব দ্রুততার সঙ্গে জিম্বাবুয়েকে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তাদের মাটিতে তারা অল আউট করতে সমর্থ হয়েছে, ক্লিয়ার। এবং পরবর্তীতে বাংলাদেশের উচিত যে যত দ্রুততার সঙ্গে এবং যত উইকেট হাতে রেখে তারা জয়লাভ করতে পারে সেটি হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। এখন আপনি এতদিন ক্রিকেট খেলার পর, এত র্যাঙ্কিং উপরে থাকার পর আপনি যদি চিন্তা করেন জিম্বাবুয়ের সঙ্গে কি অ্যাপ্রোচে খেলবো, সেটা কিন্তু আমি ওদিকে যেতে চাই না। আমি বলবো ডমিনেট করে ক্রিকেট খেলে বাংলাদেশ, বাংলাদেশের মতো ক্রিকেট খেলে এখান থেকে জয় নিশ্চিত হবে। একদম আপনি দেখুন জিম্বাবুয়ের ফাস্ট বোলাররা তারা ওই লেভেলের ওই মানের কিন্তু বোলার নয়। তবে বাংলাদেশের সতর্কতার জায়গা যেটি, সেটি যে আপনি উইকেট গিফট করে আসবেন না, উইকেটে যাবেন আপনি স্বাভাবিক খেলাটা খেলবেন, দেখবেন অটোমেটিক্যালি একটি ওভারে একটি বা দুটি লুজ ডেলিভারি হবেই, সেগুলো মাঠের বাইরে পাঠালে বাউন্ডারি হয়ে যাবে। আপনার সামনে 241 নয়, 300 রানের টার্গেট নয়, এখানে টার্গেটটা অনেকটাই কম। তবে আমরা যেটা জানি যে লো স্কোরিং ম্যাচে অনেক সময় খেলা জমে ওঠে,
3: আমি এই কথাটাই বলতে চাচ্ছি, এটা কি সেই লো স্কোরিং ম্যাচ?
5: আমার সেরকম মনে হয় না, কারণ যদি এটি 180 বা 90 হতো তাহলে এখানে দেখতেন তারতম্য অন্যরকম তৈরি হতো। তখন ওই জিম্বাবুয়ের বোলাররা তারা অ্যাটাকিং মোডে বোলিং করত, তাদের অন্য ধরনের এগ্রেসিভ মুড থাকত, এখনো থাকবে, তবে এটি তারা সার্ভাইভ খুব একটা বেশিক্ষণ করতে পারবেন না, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপও কিন্তু যথেষ্ট চমৎকার।
3: অবশ্যই, ডেফিনেটলি আপনি ঠিক কথাই বলেছেন যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশ যখন লো স্কোরিং ম্যাচ বা লো স্কোরটাকে চেজ করতে যায় তখন একটু বাংলাদেশ এলোমেলো হয়ে যায় এবং একটু অ্যারেটিক স্টার্টটা হয়, উইকেটের পতন আর্লি খুব ঘটে যায়। তো তেমনটা না হোক, আপনি যেটা শুরুতে বলেছেন যে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ যেভাবে ব্যাটিংটা করে একেবারে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে বাংলাদেশ ব্যাটিং করবে সেটাই আমরা চাই। অভিজ্ঞ সৌম্য সরকার সেখানে যুক্ত হয়েছেন। জিকো, আমরা আরো কিছু বিষয় নিয়ে এখানে কথা বলেছি, আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে আমরা কথা বলেছি, আমরা একটু ওডিআইটা নিয়ে কথা বলতে চাই, কারণ 2027 বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করব এবং সেখানে আমাদের সম্ভাবনাময় একটি বিশ্বকাপ হিসেবে আমরা সেটাকে আখ্যায়িত করেছি এবং আমাদের মুস্তাফিজুর রহমান তিনিও স্বপ্ন দেখছেন যে এই বিশ্বকাপটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব এবং এখান থেকে রেজাল্ট আনব। টিম ম্যানেজমেন্টও কিন্তু ভালো কাজ করছে, স্কোয়াডের খুব বেশি পরিবর্তন আনছে না, রিসেন্ট যারা খেলছে 2-3 বছর ধরে তাদের মধ্যে একটা স্ট্রং বন্ডেজ তৈরি করছে।
5: দেখুন, যদি বিশ্বকাপের ওই সেরা দল সাজাতে হয় তাহলে আপনাকে বিশ্বকাপের দিকেই নজর রেখেই সাজাতে হবে, এবং এই ক্রিকেটারদের বিশ্বাস করতে হবে যে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো অ্যাবিলিটি তাদের মধ্যে রয়েছে। আপনি প্রতিনিয়ত দেখুন তারতম্য হচ্ছে কিন্তু ব্যাটিং অর্ডারে, আবার বোলিং এর ক্ষেত্রেও কিন্তু তারতম্য আমরা লক্ষ্য করছি। সেই জায়গাগুলোতে আমি মনে করি যে বেশি তারতম্য বা এক্সপেরিমেন্ট না করে আপনি যদি একটা ওয়ার্ল্ড সেট টিমকে তৈরি করেন, যে টিমকে জানিয়ে দেওয়া হয় যে আগামী বিশ্বকাপের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনারা আগামী বিশ্বকাপের সেরা 15 জনের মধ্যে আপনারা যেতে পারেন, তাদেরকে কনফার্মেশন এভাবে দিতে হবে, তাহলে আপনি দেখবেন এর মধ্যে 2-1 জনের ইঞ্জুরি হতে পারে,
3: অবশ্যই,
5: বা সাইড বেঞ্চ থেকে স্ট্যান্ডবাই খেলোয়াড়দের থেকে মূল স্কোয়াডে নেওয়া হতে পারে, সেগুলো অনেক বিষয় রয়েছে। তবে মেন ক্রিকেটাররা যারা রয়েছেন তারা কিন্তু জানবেন আগে থেকে যে তারা বিশ্বকাপ খেলার জন্য নিজেদের প্রস্তুত করছেন, সেই মেন্টালিটি যদি এখন থেকে তাদের তৈরি হয় তাহলে তারা দেখবেন নির্ভর হয়ে ক্রিকেট খেলবে এবং তাদের পারফরমেন্সটাও অনেকটাই আপ হবে।
3: অবশ্যই জিকো, আপনি জানেন যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডটা যেটা সাজানো হয় আমার কাছে মনে হয় ওয়েল ব্যালেন্স, টি-20টা মোটামুটি বাংলাদেশ কিন্তু একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমাদের সমালোচনার জায়গা ছিল ওডিআইটাকে নিয়ে, কিন্তু কিছু খেলোয়াড়ের ইনক্লুশন, বিশেষ করে মোসাদ্দেকের কথা আমি বলবো, দেন বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। তো একটি পর্যায়ে আমরা দেখেছিলাম যে ব্যাটিং লাইন আপটা ওডিআই ক্রিকেটের ক্ষেত্রে একেবারে ইনডিসিপ্লিন, মেহেদি মিরাজ আউট হয়ে যাওয়ার পরে 50 ওভার পর্যন্ত কে টেনে নেবে এই জায়গাটা কিন্তু একেবারে মানে ব্যাকহ্যান্ড ছিল। সেখানে মোসাদ্দেক যুক্ত হওয়ার পরে মানে শক্তির জায়গাটা বেড়েছে কিনা, আপনি কি বলবেন যে মোসাদ্দেকের জায়গাটা কতটা পরিপক্ক বলে আপনি মনে করছেন এখন?
5: অবশ্যই ভালো দিক আছে। আমরা মিরপুরে যখন ধারাভাষ্য দিচ্ছিলাম তখনই কিন্তু মোসাদ্দেক অনেকদিন পর তিনি কাম ব্যাক করলেন এবং সেই ম্যাচে কিন্তু ভালো করেছিলেন, এবং যার ফলে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা জয় পেয়েছিল। পরবর্তী ম্যাচে ভালো করতে পারেননি, এটা হতেই পারে, তবে মোসাদ্দেকের কাম ব্যাকটা সুন্দর ছিল। এই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারবেন কিনা সেটি কিন্তু তার উপর দায়িত্ব, কারণ একজন ক্রিকেটারকে তার পারফরমেন্স তার মতো করেই কিন্তু দিতে হয় দর্শকদের সামনে।
3: অবশ্যই।
5: এবং আপনি বাকি যাদের কথা বললেন, ব্যাটিং অর্ডারের কথা বললেন, ব্যাটিং অর্ডার তখনই ভালো হবে যখন একটি দুটি তিনটি উইকেট একসঙ্গে পড়বে না।
3: জি,
5: একজন ওপেনার তিনি আউট হতেই পারেন, অনডাউনে যিনি যাবেন তিনি ওয়েল সেট হয়ে তিনি ইনিংসটাকে ক্যারি করবেন
3: অবশ্যই,
5: বা একটি দুটি উইকেট পড়ে গেলে মিডল অর্ডারে যিনি থাকবেন তার দায়িত্ব থাকবে ইনিংসটাকে অনেক দূর নিয়ে যাওয়া। কিন্তু যদি একসঙ্গে তিন চারটি উইকেট পড়ে যায় তখন দেখবেন আপনি ওই মেহেদি হাসান, মিরাজ আর মোসাদ্দেক তারা দাঁড়িয়ে কি করবেন, তাদের তো চিন্তা করতে হয় যে ইনিংসটাকে রিবিল্ড করতে। তা ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন এমন পর্যায়ে চলে গেছে বিশ্বকাপের মঞ্চে, আপনি যখন ইনিংস রিবিল্ড করতে যাবেন অনেকগুলো ওভার চলে যাবে,
3: অবশ্যই
5: তা ওভার চলে গেলে তখন তো আপনি দেখবেন যে রান কম হয়ে গেছে,
3: দেন মানে উই উইল ফাইন্ড মাহমুদুল্লাহ রিয়াদ, মানে এরকম ব্যাপারগুলো, এবং উই ফাউন্ড মাহমুদুল্লাহ রিয়াদ এই ব্যাপারটা যেন না হয়। যখনই আমাদের এই ধরনের ঘটনা ঘটে আমরা একজন মাহমুদুল্লাহ রিয়াদকে খুঁজতে যাই।
5: আপনি দেখুন আজকে জিম্বাবুয়ের টেলেন্ডাররা
4: ১৪২ লক্ষ্যমাত্রা ব্যাট করতে বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটার তানজিদ তামিম এবং তার সাথে কে যাবেন আমরা নিশ্চিত ভাবেই আপনাদেরকে বলবো সেই কথাগুলো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি জিম্বাবুয়ে দলের খেলোয়াড়েরা তারা মাঠে প্রবেশ করছেন, অর্থাৎ ১৪২ রান যেন করতে না পারে সেটাকে ডিফেন্ড করার মতো রান কিনা সময় বলবে। এনগ্রাভা দলীয় অধিনায়ক, তাকেই দেখতে পাচ্ছি বোলিং এন্ডে, তিনি দলটির অধিনায়ক এবং বোলিংও তিনি করবেন। শ্রোতা বন্ধুরা যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে, আমরা সেই গল্প কথাগুলো আপনাদেরকে বলব। জিম্বাবুয়ে তারা ১৪১ রান করেছিল মাত্র ৩৬ ওভার ৪ বল মোকাবেলা করে। এনগ্রাভাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বোলিং এন্ডে এই মুহূর্তে আছেন, বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটার ওপেনার তানজিদ তামিম এবং তার সাথে সৌম্য সরকার, অর্থাৎ দুজনই লেফট হ্যান্ডার। তানজিদ হাসান তামিম জুনিয়র তামিম আমরা বলি, বগুড়া থেকে উঠে আসা ক্রিকেটার। সৌম্য সরকার ভালো পারফরমেন্স তিনি করছেন, খানিকটা কনসিস্টেন্সি তার ভিতরে আমরা লক্ষ্য করছি এবং নির্বাচকরা সে কারণেই তাকে কিন্তু সুযোগ দিচ্ছেন। শুরুটা তার বিশ্ব ক্রিকেটে হয়েছিল ফেলেই হয়েছিল, কিন্তু সেভাবে আর ধারাবাহিক তার ব্যাটিং আমরা দেখিনি। তানজিদ হাসান তামিম ৩৮ ম্যাচে ৮৮৫ রান করেছেন, ২৫.২৯ গড়, ৭টি অর্ধশত এবং ১টি শতরান রয়েছে বাঁহাতি এই ব্যাটার। অন্য প্রান্তে সৌম্য সরকার ৮৪ ম্যাচ থেকে তিনি ২৪.০৮ রান করেছেন, ৩২.৫৪, ১৪টি অর্ধশত এবং ৩টি শতরান তার রয়েছে। লেফট হ্যান্ডার রিচার্ড এনগ্রাভা ৫৬ ম্যাচে ৭০ উইকেট, ৩২ রানে তার ৫ উইকেট, এটাই তার কেরিয়ার বেস্ট ইকোনমি ৫.২৯। লেফট হ্যান্ড সিমার দীর্ঘদেহী ফাস্ট বোলার, আমরা বুলোয়া স্পোর্টস ক্লাব মাঠ আমরা দেখতে পাচ্ছি, হারারে স্পোর্টস ক্লাব মাঠ ইনফ্যাক্ট যাচ্ছেন লেফট হ্যান্ড সিমার বাঁহাতি ব্যাটারকে তানজিদ হাসান তামিম লেফট হ্যান্ডার, তার জন্য অবশ্যই ফিল্ডিং যে এন্ড পজিশন সেটা সাজাবেন, দুজন স্লিপে ফিল্ডার, গালি পয়েন্ট কাভার এবং লং অফ, এই হল অফসাইড ফিল্ডিং, এবং অনসাইডে মিড উইকেট এবং রয়েছে ডিপ থার্ড ম্যান। দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারেন, পাওয়ার প্লে ১০ ওভার, অর্থাৎ মাত্র দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্ত যে রয়েছে বা সার্কেলটি রয়েছে তার বাইরে থাকতে পারবেন প্রথম বলটি মোকাবেলা করবার জন্য। রিচার্ড এনগ্রাভা লেফট হ্যান্ড সিমার স্টাইলিশ একজন ক্রিকেটার, নিঃসন্দেহে লেগ স্টাম্পের উপরে জোরের উপরে করেছেন, সঙ্গে সঙ্গে ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার দিকে, কোন ফিল্ডার নেই, তবে বলের গতি কেন যেন খুব বেশি আমরা দেখতে পাইনি, ঝকঝকে রোদ উঠেছে। আমরা প্রথম ইনিংসে দেখেছিলাম খানিকটা মেঘে ঢাকা আকাশ, একটি রান হয়েছে এবং দুটি রান ভালো, নিঃসন্দেহে ভালো, তিনটি রান হয়েছে, মাই গুডনেস ইটস বিউটিফুল, অর্থাৎ যে কনফিডেন্টলি তিনি শটটি খেলেছেন সেটা কিন্তু খুব ভালো জিনিস, এবং প্রথম বল থেকে তিনটি রান এসেছে, অর্থাৎ স্ট্রাইকার রোটেট হয়েছে। সৌম্য সরকার স্ট্রাইক এন্ডে থাকবেন, ৩ কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ ১৪২ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করছে। যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে, এই মুহূর্তে কমেন্ট্রিতে আছি বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে মোহাম্মদ ফারুকুজ্জামান। দেশ অথবা দেশের বাইরে থেকে শ্রোতা বন্ধুরা শোনবার জন্য যুক্ত থাকুন আমাদের বাংলাদেশ বেতার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আপনি বাংলাদেশ বেতার ধারাভাষ্য শুনতে পারেন। www.betar.bd.com এই ওয়েবসাইটে লগ ইন করে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারেন। যাচ্ছেন এনগ্রাফে, পরের বলটি নিয়ে লেগ মিড স্টাম্পের উপরে, একেবারে লেন্থ ডেলিভারি ছিল, শ্রোতা ব্যাটে ডিফেন্ড করলেন, সৌম্য রান পাবেন না, দুটি বল হয়েছে, তিন কোনো উইকেট না হারিয়ে টার্গেট 142। হেসে খেলেই জয় পাওয়ার কথা বাংলাদেশ দলের, খুব ছোট্ট একটা টার্গেট, তবে ভালো শুরুটা সবসময় ম্যাচের অর্ধেক কাজটা করে দেয়। বাংলাদেশ দল প্রথম ম্যাচে যদি জয় পায়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে হেরেছিল একটি মাত্র টেস্টে 80 রান এবং ইনিংস ব্যবধানের যে পড়া যায় সেইটা কাটিয়ে উঠতে পারবে নিশ্চয়ই বাংলাদেশ। যাচ্ছেন রিচার্ড এনগ্রাভা, পরের বলটি নিয়ে লেন্থ ডেলিভারি, একেবারে ইয়র্কার ট্রাই করেছিলেন, মিড অফে ফাম্বল হয়েছিল, খানিকটা ফাম্বল বলবো না স্টাম্বল বলবো দুটোই হতে পারে, বোরহান আসলে হাত থেকে ছুটে গেছে, হোঁচুটো খেয়েছেন, ব্যাপারটা এরকমই তো। যাই হোক, রান নেওয়ার কিন্তু সুযোগ পান নাই, এটা একটা বড় ব্যাপার জিম্বাবুয়ের জন্য। এবং 2027 যে বিশ্বকাপের কথা বলা হচ্ছে, আগামী বছর চার অক্টোবর থেকে জিম্বাবুয়ে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায় তিনটি দেশ হোস্ট কান্ট্রি, অর্থাৎ আফ্রিকায় বিশ্বকাপ ক্রিকেট হবে, ওয়ানডে ক্রিকেট। এবং বাংলাদেশ দল এই জন্যই তাদের যে যে ক্রিকেট ম্যাচগুলো অন্তত এই আফ্রিকান এই দেশগুলোতে খেলার চেষ্টা করবে, সেখানে নিজেদেরকে অ্যাডপ্ট করা, সেই ওয়েদার বা কন্ডিশনের সাথে নিজেদেরকে মানিয়ে নেবার জন্য এই ধরনের ম্যাচগুলো কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশ দলকে দেবে। মুরাদ আছেন আমাদের সাথে আজকে, সবসময় থাকেন উনি, যত যে অবস্থায় থাক না কেন উনি খুবই অন্তপ্রাণ একজন মানুষ ক্রিকেটের জন্য বা খেলার জন্য থাকেন। বোরহান মোল্লা তিনি অবশ্য দেখছেন, সাথে জিকো আছেন, রেজান ফেরদৌস জিকো। আর আমি ফারুকুজ্জামান তো আপনাদের সাথে কথা বলেই যাচ্ছি, আমাদের শ্রোতাদের গল্প কথাগুলো বলবার চেষ্টা করছি। রিচার্ড পরের বলটি এনগ্রাভা লেগ স্টাম্পের উপরে, অনেক টো ক্রাশার, স্কোয়ার লেগের দিকে ঘুরিয়ে দিয়েছে রোল অফ দ্য রিস্ট, বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার দিকে, দুজন ফিল্ডার ব্যাকআপ ফিল্ডার বলটা ধরে যখন পাঠালেন, তিনটি রান হবে কি, দ্যাট শুড বি 3 রানস, ইয়াস দিস আউটস্ট্যান্ডিং, ফাইন, ভেরি নাইস। আমি বলবো যে ইটস যে ছোট রান হোক না কেন, বাট আপনাদের যে কমিটমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি 141-42 টার্গেটের নয় আপনি যেন 300 রানের টার্গেটে ব্যাট করছেন, এটা গুরুত্বপূর্ণ, যে খুব আয়েসী হওয়ার দরকার নেই, খেলা মানে ক্রিকেট একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আপনাদের যে কমিটমেন্টেরই প্রমাণ করে যে আপনারা ভালো করছেন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। বল যাচ্ছে একেবারে ডিপার পজিশন, বল কুড়িয়ে ফেরত পাঠানোকে, 6 রান যাচ্ছেন মুজারাবানি, পরের বলটি না রিচার্ড এনগ্রাভাইন, মুজারাবানি নয় এনগ্রাভা, উনিও মুজারাবানিও মূলত সিমার, শেষ বলটি থেকে 1 রান হল, 1 ওভারের খেলা শেষ, 7 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ 142 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করছে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে। বাংলাদেশ তারা টসে জয়লাভ করেছিল, 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ আজকে অনুষ্ঠিত হচ্ছে, এবং দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ তিনটি ম্যাচে যদি বাংলাদেশ সিরিজ জয় করতে পারে বাংলাদেশ দলের জন্য ভালো একটা ব্যাপার হবে, যে এই যে টাটকা স্মৃতি সেটা নিয়েই আগামী ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আফ্রিকায়, যেটা আগামী 4 অক্টোবর শুরু হওয়ার কথা আছে সম্ভাব্য একটা সময়, যদি সবকিছু ঠিক থাকে আগামী বছর, সেই যে ব্যাপার অর্থাৎ জয়ের মোমেন্টামটা নিয়ে যদি দেশে ফিরতে পারে বাংলাদেশ দল, সেটা বাংলাদেশ দলের জন্য খুব ইতিবাচক হবে। আমরা মুজারাবানির কথাই বলছিলাম, ডানহাতি, তিনিও ফাস্ট বোলার মূলত দীর্ঘদেহী, এবং জিম্বাবুয়ের যে ফাস্ট বোলাররা তাদের যে বাউন্স এবং পেসি যে উইকেটগুলো হয় একবার ন্যাচারালি তারা উইকেটে ঘাস থাকে এবং সেই উইকেটে তাদের ফাস্ট বোলিং ট্র্যাকই তারা করে, সেই কারণে তাদের যে হাইট আছে, তাদের যে ফিজিক্যাল ফিটনেস সব মিলিয়ে যে কোনো দলের জন্য তারা চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন, এবং বাংলাদেশ দলের জন্য কাজটা সহজ হবে। তানজিদ তামিম 4 রান নিয়ে, তিনি আছেন স্ট্রাইক এন্ডে, এই মুহূর্তে যাচ্ছেন মুজারাবানি, প্রথম বলে একটা আইডিয়াল হাইটে পেয়েছেন, লফটে ঢাকিয়ে দিয়েছেন ডিপ মিড উইকেট বাউন্ডারি ভেদ করে, অন বাউন্স, দ্যাট মাইট বি 4 রাইট, এবং 4 ফর দ্য ফার্স্ট টাইম সেকেন্ড ইনিংস, এবং 4টি রান আসলো, 11 কোনো উইকেট না হারিয়ে তানজিদ হাসান তামিম তিনি পৌঁছে গেলেন। তানজিদ তামিমের একটা ব্যাপার আছে বোরহান, যে ম্যাচগুলোতে চাপ না থাকে, অর্থাৎ আপনার প্রেশার নেই, চেজিং এর প্রেশার নেই, সেই ম্যাচগুলো আপনি খুব নির্ভার খেলতে পারেন, এমনি সহজাত স্ট্রোক মেকার, আর যে ম্যাচে প্রেশার থাকে না সেই ম্যাচে কিন্তু আপনার ব্যাটটা তলোয়ারের মতো কাজ করে। এবং আজকে যেহেতু জানে যে বাংলাদেশ দলের জন্য খুবই একটা ঠাইনি একটা একটা টার্গেট আমি বলবো, সেই কারণে উনি খুব নির্ভার ব্যাটিং করছেন
3: অবশ্যই, এবং সাহসী ক্রিকেটার একজন, তামিমের পদঙ্ক অনুসরণ করেন তিনি, সিনিয়র তামিমের খুব স্টেপ আপ করে এগিয়ে গিয়ে যে কোনো বোলারকে যেভাবে তিনি মারতে চান, এই সাহসিকতা অবশ্যই দরকার ক্রিকেটের জন্য, পজিটিভ থাকা দরকার, সেটা তিনি থাকেন। রাইট,
4: তানজিম তামিমের জন্য পরের বল এবারে গুড লেন্থ একটু আনিবেন বাউন্স উঠে গিয়েছিল, অর্থাৎ পিচ করে খুব ডেকে দ্রুত হিট করে বেরিয়ে যাচ্ছিল, দেখে শোনা ছেড়ে দিলেন, তাড়াহুড়ো করার দরকার নেই সেটি কিনা মাথায় রেখেই বলটা ছেড়ে দিলেন, কারণ ছোট্ট টার্গেট আমরা বলেছি মাত্র 142 রানের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আসলে সব বলে তারা করতে হবে, ব্যাপারটা এমন নয় ছেড়েও দিতে হবে, টেস্ট ক্রিকেটের মতো যে ছেড়ে দেওয়ার যে একটা স্ট্র্যাটেজি সেটা হয়তো হোক। মুজারাবানি যাচ্ছেন ডানাতে, এই সিমার এখন পর্যন্ত কোন উইকেট নিতে পারেনি, এক ওভার দুই বল খেলা হয়েছে, 11 কোন উইকেট না হারিয়ে যাচ্ছেন পটের বলটি নিয়ে, লেগ মিডল স্টাম্পের ওপরে ছিল একটু ভেতরে ঢুকে গেল খুব দ্রুত, অনসাইডে আর্লি ব্যাটের ফেসটা ক্লোজ করেছিলেন, ব্যাটে খেলতে পারেনি, প্যাডে লেগেছিল, তবে লেগ স্টাম্পের বাইরে, সে কারণেই কিন্তু আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেননি, আম্পায়ার হিসেবে আসলে যারা দায়িত্ব পালন করছেন তারা ব্যাপারটা বুঝে গেছেন। শ্রোতা বন্ধুরা, সেই যে বাংলাদেশ দলের একটা সূচনা সেটা নিশ্চয়ই আমরাও যেমন প্রত্যাশা করছি, ভালো শুরুটা পরবর্তী দুটি ম্যাচের জন্য টনিক হিসেবে কাজ করবে, সে কারণে স্লো অ্যান্ড স্টেডি হলেও কোনো সমস্যা নেই। 11 কোন উইকেট না হারিয়ে যাচ্ছেন মুজারাবানি, দুজন স্লিপ নিয়ে বল করছেন, লেগ স্টাম্পের উপর আবারও একই ধরনের, এবারে লফটেড ক্যাচ এবং চমৎকার, ইটস আউটস্ট্যান্ডিং, মেবি দ্যাট ওয়াজ রিয়েলি মাইন্ড ব্লোয়িং, মানে আমি এটাকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি, প্রথমে বলটাকে লাফিয়ে নিশ্চিত ছক্কা হতে পারত, একেবারে সীমানার কাছে গিয়ে লাফ দিয়ে বলটাকে ধরে অফব্যালেন্স হয়ে গেলেন, তিনি বলটা ছেড়ে দিলেন মাঠের বাইরে থেকে, এসে আবার পুনরায় বলটা গ্রিপ করলেন এবং প্রথম উইকেটে পতন ঘটল। তবে দেখা হচ্ছে যে আসলে ফুটফল ছিল কিনা, অর্থাৎ ওভারস্টেপিং ছিল কিনা, দেখা হচ্ছে না, একেবারে লিগাল ডেলিভারি ছিল মুজারাবানির, এবং 11 রানের সাফল্যটা ধরা দিল জিম্বাবুয়ের জন্য, এবং যে বলটা একটু টাইমিং ঠিকভাবে হয়নি, বল ব্যাটে ঠিক মাঝ ব্রেডে নিতে পারেননি, চমৎকার এক কথায় অসাধারণ ফিল্ডিং হয়েছে, যেভাবে শরীরটাকে তিনি শূন্যে ভাসিয়ে দিলেন এবং অফব্যালেন্স হয়ে গেলেও বলটা কিন্তু তিনি ঠিকই মাঠের ভিতরে রেখেছিলেন, পরবর্তীতে মাঠের বাইরে থেকে অর্থাৎ সীমানার যে রোপ বা দড়ি সেখান থেকে এসে বলটাকে ধরে তিনি নিলেন।

ও, এটা ডিসিশন পেন্ডিং অন, এবং আউট হয়ে গেলেন, আউট, দ্যাট ইজ আউট, অর্থাৎ প্রথম উইকেটের পতন ঘটল। তানজিদ তামিম আর একটু লোভটা সামলাতে পারতেন হয়তো, কিন্তু কেন যেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন নিজের যে মাইন্ড সেট আপের উপর থেকে, এবং বেশি অ্যাগ্রেশন দেখাতে গিয়েই কিনা বিপদটা ডেকে নিয়ে আসলেন, তার ইনিংসটা থেমে গেল। 11 রানে প্রথম উইকেটের পতন ঘটল বাংলাদেশের। এখন যদি নিয়মিত বিরতিতে 2টি বা 3টি উইকেট তুলে নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ দল ব্যাকফুটে চলে যাবে। আমরা বলেছি যে জিম্বাবুয়ে নিজেদের চেনা মাঠ কন্ডিশন, যেহেতু বাংলাদেশ দলের সিমাররা উইকেট পেয়েছেন, বিশেষ করে নাহিদ রানা যেভাবে ধসিয়ে দিয়েছিলেন, মুজারাবানি এবং এনগ্রাভা দুজনই সিমার এবং নিজেদের কন্ডিশনে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, এবং দ্রুত যদি 2টি বা 3টি উইকেট তুলে নিতে পারে তখন বাংলাদেশ দলের জন্য কিন্তু কাজটা কঠিন হয়ে যাবে। তবে সহজ ম্যাচকে কঠিন করে খেলা, জয় পাওয়া, ইটস নট স্ট্র্যাটেজিক ক্রিকেট। আমি বলবো যে এটা মাইন্ড গেম যদিও, কিন্তু 141 রান চেইস করা, অর্থাৎ 142 রান করতে গেলে এত বেশি প্রেশার নেওয়ারও কিছু নাই, অন্তত আমি সেটাই মনে করি, এবং বাংলাদেশ দলের সেই সক্ষমতা আছে। নতুন ব্যাটার কে আসবে? নাজমুল শান্ত, রিয়েলি হি ইজ ভেরি ক্যাপেবল, আনডাউটেডলি। নাজমুল হোসেন শান্ত 3 নম্বর অন ডাউনে তিনি খেলেন, বাঁহাতি ব্যাটার, বড় ইনিংস খেলার তার সক্ষমতা আছে এবং সহজাত স্ট্রোক মেকার, এবং উইকেটের চারপাশে খেলতে পারে, স্কোয়ার অফ দ্য উইকেটে হি ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট। 68 ম্যাচে 2064 রান এবং 33 গড়, 12টি 50, 4টি 100 রান এবং 122 তার নট আউট, এটাই তার কেরিয়ার সেরা, অর্থাৎ 4টি 100 রান রয়েছে এবং বড় ইনিংস তিনি খেলতে পারেন। যাচ্ছেন মুজারাবানে ডানহাতে সফল একজন বোলার, প্রথম বলটি করলেন লেগ স্টাম্পের উপর থেকে লাফিয়ে উঠে, অবয়সিং করে বেরিয়ে যাচ্ছিল, অনসাইডে ঘুরে আছেন নাজমুল শান্ত, রান পাবেন না। অর্থাৎ এই যে আসলে শুরুর ধাক্কা সেটাকে সামলে উঠে ব্যাট করা, অর্থাৎ খানিকটা উইকেটে সেটেল ডাউন করে তারপরে বিগ হিট নেওয়া বা স্বাভাবিক ক্রিকেট খেলা, এই জিনিসগুলো কিন্তু মাইন্ড গেম, অর্থাৎ ম্যাচিউরেশনের একটা এক্সপ্লোরেশন। আমি বলবো যে এই কাজগুলো করতে হবে, এবং বারবার দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে কি অসাধারণ, এখন দেখা হচ্ছে যে বলটা তার যখন বলটা ছুঁড়লেন তখন সীমানা দড়িতে আর কিন্তু দেখানো হলো না। পরের বল ওখানে নাজমুল শান্ত ডিফেন্ড করলেন, এ বল থেকে রান পাবেন না। 2 ওভারে খেলা শেষ, 11-1 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। একটা ইভেন্টফুল বা ঘটনাবহুল ওভার বলতেই হবে, যে দারুণ বোলিং করেছেন, 4টি রান দিয়েছেন এই ওভারে, 1টি উইকেট লাভ করেছেন শান্ত, তিনি 2টি বল মোকাবেলা করেছেন। তানজিদ তামিম 6 বল থেকে 8 রান করে তিনি ফিরত গেছেন। শ্রোতা বন্ধুরা যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে, পুরো সিরিজই বাংলাদেশ বেতার লাইভ এবং এক্সক্লুসিভ কমেন্ট্রি করবে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম, যেখানেই খেলাধুলা সেখানেই বাংলাদেশ বেতার, সবসময় সবখানে। এবং বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা চলছে শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন রাউন্ড অফ 16 খেলা হচ্ছে, সেই তথ্যগুলো আমরা বলবার চেষ্টা করছি আপনাদেরকে, দিচ্ছি। ব্রাজিল গতকাল বিদায় হয়েছে নরওয়ের সাথে, এবং সর্বশেষ 1990 সালের পরে তারা এত আর্লি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ 90 সালে তারা এই রাউন্ড অফ 16 পেরোতে পারেনি, তার পরবর্তী তো 94 তারা এই যে আমেরিকা সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে তো আরেকটি বিশ্বকাপ জিতেছিল। নতুন ওভার শুরু হচ্ছে, ওখানে এনগ্রাভার প্রথম বলটি লফটে ঢাকিয়েছিলেন, সৌম্য সরকার 1টি রান তো পাবেন, শেষমেশ 2টি রান কি, ইয়েস 2টি রান হয়েছে, সৌম্য সরকার 2টি রান পেলেন এনগ্রাভার প্রথম বলটি থেকে, অফ স্টাম্পের বাইরে ছিল, ইনভাইটিং জোন লফটেড খেলবার চেষ্টা করেছিল, ওভার দ্য টপ খেললেন, তবে যেহেতু এটা ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু সুবিধাটা হল যেহেতু পাওয়ার প্লে চলছে, 30 গজ বৃত্তের ভেতরে খেলোয়াড়রা আছে, ওভার দ্য টপ একটু খেলতে পারলে, মানে যদি 30 গজ বৃত্তের বাইরে বলটা ফেলা যায় সেখানে কিন্তু ঝুঁকিটা কম থাকে, শতভাগ নিশ্চিত হয়ে সেই ধরনের শর্টস খেলা উচিত। 13-1 উইকেটে এই মুহূর্তে সংগ্রহ বাংলাদেশে যাচ্ছেন এনগ্রাভা, পরের বল স্ট্রেট ড্রাইভ করবার চেষ্টা, বোলার নিজেই বল ধরে নিলেন, এ বল থেকে রান নেবার সুযোগ নেই, সৌম্য সরকার 5, কোনো উইকেট না হারিয়ে। বিশ্বকাপ ফুটবলের কথা বলছি, বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে সারা পৃথিবী, ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল, হেক্সা মিশন থেমে গেল, সেই 2002 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের পরে তাদের আর শিরোপার দেখা পায়নি, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের যে ছন্দ বা যে কনসিস্টেন্সি সেটা আমরা দেখতে পাচ্ছি, লিওনেল মেসি অন্য গ্রহের ফুটবলার, সেটা তিনি খেলছেন। আমাদের শ্রোতা যারা তারা নিশ্চয়ই ফুটবলের খোঁজ খবর রাখেন, জানেন তারা, তাদেরকে নতুন করে বলার কিছু নাই, এবারও আর্জেন্টিনা অন্যতম ফেভারিট, তবে
একটি ব্যাপার সেই নিয়ম ভাঙেন, মেসিরা যে দলে খেলেন সেই দলের আসলে নিয়ম থাকে না, যে ফিফা র্যাঙ্কিংয়ে যখনই যে দল শীর্ষ থেকে খেলতে এসেছে বিশ্বকাপ, কোনো দলই এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে চ্যাম্পিয়ন হতে পারেনি।

0: তারপরেও মেসি যে দলে থাকেন তিনি আসলে কোন নিয়ম মানেন না, কারণ অবিশ্বাস্য একজন পারফর্মার, সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। হ্যাঁ মুরাদ, আপনি সেই কথাগুলো বলবার চেষ্টা করব, আপনিও বলবেন আমাদের শ্রোতাদেরকে। আমরা আছি, ফারুকুজ্জামান তো আছি মাইক্রোফোনে, বোরহান আছেন, আছেন রেজন ফেরদৌসজিকে, এই কথা যখন বলছি আসলে ফুটবল উন্মোদনের কথা, আমরা যেমন আমরাও যেমন আর বাইরে নই, আমাদের শ্রোতা যারা বাংলাদেশ বেতারে খেলা শুনছেন তারাও বাইরের কেউ নয়, অর্থাৎ ফুটবল বা ক্রিকেট যাই হোক না কেন ওয়ার্ল্ড কাপের সময় তাদের কিন্তু একটা খুব সিগনিফিকেন্স আছে। বোরহান, আমরা দেখেছি যে একটা গবেষণায় দেখেছি এই যে যত মাঠে খেলা গড়াবে বা বড় বড় বিশ্বকাপের মতো ইভেন্ট হয় তখন একটা গবেষণায় দেখা গেছে যে সারা বিশ্বে অপরাধ প্রবণতা বা অপরাধ প্রবণ কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট মানুষের কম থাকে, কারণ অর্থাৎ গেম মানুষের লাইফকে চেঞ্জ করতে পারে, পৃথিবীকে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, সারা পৃথিবীটাকে একটা সুন্দর একটা মানে একটা যে বৈশ্বিক রূপ দেওয়া সেটা কিন্তু দেয়। তো সুতরাং এই খেলার প্রচারণায় বাংলাদেশ বেতার যে অনস্বীকার্য ভূমিকা রাখছে বাংলাদেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে, তাদেরকে ক্রিয়েটিভ হতে, এই কাজগুলো বাংলাদেশ বেতার প্রতিনিয়তই করছে। বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন দেশে বা দেশের বাইরে তাদের প্রত্যেকের জন্যই বাংলাদেশ বেতার ইজ ডুইং আউটস্ট্যান্ডিং রোল ফর গ্রোয়িং দ্য সোসাইটি আর কমিউনিটি পিপল। বাই দ্য ওয়ে আমরা সেই কথাগুলো বলবো, শ্রোতা বন্ধুরা যুক্ত থাকুন। তৃতীয় ওভারে আমরা আছি, 14 রান এক উইকেটে যাচ্ছেন এনগ্রাভা ওভার দ্য উইকেট, লেফট হ্যান্ড সিমার, দুজন স্লিপ নিয়ে বল করছেন, লেগ স্টাম্পের উপরে ছিল, একটু লো হয়েছিল তবে কবজির মোচড়ে ঘুরিয়ে দিলেন শান্ত, দুজনই লেফট হ্যান্ডার সে কারণে ফিল্ডিং এর পরিবর্তন হচ্ছে না। শেষ বল থেকে একটি রান, 3 ওভার শেষে 15 এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ, লক্ষ্য তাদের 142। বন্ধু শ্রোতা, আমরা আছি পুরো সময় জুড়ে থাকব এবং আগামী যে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচের ধারাভাষ্য বাংলাদেশ বেতার সম্প্রচার করবে, যেখানে খেলাধুলা সেখানেই বাংলাদেশ বেতার সবসময় সব কানে। আজকে আমরা 4 জন আছি, রেজওয়ান ফেরদৌসজিকে, বোরহানউদ্দিন মোল্লা, মাহমুদুল হাসান মুরাদ বা এম এ মুরাদ নামেই আমরা তাকে বলি এবং আমি ফারুকুজ্জামান। এবং আজকের ধারাভাষ্য প্রকৌশল তত্ত্বাবধানে জাকির হোসেন, মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে মেহের আফরোজ, মোহাম্মদ আবুল বাসার তত্ত্বাবধানে যথারীতি মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। নতুন ওভারে খেলা শুরু হবে, চতুর্থ ওভার, ইনফ্যাক্ট চতুর্থ ওভারের প্রথম বল মেজরাবানি, প্রথম বলটি এবারে কিন্তু ক্যাচের মতো ছিল, সেকেন্ড স্লিপের পাশেই লেগ স্টাম্পের অফ স্টাম্পের বাইরে দিয়ে বল বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে খোঁচা মেরেছিলেন নাজমুল শান্ত, ব্যাটের বাইরের কানা ব্রাশ করে সেকেন্ড স্লিপের পাশ ঘেঁটে বলটা গেছে, যদি আর একটু তৎপর থাকতেন তাহলে ক্যাচটা হয়তো তালুতে জমাতে পারতেন। ভাগ্য ভালো নাজমুল শান্ত না, একটু কঠিনই ছিল, এই ধরনের শর্টস কিন্তু খেলা যায় তবে একটু রিস্কি থাকে, তবে 4টি রান হতে পারত, আউটফিল্ড মনে হয় স্লো সেটা একটা ব্যাপার ছিল, এই বল কিন্তু নিশ্চিত 4 হওয়ার কথা সেটি হয়নি, 2টি রান কিনা আমরা দেখব এবং 2টি রান হয়েছে। নাজমুল শান্ত পরের বলটি লেন্থ ডেলিভারি ছিল, একেবারে উইকেট টু উইকেট দেখে শুনে ছেড়ে দিলেন, যেহেতু উইকেটের একটা পতন ঘটেছে এত তাড়াহুড়ুর কিছু নেই, মাথা ঠান্ডা রাখতে হবে, বড় কোনো টার্গেটও নয়, রান তাড়ার জন্য যে খুব বেশি প্রেশার আছে সেটাও নয়, সেই জায়গা থেকে আমি বলব নাজমুল শান্ত যেহেতু দলের অন্যতম সেরা আর টপ অর্ডারে যারা বা অনডাউনে যারা খেলেন তারা দলের সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটাররাই খেলেন, সে কারণেই নাজমুল শান্তকে ফর্মে থাকতে হবে, অভিজ্ঞতা তার রয়েছে, ট্যালেন্টের সাথে অভিজ্ঞতার যে মিশেল সেটা কিন্তু তাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এবং সেটা নিশ্চয়ই বাংলাদেশ দলের যারা সমর্থক তারাও জানেন, বাংলাদেশ ক্রিকেট দলের যারা নির্বাচকে বা ক্রিকেট ম্যানেজমেন্টে যারা আছেন তারাও জানেন যে নাজমুল শান্ত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন সেরা পারফর্মার। সে কারণেই আমরাও আমাদের কমিটি থেকে এই কথাটাই বলতে চাই যে আপনি মাথা ঠান্ডা রাখুন, কারণ খুব বড় কোনো টার্গেট নয়, ইটস নট এ বিগ ডিল, আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ইজি একটা একটা টার্গেট বাংলাদেশের জন্য, সো দে ক্যান অ্যাচিভ অর অ্যাটেইন ইট ভেরি স্মুথ অ্যান্ড সাউন্ড ওয়ে ইফ দে এক্সপোজ দেয়ার নর্মাল অ্যাটিচিউড আর নর্মাল পারফরমেন্স সোফার। বাই দ্য ওয়ে আমরা সেই কথাগুলো বলবো, 17 এক উইকেটে বাংলাদেশ যাচ্ছেন পরের বল মুজারাবানি, পরের বল অপশনের বাইরে, আউটসাইড এজ হয়েছে ব্যাটের এবং আমাদের কথা মুখেই থাকলো কিন্তু বল হাতে পড়লো মানে আউট। নাজমুল শান্ত কি করলেন, আপনাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখি, কত স্বপ্নের গল্প কথা বলি, আপনি আমাদের স্বপ্নের সারথি হবেন সেটা ভেবেছে কিন্তু আপনি কি করলেন, অফ স্টাম্পের অনেক বাইরের বল হাঁকাতে গেলেন এবং ব্যাটের বাইরের কানায় লেগে থার্ডম্যান আপনার জন্য একটা ট্র্যাপ পেতে রাখলো, আমরা এখান থেকে এটা মানে অনুমান করছি যে ওখানে একজন ট্র্যাপ ফিল্ডার হিসেবে রাখা হলো, আপনি সেই জায়গাটাতেই আসলে মানে একেবারে বলটাকে চালালেন ব্যাট এবং ধরা পড়লেন, 3 রানে আউট হয়ে গেলেন, অর্থাৎ 17-2 উইকেটে বাংলাদেশ দলের চতুর্থ ওভার খেলা চলছে ম্যাচের, কিন্তু মাত্র চতুর্থ ওভার গড়াচ্ছে, দুইজন টপ অর্ডার ব্যাটার ফেরত গেছেন, ম্যাচ কিন্তু এখন কঠিন হয়ে যাচ্ছে বোরহান, কি বলবেন?
1: নিঃসন্দেহে নিঃসন্দেহে, একেবারে এই যে উইকেট বিসর্জন দেওয়া, উইকেটটাকে গিফট করা, কি ধরনের এরাটিক ক্রিকেট খেলছেন এটা অবিশ্বাস্য। যারা এতটা ছন্দে আছেন ওডিআই ক্রিকেটে, শান্ত কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন, প্রতিটি ফর্ম্যাটে তিনি রান পেয়েছেন, কিন্তু এই যে শটটা তিনি খেললেন কি ছিল এর মধ্যে? নাথিং শট ইন ক্রিকেট গ্রামার বা ইন ক্রিকেট ডিকশনারি আমি বলবো। তিনি দেখলেন অফস্ট্যাম্পের বাইরে পড়া বল অনেকটা বাইরে দিয়ে যাচ্ছিল, একেবারে রং ফুটেড শটে তিনি খেলেছেন, আউটার এজ হয়ে বল চলে গিয়েছিল থার্ড ব্যান অঞ্চলে। এই ঝুঁকিটা আপনি নেবেন কেন? আপনার ম্যাচিউরিটির জায়গা থেকে তো আপনার ভাবতে হবে যে না, আমাকে 142 রান করতে হবে, তো আমাকে তো একটু ডিসেন্ট ওয়েতে অনমেরিট ক্রিকেটটা খেলে গ্যাপ গুলিয়ে ওয়ান টুজের উপরে কিন্তু নির্ভর করে রানটা করে ফেলা যায়।
0: এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ পাওয়ারফুল। ওই কাজটাই আসলে করা উচিত ছিল, যে আপনার অভিজ্ঞতা আছে, আপনার ট্যালেন্ট নিয়ে কোনো কথা নেই, আপনি কনসিস্টেন্সি আছে, আপনি সেটাকে একটু এক্সিকিউট করেন, আপনাকে নেতৃত্ব দিতে হবে। অনডাউনে যারা খেলেন তাদের খুবই প্রতিভাবান মনে করা হয় একটা দলের সেরা ক্রিকেটাররাই সেটা সেই রোলটা প্লে করে। আপনার জন্য কোনো প্রেশার ছিল না যে রান তোলার খুব তাড়া আছে। যাই হোক, যেটা ঘটেছে সেটা বলে লাভ নেই। তোহিদ রিতে নতুন ব্যাটার হিসেবে এসেছেন, 54 ম্যাচ থেকে 1613 রান করেছেন, 39.34 তার গড়, 13টি অর্ধশত এবং 1টি শতরান রয়েছে, এবং কেরিয়ার বেস্ট 100 রানে তিনি করেছেন। তোহিদ হৃদয় সহজাত স্ট্রোক মেকার, ধারাবাহিকতা আছে মোটামুটি, তাকে নিশ্চয়ই দায়িত্ব এখন নিতে হবে, যেহেতু দুজন চলে গেছেন, এখন আর উড়াধুরা শট খেলা যাবে না। খুব ঠান্ডা মাথায় আসলে উইকেটে সেটেল ডাউন করে তারপর শর্টস খেলতে হবে। সিঙ্গেল ডাবলস এটা নিয়েও তো খেলা যায়, আপনার তো কোন তারা নেই, আপনার তো 244 রানও নয়, 142 রান করতে হবে।
1: ভুল বাংলাদেশের দুজন টপ অর্ডার ব্যাটার করে ফেলেছে অলরেডি, সেই ভুল থেকে তারা আর বের হয়ে আসতে পারেনি, তার খেসারত কিন্তু বাংলাদেশকে দিতে হচ্ছে। আমি জানি না যে ম্যাচের ফলাফল কি হবে, তবে একটি পার্টনারশিপ এই মুহূর্তে অপরিহার্য, গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
0: যাচ্ছেন মুজারাবানি ওভারের শেষ বলটি নিয়ে, অর্থাৎ চতুর্থ ওভারের শেষ বল, গুড লেন্থ, একটু লো হয়েছিল, খানিকটা আবেদন শেষমেশ ওখানে কট বিহাইন্ড একটা আবেদন হয়েছিল হালকা, টিভি আম্পায়ারে স্বর্ণপূর্ণ হবেন কিনা না শেষ পর্যন্ত হলেন না। 4 ওভার শেষে শেষ বলটি যেহেতু ডট, 17-2 উইকেটে বাংলাদেশের সংগ্রহ লক্ষ্য, তাদের 142 রান করতে হবে। কঠিন ডিল নয়, আমরা বলছি যে খুব সিম্পল একটা ইকুয়েশন, মাথাটা ঠান্ডা রাখতে হবে, যারা টপ অর্ডার ব্যাটার তাদের একটা ভালো ব্যাটিং প্র্যাকটিস করবার একটা সুযোগ রয়েছে, এবং আপনি যখন এখান থেকে সিরিজ জিতে আসবেন, অর্থাৎ জিম্বাবুয়ে বা আফ্রিকার কন্ডিশন থেকে জিতে আসবেন, বাইরের মাটিতে সবসময় প্রতিপক্ষের একটা চাপ, তাদের নিজস্ব অ্যাডভান্টেজ, তাদের অ্যাডভান্টেজে আমাদের, অর্থাৎ আমাদের মানে বিরুদ্ধ কন্ডিশনে খেলতে হয়, আপনি এই জয়টাকেও ছোটভাবে দেখতে পারবেন না। এবং যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ, সেখান থেকে আপনি একটা সিরিজ জয় করে আসার পরে যে এই যে জয়ের যে জ্বালানি বা ফুয়েল আপনি নিয়ে এসেছেন, পরবর্তীতে আপনি ওয়ার্ল্ড কাপের কিন্তু সেটা দারুণ কাজ দেবে। যাচ্ছেন এনগ্রাভা, রিচার্ড এনগ্রাভা প্রথম বল অফ স্টাম্পের বাইরে একেবারে ওয়াইড অফ দ্য ক্রিজ ছিল, এই ধরনের শটস কেন আবার নিতে গেলেন, এবং আর একটা ঘটনা ঘটল এবং উইকেট,
1: এগুলোর কোন মানে কিভাবে একেবারে মানে অ্যারেটিক ক্রিকেট, একেবারেই ক্ষমার অযোগ্য ক্রিকেট আমি বলবো। এটা আসলে কেন খেলবেন? সৌম্য সরকারের মতো একজন ব্যাটার অফ স্ট্যাম্পের বাইরে রাইজিং বল, সেটাকে তিনি আপার কাট করলেন, ডিপ থার্ড ম্যান অঞ্চলে একজন ফিল্ডার আছেন, সেখানে তিনি তাকে, তার দিকে চোখও তার ছিল অবশ্যই, এই ধরনের শট
0: নাজমুল ঠিক এইভাবে নাজমুলের জন্য ট্র্যাপ পেতেছিলেন ঠিক ওইখানে ডিপ থার্ড ম্যান সীমানার কাছাকাছি জায়গায়, এবং অফ স্ট্যাম্পের বাইরে বলগুলো ফেলছেন, আপনাকে প্রলুব্ধ করছে। আপনি এটা বোঝার জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা দরকার। আমরা এটা জানি যে আপনাকে ফিল্ড সেট আপটা অফ সাইডে রেখেছেন, এবং একই জায়গায় নাজমুল শান্ত আউট হয়ে গেলেন, এবং একই ধরনের শট খেলতে গেলেন।
1: ভেরি ইন্ডিসেন্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ,
0: আপনি দেখুন 36 রানে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটেছিল জিম্বাবুয়ের, সেখান থেকে তারা 141 রান করতে পেরেছিল মাত্র, আর বাংলাদেশ দল 17 রানে 3 জন টপ অর্ডার ব্যাটার ফেরত গেছেন। এখন ব্যাপারটা কিন্তু ম্যাচের, এখন ম্যাচের যে ভাইব সেটা কিন্তু এখন ম্যাচের, আমি যদি বলি ম্যাচের যে টেম্পার্টমেন্ট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে,
1: একদমই তাই। মোরাদ কিছু বলবে মনে হয়?
2: যথার্থই বলেছেন। আসলে দেখুন, আমার মনে হয় যে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে যখন ব্যাটিং করেছিল এবং যে ব্যাটিং বিপর্যয়, এবং বাংলাদেশের কিন্তু ইতিমধ্যেই 17 রানে 3 উইকেট, অর্থাৎ 142 রানের যে লক্ষ্যমাত্রা, এবং সেই রানটা করতেই মনে হয় বাংলাদেশের কঠিন তো বটেই,
0: নাভিশ্বাস উঠে যায়
2: কিনা সেটাই দেখার বিষয়। আসলে
0: শ্রোতা বন্ধুরা, যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সাথে। এখন দেখুন না, যিনি ব্যাটার হিসেবে যুক্ত হচ্ছেন নুরুল হাসান সোহান, কিন্তু এত উপরে খেলতে আসেন না, কিন্তু দলের প্রয়োজনে তাকে নামানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশ দল যে একটা বিপর্যয়ের ভেতর দিয়ে যেতে শুরু করেছে, একটা ডিজাস্টার আমি বলবো।
1: এরা কি মনে করে আমি জানি না, যে জিম্বাবুয়ের বোলাররা কোনো বোলার নন নাকি? তাদেরও পেস দেখুন, এবং তারা বাইট পাচ্ছে, এবং সেখানে বাউন্স ও মানে আদায় করতে পাচ্ছে,
0: বোলাররা দেখুন নুরুলের ওয়ানডে কেরিয়ার দেখুন, মাত্র 14টি ম্যাচ খেলেছেন, 237 রান, কোন 50 নেই, কোন 17 রান নেই, 45 নট আউট, এটাই তার কেরিয়ার বেস। আপনি বুঝছেন অবস্থা যে এখন 142 রান কিন্তু অনেক দূরের পথ, মানে
1: অবশ্যই
0: যাচ্ছেন। পরের বলটি নিয়ে এনগ্রাভা দলীয় অধিনায়ক, তিনি উইকেট পেয়েছেন, এটা চমৎকার একটা, দুটি উইকেট তার নামের পাশে যাচ্ছেন। পরের বলটি নিয়ে ছোট এবার রান আপটা কমিয়েছেন, লেগ মিডল স্টাম্পের উপরে লাফিয়ে উঠেছিল, অন সাইডে ঘুরিয়েছেন, ওখানে নুরুল হাসান সোহান ভালো ফিল্ডিং হয়েছে, স্কোয়ার লেগ থেকে একটি রান কি পাবেন, ইয়েস একটি রান হয়েছে 18-3 উইকেটে। 17 রানে তিনজন টপ অর্ডারের ব্যাটাররা ফেরত গেলেন, যারা অত্যন্ত প্রমিজিং ক্রিকেটার, অভিজ্ঞতা তাদের রয়েছে, এবং এই ধরনের শটস কেন খেলতে গেলেন আমি আমি আসলে এটা অনুমানই করতে পারছি না,
1: কন্ট্রোল ছিল না শটের উপরে একদমই,
0: রাইট। যাই হোক, যেটা ঘটেছে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব, আমরা বারে বারে বলছি একটা বিগ ডিল, মাত্র 142 রান করতে হবে। এই ম্যাচটা একেবারে হাতে গ্রিপে ছিল, সহজ ম্যাচটাকে কঠিন করে যদি জিততে পারেন দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, যদি না পারেন সেটা কিন্তু আসলে ভালো হবে না। আমরা আশাফুলকে দেখতে পেলাম বোধ হয় তিনি বসে আছেন, আশাফুল বোধ হয় টিম ম্যানেজমেন্টের সাথে আছেন বা তিনি দায়িত্ব পেয়ে
1: ব্যাটিং প্রশিক্ষক,
0: বেশির ব্যাটিং প্রশিক্ষক হিসেবে তিনি গেছেন, তো সেটা নিশ্চয়ই আশাফুলের অভিজ্ঞতা দিয়েও তিনি হয়তো ক্রিকেটারদের সাথে কথা বলবেন। যাই হোক, ড্রেসিং রুমে সেই বার্তাটি হয়তো নিশ্চয়ই দিয়েছেন। পরের বলটি হয়েছে, বল থেকে রান পাবেন না, সৌম্য 10 বল থেকে 6 রান করেছেন লাস্ট উইকেট যেটি গেছে 18-3 উইকেটে। পঞ্চম ওভারে খেলা চলছে, তৌহিদ হৃদয় এখনো হিসাবের খাতা খুলতে পারেননি, নুরুল হাসান সোহান 1 রান করে নন স্ট্রাইক এন্ডে, স্ট্রাইক এন্ডে রয়েছেন তৌহিদ হৃদয়। যাচ্ছেন পরের বলটি নিয়ে, ওখানে রিচার্ড এনগ্রাভা বল, পরের বল লেগ মিডল স্টাম্পের উপরে, এবারে কিন্তু ক্যাচের মতো হয়েছে, পেছনে ক্যাচ নাকি আমরা তো নিশ্চিত নই, তবে এবার কিন্তু বুকে কাঁপন ধরেছে বাংলাদেশ দলের দুই ব্যাটারকে। তৌহিদ হৃদয় খুব ভালো ছন্দে আছেন, ভালো সহজাত স্ট্রোক মেকার আমরা জানি, কিন্তু আসলে চাপে তো পড়ে গেছে, এখন এইভাবে উড়াধুরা কোনো শর্টস খেলা যাবে না, খুব মাথাটাকে ঠান্ডা করে উইকেটের বলের যে মেরিট যেটাকে আমরা বলি সেটাকে বিবেচনা করে বলটাকে খুব ভালোভাবে রিড করতে হবে, তাড়াহুড়ো কোনো দরকার নেই। 18-3 উইকেটে সেভাবেই খেলতে হবে তৌহিদ হৃদয়কে। রয়েছেন তৌহিদ এখনো 4টি বল মোকাবেলা করে রান করতে পারেনি, যাচ্ছেন ওভারে পঞ্চম বলটি নিয়ে, অফস্টাম্পের অনেক বাইরে, প্রলুব্ধ করবার চেষ্টা করছেন দুটি স্লিপে ফিল্ডার নিয়ে, অফস্টাম্পের অনেক বাইরে, আগামী ফিফথ আমি যদি স্টাম্প বলি সেইখানে বলটি করেছিলেন, দেখে শুনে ছেড়ে দিলেন, এবং এই বল থেকে রান নেবার সুযোগ নেই। বাংলাদেশ দলের তিনজন ব্যাটার যেহেতু ফেরত গেছেন, এখন একটু সংযত হতেই হবে, এবং উইকেটে যে ডিজাস্টার হয়েছে, একটা যে বিপর্যয় ঘটেছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে খানিকটা ওভার সেখানে কনজিউম তারা করুক, কোনো ব্যাপার না, কারণ রান তো খুব বড় টার্গেট নয়। যাচ্ছেন ওভারের পঞ্চম বলটি নিয়ে এনগ্রাভা, এবারে গুড লেন্থ, গুড লেন্থ একেবারে, একটু পেসটাকে টেনে দিয়েছিলেন আমি বলবো, যে খুব জোরের উপরে বলটি করেন নাই, লেন্থটাকে তিনি গুড লেন্থেই করেছিলেন, কিন্তু পেস কমিয়ে দিয়েছিলেন, সেটা দেখে শুনেই কেন যেন তৌহিদ হৃদয় সংযত হলেন যে আগের দুজন ব্যাটার একেবারেই যাচ্ছে তাইভাবে আউট হয়ে গেছে। তিনজনই আসলে একেবারে খুব গুরুত্বপূর্ণ বা খুব জটিল বা কঠিন কোনো বল থেকে তারা আউট হননি, তিনজনই আসলে লোভটাকে সংবরণ করতে পারেননি, এবং উইকেটটা যতটা না বোলারের আমি বলবো যে মুনশেনা তার চেয়ে নিজেদের উইকেট ছুড়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখেছিলাম। পরের বল এবার শেষ বলটা ইনফ্যাক্ট গুড লেন্থ, এটা চমৎকার একটা ডেলিভারি, নিঃসন্দেহে বলবো যে এটা ভালো একটা ডেলিভারি, কোনো মতে রক্ষা পড়েন, ব্যাটটা সরিয়ে ফেলেছেন শেষ সময়ে এসে, ডট বলই ওভার শেষ, 5 ওভার শেষে 19-3 উইকেটে বাংলাদেশ, অর্থাৎ 17 রানে 3টি উইকেট পতনের পর এই দুই ব্যাটার যুক্ত হয়ে 2টি রান যোগ করেছেন, 5টি ওভার সম্পন্ন হয়েছে, 142 রান করতে হবে। শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন বাংলাদেশ বেতার, আমরা আপনাদের সেই গল্প কথাগুলো বলবো, 3 ম্যাচের ওডিআই সিরিজ টেস্ট ম্যাচের যে ফলাফল সেটা আপনারা জেনেছেন বা জানেনও, যে ইনিংস এবং 80 রানে হেরেছিল একমাত্র টেস্টে, সেখান থেকে বাংলাদেশ দলকে আসলে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশ দল যদি আজকে প্রথম ম্যাচে জয় পায় সেটা খুবই একটা ইতিবাচক ব্যাপার হবে, সেই প্রত্যাশা আমাদের যেমন রয়েছে। শ্রোতা বন্ধুরা সেই গল্প কথাগুলো শুনুন, 142 রানের লক্ষ্যমাত্রায় দ্বিতীয় যে ইনিংসের খেলা চলছে, এখন পর্যন্ত 19 রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ দল, 3টি উইকেটের পতন করেছে, ইতিমধ্যে 123 রান করতে হবে 45 ওভার থেকে, নতুন ওভার শুরু হবে, নতুন ওভারে কে বল করতে এসেছেন সেটা যে আমরা বলি যে নুরুল হাসান সোহান তিনি রয়েছেন ব্যাটিং এন্ডে, 19-3 উইকেটে বাংলাদেশ, হৃদয় শূন্য, নুরুল হাসান সোহান 1, মাইক্রোফোনে এই প্রান্তে যুক্ত হচ্ছেন আরও একবার বোরহানউদ্দিন মোল্লা।
1: ফারুকুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোজারা বাণী নতুন ভাবে তিনি শুরু করেছেন, ইতিমধ্যে 2টি উইকেট তার নামের পাশে, 6 রান দিয়ে 2টি উইকেট বাংলাদেশের ব্যাটাররা তাদের উইকেটটাকে বিসর্জন দিয়ে এসেছে, গিফট করেছে আমি বলবো। অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ শট খেলেছে, খুব বেশি ওভার কনফিডেন্ট বাংলাদেশের ব্যাটাররা, যে কারণে বাহান্ড দ্য উইকেট অফ স্ট্যাম্পের বাইরে পড়া বলগুলোকে সেগুলোকে একেবারে রং ফুটেড হয়ে আপার কাটে খেলার চেষ্টা করেছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু একদমই, আপনি যখন বাইরের কোনো দেশে খেলতে যাবেন, ওভারসিজ কন্ডিশন আপনি যখন ইউজ টু হবেন বা হতে চাইবেন, তখন আপনাকে এই ব্যাপারগুলো অবশ্যই পরিহার করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে সেই জায়গায়। কেননা বরাবর বা সবসময় কিন্তু আপনি আপনার দেশের মাটিতে খেলবেন না, আপনাকে বাইরেও খেলতে হবে। তো সেখানে গিয়ে আপনি কি করবেন, সেখানে গিয়ে যদি ধুঁকতে থাকেন তাহলে আপনার ক্রিকেটের স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু প্রশ্ন বারবার আসবে। বেশ 3 উইকেটে এই মুহূর্তে দলীয় রান বাংলাদেশের লক্ষ্যমাত্রা হচ্ছে 142। মুজাহার বানি কিন্তু একজন ভালো স্কিলফুল বোলার নিঃসন্দেহে জিম্বাবুয়ে দলের, এটা আপনাকে মানতেই হবে। সুতরাং তাকে আপনার সমীহ করতে হবে। যে কোনো বল অন মেরিট যদি আপনি খেলতে পারেন তাহলে সেখান থেকে আপনি পজিটিভ কিছুই পাবেন। ষষ্ঠ ওভারে খেলা হচ্ছে, 20-3 উইকেটে বাংলাদেশ, 3 জন ব্যাটারকে আমরা হারিয়েছি, 3 জন টপ অর্ডার যাদের উপরে অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের। সেই সকল ব্যাটাররা যখন খুব আর্লি এরকম অ্যারেটিক শট, রং শট সিলেকশনের মাধ্যমে আউট হয়ে যান, তখন কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। যারা ক্রিকেট লাভার্স রয়েছেন তাদের মন অনেকটা ভেঙে যায়। এবার লেগ স্ট্যাম্পের উপরে অনসাইডে আবারও খেলার চেষ্টা করেছিলেন। কেন বাংলাদেশ এই ধরনের রানকে চেজ করতে গিয়ে এইভাবে ধুঁকতে থাকবে, কেন ইনিংসটাকে যে তৃতীয় চতুর্থ উইকেটের পার্টনারশিপ এসে তার ইনিংসটাকে রিভিল করবেন, কেন 17 রানে 3-3 উইকেটের পতন ঘটবে এই পর্যায়ে এসে? আপনি তো দারুণ ধারাবাহিকতা অর্জন করছিলেন এবং নিয়মিত রান করছিলেন, তাহলে কেন এই ভুলচুক? আপনার কাছ থেকে তখন প্রত্যাশা বেশি বেড়ে যাবে যখন আপনি দলের জন্য নিয়মিত রান করবেন, নিয়মিত পারফরমেন্স করবেন। এরকম 3 জন টপ অর্ডার ব্যাটার, আমি সৌম্য সরকারের ক্ষেত্রে বলবো, সৌম্য সরকার একেবারে রং ফুটেড এবং রং সিলেকশনে ছিলেন বলটি, এবং তিনি এটা না করলেও পারতেন। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন দেখলেন যে পরপর 2 জন তরুণ ক্রিকেটার তারা আউট হয়েছেন একই ধরনের শট খেলে, সুতরাং তিনি নিজেকে সেখানে সংবৃত নিবৃত করতে পারতেন, ধৈর্য ধারণ করতে পারতেন, টেম্পারমেন্টটাকে কুল রাখতে পারতেন, দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারতেন, সেটা তিনি করতে পারলেন না, তিনিও আউট হয়ে গেলেন। 20 বাংলাদেশের রান 3 উইকেটে, ঠিক এখন দরকার একটি পার্টনারশিপ। ষষ্ঠ ওভারের খেলা হচ্ছে, 142 রান বাংলাদেশকে করতে হবে এই ম্যাচে জয়লাভ করতে হলে। তাহিদ হৃদয় একজন ওডিআই ক্রিকেটের যে মেজাজ থাকা দরকার সে ধরনের মেজাজ তিনি শো করেছেন, একজন প্রুভেন ক্রিকেটার নিঃসন্দেহে মিডল অর্ডারে তিনি দায়িত্ব পালন করবেন। 2টি স্লিপ কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে, আরো একটি বল অফ স্টাম্পের বাইরে, লেট কার্ড বল, সেখানে শর্ট পয়েন্ট অঞ্চলে মোমেন্টামটা কিন্তু জিম্বাবুয়ে পেয়ে গিয়েছে অনেকটা, যে কারণে তাদেরকে এই মুহূর্তে অনেক বেশি উজ্জীবিত আমার কাছে মনে হচ্ছে। ষষ্ঠ ওভার শেষে 21-3 উইকেটে দলীয় রান বাংলাদেশের লক্ষ্যমাত্রা হচ্ছে 142 রান। বাংলাদেশ সেই রানকে চেজ করতে গিয়ে আমরা যখন আলোচনায় ছিলাম মধ্য বিরতিতে, আমরা বলছিলাম যে হ্যাঁ, লো স্কোরিং ম্যাচ অনেক ক্ষেত্রে ট্রিকি হয়, কিন্তু নট লাইক দ্যাট যে 142 রান করতে গিয়ে আপনি 3-3 উইকেটের পতন আপনার 17 রানের মধ্যে ঘটাতে হবে। তো এই যে বাংলাদেশের ব্যাটারদের যে কোন স্কোরটাকে কিভাবে আমরা তাড়া করব, কোন জায়গায় ব্যাটিংটাকে আমরা কিভাবে প্লেস করব, মুরাদ মানে কিছু বলবেন?
2: বোরহান, এই মুহূর্তে পার্টনারশিপ দরকার এবং ক্রিকেটে আমাদের 3টা উইকেট কিন্তু ইতিমধ্যে আমরা হারিয়েছি 21 রান স্কোরবোর্ডে, যার ফলে কিন্তু পার্টনারশিপ গড়ে তুলতে হবে এবং পার্টনারশিপের কোন বিকল্প নেই। অর্থাৎ যে দুই ব্যাটার,
1: পার্টনারশিপটা কত হলে আপনি খুশি হন?
2: আপনি দেখুন যে 142 যেহেতু করতে হবে, সেই ক্ষেত্রে আপনার সে কথায় পরে আসছি, আউটসিঙ্গার ডেলিভারি ব্যাটের পাশ ঘেসেই কিন্তু বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এবং অর্ধশতরানের পার্টনারশিপ যদি হয় তাও কিন্তু এই মুহূর্তে
1: সেটা
2: পরিবর্তন হবে।
1: আমরা সেটাই চাই যে বাংলাদেশের এই দুজন ব্যাটার অন্তত পক্ষে একটি ভালো রানের পার্টনারশিপ চতুর্থ উইকেট থেকে অবশ্যই তারা বের করে নিয়ে আসুক। সপ্তম ওভারের খেলা শুরু হয়েছে, 21-3 উইকেটে বাংলাদেশ, তাহিদ হৃদয় 11 বল থেকে 1 রান করে তিনি রয়েছেন এখনো আনবিটেন। কি আছে এই ম্যাচের ভাগ্যে আমি জানি না, তবে নিজেদের বিপদ নিজেরাই কিন্তু বাংলাদেশ ডেকে নিয়ে এসেছে, কোনো সন্দেহ নেই। পরের বল স্টাম্পের উপরে অনসাইডে খেলেছেন, ফিল্ডার সেখানে আছেন, এখন ফিল্ডারের যে অবস্থান সেটি অনেক বেশি চোখে পড়বে, কারণ জিম্বাবুয়ে দল এক প্রকার চাপের মধ্যে বাংলাদেশকে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বোলাররা যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার প্রতি অন্তত সম্মান দেখানো উচিত বাংলাদেশের ব্যাটারদের, কিন্তু 3 জন টপ অর্ডার ব্যাটার সে পথে হাঁটতে পারেননি। নাজমুল হোসেন শান্ত, তাকে নিয়ে একটি পর্যায়ে অনেক সমালোচনা হতো, বাট সেই সমালোচনা থেকে তিনি মানুষকে বের করে আনতে সক্ষম হয়েছেন তার পারফরমেন্সের মাধ্যমেই। তার কাছে এখন প্রত্যাশা অনেক বেশি থাকে, তিনি যখন ব্যাটিংয়ে আসেন সে প্রত্যাশা তিনি পূরণও করেছেন রিসেন্ট পাস্টে, কিন্তু আজকে সেটা তিনি করতে পারলেন না। অ্যাট এ টাইম আমি বলবো যে সৌম্য সরকার এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আমার কাছে মনে হয় যে এবার যদি তিনি জাতীয় দলের বাইরে চলে যান তাকে ফিরিয়ে আনাটা পরবর্তী তার কঠিন হয়ে যাবে, তিনি আর কাম ব্যাক করতে পারবেন কিনা সেটা কিন্তু কঠিন হয়ে যাবে। সুতরাং তার জন্য একটি বিগ চ্যালেঞ্জ যে তিনি তার যে এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ব্যাটার তিনি সেটাই তার রোল প্লে করবেন, কিভাবে একজন এক্সপেরিয়েন্সরা দলকে কন্ট্রিবিউট করে সেটা তিনি করবেন বলে আমার বিশ্বাস। এবং এই ম্যাচে যে ভুল করেছেন সেই ভুল থেকে তিনি শিক্ষা নেবেন। তার কাছে এখন কোনোভাবেই তিনি যে ধরনের শট খেলেছেন এটা আমরা প্রত্যাশা করি না, বিশেষ করে সৌম্য সরকারের কাছ থেকে। মুরাদ,
2: নিঃসন্দেহে সৌম্য সরকার অনেকদিন ধরেই সার্ভিস দিচ্ছেন এবং তিনি রানের মধ্যে না থাকার কারণে কিন্তু দলের বাইরেই ছিলেন এবং তিনি ফিরে এসেছেন আবার, এবং সেই সুযোগটাকে কাজে লাগানো উচিত। এবং আপনি আরো একটা কথা বললেন যে এবার যদি দলের বাইরে চলে যায় তাহলে কিন্তু তার ফিরে আসাটা অনেক কঠিন হয়ে যাবে,
1: কারণ তিনি আমাদের তার যে এজ তিনি এখন মেনটেন করছেন, সাধারণত এই যে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট থেকে সরে যান অনেকেই মানে সরে গিয়েছেন, সুতরাং একবার যদি তিনি দল থেকে বের হয়ে যান সেখানে কিন্তু দল অন্য কাউকে রিপ্লেস করবে এবং সেখান থেকে ব্যাক হয়ে আসা তার জন্য কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে 21-3 উইকেটে বাংলাদেশ। সপ্তম ওভারের পঞ্চম বলটি করবার জন্য গুড লেন্থের বল স্ট্যাম্পের মধ্যে ব্যাটার ওই প্রান্তে ছিলেন তাহিদুদ্দিন, ডিফেন্সিভ মোডে খেলেছেন, পুশব্যাকের মাধ্যমে রান এখান থেকে পাবেন না। রান করাটা কতটা কঠিন, অথচ বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ফিল্ড রেস্ট্রিকশনটাই কিন্তু মানে খেলছে, অর্থাৎ পাওয়ার প্লেটা খেলছে। এই যে শুরুর দিকে যে উইকেটের পতন, শুরুর দিকে আপনি বকডাউন হয়ে গেলেন, নিজের উইকেট জোনটাকে ওপেন করে দিয়েছেন, নিজের ব্যর্থতার দায়ভার এখন নিজেকে নিতে হচ্ছে।
2: সেই ব্যাটিং পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছেন তাহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান, এবং নুরুল হাসান সোহান কিন্তু আপনার 5-6 নম্বরে কিন্তু ব্যাটিং করে থাকেন এবং তাকে সেখানে আপনার উপরে উঠে আনা হয়েছে। উপরে পরের বল এবারে কিন্তু স্কোয়ার কাট, দারুণ একটা ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম। তাহিদ হৃদয় ব্যাটার ছিলেন অবশ্য, দারুণ ফিল্ডিং এবং একটি রানও কিন্তু হল না, অর্থাৎ 7 ওভার শেষ, 21-3 উইকেটে বাংলাদেশ।
1: আপনি বড় টিম এবং ছোট টিমের মধ্যে পার্থক্য কি দেখুন, যখন কোন বড় দল মানে ছোট দলের প্রতি বা প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরমেন্স করে এটাকে তারা পুঁজি করে আরো বেশি চাপ বাড়ানোর চেষ্টা করে, মোমেন্টামটা নিজেদের হাতে ধরে রাখে এবং সবকিছু নিজেদের মাঝেই রাখে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় কি যে যখন বোলাররা ভালো করে মোমেন্টাম কিন্তু বাংলাদেশ পেয়ে যায়, বাট ব্যাটাররা এসে সেই জায়গাটাকে পরিবর্তন করে দিয়ে উল্টো নিজেরা চাপের মধ্যে পড়ে যায়। অর্থাৎ এখানে আপনাকে শিখতে হবে, এখানে লার্নিং অনেক কিছু আছে এবং তাহলেই আপনি একটি বড় দল হিসেবে নিজেদেরকে মেলে ধরতে পারবেন এবং আপনি সেভাবে নিজেকে স্বীকৃতি নিতে পারবেন। কিন্তু যখন আপনি এই যে বোলাররা এত ভালো কিছু করলো, মানে জিম্বাবুয়ে যেখানে অনেক চাপের মধ্যে ছিল সেখানে জিম্বাবুয়ে এখন চাপটা আপনার উপরে প্রয়োগ করছে
2: এবং আমরা দেখছি বোলিং প্রান্তে বোলারের যে চাপ সেটা বাড়ানোর জন্য কিন্তু বোলিং প্রান্তে পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ ইভান্সকে আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছে।
1: একদমই তাই, প্রথম বলটি অফ স্ট্যাম্পের বাইরে স্কোর অফ দ্য উইকেটে অ্যাঙ্গুলার ব্যাটে গাইড করে দিয়েছিলেন, সেখানে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। জিম্বাবুয়ের ক্রিকেটের যে ঐতিহ্য, তাদের যে ট্রেডিশন, এটা আমরা ভালো করে জানি। অত্যন্ত শক্তিশালী একটি ক্রিকেট দল একসময় তারা ছিল, কালচার হতো ক্রিকেটের নিয়মিত, সে জায়গায় খানিকটা ছন্দপতন হয়েছে অনেকদিন ধরে, বাট তারা আবারও রিগেইন করতে চাচ্ছে ক্রিকেটে এবং সেই জায়গায় তারা অনেক ক্রিকেটারও কিন্তু ইতিমধ্যে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। পরের বলটি পুশ করে দিয়েই জায়গা বদল এবং সেই জায়গা থেকে একটি রান বের হয়ে আসলো বাংলাদেশের জন্য। রানটি আসলো তাহিদ হৃদয়ের ব্যাট থেকে, তিনি পৌঁছে যাবেন না, ওখানে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে রানটি আসলো 3 রান তার নামের পাশে 5 বল থেকে। 22-3 উইকেটে নুরুল হাসান সোহান সাধারণত মিডল অর্ডারে তার কাছ থেকে যে প্রত্যাশিত ব্যাটিং, তিনি সেভাবে লম্বা ইনিংস খেলেছেন সেটা আমরা বলবো না, তিনি ফিনিশিংটা ভালো করেন। আমরা জানি যে বিপিএলে বেশ কিছু ফিনিশিং তিনি দিয়েছেন এবং লং হ্যান্ডেলে ব্যাটিং করতে অভ্যস্ত, তবে আজকে যে দলের অবস্থা সেখানে তাকে পরিপক্কতার ছাপ আনতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। ইভান্সের পরের বল, এবারে অফ স্ট্যাম্পের বাইরে অন দ্য রাইজ খেলেছিলেন, সেখানে শর্ট পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত রয়েছেন বলের লাইনে, কুড়িয়ে দেওয়ার আগে আরও একটি রান যুক্ত হল বাংলাদেশ দলের জন্য। রানটি আসলে হৃদয়ের ব্যাট থেকে, হৃদয় করবেনটা কি, 17 বলে 2 রান তিনি করেছেন, এক প্রান্তে 3 জন ব্যাটারকে তিনি আসা যাওয়ার মিছিলে যুক্ত হতে দেখেছেন, সুতরাং এটা কিন্তু মানে কম চাপের নয় আসলে মানসিকভাবে। 23-3 উইকেটে স্কোরবোর্ড, 142 রান করতে হবে বাংলাদেশকে জিততে হলে। ইভান্স রয়েছেন বোলিং এন্ডে, বাতাস আছে মাঠে আমরা দেখতে পাচ্ছি, পরে বল অফ অফ ওভার উইকেট বল করছেন, এবার ক্যাচ ড্রপ, ড্রপ ক্যাচ, ভাগ্য ভালো বাংলাদেশের ব্যাটার নুরুল হাসান সোহানের, চাপের মধ্যে খুব বেশি যে নিজেকে মেলে ধরতে পারেন সেটা আমরা দেখিনি নুরুল হাসান সোহানের ক্ষেত্রে। যদিও এক্সপিরিয়েন্স অনেক হয়েছে কিন্তু তিনি মিডল অর্ডারের ব্যাটিং করার যে সক্ষমতা এবং ইনিংস লম্বা করবার যে প্রবণতা সেটা কিন্তু খুব বেশি তার কাছ থেকে আমরা এখনো পর্যন্ত দেখিনি। বলটা ক্যারি করলো না ফিল্ডার পর্যন্ত, একটু সামনেই পড়লো আমার কাছে মনে হচ্ছে, ল্যান্ডেড হলো, দেন সেখানে বলটা গিয়েছিল। সিকান্দার রাজা কিনা, সিকান্দার রাজা সেখানে ছিলেন একজন অভিজ্ঞ ক্রিকেটার জিম্বাবুয়ের, একসময় ক্যাপ্টেন্সের দায়িত্ব তিনি পালন করেছেন এবং ড্রপ ক্যাচ হয়েছে অবশ্যই বলতে হবে। 23 উইকেটে স্কোরবোর্ড বাংলাদেশের। এবার গুড লেন্থের বল, দেখুন প্রেশার যখন নিজের মধ্যে নিয়ে যাবেন তখন প্রতিপক্ষ আপনার উপরে চাপ প্রয়োগ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। যখন আপনি নিজেকে বিলিয়ে দিলেন 3 উইকেটের পতনের মাধ্যমে, সুতরাং এই সুযোগটা কিন্তু প্রতিপক্ষ আপনার উপরে কাজে লাগাবে এবং সেটা লাগাচ্ছেন। ইভান্স খুব বেশি ওয়েল নন ফিগার কিন্তু নয় ওয়ার্ল্ড ক্রিকেটে, তিনি এসেও কিন্তু কত ভালো বোলিং করছেন। প্রথম ওভার থেকে খুব বেশি লুজ বল দেননি, উইকেট টুইকেট বল রাখছেন, জাস্ট রাইট অন দ্য মানি, সেখানে কিন্তু আপনি আটকে যাচ্ছেন। নুরুল হাসান সোহান রয়েছেন ওই প্রান্তে ব্যাটিং এন্ডে, এবার লেগ স্টাম্পের উপরে অনসাইডে খেলেছেন, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। 23 উইকেটে বাংলাদেশের রান অষ্টম ওভার শেষে, লক্ষ্যমাত্রা হচ্ছে 142 রান। চকচকে রোদ রয়েছে মাঠে আমরা দেখতে পাচ্ছি, সেই রোদেই বাংলাদেশ দলের ব্যাটাররা ব্যাটিং করছেন। এরপরে সৈকত রয়েছেন, রয়েছেন মেহেদী মিরাজ, রিশাদ হি ক্যান অলসো ব্যাট, তাসকিনকে আমরা মাঝে মাঝে লং হ্যান্ডেলে ব্যাটিং করতে দেখে থাকি। সুতরাং এই পার্টনারশিপটা হচ্ছে বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ এবং এটার উপরে নির্ভর করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে বলে আমি বিশ্বাস করি। দে নো অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে তারা তাদের কি রোল প্লে করলে একটি পার্টনারশিপ তারা বিল্ড আপ করতে পারবে। সোফার বাংলাদেশের রান হচ্ছে 23 উইকেটে, 3 টপ অর্ডার ব্যাটার দে আর কমপ্লিটলি ফেলিওর আজকের এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি বলেন। তানজিদ ইজ দ্য কি প্লেয়ার ইন দ্য টপ, আই থিঙ্ক যে একেবারে টপ লেভেলে বা টপ অর্ডারে, সুতরাং সেখান থেকে তিনি ব্যর্থ হয়েছেন। লাইক সৌম্য সরকার, সেখানেও তার একই চিত্র, এবং নাজমুল হোসেন শান্ত হিজ ইনফর্ম ব্যাটার, এবং তিনিও কিন্তু সেই যে মিসডিড অর্থাৎ ভুল চুক করে শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন। একই ধরনের আউট এবং একই ধরনের এরাটিক শট, কোন মানে কার্যকারিতা সেখানে ছিল না, সে শটের মধ্যে কোন ছন্দ ছিল না, কোন সৌন্দর্য ছিল না, নাথিং শট ইন ক্রিকেট গ্রামার বা ক্রিকেট ডিকশনারি, সেটাই তারা করেছেন এবং সেখান থেকে আউট হয়েছেন। হয়তো অনেকে ভাবছেন যে এত হার্শলি কেন মানে বলছি, আসলে ব্যাপারগুলো এভাবেই ঘটেছে। আপনিও যদি আপনার চোখের সামনে দেখেন যে এই ধরনের ব্যাটিংটা, তাহলে আপনিও মনে হয় আমাদের মতো হতাশ হবেন এবং সেটাই আমরা হয়েছি। মোজারাবানি একজন ভালো পরীক্ষিত সিমার বলতে হবে, অনেকদিন ধরে তিনি জাতীয় দলের সাথে আছেন জিম্বাবুয়ের। একসময় এখানে আমরা দেখতাম হিট স্ট্রিকদের মতো বোলারদেরকে, সেখানে অনেকে যুক্ত হয়েছেন, পানিয়াঙ্গারের কথা অনেকের মনে থাকবে, তিনিও একসময় জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য সার্ভিস দিয়েছেন। তারপরে সেখানে অনেকে যুক্ত হয়েছেন, কেউ থেকেছেন কেউ থাকতে পারেননি। ব্যাটিং লাইন আপেও কিন্তু দারুণ দারুণ নাম ছিল। আমি শেষ যে ইনক্লুশন চিগম্বরা, তিনি কি দুর্দান্ত খেলতেন, হ্যাঁ এলটন চিগম্বরা দারুণ খেলতেন তিনি, উৎসিয়ার কথা বলবো, প্রসপার উৎসিয়া, হ্যামিল্টন মাসাকাজ্জা, মাতসি ক্যানিয়ারি, কে ছিলেন না, ডিওন ইব্রাহিম, কার্লাইল, জিম্বাবুয়ান ক্রিকেটারদের নামগুলো আমাদের খুব মনে থাকে, কারণ জনসন ছিলেন, হ্যাঁ অলস্টার ক্যাম্বেল ছিলেন, একসময় ক্যাপ্টেন্সের দায়িত্ব পালন করেছেন, এবং দুই ভাই জিম্বাবুয়ার ক্রিকেটের 33% রান করেছেন একসময়, অ্যান্ড্রু ফ্লাওয়ার এবং গ্র্যান্ট ফ্লাওয়ার, টু ব্রাদার্স এট এ টাইম তারা ক্রিকেট খেলেছেন। সুতরাং সমৃদ্ধ ইতিহাস কিন্তু জিম্বাবুয়ার ক্রিকেটের, সেই সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমরা ছিলাম একটি পর্যায়ে, এবং টেস্টে আমাদেরকে নিয়মিত হারাতো এই জিম্বাবুয়ে দল। এবং হিতস্ট্রিক তো বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব তিনি পালন করেছেন, খুবই দুঃখজনক তিনি মোরাদ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, এবং তার বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করি। তিনি একসময় বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন এবং তার আমল থেকে কিন্তু বাংলাদেশের এই পেস ডিপার্টমেন্টের যে উত্থান আপনি বলতেই পারেন হিতস্ট্রিকের জামানা থেকে। মাশরাফি বিন মুর্তজা, তার যে বোলিং ফিগার এতদিন বাংলাদেশের সেরা ফিগার ছিল, 26 রানে 6 উইকেট কেনিয়ার বিপক্ষে, রুবেল হোসেন 26 রানে 6 উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে, রিশাদ হোসেন 35 রানে 6 উইকেট উইন্ডিজের বিপক্ষে, এবং মুস্তাফিজুর রহমান 43 6 উইকেট ভারতের বিপক্ষে নিয়েছিলেন। সেটাকে পাশ কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 21 রানে 6 উইকেট নাহিদ রানা, হি ইজ দ্য মানে গুড ফিগার, হি ইজ দ্য বেস্ট ফিগার এখনো পর্যন্ত বাংলাদেশের এই পেস ডিপার্টমেন্ট বলুন বা সব ডিপার্টমেন্ট মিলিয়ে বলুন। তবে একটি পর্যায়ে অনেকদিন আফতাব আহমেদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে ভালো বোলিং ফিগারে, সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট তিনি নিয়েছিলেন, আমার মনে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট নিয়েছিলেন মুরাদ। যে এই যে দীর্ঘদিন আমাদের ক্রিকেটের সাথে থাকা, বাংলাদেশ বেতারের মাইক্রোফোনের সাথে যুক্ত থাকা, আমাদের আমাদের ভান্ডারটাও কিন্তু কম শক্তিশালী হয়নি, আসলে অনেক অনেক কিছুই জমা হয়েছে।
2: বোরহান, আপনি যখন আফতাব আহমেদের কথা বলছিলেন, তিনি বোলিংয়ে যেরকম একটা রেকর্ড ছিল, তবে আফতাব আহমেদের যে ব্যাটিং এবং মনোমুগ্ধকর ব্যাটিং, এবং তার লাখো কোটি ভক্ত সমর্থক কিন্তু রয়েছেন, এবং তিনি যখন ব্যাটিংয়ে নামতেন আপনার দেখতেন 4 ছক্কা হাঁকিয়ে তিনি কিন্তু খুব দ্রুতই কিন্তু রানটাকে বাড়িয়ে নিতে পারতেন।
1: তিন সিটার ছিলেন,
2: হ্যাঁ দারুণ একজন ব্যাটারও ছিলেন আফতাব আহমেদ
1: অবশ্যই, কিন্তু ক্যারিয়ারটা খুব বেশি লম্বা করতে পারেননি আফতাব, যদিও পরবর্তীতে কোচিং পেশায় তিনি যুক্ত হয়েছেন। এখন মোজারাবানি একজন ভালো টল গাই, ওপেন চেস্ট, যথেষ্ট পেস রয়েছে তার মধ্যে, এবং বর্তমান প্রজন্মের যারা আছেন জিম্বাবুয়ান পেস ডিপার্টমেন্টে তাদের মধ্যে অন্যতম সেরা একজন পেসার। আনডাউটেডলি বলতেই পারে আমরা। 23 উইকেটে নবম ওভারের দ্বিতীয় বলটি করবার জন্য মুজারা বানী ওভার উইকেট বল করছেন, গুড লেন্থের বল অফ স্টাম্পের উপরে পুশ করে দিয়েছেন অ্যাঙ্গুলার ব্যাটে, সেখানে অবশ্য শর্ট পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না বাংলাদেশের ব্যাটাররা। রান খুবই খুবই কঠিন বাংলাদেশের জন্য, কারণ 3 উইকেটের পতনের পরে যেভাবে বকডাউন হয়েছে বাংলাদেশ, সেখান থেকে একটু ফ্রি মোডে আসতে হবে, বের হয়ে আসতে হবে এই ধরনের বৃত্তের থেকে, তা নাহলে কিন্তু প্রতিপক্ষ আপনার উপরে চাপ প্রয়োগ করতেই থাকবে। যদিও তাওহিদ হৃদয় তিনি একজন পরীক্ষিত সৈনিক, অবশ্যই ওডিআই ক্রিকেটের জন্য তার যে স্ট্যামিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। রান আউটের একটা সুযোগ ছিল, তবে তাওহিদ হৃদয় তিনি সেফলি হোম ব্যাটটাকে আগে প্লেস করতে পেরেছিলেন। ও ডিসিশন পেন্ডিং আবেদনটা সেখানেই ছিল, নট আউটের সংকেতটা ইতিমধ্যে চলে এসেছে, অনেকক্ষণ আগে ঘটনাটি ঘটেছিল কিন্তু এই মাত্র, তার মানে প্রযুক্তিটা কতটা পিছিয়ে আছে এখানে আমরা দেখেছি যে স্পিড মিটারটাও নেই, কারণ নাহিদ রানার গতি আমরা দেখিনি, এবং অনেকক্ষণ পরে আফটার এ লং টাইম উই হ্যাভ গট দ্য ডিসিশন ফ্রম থার্ড আম্পায়ার যে না ব্যাটার নট আউট 23 উইকেটে, এবং এই মুহূর্তে নবম ওভারের তৃতীয় বলটি করবার জন্য মুজারা বানী বল করছেন ওভার 2 উইকেট, সামনে প্রস্তুত ব্যাটার ওখানে তাওহিদ হৃদয়, এবারে একেবারে ব্লক হলে রাখার চেষ্টা ছিল, ফুল লেন্থের এই বল অনসাইডে খেলেছেন তাওহিদ হৃদয়, ডিফেন্সিভ মোডে রান নেওয়ার কোন সুযোগ এই বল থেকেও পাবেন না। মুজারা বানী খুব বেশি যে এক্সপ্রেস পেস তার রয়েছে তা আমি বলবো না, তবে বলে দারুণ ডাইভার্সিটি রয়েছে, কারো কাজ করছে ভেরিয়েশনস তার বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একেবারে স্পটটাকে মেনটেন করছেন, চ্যালেঞ্জিং স্পট সেখানে ধরে রাখা একজন টপ অর্ডার ব্যাটারের বিপক্ষে গিয়ে সেটাও তিনি করতে পারছেন, এবং এটা চলমান রয়েছে যেহেতু আমরা নবম ওভারে আছি, অর্থাৎ বিফোর দ্য লাস্ট ওভার অফ ফিল্ড রেস্ট্রিকশন, সুতরাং এখানেও বলটাকে কন্ট্রোলে রাখাটা কঠিন। অফ স্টাম্পের উপরে এবারে কাট করে দিয়েছেন, গাইড করবার মতো করে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন থার্ড ম্যান অঞ্চলে, 45 এর ফিল্ডার প্রস্তুত, কুড়িয়ে দেওয়ার আগে রান যুক্ত হল আরো একটি, অনেকক্ষণ পরে একটি রান যুক্ত হল বাংলাদেশের জন্য, 24-3 উইকেটে বাংলাদেশ নবম ওভারে খেলা এগিয়ে যাচ্ছে, লক্ষ্যমাত্রা হচ্ছে 142 রান, মানে যে রান করতে হবে বাংলাদেশের যে হারে সেই রানটা কিন্তু বাংলাদেশ মেনটেন করছে, উইকেটটাকে ইনটেক্ট করাটাও গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, সেটা করতে পারেনি, যদিও এখন এই দুজন ব্যাটার একটু হলে স্টেবিলিটি দেখাচ্ছে এবং সেটাকে আরো বেশি লম্বা করতে হবে, এটাই শেষ সময় নয়, সময় আরো রয়েছে, আরো দীর্ঘায়িত করতে হবে এই ধরনের মনোসংযোগের। আর একটু বল পেস ডেলিভারি ছিল, ব্যাটটাকে এগিয়ে নিয়ে একেবারে ডিফেন্সিভ মোডে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু এতটা বাড়তি পেস ধারণ করলো উইকেটে পিচ করবার পরে, সেখানে ব্যাটটাকে নিতেই পারেননি, গতির সাথে তাল মিলিয়ে যেতেই পারেননি, ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, দারুণ একটা ডেলিভারি। মুজারা বানী ইউ বিউটি, অ্যাবসলুট বিউটি, একেবারে ব্যাটের পাশ দিয়ে কানা দিয়ে ছুঁই ছুঁই করে বলটি চলে গেল, মনে হচ্ছে বল ব্যাটকে কিছু একটা ইঙ্গিত দিয়ে গেল, আই এম কামিং সুন, এবং এটা যেন না হয়। 24 উইকেটে বাংলাদেশের রান, লক্ষ্যমাত্রা হচ্ছে 142 রান, লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের যে এখনো ব্যাটিং বিপর্যয় যেভাবে ঢুকছে এটা কামনা আমরা করিনি কখনোই। গুড লেন্থের বল জাস্ট রাইট অন দ্য মানি, পিচ করবার পরে বলটি সরাসরি স্টাম্পে যাওয়ার মুহূর্তেই ব্যাটার ওই প্রান্তে হেড ডাউন করলেন, এবং এর সাথে নবম ওভারে খেলা শেষ 24-3 উইকেটে। জিম্বাবুয়ের হারারে অনেক মাঠেরই পরিবর্তন আমরা দেখেছি ফারুকুজ্জামান, মাঠের পরিবর্তন পরিবর্ধন সংযোজন এবং সেখানে রিপেয়ারিং অনেক কিছু, কিন্তু এই মাঠের কোন পরিবর্তন আমরা দেখতে পাইনি, একইভাবে দেখে আসছি দীর্ঘ সময় ধরে, এবং সেই যে গ্যালারি ফাঁকা থাকা এবং গ্যালারির যে অবকাঠামোগত অবস্থা সেখানেও খুব বেশি পরিবর্তন নেই, সব মিলিয়ে জিম্বাবুয়ের ক্রিকেট তো একটি পর্যায়ে একেবারে নির্বাসনে চলে যাওয়ার মতো অবস্থা চলে গিয়েছিল, তাদের যে টিম ম্যানেজমেন্টের সাথে ঝামেলা, ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলা চলছিল, সেখান থেকে তারা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল, এবং একটি পর্যায়ে তাদের কোনো বিজ্ঞাপন আসতো না যে তারা যে ক্রিকেট খেলতে যাচ্ছে জার্সিটা কে দিবে বা জার্সিতে কোনো বিজ্ঞাপন যাবে কিনা, তো এই ধরনের হতাশাজনক অবস্থা কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটের মধ্যে ক্রিকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে আবারও তারা কামব্যাক করবার চেষ্টা করছে। দশম ওভারের প্রথম বল বাউন্সের ডেলিভারি ইভান্সের কাছ থেকে, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, রান নেওয়ার কোন সুযোগ নেই, সার্ফেসটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন বাংলাদেশের বোলাররা, যেমন করে পেস জেনারেট করেছিলেন, সুইং এক্সট্রা সুইং পেয়েছিলেন, এটা কিন্তু জিম্বাবুয়ের বোলাররা করতে চাচ্ছেন এখন। আর একটু বল স্ট্যাম্পের উপর আনসাইডে ক্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ওখানে ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চল থেকে কুড়িয়ে দেওয়ার আগে রান যুক্ত হল বাংলাদেশের জন্য আরো একটি, 25-3 উইকেটে বাংলাদেশের রান, রান বাংলাদেশ পাচ্ছে তবে খুবই স্লো গতিতে, যেটা আমরা শুরুর দিকে প্রত্যাশা করিনি, বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং অপর প্রান্তে অপর প্রান্তে নাজমুল হোসেন শান্ত ফ্রি স্ট্রোক মেকার, একটু অপেক্ষা করতে পারতেন, সুযোগ ছিল, যেহেতু পঞ্চাশ ওভারে খেলা, ১৪২ রান করতে হবে, একটু টাইম নেওয়া উচিত ছিল খেলার ক্ষেত্রে, তা না করে তারা ছটফট করেছেন। সুহান এবারে ইয়ারে ভাসিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, শেষ পর্যন্ত বল চলে গেল ছক্কা হয়ে সীমানার বাইরে, অর্থাৎ প্রথম ছক্কার মারটি বাংলাদেশের জন্য সুহানের ব্যাট থেকে। প্রপার টাইমিংটা ছিল, মিডল অব দ্য ব্যাটে ছিল, চোখটা রেখেছিলেন অবশ্যই বলের দিকে এবং প্রপার এক্সিকিউশন ছিল অবশ্যই শটে, একটু ছক্কা হল সুহানের ব্যাট থেকে। একেবারে বকডাউন হয়ে গেলে হ্যাং অন হয়ে যাওয়ার অর্থ হল বাংলাদেশকে আরো বেশি বিপর্যয়ের মধ্যে পড়ে যাওয়া, সুতরাং একটু বুক চিতিয়ে মারার বলগুলোকে মেরে ফেলতে হবে, মেরে দিতে হবে, তাহলে কিন্তু রানটা এগিয়ে যাবে। ৩১টি উইকেটে দলীয় রান বাংলাদেশের, লক্ষ্যমাত্রা হচ্ছে ১৪২, একটি ছক্কা একটি চার রয়েছে যার মধ্যে। ইভান তার পরের বলটি করবেন, সোহান রয়েছেন ওই প্রান্তে, এবারে গুড লেন্থের বল, ভালো ক্রিকেট, একটি ছক্কা হলো পরবর্তীতে ডিফেন্সিভ মোডে চলে যাওয়া, এটাই দরকার, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। দশম ওভারে রয়েছে আমরা, ৩১ বাংলাদেশের রান তিনি করে, তাহিদ হৃদয় চার রান করে আছেন, ২৩টি বল তিনি মোকাবেলা করেছেন এবং অনেকেই তার মধ্যে মুশফিকের যে ছায়া সেটাকে তারা অনুভব করেন, যে মুশফিক যেভাবে ইনিংসটাকে রিভিল করেন, মিডল অর্ডারের একজন অন্যতম কাণ্ডারি হয়ে নিজেকে তার ক্যারিয়ারের শেষ প্রান্তে নিয়ে গিয়েছেন, তাহিদ হৃদয়কে সেটা করতে পারবেন কিনা। আবার গুড লেন্থের বল স্টাম্পের মধ্যে রেখেছিলেন উইকেট টু উইকেট, ওই প্রান্তে নুরুল হাসান সোহান, তার অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছেন যে না, এই বল খেলা ঠিক হবে না, তিনি একেবারে উইকেটটাকে কাভার করে ডিফেন্সিভ মোডে সফল করে খেলেছেন, রান নেওয়ার কোন সুযোগ এখান থেকেও নেই। ৩১টি উইকেটে বাংলাদেশ, লক্ষ্যমাত্রা হচ্ছে ১৪২ রান, প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশ অংশগ্রহণ করছে, একমাত্র টেস্টে হেরে বসে আছে বাংলাদেশ, সুতরাং মোমেন্টামটাকে যদি আবারও নিজেদের অনুকূলে নিয়ে আসতে হয় তাহলে ওডিআই সিরিজে জয়লাভ করতে হবে, বিকল্প কোন পথ নেই। দশম ওভারের শেষ বলটি এবারে ওভার শোল্ডার, বল চলে গেল শেষ পর্যন্ত উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, কোন রান এখান থেকে নিতে পারবেন না। ইভান্সের ওভার শেষ হল না, শেষ হয়নি, শেষ হয়েও হয়নি, ওয়াইড ডেলিভারি হয়েছে, যে কারণে একটি রান বাংলাদেশের সাথে যুক্ত হবে একটি রান। হৃদয় ২৩ বল থেকে ৪ রান, ৩২টি উইকেটে বাংলাদেশের রান। নুরুল হাসান সোহান ১৩ বল থেকে ৯ রান, এবারে কিন্তু লেন্থটা সঠিক ছিল, সঠিক লেন্থে বল করেছিলেন, গুড লেন্থে ছিল এবং এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। ইভান্সের ওভার শেষ হল, অর্থাৎ দশম ওভার শেষে ৩২টি উইকেটে বাংলাদেশ খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে আরো একবার পরিবর্তন হচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছি রেজন ফেরদৌস জিকো আপনাকে।
3: ধন্যবাদ বোরহানউদ্দিন মোল্লা আপনাকে। আসলে যে ধরনের রান জিম্বাবুয়ে দলের ব্যাটাররা উপস্থাপন করতে সমর্থ হয়েছিল, সেই জায়গায় বলবো বাংলাদেশের ব্যাটারদের এখন করণীয় কাউন্টার অ্যাটাক করা। এর অন্যতম কারণ এই স্লো স্টার্ট বা ধীর গতির খেলা হলে যে কোনো সময় উইকেটের পতন ঘটে যেতে পারে এবং যে কোনো সময় কিন্তু পরাজয়ের শঙ্কা জাগতে পারে। সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। আম্পায়ার পাওয়ার প্লের সংকেত প্রদান করলেন। ৩২ উইকেটে বাংলাদেশ, ১১তম ওভারের খেলা শুরু হবে সিটি এন্ড থেকে। মুজারা বানি তিনি বোলিং করলেন, এবারে আউটসাইড অফ ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন তাওহিদ হৃদয়, এক্ষেত্রে বাংলাদেশের ব্যাটার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট মাঝে বাংলাদেশ প্রতিনিয়ত ভালো করছে, তবে দেশে এবং দেশের বাইরে সমান তালে সব জায়গায় ভালো করতে হবে যদি আইসিসি বিশ্বকাপে বাংলাদেশকে ভালো করতে হয়। ১৪২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাটিং করছে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আরও একটি বল, এটি অবশ্য টন বল। ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন এক্ষেত্রে ব্যাটার তাওহিদ হৃদয়। বাংলাদেশ তারা প্রথম পাওয়ার প্লেতেই কিন্তু ৩টি উইকেট হারিয়ে ফেলেছে। আসলে উইকেট গিফট করে গেলে সেটি কিন্তু দায়ভার শুধুমাত্র ব্যাটারের, পুরো দলের নয়, কারণ পুরো দল জিততে হলে অবশ্যই ভালো ইনিংস দরকার এবং বাজে বলকে বাউন্ডারির বাইরে পাঠাতে হবে আর ভালো বলকে ডিফেন্স করতে হবে। বলতে না বলতেই আরও একটি বল সরাসরি ব্যাটে গ্লাভসে, পরবর্তীতে থাই প্যাডে গিয়ে লাগল তাওহিদ হৃদয়ের। ফিজিও তিনি মাঠে প্রবেশ করছেন। ৩২-৩ উইকেটে বাংলাদেশ, ১১তম ওভারের খেলায় গিয়ে তাওহিদ হৃদয় তিনি সংকেত প্রদান করছেন যে দরকার নেই ফিজিও আসার, তিনি ম্যানেজ করে নেবেন। আসলে একজন ক্রিকেটার এ ধরনের হয়, এগুলো হয়, দু একটা লাগে খেলতে গেলে, এগুলো কোনো ব্যাপার নয় যদি তিনি ম্যানেজ করতে জানেন। আবার অনেক সময় খুব বেশি আঘাত হলে সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া ভালো। এখন আধুনিক চিকিৎসা, ফিজিও অনেক সচেতন, তিনি মাঠে প্রবেশ করে ম্যাজিক স্প্রের মাধ্যমে স্প্রে করবেন, কিছু মেডিসিন যদি দেওয়ার থাকে দিবেন, তাহলে খেলোয়াড়টির জন্য ভালো হয়। কারণ তিনি তো শুধু একটি ম্যাচই খেলবেন না, ভবিষ্যতে আরও ম্যাচ তার রয়েছে। সেই জায়গাগুলোতে অবশ্যই তাওহিদ হৃদয়কে গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ তাদের বলব জয়ের দিকে এগিয়ে যেতে হবে। আসলে তিনটি উইকেট পড়ে গেছে বলে জিম্বাবুয়ের বাটিতে তারা এই ম্যাচে পরাজিত হবে, সেই ধারণা যদি একবার মনের মধ্যে আসে তাহলে কিন্তু সমস্যা। সেই জায়গাটি থেকে বাংলাদেশের ব্যাটারদের ভালো ব্যাটিং করতে হবে। যাচ্ছেন বোলিং করার জন্য, বোলার বল করলেন, এবারে অন ড্রাইভ করার চেষ্টা, ঠিক মতো কানেক্ট হয়নি, ব্যাটের নিচের পাটে লেগে বল চলে গেছে মিড অফে, একটি রান এসছে। এবং অনেক সময় হয় এগুলো, অনেকদিন নকিং করলে, স্লাইস করলে ব্যাটের একদিক থেকে একটু বলে না কাঠের একটু উপরিভাগের অংশগুলো উঠে যায়, ঠিক একই অবস্থা। তিনি পুল করতে চাইলেন, একটু উপরিভাগের অংশ উঠে গেল ব্যাটের, বল লেগে, এগুলো হয়ে থাকে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো আর একটি ব্যাট দিয়ে সারা জীবন খেলা যায় না। আরও একটি বল এবারে ড্রাইভ করলেন, তবে নাইস পিস অফ ফিল্ডিং, ইনোসেন্ট কায়া হলেন ফিল্ডার, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। কারেন্ট রান রেট 2.55 ওভার প্রতি। যার ফলে আরো দায়িত্বশীল ব্যাটিং করতে হবে বাংলাদেশের ব্যাটারদের। আমাদের প্রকৌশলীবৃন্দ তারাও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সর্বাত্মক দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। বলতে না বলতে এই আবেদন, জোরে সোরে আবেদন, আম্পায়ার জায়গা থেকে নড়েননি, যার ফলে এটি অবশ্য ডট বল। 11তম ওভারের খেলা শেষ, 32-3 উইকেটে সফরকারী বাংলাদেশ। বেশ কয়েকজন আমরা আজকের ম্যাচে দায়িত্ব পালন করছি, বোরহানউদ্দিন বোল্লা, এবে মুরাদ, রেজওয়ান ফেরদৌস জিকো এবং একই সাথে মোহাম্মদ ফারুকুজ্জামান, তিনিও রয়েছেন। সব মিলিয়ে এই পরিবেশ চমৎকার এবং প্রচন্ড ঠান্ডা এবং ঠান্ডা বাতাস বইছে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে, যার ফলে বাংলাদেশের ব্যাটাররা একটু ধীরে সুস্থে বা রয়ে শুয়ে তারা ব্যাটিং করছেন। গ্লাভসের পরিবর্তন, এর সাথে সাথে তারা একটু পানি পান করে নিচ্ছেন, জুস পান করে নিচ্ছেন, এটি ভালো ভালো দিক। বাংলাদেশের বোলার নাহিদ রানা, তিনি আজকে চমৎকার বোলিং করে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তিনি 10 ওভার বোলিং করে 21 রান দিয়ে 6টি উইকেট নিয়েছেন, যেটি বাংলাদেশি বোলারদের ক্ষেত্রে একটি রেকর্ড জিম্বাবুয়ের বিরুদ্ধে। নতুন বোলার হিসেবে বোলিং করতে এসছেন ব্রাড ইভান্স, এসছেন বোলিং করতে, যাচ্ছেন তিনি ক্লাব এন্ড থেকে বোলিং করার জন্য। চমৎকার রান আপ নিয়ে তিনি বোলিং করে থাকেন, রেকর্ড রান রেট 2.82 ওভার প্রতি। টেনশনের কোনো কারণ নেই, তবে টেনশন নিলে এই ম্যাচে কিন্তু পরাজয়ের শঙ্কা জাগবে। বলতে না বলতেই নতুন ওভারের প্রথম বল, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, ব্যাটার হলেন নুরুল হাসান সোহান, বাংলাদেশের অন্যতম ভালো মানের একজন ক্রিকেটার। মুশফিকুর রহিমের পর লিটন কুমার দাস এসছেন বাংলাদেশের ক্রিকেটে, এবং তারপরই কিন্তু এসছেন এই নুরুল হাসান সোহান। যাচ্ছেন এক্ষেত্রে ইভান্স বোলিং করার জন্য ক্লাব এন্ড থেকে, বল করলেন আউট সুইঙ্গার ডেলিভারি, নাইস পিস অফ বোলিং, উইকেটে পড়ে জেনুইন আউট সুইং করে বেরিয়ে গেল ব্যাটার সোহান, ছেড়ে দিলেন নুরুল হাসান সোহান। তার সংগ্রহ 17 বল থেকে 9, পাশাপাশি তাওহিদ হৃদয় তার সংগ্রহ 4। দুই ব্যাটার তারা খেলছেন, প্রথমে টসে জিতে বাংলাদেশ ক্যাপ্টেন বদিয়া সার বিরাজ তিনি বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে জিম্বাবুয়ে ব্যাটিং এ এসেছিল এবং নির্ধারিত 50 ওভার তারা খেলতে পারেনি। 36.4 ওভারে অল আউট হয়ে যায় মাত্র 141 রান করে। 142 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ তারা ব্যাটিং এ এসছে এবং সফরকারী বাংলাদেশ তারা জয়লাভ করবে এটি আমরা প্রত্যাশা করতেই পারি। সেন্সেবল ব্যাটিং করতে হবে, বিচক্ষণতার সাথে ব্যাটিং করে বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিতে হবে, কারণ বাংলাদেশ এখন ওই জায়গায় নেই। বাংলাদেশ এখন ওই জায়গার বা ওই মানের ক্রিকেট খেলে না। বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের অনেক উঁচু লেভেলের ক্রিকেট।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে এবং সংবাদের পর আমরা আবারও আপনাদেরকে ফিরে নিব বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী শোনার জন্য।
5: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। National Rural Development Day was observed in Khulna like other places of the country for the first time coinciding. The theme of the day this year is Developed Villages, Prosperous Nation, Bangladesh First. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion. Meanwhile, Khulna District Administration and BRDB have jointly taken various programs on the occasion. As part of the program, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room on the occasion. Deputy Commissioner Ms. Hure Jannat attended it as chief guest, while Additional Deputy Commissioner Ms. Irufa Sultana as special guest. Deputy Project Director of BRDB Abu Muhammad Bilal Hussain delivered the welcome speech. Presided over by the Deputy Director of Bangladesh Rural Development Board, the meeting was attended by the officials of the concerned department and local elite. Earlier, a colourful procession was brought out from the Shohid Hadis Park and ended at the Deputy Commissioner's Conference Office premises after parading different main roads. Later, tree saplings, loan checks and prizes were distributed among the winners of the painting competition among the beneficiaries of BRDB. Meanwhile, a discussion meeting was held at the Shalikha Upozila Parishad's hall room in Magura to mark the day. Cultural Affairs Minister Advocate Nitai Roy Chaudhary virtually joined the meeting as chief guest. Presided over by the Upozila Nirbahi officer, the meeting was attended by the government and non-government officials and representatives of civil society. Later, checks of 3 lakh taka were distributed among 18 beneficiaries and saplings of different types of trees were distributed among 60 beneficiaries at the same place. Earlier, a rally was brought out from the Upozila Parishad premises and ended at the same venue after parading different main roads of the town. In Joshur, a similar meeting was arranged at the Sharsha Upozila Parishad Auditorium on the occasion. Member of Parliament Maulana Azizur Rahman attended it as chief guest. Earlier, a colourful rally led by the Member of Parliament was brought out from the Upozila Parishad premises and ended at the same venue after parading different main roads of the town. In Bagerhat, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room on the occasion. The Deputy Commissioner, Mohammad Golam Batin, attended it as chief guest. Presided over by the Additional Deputy Commissioner General, the meeting was attended by the Police Super, Upozila Nirbahi Officer and local elite. Later, checks of 2 lakh and 60,000 taka were distributed among 8 beneficiaries and students at the same place. In Meherpur, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room to mark the day. Presided over by the Deputy Commissioner, the official of the concerned department and local elite were present at that time. National Rural Development Day was also observed in other districts of Khulna Division through holding similar programs. A workers' meeting of BNP was held at the party office of Arpara under Shalikha Upozila in Magura today for strengthening the organization at grassroots level. Member of Parliament and General Secretary of Dhaka District BNP Nipun Roy Choudhury attended it virtually as chief guest. The meeting urged all party leaders and workers to work unitedly on behalf of the party candidate in the upcoming Union Parishad elections. Presided over by the joint convener of the district BNP, the meeting was attended by a large number of party leaders and workers. Seeds and fertilizers were distributed among 1,000 small and marginal farmers at Mujibnagar Upazila Agriculture Office premises in Meherpur today as part of the Agriculture Incentive Program in Ropa Amon and Onion. The Upazila Nirbahi officer distributed these as chief guest. The concerned officials and local elite were present at that time. Each farmer was given 5 kilograms of Ropa almond seeds, 10 kilograms of MOP and 10 kilograms of DOP fertilizers. Football and Jhama Jubo Shangho defeated Digha Sporting Club by a solitary goal in the 16-team football tournament at Boro Kalamdhari Ground under Muhammadpur Upazila in Magura today. Dhaka Met Office says the monsoon depression over interior Orissa and adjoining South Jharkhand moved northwestwards and now lies over South Jharkhand and adjoining Orissa as a monsoon land depression. It is likely to move west-northwestwards further. Steep pressure gradient persists over North Bay and adjoining areas. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to worst local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sylhet divisions during next 48 hours commencing from 2 p.m. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Chattogram metropolitan areas and landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, Forecast Valley Tilwan tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pours in these areas at the worst cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khoda Hafiz.
0: সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। আরো একটি বল, এটি অবশ্য ডট বল। ও লেফট করলেন, ছেড়ে দিলেন তাওহিদ হৃদয়। পরবর্তীতে যারা আসবেন বাংলাদেশের ব্যাটিংয়ে, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তারপর মূলত বোলাররা তাসকিনা আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। 36-3 উইকেটে বাংলাদেশ। বল করলেন, এবারে ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করলেন, ঠিক মতো নেওয়া সম্ভবপর হয়নি, এটি অবশ্য ডট বল। বাংলাদেশ 142 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এসছে। দ্রুততার সাথে একটু রান করতে হবে, কারণ পার্টনারশিপের সঙ্গে আমরা জানি একটু স্কোরবোর্ডে রান থাকলে তখন কিন্তু 142 রান চেস করা খুব একটা কঠিন হবে না। কিন্তু যদি অনেকক্ষণ পর 5 ওভার 4 ওভারের মধ্যে শুধুমাত্র 2-4-5 রান আসে, তখন কিন্তু আবার খেলার মোমেন্টাম পাল্টে গেলেও যেতে পারে। গ্রাউন্ডসম্যানরা তারাও কিন্তু মাঠের পাশেই বসে তারা খেলা উপভোগ করছেন, তাদের খুব একটা কাজ নেই, কারণ যখন বৃষ্টি হয় তাদের কাজ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। সুপার সফান নিয়ে তাদের মাঠে প্রবেশ করতে হয় পানি নিষ্কাশনের জন্য, আর তার আগে যদি বৃষ্টি আসে তখন তো আবার ওই কাভার্সগুলো নিয়ে মাঠে প্রবেশ করতে হয়। আরও একটি বল, এটিও ডট বল। ব্যাটার হলেন তাওহিদ হৃদয়। 36-3 উইকেটে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের মোমেন্টাম ক্রিয়েট করতেই হবে। জিম্বাবুয়ে সেই আগের অবস্থানে নেই, তাদের ঐতিহ্যের ক্রিকেট সেই পর্যায়ে নেই, যার ফলে বাংলাদেশের করণীয় যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের
3: প্রথম ম্যাচেই পরাজিত করা। আরও একটি বল, এটি অবশ্য টন বল। টেস্ট খেলা হয়েছে, তবে টেস্ট খেলা কিন্তু আইসিসি যে টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সেটির অন্তর্ভুক্ত ছিল না, যার ফলে সেটি নিয়ে যে খুব একটা অনেক বড় বিষয় গুরুত্ব সহকারে সেটিও নয়। তো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এই জায়গাগুলোতে কোথায় সমস্যা ছিল, যে জায়গাগুলোতে সমস্যা ছিল সেগুলো ফাইন্ড আউট করে অস্ট্রেলিয়ার বাটিতে গিয়ে বাংলাদেশ যেন ভালো ক্রিকেট খেলতে পারে টেস্ট ক্রিকেটে, তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিনিয়তই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ বলবো ক্রিকেট খেলার সুযোগ পাবে। আর যদি সেখানে গিয়ে এই পারফরমেন্স হয় তখন কিন্তু আবার বিষয়টা ভিন্ন দিকে যাবে। সেই জায়গায় যেহেতু বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খুব একটা খেলার সুযোগ পায় না, তাদের মাটিতে গিয়ে যদি বাংলাদেশ ভালো করতে পারে তখন তারা অটোমেটিক্যালি বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে বিভিন্ন সিরিজে খেলতে। আরও একটি বল, নতুন ওভারের অন ড্রাইভ করলেন ফিল্ডার, বলের লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ডট বলের পর ডট বল দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের বোলাররা, চাপে ফেলায় ব্যস্ত তারা বাংলাদেশের ব্যাটারদের। বোলিংয়ে এসছেন তিনি হলেন নিউম্যান নেমহুরি, যাচ্ছেন নিউম্যান বোলিং করার জন্য, চমৎকার নাম তার। এবারে বল করলেন আউটসাইড অফ স্কোয়ার।

নিশ্চয়ই এক সময় আপনাদের মনে থাকার কথা, কেনিয়ার হয়ে খেলতেন স্টিভ টিকলো, মরি চোদঙ্গের কথাও আপনাদের নিঃসন্দেহে মনে রয়েছে, কামান্ডোর কথা আপনাদের মনে থাকার কথা, সবাই খেলতেন কেনিয়া দলে। সেই কেনিয়ার ক্রিকেট কিন্তু আস্তে আস্তে অনেকটাই হারিয়ে গেছে, যাচ্ছেন বোলিং করার জন্য এক্ষেত্রে বোলার নিউম্যান, আরও একটি বল, রাইজিং ডেলিভারি, দেখলেন বুঝলেন সময় নিলেন তাওহিদ হৃদয় এবং খেললেন তিনি, ব্যাকফুট পাঞ্চ করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফিল্ডার ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটাররা তারাও ছুটে এসছেন পরিবার নিয়ে খেলা দেখার জন্য এই হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। ঠান্ডা বাতাস, প্রচন্ড ঠান্ডা, যার ফলে ক্রিকেটাররা একটু মানিয়ে নিতে সমস্যায় পড়তে হচ্ছে। বাংলাদেশে এই ধরনের ঠান্ডা হয় উত্তরবঙ্গের জেলা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও বা পঞ্চগড়ের দিকে, আর যদি হিমালয়ের পাদদেশের দিকে যায় সেটি হল নেপালে, সে ধরনের ঠান্ডা বিদ্যমান এখন জিম্বাবুয়েতে, যার ফলে এই ধরনের কন্ডিশনে ক্রিকেটাররা একটু মানিয়ে নিতে সময় লাগবে, এটি স্বাভাবিক বিষয়। যাচ্ছেন বোলিং করতে, বল করলেন আউটসাইড অফ, ড্রাইভ করলেন, কভার ড্রাইভ, বোধের মধ্যে বল চলে যাচ্ছে সীমানার দিকে, বলের গতি কমে গেল, যার ফলে একটি দুটি তিনটি রানের জন্য ছুটলেন তাওহিদ হৃদয়, রান কমপ্লিট, আরো রান বাড়ল, তিনটি রান বেড়ে গেছে বাংলাদেশের, 43 উইকেটে বাংলাদেশ। 15তম ওভারের খেলা এগিয়ে, কারেন্ট রান রেট 2.70, রেকর্ড রান রেট 2.90, অর্থাৎ একটু চালিয়ে খেলতে হবে বাংলাদেশের, কারণ এখন কিন্তু অলমোস্ট সেট হয়ে গেছে বাংলাদেশের এই দুই ব্যাটার, একটু শর্টস নিতে হবে, ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, ক্যালকুলেটিভ রিস্ক যদি না নেওয়া হয় তাহলে কিন্তু এই 142 রানই মনে হবে বাংলাদেশ যে অনেক রান তারা করতে নেমেছে। আরও একটি বল, ডট বলের মধ্য দিয়ে ওভার শেষ, 15তম ওভারের খেলা শেষে 43 উইকেটে বাংলাদেশ, ড্রিঙ্কস ব্রেক, যার ফলে পানি নিয়ে অনেকেই প্রবেশ করলেন, পানি পান করবেন ক্রিকেটাররা, এবং পানি পানের বিরতির পর খেলা আবারও শুরু হবে। ধারাভাষ্যে আমরা বেশ কয়েকজন আজকে ম্যাচে দায়িত্ব পালন করছি, বোরহানউদ্দিন বোল্লা, এম এ মোরাদ, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং রেজওয়ান ফেরদৌস জিকো, সব মিলিয়েই পরিবেশ চমৎকার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার। প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারাবিবরণী বাণিজ্যিক কার্যক্রম, মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং এফএম 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম 88.8 মেগাহার্টজ, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্টজ, বরিশাল এফএম 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম 92 মেগাহার্টজ, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্টজ এবং রাঙ্গামাটি এফএম 103.2 মেগাহার্টজ একযোগে সম্প্রচার করা হচ্ছে। এছাড়া খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। থাকুন বাংলাদেশ বেতারের সাথে, শুনতে থাকুন জিম্বাবুয়ে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী। 16তম ওভারের খেলা শুরু হবে, 16তম ওভারের

0: নতুন করে কে বোলিং করবেন সেটি আপনাদের জানাব। তাওহিদ হৃদয় ব্যাটিং করছেন 41 বল থেকে তার সংগ্রহ 10, নুরুল হাসান 26 বল থেকে তারও সংগ্রহ 10। পানি পানের বিরতির পর আবারও খেলা শুরু হবে। আসলে বাংলাদেশের 3টি উইকেটের পতন ঘটে যায় যেই জায়গায় ফিল্ডার রাখা হয়েছে ডিপ থার্ড ম্যানে ডিপ মিড উইকেটে, সেই জায়গায় মারতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা তারা কিন্তু উইকেট গিফট করে যান। যদি এই জায়গায় তারা দেখে ক্রিকেটের শর্টসটা নিতে পারতেন বা শর্টসটা খেলতে পারতেন, দেখা গেল ডিপ থার্ড ম্যানে একজন তিনি শর্টস খেলেছেন ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে, তাহলে বল অনায়াসে 4-6 হতো। সেই জায়গাগুলোতে মিস্টেক হয়ে গেছে নিঃসন্দেহে। পরবর্তী ম্যাচে যারা আউট হয়ে গেছেন সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারবেন এবং বড় ইনিংস খেলার জন্য তারা চেষ্টা করবেন। 35 ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার 102 রান। এখনো জয়ের পথটা অনেক লম্বা এবং লম্বা পথে অবশ্যই বাংলাদেশকে পাড়ি দিতে হলে অবশ্যই করে ভালো ব্যাটিং করে যেতেই হবে, ভালো ব্যাটিং করতেই হবে, যার ফলে এই জায়গাগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররা যদি ভালো করতে পারেন তাহলে অনায়াসে বাংলাদেশ দল জয়লাভ করবে। সেটি এটি এই খেলার ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই। আরও একটি বল, একটি রান এসছে, আরও একটি রান বাড়ল। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার সবসময় ক্রীড়াঙ্গনের সাথে, ক্রীড়াঙ্গনের পাশে। আরও একটি বল এবং চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, একটি রান এসছে। 41-3 উইকেটে বাংলাদেশ। স্ট্রাইকে নুরুল হাসান, তাকে অন্তত চালিয়ে খেলতে হবে আর তাওহিদ হৃদয়কে সাপোর্ট দিয়ে যেতে হবে, আর নয়তোবা তাওহিদ হৃদয় চালিয়ে খেলবেন আর নুরুল হাসান সাপোর্ট দিয়ে যাবেন, তাহলে রানের গতি অনেকটাই বাড়বে। আরও একটি বল, একটি রান এসছে, আরও একটি রান বাড়ল, আরও একটি রান বাড়ল, যার ফলে বাংলাদেশের সংগ্রহ 42-3 উইকেটে। বোলিং এ এসছেন ইভান্স, পুরো নাম হল ব্রাড ইভান্স, যাচ্ছেন তিনি বোলিং করার জন্য। চমৎকার রান আপ নিয়ে তিনি বোলিং করছেন। লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিলেন, বল চলে যাচ্ছে ফন লেগ দিয়ে সীমানার বাইরে, 4 রান। ওয়েলকাম বাউন্ডারি বাংলাদেশের জন্য অনেকক্ষণ পর। এটির কথা এতক্ষণ ধরেই বলছিলাম যে একটু চালিয়ে খেলতে হবে যদি বাংলাদেশকে সহজেই জয়লাভ করতে হয়, কারণ পরবর্তীতে উইকেট চলে গেলে তখন কিন্তু আবার চাপের মুহূর্তে বাংলাদেশ পড়লেও পড়তে পারে। ওজন্য অ্যাটাক করতে হবে এখন থেকেই, অ্যাটাকিং মুডে থাকলে এমনিতেই রান হবে। 46-3 উইকেটে বাংলাদেশ। আরও একটি বল, লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ করলেন, একটি দুটি রানের জন্য ছুটলেন ব্যাটার দয় এবং দুরান কমপ্লিট হবে, হয়েছেও তাই। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে দলীয় রান বাড়ল। 48-3 উইকেটে বাংলাদেশ। 72 বল থেকে 31 রানের পার্টনারশিপ, যার ফলে ইতিবাচক দিক বাংলাদেশের আজকের ক্রিকেটে। ভালো বোলিং তারা করেছে, ভালো ব্যাটিংটা করতে পারলেই অনায়াসে বাংলাদেশ জয়লাভ করবে। তাওহিদ হৃদয় 44 বল থেকে তার সংগ্রহ 13, নুরুল হাসান 27 বল থেকে তার সংগ্রহ 11, যাচ্ছেন ইভান্স। আরও একটি বল, এবারে লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিলেন সীমানার দিকে, ফিল্ডার দৌড়ে এসে ফিল্ডিং করলেন, দুরানের জন্য ব্যাটার দয় জায়গা পরিবর্তন করলেন, বাংলাদেশ দলের অর্ধশত রান পূর্ণ হল। 50-3 উইকেটে বাংলাদেশ। 16তম ওভারের খেলা এগিয়ে, জয়ের জন্য লক্ষ্যমাত্রা মাত্র 142। এটি যদি 242 হতো তাহলে জিম্বাবুয়ে আপ টু দ্য মার্কে থাকত। 142 বাংলাদেশ, এটি চেস করা বাংলাদেশের পক্ষে অনায়াসে সম্ভব যদি না তারা ভুল করে। আরো একটি বল একটি রান এসছে, কারণ বাংলাদেশের ব্যাটারদের ট্যালেন্ট রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, সবই কিন্তু ক্রিকেট খেলার অংশ। আরো একটি ওভারের খেলা শেষ, 51-3 উইকেটে বাংলাদেশ দলের আপাতত সংগ্রহ। অতিরিক্ত রান এসছে 7টি, তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান তারা ভালো ব্যাটিং করছেন, 74 বল থেকে 34 রানের পার্টনারশিপ তাদের। খেলার অবস্থায় ধারাভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, এখন বলবেন এম এ মুরাদ।
1: অনেক অনেক ধন্যবাদ রেজন ফেরদৌস জেকো। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে 51-3 উইকেটে, চমৎকার একটা পার্টনারশিপ তাহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। 52 রান, আরো একটি রান সংগৃহীত হল। 17 ওভারে খেলা চলছে, লক্ষ্যমাত্রা 142, অর্থাৎ জয়ের জন্য 142 রান করতে হবে আজকের এই খেলায় প্রথম ওয়ান ডে ম্যাচে জয়লাভ করার জন্য। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে 141 রান করে, সবকটি উইকেট হারিয়ে অল আউট হয় এবং 142 রানের টার্গেট ছুড়ে দেয় প্রতিপক্ষ বাংলাদেশ দলকে। বাংলাদেশ শুরুতেই তিন তিনটা উইকেটের পতন ঘটে যায়, তবে তাহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান তারা উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত তাহিদ হৃদয় 47 বল মোকাবেলা করে 17, নুরুল হাসান সোহান 27 বল মোকাবেলা করে 11। 52-3 উইকেটে বাংলাদেশ। ওভারে পরে বলটি করলেন, পয়েন্ট ঠেলেছেন এবং ফিল্ডার প্রস্তুত, এ বলে কোন রান পাবেন না নুরুল হাসান সোহান। নিউম্যান নামহুরি তিনি বল করছেন অবশ্য এবং ব্যাট হাতে তিনি 33 রান করেন, অর্থাৎ জিম্বাবুয়ের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক নিউম্যান নামহুরি। প্রস্তুত বোলার, 1.2 ওভার বল করেছেন, 5 রানে কোন উইকেটের দেখা পাননি। আসছেন স্ট্রাইক এন্ড রোল হাসান সোহান, ডানহাতি ব্যাটার, লেগ স্টাম্পের উপর গ্লান্স শট, বল চলে গেল ডিফাই লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। ডি বেকার্স স্কয়ার লেগ অঞ্চল থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন তবে বলের গতি রোধ করতে পারেননি, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। নুরুল হাসান সোহান উইকেট রক্ষক কাম ব্যাটার বাংলাদেশ দলের, তার ব্যাট থেকে এসছে এই 4টি রান। লিটন দাস ইঞ্জুরিতে আক্রান্ত হওয়ার কারণে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন নুরুল হাসান সোহান এবং এখন পর্যন্ত উইকেটে রয়েছেন। 56-3 উইকেটে বাংলাদেশ, 17 ওভারে খেলা চলছে, দ্বিতীয় ইনিংসে রয়েছে আমরা। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। 15 রানে অপরাজিত নুরুল হাসান সোহান। আসছেন বোলার নিউম্যান নামহুরি, বল করলেন লফটের শট খেলার চেষ্টা, বল আকাশে ফাঁস ছিল, উইকেট রক্ষক বল থ্রো করলেন তবে নন স্ট্রাইক এন্ডে থাকা ব্যাটার বাংলাদেশ দলের তার গায়ে লেগে অবশ্য তিনি মাটিতে পড়ে গেলেন, আমরা লক্ষ্য করলাম উঠে দাঁড়িয়েছেন অবশ্য, ইঞ্জুরিতে আক্রান্ত হননি নুরুল হাসান সোহান। নন স্ট্রাইক এন্ডে থাকা স্টাম্প ভাঙতে চেয়েছিলেন অবশ্য এবং ক্যাচেরও সম্ভাবনা ছিল তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। নোম্যান্সল্যান্ডে পরে উইকেট রক্ষক তিনি দৌড়ে এসেছিলেন, খুব বেশি দূর যায়নি, শেষ পর্যন্ত উইকেট রক্ষক বলটা ধরে যখন স্টাম্প ভাঙতে চাইলেন নুরুল হাসান সোহানের নন স্ট্রাইক এন্ডে থাকা, শেষ পর্যন্ত তার গায়ে আঘাত হানে বলটি অবশ্য, তবে বড় ধরনের কোন ইঞ্জুরি হয়নি সৌভাগ্য নুরুল হাসান সোহানের। 57-3 উইকেটে বাংলাদেশ, 17তম ওভারে রয়েছে আমরা, 142 রান করতে হবে বাংলাদেশ দলকে জয়ের জন্য। লো স্কোরিং ম্যাচ, খুব বেশি রান হয়নি, তবে বাংলাদেশ দলের শুরুর দিকে তিন তিনটা উইকেট পতনের পর বাংলাদেশ কিন্তু অনেকটা বিপর্যয়ের মুখে ছিল, তবে সেখান থেকে কাটিয়ে ওঠার চেষ্টা, তাহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান তারা একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছেন এই মুহূর্তে। আসছেন বোলার ওভারে পরের বল, অফ স্টাম্পের বাইরে আউটসুইং এর ডেলিভারি, খেলার কোন চেষ্টাই করলেন না, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান নেই ডট বল। বোলার আস্তে আস্তে তার বোলিং এর শেষ প্রান্তে তিনি ফিরে যাচ্ছেন। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে খেলার চলতি ধারা বিবরণী এবং সবকটি খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। কমেন্ট্রি বক্সে রয়েছে ভর্তি আমি মুরাদ। প্রস্তুত বোলার নিউম্যান নামহুরি, অলরাউন্ডার জিম্বাবুয়ে দলের, মিডিয়াম পেসার বল করছেন এই নিউম্যান নায়েম হরি এবং ব্যাট হাতেও কিন্তু 33 রান করেন। ওভারের পরের বল পুল করে দিয়েছেন, বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার রয়েছেন অ্যাভান্স কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে ব্যাটারদ্বয় 1টি রান সংগ্রহ করলেন। 17 ওভারে খেলা শেষ, 58-3 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, আসলে আমাদেরও প্রত্যাশা ছিল এবং ভক্ত সমর্থক যারা রয়েছেন যে হয়তো একটা ফ্লাইং স্টার্ট হবে দুই উদ্বোধনী ব্যাটার বাংলাদেশ দলের, তারা কিন্তু শুরু করবেন, কিন্তু সেভাবে ঠিক শুরুটা হয়নি। অবশ্য সৌম্য সরকার এবং তানজিব তামিম শেষ পর্যন্ত আউট হয়ে যান। এবং যার ফলে কিন্তু তাফিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান তাদের উপর অনেকটা চাপ, এবং সেই চাপ সামলিয়ে তারা কিন্তু ভালো ব্যাটিং করার চেষ্টা করছেন এ মুহূর্তে। এবং 33 ওভার থেকে 84 রান করতে হবে জয়ের জন্য, রান খুব বেশি নয়, প্রয়োজন হল উইকেটে টিকে থাকা এ মুহূর্তে। এবং 2.55 এই হারে রান তুলতে হবে প্রতি ওভারে, অর্থাৎ রান খুব বেশি নয়, লো স্কোরিং ম্যাচ, উইকেটে টিকে থাকতে হবে, দেখে শুনে খেলতে হবে, প্রত্যেকটা বলের গুণাগুণ বিচার বিশ্লেষণ করে খেলতে হবে বাংলাদেশ দলের ব্যাটারদের, তাহলে কিন্তু জয়লাভ করা সম্ভব। দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। 18তম ওভারে খেলা শুরু হচ্ছে, এভান্স বোলার বল করলেন লেগ স্টাম্পের বাইরে, এবং তাফিদ হৃদয় তিনি অবশ্য বলে ব্যাটে করতে পারেননি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে 59-3 উইকেটে। 5 ওভার বল করেছেন, 21 রান দিয়ে এখন পর্যন্ত কোন উইকেটে দেখা পাননি এভান্স। তাফিদ হৃদয় 18, নন স্ট্রাইক এন্ডে রয়েছেন, এবং নন স্ট্রাইক এন্ডে নুরুল হাসান সোহান 16। রান খুব কাছাকাছি রয়েছে তাফিদ হৃদয় 18 এবং নুরুল হাসান সোহান 16, দুজনের একটা পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি। 18তম ওভারে খেলা শুরু হচ্ছে, এবং প্রথম বলটা ছিল ওয়াইড, যার ফলে দলীয় সংগ্রহ 59-3 উইকেটে। আসছেন বোলার এভান্স, ওভার পরে বলটি করলেন ইনসিঙ্গার ডেলিভারি, অনসাইডে পুশ করেছেন শর্ট বেকার্স কল, এক অঞ্চল ফিল্ডার প্রস্তুত, এ বলে কোন রান পাবেন না। তাহিদ হৃদয় দেখে শুনে খেলার চেষ্টা করছেন, যেহেতু 3-3 উইকেটের পতন ঘটে গেছে বাংলাদেশ দলের, ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করছেন, এবং রান খুব বেশি নয়, 142 রান করলে কিন্তু বাংলাদেশ জয়ের বন্দরে নোঙ্গর করবে, অর্থাৎ বাংলাদেশ দলের দলীয় অধিনায়ক মেহেদী মিরাজ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জিম্বাবুয়েকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 141 রান করে এবং 142 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাংলাদেশ দলকে। পরে বল অফ স্টাম্পের উপর ছিল, ওয়াইডিশ মিড অফ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এ বলে কোন রান পেলেন না, এবং বোলার বাদিকে সরিয়ে গিয়ে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন ডট বল। 18তম ওভারে রয়েছে আমরা, 59-3 উইকেটে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পরাজিত হয়েছে জিম্বাবুয়ের নিকট ওয়ানডে ম্যাচ, বোলিংটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ দল, 141 রানে অল আউট করেছিল, কিন্তু ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশ দলের 3 উইকেটে। এই মুহূর্তে এই দুই ব্যাটার সেই ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ওভারে পরের বল মিড স্টাম্পের উপর ছিল, অনসাইডে পুশ করেছেন, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, এ বলে কোন রান নেই। এবং সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজে যে ঘরের মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাটিতে, সেখানে কিন্তু পরাশক্তিমান অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সক্ষম হয়, এবং সেই কার্ডিফে পরাজিত করেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ওয়ানডে ক্রিকেটে, তারপর কিন্তু আর কোন ম্যাচে পরাজিত করতে পারেনি। এবং বহু বছর পর বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিমান দলকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে জয়লাভ করতে সক্ষম হয়, এবং সেই অনুপ্রেরণা নিঃসন্দেহে কাজ করবে বাংলাদেশ দলের ব্যাটারদের। ওভারে পরের বল লেগ স্টাম্পের উপর গ্লান্স শট, ফ্লিক শট, বল চলে গেল ডিপ বেকার্স কল, এক অঞ্চলে ফিল্ডার রয়েছেন সেখানে, ততক্ষণে ব্যাটারদ্বয় আরও 1টি রান সংগ্রহ করলেন 63 উইকেটে। 18 ওভারে খেলা এগিয়ে, নুরুল হাসান সোহান 16-19 রানে অপরাজিত রয়েছেন এই মুহূর্তে, স্ট্রাইক এন্ডে রয়েছেন নুরুল হাসান সোহান 16 রানে অপরাজিত। 142 রান করতে হবে বিজয়ের মহেন্দ্র খনে পৌঁছানোর জন্য, সফরকারী লাল সবুজের দেশ বাংলাদেশ দলকে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয়ের জন্য। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, নুরুল হাসান সোহান উইকেট রক্ষক ব্যাটার প্রস্তুত, ইভান্স বল করলেন লেগ স্টাম্পের উপর, এবারে কিন্তু অনসাইডে পুশ করেছিলেন, তবে ফিল্ডার একেবারে নাকে ডগার উপরে রয়েছেন, শর্ট বেকার্স কল, এক অঞ্চলে রান নেওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই, এবং এটাই করা উচিত ঠান্ডা মাথায়, কারণ লো স্কোরিং ম্যাচ, খুব বেশি রান দরকার নেই। 141 রান প্রথম ইনিংসে জিম্বাবুয়ে, অর্থাৎ 142 রান করতে হবে জয়ের জন্য। ইতিমধ্যে স্কোরবোর্ডে দেখতে পাচ্ছি আমরা 63 উইকেটে, ঠান্ডা মাথায় খেলতে হবে, ধৈর্য সহকারে খেলতে হবে, প্রত্যেকটা বলের গুণাগুণ বিচার বিশ্লেষণ করে খেলতে হবে, তাহলে কিন্তু জয়লাভ করা সম্ভব জিম্বাবুয়ের বিপক্ষে। ইভান্স আসছেন ওভারে পরের বল, অফ স্টাম্পের বাইরে অনেকটা খুচা মেরেছিলেন সৌভাগ্য ব্যাটারের, যে ব্যাটের কানায় লাগেনি, তাহলে কিন্তু আউটের একটা চান্স তৈরি হতো। শেষ পর্যন্ত ব্যাটের পাশ ঘেসে বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোন রান হল না। আরও একটি ডট বল, ডট বলে ওভার শেষ। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, ধারাভাষ্যে রয়েছে আজকে আমরা বেশ কজন রেজন ফেরদৌস জেকো, বুরহানুদ্দিন মোল্লা, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং আমি এম এ মোরাদ। দুটো উইকেট পেয়েছেন ব্রেসিং মুজারাবানি এবং একটি উইকেট পেয়েছেন রিচার্ড এনগ্রাভা। তিনটা উইকেটের পতন ঘটেছে বাংলাদেশ দলের। এভান্স এখন পর্যন্ত কোন উইকেটের পতন ঘটাতে পারেননি। ছটি ওভার তিনি বল করেছেন, একটি ম্যাডেন 22 রান দিয়েছেন অবশ্য। এবং এদিকে নিউম্যান নায়ামহুড়ি, তিনি অবশ্য কোন উইকেটের দেখা পাননি। তো বল হাতে সর্বোচ্চ সংখ্যক রান করেছেন নিউম্যান নায়ামহুড়ি, 33 রান জিম্বাবুয়ের প্রথম ইনিংসে, এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রিচার্ড এনগ্রাভা, প্রস্তুত বোলার। নতুন ওভারে প্রথম বলটি করবেন নিউম্যান নায়ামহুড়ি, আসছেন বাহাতি পেসার, বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে, স্কোয়ার কাট, ফিল্ডার প্রস্তুত, পয়েন্টে রান পাবেন না। আরও একটি ডট বল, 19 ওভারে খেলায় গিয়ে 63 উইকেটে বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে টসে হেরে 141 রান করে এবং 142 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাংলাদেশ দলকে। লো স্কোরিং ম্যাচ, তবে অনেক সময় লো স্কোরিং ম্যাচও কিন্তু বাধা বিপত্তি আসে এবং দুঃসাধ্য হয়ে ওঠে। সেই কাজটাই কিন্তু জিম্বাবুয়ে দলের বোলাররা শুরুতেই কিন্তু করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ দলের প্রথম সারির তিনজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর তাহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান কাণ্ডারি ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং তারা কিন্তু অবিচ্ছিন্ন থেকে এখন পর্যন্ত ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছেন। এবং এই দুই ব্যাটার যদি 17 রান পর্যন্ত যেতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জয়টা অনেকটাই সহজ হয়ে যাবে। আসছেন বোলার নিউম্যান নায়ামহুড়ি, বল করলেন, পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ডিপ মিডিকেট অঞ্চল দিয়ে সীমানার দিকে, ফিল্ডার দৌড়াচ্ছেন এবং শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে। চার রান, দর্শনীয় একটি চারের মার, নয়না ফিরাম চারের মার তাফিদ হৃদয়ের ব্যাট থেকে। ডানহাতি ব্যাটার, পরীক্ষিত সৈনিক, অভিজ্ঞতায় টুইটম্বর এই তাফিদ হৃদয়, এবং খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা, একটু খাটো লেংথের নিউম্যান নায়ামহুড়ি এ বলটি পুল করে দিয়েছেন, বল চলে গেল মুহূর্তের মধ্যেই ডিপ মিডিকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ডিপ বেকার্স কলেক অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তিনি অবশ্য দৌড়াচ্ছিলেন কিন্তু তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হল, বল চলে গেল সীমানার বাইরে। বাংলাদেশের ইনিংস এখন পর্যন্ত 3-4 এবং একটি ছয়ের মার এসেছে অবশ্য। 64-3 উইকেটে বাংলাদেশ, 19 ওভারে খেলায় গিয়ে তাহিদ হৃদয় 23 রানে নট আউট রয়েছেন স্ট্রাইক এন্ডে, নুরুল হাসান সোহান নন স্ট্রাইক এন্ডে রয়েছেন 16 রানে। এবারে পরের বল অফ স্টাম্পের বাইরে, কাফা ড্রাইভ, বল চলে যাচ্ছে ডিপ এক্সট্রা কাফার অঞ্চল দিয়ে সীমানার দিকে, ফিল্ডার রয়েছেন সেখানে, কুড়িয়ে ফেরত পাঠালেন উইসলে মাভ ভেরে এবং ততক্ষণে ব্যাটারদ্বয় আরও একটি রান সংগ্রহ করলেন। দলীয় সংগ্রহটা বাড়ল বাংলাদেশ দলের 66-3 উইকেটে, 19 ওভারে খেলা এগিয়ে, তিনটা বল বাকি রয়েছে ওভারের। নিউম্যান নায়ামহুড়ি তিনি বল করছেন 17 রানে, যিনি এখন পর্যন্ত কোন উইকেটে দেখা পাননি। তাফিদ হৃদয় 25, নুরুল হাসান সোহান 16 রানে অপরাজিত। 142 রান করতে হবে জয়ের জন্য। দ্বিতীয় ইনিংসের খেলা চলছে, 19 ওভারে রয়েছে আমরা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, প্রস্তুত নায়ামহুড়ি ওপরে পরে বলটি ডেলিভারি দেওয়ার জন্য দর্শক করলেন এই বাহাতি পেসার, বল করলেন রাইজিং ডেলিভারি এবং বেশ লাফিয়ে উঠেছিল অবশ্য। তবে তাহিদ হৃদয় রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করার চেষ্টা, কোনো বিপদ হল না, কোনো রানও হল না। নাহিদ রানার কথা মনে পড়ে যায়, প্রথম ইনিংসে যিনি 6টি উইকেট পেয়েছেন, অসাধারণ বোলিং, একেবারে অগ্নিঝরা বোলিং করেছেন, বিশ্বের অন্যতম গতিময় বোলার নাহিদ রানা। তাফিদ হৃদয় এখন পর্যন্ত 25 রানে নন স্ট্রাইক এন্ডে রয়েছেন অবশ্য অপরাজিত, 57 বল তিনি মোকাবেলা করেছেন এবং নুরুল হাসান সোহান 32 বল মোকাবেলা করে 16 রানে নন স্ট্রাইক এন্ডে রয়েছেন। 19 ওভারে খেলায় গিয়ে আরও দুটো বল বাকি রয়েছে ওভারের। নিউম্যান নায়ামহুড়ি দোষর করলেন অফ স্ট্যাম্পের বাইরে, স্কোর কাট, ক্যাচের সময় সম্ভাবনা এবং আউট, আউট, আউট, আউট হয়ে গেলেন, ডিপ থার্ড ম্যান অঞ্চলে ধরা পড়লেন তাহিদ হৃদয় এবং স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার মাথার উপর দিয়ে বলটাকে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন কিন্তু দূরত্ব পেলেন না, ডিপ থার্ড ম্যান অঞ্চলে সামনে এগিয়ে এসে চমৎকার একটা ক্যাচ তালুবন্দি করলেন ফিল্ডার জিম্বাবুয়ে দলের। চেক করে নেওয়া হচ্ছে ওভার স্লিপিং এর কারণে নো হলো কিনা, কিন্তু না, কোনো বাধা নেই, অর্থাৎ তাওহিদ হৃদয় পেভিলিয়নের পথ ধরলেন মাথা নিচু করে। এবং যখনই দলকে বেশ ভালো একটা অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন উইকেটে সেট ব্যাটার, এবং এই শর্টস খেলার কোন দরকার ছিল না, আসলে প্রয়োজন ছিল না, সিঙ্গলস ডাবলসের উপর ভর করে, এবং চারজন ব্যাটারই কিন্তু একই শর্টস খেলে আউট হলেন, অর্থাৎ কখনো ডিপ থার্ড ম্যান অঞ্চলে এবং ডানহাতি ব্যাটার এবং বামহাতি ব্যাটার সৌম্য সরকার সহ বেশ এই চারজন ব্যাটারই কিন্তু মূলত আকাশে তুলে দিয়ে কিন্তু বলটা শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ক্রিকেটাররা কিন্তু লুফে নিয়েছেন ক্যাচ এবং আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেলেন। সত্যি অপ্রত্যাশিত, বাংলাদেশের ভক্ত সমর্থক যারা রয়েছেন, যারা ক্রিকেট দেখেন, যারা আমাদের বাংলাদেশ বেতারে খেলার ধারাভাষ্য শুনছেন, হৃদয়ের রক্তক্ষরণ হওয়ার মতো ঘটনা, কেননা টেস্ট ক্রিকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ এবং ওয়ানডে ক্রিকেট, এবং আমরা আশা করছিলাম যে আজকের ওয়ানডে ক্রিকেটে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে কিন্তু মানসিকভাবে এগিয়ে যাবে এবং পরিসংখ্যানে এগিয়ে যাবে এই সিরিজে, অন্তত আরো দুটো ওয়ানডে ম্যাচ থাকতো সেখানে আরেকটা জয়লাভ করলে কিন্তু সিরিজ জয়লাভ করতে সক্ষম হতো, কিন্তু দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশে আরও একবার বড় ধরনের বিপর্যয়, বিশেষ করে বাংলাদেশ দলের পরীক্ষিত সৈনিক তাওহিদ হৃদয়, তিনি কিন্তু আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেলেন। এ পর্যায়ে এসছেন ময়মনসিংহের কৃতি সন্তান মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি এসছেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যিনি দারুণ ব্যাটিং করেছেন, দেখা যাক নিজের যে সুনাম রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের, 47টা ম্যাচ একদিন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন, 791 রান করেছেন, 5টা অর্ধশতরান রয়েছে, 17 রান নেই, বেস্ট হচ্ছে 86 অপরাজিত থেকে এবং অ্যাভারেজ 30.42। একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে এই হচ্ছে পরিসংখ্যান মোসাদ্দেক হোসেন সৈকতের, এবং তার ব্যাটিং ধারাবাহিকতা তিনি যদি ধরে রাখতে পারেন এবং তাহলে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত ভালো একটা কিছু করা সম্ভব, এবং যে স্বপ্ন বাংলাদেশ দেখছে এই জিম্বাবুয়ের বিপক্ষে, নিঃসন্দেহে বাংলাদেশ শক্তিশালী দল এবং ওয়ানডে ক্রিকেটে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে অসাধারণ একটা দল, কিন্তু ব্যালেন্স টিম বাংলাদেশ দল, এবং সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়াকে দেশের মাঠে পরাজিত করতে সক্ষম হয় এবং জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছে মুহূর্তে তাদের মাটিতে। ওভারে পরের বল এবার কিন্তু ড্রাইভ করেছেন শট কাভারে এবং রান পেলেন না অবশ্য সৈকত, তিনি রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে যিনি এখন পর্যন্ত কোন বল মোকাবেলা করেননি। নুরুল হাসান সোহান নন স্ট্রাইক হ্যান্ডে 16। যে কথা বলছিলাম, তাওহিদ হৃদয় সেট ব্যাটার ছিলেন এবং লফটেড শট খেলতে গিয়ে তিনি কিন্তু দূরত্ব পেলেন না, যার ফলে ডিপ থার্ড ম্যান অঞ্চলে ধরা পড়লেন এবং আরও একটা উইকেটের পরিসমাপ্তি ঘটল বাংলাদেশ দলের। আরও একটি ওভারে খেলা শেষ হয়ে গেল। জিম্বাবুয়ে দলের বোলারদের মধ্যে ব্রাসিং মুদারাবানি, তিনি বল করেছেন রিচার্ড গ্রাভা, তিনি বল করেছেন অবশ্য নিউম্যান নায়াম হুড়ি, তিনি বল করেছেন এবং এদিকে ইনোসেন্ট কায়া। তবে এখন পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম মাত্র 8 রান করে আউট হয়েছেন, সৌম্য সরকার 6 রান করে আউট হয়েছেন, নাজমুল শান্ত 3 রান করে আউট হয়েছেন, তহিদ হৃদয় 25 রান করে আউট হয়েছেন। সর্বোচ্চ সংখ্যক রান এসেছিল তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে, যিনি 25 রান করে শেষ পর্যন্ত আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেছেন। এ মুহূর্তে নুরুল হাসান সোহান উইকেট রক্ষক কাম ব্যাটার, তিনি প্রস্তুত রয়েছেন 16 রানে স্ট্রাইক এন্ডে। আসছেন বোলার নতুন ওভারের প্রথম বল, অফ স্টাম্পের বাইরে স্কোয়ার কাট, বল চলে যাচ্ছে সীমানার দিকে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে, দেখা যাক এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 রান, চমৎকার একটা চারের মার, দৃষ্টিনন্দন চারের মার। নুরুল হাসান সোহান তার ব্যাট থেকে এসছে, হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে, প্রয়োজন হল ঠান্ডা মাথায় ব্যাটিং করা, ধৈর্য সহকারে ব্যাটিং করা, সাবলীল ভঙ্গিমায় ব্যাটিং করা, আলগা ধরনের বল ফেলে সুযোগের সদ্ব্যবহার করা, কেননা হাতে অনেক যথেষ্ট ওভার রয়েছে, অনেক বল রয়েছে এবং দেখে শুনে যদি খেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জয়লাভ করা সম্ভব। 74 উইকেটে বাংলাদেশ 20 ওভারে খেলায় গিয়ে বাংলাদেশের ইনিংসে 4টা 4 এবং একটি 6-এর মার এসেছে এখন পর্যন্ত। লো স্কোরিং ম্যাচ, 141 রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে এবং দ্বিতীয় ইনিংসের লক্ষ্যমাত্রা হচ্ছে 142। নিউম্যান নায়েম হুড়ি, তিনি প্রস্তুত ওভারে পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য, বল করলেন অফ স্টাম্পের বাইরে, আবারও স্কোয়ার কাট, বল চলে যাচ্ছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার দিকে, তবে এই যাত্রায় ফিল্ডার রয়েছেন সেখানে, একটির বেশি রান পাবেন না। একটি রান হল, রানটি এসেছে নুরুল হাসান সোহান তার ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 21 রানে। মোসাদ্দেক সৈকত, তিনি রয়েছেন নন স্ট্রাইক এন্ডে, যিনি এখন পর্যন্ত রানের সূচনা করতে পারেননি, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা লক্ষ্য করেছি মোসাদ্দেক সৈকত, তিনি অসাধারণ ব্যাটিং করেছেন ময়মনসিংহের এই ক্রিকেটার, এবং জিম্বাবুয়ের বিপক্ষে আজকে অন্তত বিপর্যয়ের মুখে যিনি ব্যাটিং করতে এসেছেন তার ব্যাটিং কারিশ্মা প্রদর্শন করে দলকে ভালো একটা যোগ্যতম স্থানে উপস্থাপন করবেন এবং বিজয়ের বন্দরে পৌঁছতে সক্ষম হবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে, আউট সিঙ্গার ডেলিভারি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোন রান হল না। ডট বল 71, 4 উইকেটে বাংলাদেশ। 20 ওভারে খেলা এগিয়ে 142 রান করতে হবে জয়ের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে। 141 রান করতে সক্ষম হয় প্রথম ইনিংসে জিম্বাবুয়ে। প্রস্তুত বোলার নিউম্যান নাইমহুরি, তিনি বল করবেন। স্ট্রাইক এন্ডে মোসাদ্দেক হোসেন শেখত, যিনি দুটো বল মোকাবেলা করেছেন তবে এখন পর্যন্ত রানের সূচনা করতে পারেননি। প্রস্তুত বোলার নিউম্যান নাইমহুরি, বাহাতি স্পেসার, বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে। ডানহাতি ব্যাটার মোসাদ্দেক, তিনি অবশ্য কাভার ড্রাইভ করলেন, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল। প্রস্তুত রয়েছেন সেখানে রিচার্ড এন্ড গ্রাভা, কুড়িয়ে নিলেন এ বলে কোন রান হল না। ডট বল 20 ওভারে খেলা শুনছেন আপনারা শ্রোতা বন্ধুরা বাংলাদেশ বেতারে। মোসাদ্দেক সৈকত স্ট্রাইক এন্ডে শূন্য, নুরুল হাসান সোহান নন স্ট্রাইক এন্ডে 21, সর্বশেষ ব্যাটার আউট হয়ে পেবলনে ফিরে গেছেন তাফিদ হৃদয়। 71, 4 উইকেটে বাংলাদেশ। আসছেন বোলার নিউম্যান নাইমহুরি, বল করলেন অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার ড্রাইভ, বল চলে যাচ্ছে ডিপ কাভার অঞ্চল দিয়ে সীমানার দিকে, ফিল্ডার রয়েছেন সেখানে এবং একটি এবং দুটি রান সংগ্রহিত হল। হেঁটে হেঁটে দুটি রান সংগ্রহ করলেন। 73 দলীয় সংগ্রহ বাংলাদেশের দলের, 142 রান করতে হবে যাওয়ার জন্য 20 ওভারে খেলা এগিয়ে। প্রস্তুত বোলার লাস্ট বল 20তম ওভারের এবং সেই বলটি করার জন্য বোলিং প্রান্তে ফিরে এসছেন নিউম্যান নাইমহুরি, তিনি অবশ্য দর্শক করবেন। মোসাদ্দেক সৈকত, তার হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে এবং নুরুল হাসান সোহান উইকেট রক্ষক কাম ব্যাটার, তিনিও স্বীকৃত ব্যাটার, অর্থাৎ এই দুই ব্যাটারকে দেখে শুনে খেলতে হবে। খুব বেশি রানের দরকার নেই, উইকেটে টিকে থাকতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে, তাহলে কিন্তু জয়লাভ করা সম্ভব। পরে বল লাফটার শট খেলার চেষ্টা, ক্যাচের মতো ছিল, শেষ পর্যন্ত ধরতে পারলেন না, ক্যাচটা তালুবন্দি করতে পারলেন না, নতুন করে জীবন ফিরে পেলেন মোসাদ্দেক সৈকত। অত্যন্ত সহজ ক্যাচ, অত্যন্ত সহজ ক্যাচ কিন্তু ফেলে দিলেন, নতুন করে জীবন ফিরে পেলেন। দেখা যাক 74, 4 উইকেটে বাংলাদেশ, 20 ওভারে খেলা ইতিমধ্যেই শেষ। সুপ্রিয় শ্রোতা, খেলার অবস্থায় আবার ধারাভাষ্যকারে পরিবর্তন, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ফারুকুজ্জামান আপনাকে।
2: ধন্যবাদ এম এ মুরাদ। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ মোটামুটি একটা ভালো পার্টনারশিপ আমরা গড়তে দেখেছি এবং সে কারণে বাংলাদেশ দল খানিকটা বিপর্যয় সেটি সামাল দিতে পেরেছে। 17 রানে যে উইকেটের পতন ঘটেছিল তিনটি, তারপরেই ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই আমরা দেখেছিলাম নুরুল হাসান সোহান এবং তৌহিদ হৃদয়, দুজন 49 রানের একটি পার্টনারশিপ গড়েছিলেন এবং সেটাই আসলে বাংলাদেশকে মোটামুটি 88 বল থেকে নুরুল হাসান সোহানের 16 কন্ট্রিবিউশন ছিল এবং তৌহিদ হৃদয় 56 বল থেকে 25 রান করেছিলেন। তারপরেই আমরা দেখেছি আরেকটি উইকেটের পতন। যাই হোক, এবারও নাইমহুরি, তিনি রয়েছেন নিউম্যান নাইমহুরি, তিনি লেফট আর্ম সিমার বলটি করলেন 21তম ওভারের প্রথম বল অফ স্টাম্পের বাইরে, আলতো করে ওখানে নুরুল হাসান সোহান পুশ করেছিলেন একটি রানের জন্য এবং এই রানটির সুবাদে রান বাড়ল দলের জন্য। অর্থাৎ এই যে বাংলাদেশ দলের আসলে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করা, মাত্র 30 বল 30 ও আমি 68 রানের কথাই বলতে চাই, যে মাত্র 68 রান করতে হবে 30 ওভার হাতে রয়েছে, 29 ওভার 5 বল ইনফ্যাক্ট, 74 রান 4 উইকেটে নুরুল হাসান সোহান, তিনি নন স্ট্রাইক এনে যাচ্ছেন নিউম্যান। এবারে অফ স্টাম্পের বাইরে ক্যাচের মধ্যে এবং আউট আউট আউটসাইড অফ স্টাম্প জায়গায় দাঁড়িয়ে সৈকত, তিনি ব্যাট চালালেন, কট বিহাইন্ডের আবেদনে ওখানে রিভিউ নেবেন কিনা, তবে কথা বলে নিয়েছেন নুরুল হাসান সোহানের সাথে যে তিনি রিভিউ নেবেন কিনা। এখানে ওভারস্টেপিং হয়নি, ফুটফল্ট নেই। ওখানে নিউম্যান নাইমহুরি অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে ফুটারকে কোনো ব্যবহার না করে ব্যাট চালিয়েছিলেন, কট বিহাইন্ডের আবেদন হয়েছে, সেখানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে আউট হয়েছেন এবং সৈকত কিন্তু আউট হয়ে গেলেন। সৈকত আউট, কট মাডান্দি বোল্ড নিউম্যান নাইমহুরি এবং মোসাদ্দেক সৈকত 7 বল থেকে 3 রান করে তিনি ফেরত যাচ্ছেন। 74 রানে পঞ্চম উইকেটের পতন। এখন কিন্তু ম্যাচ অনেকটাই জিম্বাবুয়ের দিকে হেলে গেছে, অর্থাৎ ম্যাচের লাগাম বা ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতে। অথচ যখন প্রথম ইনিংস শেষ হয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে এই ম্যাচে বাংলাদেশ দল হেসে খেলে জিতবে, তবে এটা ভাববাটা একটু অমূলক ছিল সেটি আমি বলবো না, যেহেতু বাংলাদেশ দলের পেসাররা উইকেট পাচ্ছিলেন এবং শাসন করছিলেন বোলার ব্যাটারদেরকে, সেক্ষেত্রে বাংলাদেশ দলের কিন্তু আসলে অনেক সতর্কভাবে ব্যাট করা উচিত ছিল। এবং বিশেষ করে চারজন যে ব্যাটার টপ অর্ডারে যারা ফেরত গেছেন, চারজনই আলগা বল বাড়তি তারা অ্যাটেনশন নেবার জন্য ব্যাট করতে নেমেছিলেন এবং সেটাই আসলে বাংলাদেশ দলের বিপদের কারণ হয়েছে। মেহেদি হাসান মিরাজ দলীয় অধিনায়ক, অনেক ম্যাচ তিনি জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশন বাংলাদেশ দলের হয়ে বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন, তার সেই অভিজ্ঞতা, সেই যে সংগ্রাম করা, সেটার একটা বহিঃপ্রকাশ যদি আজকের এই ম্যাচে ক্যাপ্টেন হিসেবে আমরা দেখি, অবাক হব না। সেই সামর্থ্য রয়েছে। মেহেদি হাসান মিরাজ নতুন ব্যাটার হিসেবে এসেছেন, 123 ম্যাচে 1852 রান করেছেন, এভারেজ 24.05, 7টি অর্ধশত এবং 2টি শতরান রয়েছে, 112 তার নট আউট। মেহেদি হাসান মিরাজ, শ্রোতা বন্ধুরা, তিনি কি করেন আমরা সেই কথাগুলো বলবো বাংলাদেশ বেতারে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা সেই গল্প কথাগুলো বলবার চেষ্টা করি। বাংলাদেশ দল আসলে বেশ খানিকটা বিপর্যয়ের অবস্থায় পড়েছে। 29 ওভার 4 বল থেকে 68 রান করতে হবে। নুরুল হাসান সোহান তিনি আছেন 21 রান করে অপরাজিত, সৈকত তিনি 3 রান করে ফেরত গেছেন, মেহেদি হাসান মিরাজ তার বিপক্ষে বল করবেন ওখানে বোলার। ইভেন্টফুল একটি ওভার, 21তম ওভারের তৃতীয় বল আউটসাইড অফ স্টাম্প, একটু রাইজিং ডেলিভারি ছিল, দেখে শুনে মেহেদি হাসান মিরাজ ছেড়ে দিলেন, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। 74, 5 উইকেটে বাংলাদেশ, 142 রান করতে হবে, কঠিন তবে অসম্ভব কিছুই নয়। অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল, জায়গায় দাঁড়িয়ে ফুটারকে ব্যবহার না করেই ওখানে ব্যাটটা চালিয়েছিলেন মোসাদ্দেক সৈকত, সে কারণেই কিন্তু কট বিহাইন্ড হয়ে গেছেন। অফ স্টাম্পের এই বাইরের বল, অফ স্টাম্প কোথায় সেটা মাথায় ভালোভাবে রাখতে হবে, রাখা উচিত। এবং 86 রান করেছিলেন বাংলাদেশের প্রথম ওডিআই অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে, দারুণ একটা ইনিংস আমরা তাকে খেলতে দেখেছিলাম। সেখান থেকে যদি আসলে তিনি কনসিস্টেন্সিটা নিয়ে আসতে পারতেন তাহলে খুব ভালো হতে পারত, এবং সেই সিরিজে দারুণ রানও করেছিলেন তিনি, 156 রান করেছিলেন। পরের বলটি হয়ে গেছে, এ বল থেকে রান নেবার সুযোগ পাবেন না। 21তম ওভারের চতুর্থ বল আবারও অফ স্টাম্পের বাইরে, ইনভাইটিং জোনে রেখেছিলেন, জায়গায় দাঁড়িয়ে খেলবেন কি খেলবেন না ডাবল মাইন্ডে শেষমেশ ব্যাটটা সরিয়ে নিলেন ওখানে মেহেদি হাসান মিরাজ, রান পাবেন না। স্কোরবোর্ডের পরিবর্তন নেই। মেহেদি হাসান মিরাজ তিনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহানের সাথে, ক্যাপ্টেন ফ্রম দ্য ফ্রন্ট, একটা কথা আমরা বলি ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট, সেটাই করতে হবে। মেহেদি হাসান মিরাজের সেই সক্ষমতা রয়েছে, 2টি শতরান তার নামের পাশে রয়েছে। অফ ব্রেক ফিল্ডিং সাজানো হয়েছে, যাচ্ছেন নাইমহুরি, নিউম্যান নাইমহুরি অফ স্টাম্পের বাইরে, গুড লেন্থ, একটু স্লোয়ার আগের বলটি হচ্ছে একটু ট্রাই করেছিলেন, দেখে শুনে ছেড়ে দিলেন। মেহেদি হাসান মিরাজ রান নেবার সুযোগ পাবেন না, বা রান নেবার কোন তাড়াহুড়ো তিনি দেখাননি। 74.5 উইকেটে সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ, 175 বল থেকে 68 রান করতে হবে, কোন তাড়াহুড়ো নেই, উইকেটে টিকে থাকলে কিন্তু রান আসবে, একটা অর্ধশত রানের পার্টনারশিপ হলেই কিন্তু বাংলাদেশ দল একেবারে জয়ের কাছে চলে যাবে, সেটাই অন্তত ফোকাস করা উচিত বাংলাদেশ দলের, স্ট্র্যাটেজিটাও তেমনই হওয়া উচিত। কারণ হল যে বাংলাদেশ দলের জন্য কিন্তু খুব বড় প্রেশার নেই, আমরা বলছি 175 বল থেকে 68 রান করতে হবে 74.5 উইকেটে। ডানহাতি মেহেদি হাসান মিরাজ, দুজনই ইনফ্যাক্ট ডানহাতি, যাচ্ছেন নিউম্যান, পরের বল অফ স্টাম্পের বাইরে, স্লটে পেয়েছিলেন, ভালো প্লেসমেন্টটা হয়নি, ব্যাটে খেলতে পেরেছিলেন, একেবারে মাঝ ব্লেডে নিয়েছিলেন, তবে শর্ট কাভারে ফিল্ডার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে থামালেন, এ বল থেকে রান পাবেন না। ডট বলই ওভার শেষ, 21 ওভার শেষে 74.5 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। মেহেদি হাসান মিরাজ হিসাবের খাতা খুলতে পারেননি, নুরুল হাসান সোহান 21 রানে অপরাজিত, 34 বল মোকাবেলা করেছেন, 2টি চারের মার রয়েছে এবং 1টি ছক্কা তিনি হাঁকিয়েছেন। নিউম্যান নাইমহুরি লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, তিনি 4 ওভার বল করেছেন, 17 রানে 2টি উইকেট লাভ করেছেন। রিচার্ড এনগ্রাভার,
3: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যেকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। এই চলতি ধারা বিবরণী আবার আপনারা শুনতে পাবেন পবিত্র মাগরিবের নামাজের আজানের পর এবং স্থানীয় বাংলা সংবাদের পর। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: الوسيلة والفضيلة وضعته مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখেও নিজের ধারণায় ছোট হয় বটে কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোঁকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস,
3: বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
4: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ শরাফত আলী তুলু। দেশের অন্যান্য স্থানের ন্যায় খুলনায় আজ প্রথমবারের মতো জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি

0: এতে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস পালিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ নগরীর 2427 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বাগমারা মেইন রোডের উভয় পাশের ড্রেনের পরিমাটি উত্তোলন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সহ ওয়ার্ড দুটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম আজ ঝিনাইদহ শৈলকোপ উপজেলার মোহাম্মদপুর ও দুধসর চাঁদপুর আবাসন এলাকায় বিএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন। বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ কর্নেল গোলাম মাহবুদ হাসানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা পৌরসভার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা আজ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। সভায় পৌর এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব আদায় সহ বিভিন্ন প্রাশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জনসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক পৌরসভার পানীয় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। যশোর প্রেসক্লাবে আজ দুটি শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র হস্তান্তর করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য ডাক্তার মুসলিম উদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাবের সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এই শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র হস্তান্তর করেন। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জনপ্রতিনিধি সহ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাতক্ষীরার দেবাটা উপজেলা পরিষদ চত্বরে আজ 700 ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে সবজি, বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেককে সবজি বীজ সহ 15 কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যেও আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝরোয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 2টা থেকে পরবর্তী 48 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: খেলাটাই খেলি, কোনো তারা নেই যে 4 রান করে নিতে হবে, মাত্র 2.15 করে রান করতে হবে, 1-4। এখন ব্যবধানটা আরো কমছে, বলও কমছে, রানের প্রেশারটাও কমছে। সো ইটস ভেরি সিম্পল ইকুয়েশন ফর বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি যে পানি পান করবার জন্য ড্রেসিং রুম থেকে শরীফুল ইসলাম তিনি দৌড়ে এসেছেন, অর্থাৎ মানে হি ইজ কনভেইং সাম নিউজেস আর ইনফরমেশন ফ্রম দ্য ড্রেসিং রুম আর টিম ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটাই কিন্তু স্ট্র্যাটেজিক, এটাই অর্থাৎ ওখানে মেয়েদেশে মেয়েরা যদিও ক্যাপ্টেন মাঠে আছেন, তারপরেও টিম ম্যানেজমেন্ট আশরাফুলের মতো বাংলাদেশ দলের যারা টিমের সাথে যারা আছেন তাদের অভিজ্ঞতাগুলো দিয়ে নিশ্চয়ই কোনো মেসেজ কনভে করেছেন।

are in right track, just slow and steady and play with your natural way, then you will get your result. That's the issue. এবং এই কাজটাই তোমরা করো, তোমাদের মানে don't take the more pressure regarding this issue. That is the important. এবং এই কাজটাই তারা করা উচিত এবং সেটাকে আরেকবার যেন সানিত করার জন্য, আরেকবার ঝালাই করবার জন্য ড্রেসিং রুম থেকে পানি পানির বোতল নিয়ে এসে যেন শরীফুল সে কথাটাই বলে গেলেন। দিস ভেরি সিম্পল ইকুয়েশন, অর্থাৎ 27 ওভার থেকে 58 রান করতে হবে, কোনো কঠিন কিছু নয়। এখনো বাংলাদেশ দল ম্যাচে আছে, আমরা দেখছিলাম যে কিছুটা সময় ব্যাট ফুটে গিয়েছিল, আবারও রিচার্ড এনগ্রাভা এবার কিন্তু তিনি ওভার দাবি কেটে যাচ্ছেন ডানাতে মেহেদী মিরাজের জন্য, ছোট রান আফ নিয়ে বল করছেন। এবার প্রথম বলটি করলেন লেগ মিডল স্ট্যাম্পের উপর থেকে অ্যাওয়ে সুইংকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, জায়গায় থেকে একটু সফল করে অর্থাৎ ফুটারকে ব্যবহার করেছেন, অর্থাৎ সময় যত গড়াচ্ছে মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য হচ্ছেন, অর্থাৎ কনফিডেন্টটা তিনি ফিরে পাচ্ছেন, উইকেটে সেটেল ডাউন করছেন এবং এখন একবার স্কোয়ার অব দ্য উইকেটে খেলার জন্য সিঙ্গেলস ডাবলস রান নেওয়ার জন্য তিনি কিন্তু ফুটারটাকে খুব ভালোভাবে মুভমেন্ট করার অর্থটাই হল যে ইউ আর ইন রাইট শেপ অ্যান্ড গুড শেপ, সেটাই হয়েছে। রান পান তাতে কি হয়েছে, এবারে একটু জোরের উপর করেছিলেন দারুণ, এবারে স্কোয়ার অব দ্য উইকেটে খেলেছেন দুর্দান্ত, একটি রান পাবেন, ডাজেন্ট মেক সেন্স যে ইউ উইল নট অ্যাচিভ দ্য গোল, অবশ্যই আপনি পারবেন, আপনার সে সামর্থ্য আছে মেহেদী মিরাজ এবং আপনার প্রতি আস্থা রেখেছে পুরো বাংলাদেশ এবং টিম ম্যানেজমেন্ট, যে জানেন যে আপনার জানেন তারা যে আপনার পোটেনশিয়ালিটি এবং আপনি পারেন, আপনি এইরকম বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন, সুতরাং মাথাটা ঠান্ডা রাখুন, সোহানো বিগ হ্যান্ডেলে খেলতে পারেন এবং সহজাত স্ট্রোক মেকার, ঘরোয়া ক্রিকেটগুলোতেও তিনি ভালো করেছেন, যদিও তার টেকনিকটা এত সাউন্ড নয় বাট এই ম্যাচের জন্য এত বড় ডিমান্ড তার কাছ থেকে হয়তো নিশ্চয়ই দল আশা করছে না, জাস্ট একটা 50 রানের পার্টনারশিপ বলেই হবে। আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে একটা ছোট্ট একটা যে একটা কফি শপ, সেখানে দর্শকরা তারা খেলার পাশাপাশি কফি খাচ্ছেন, ড্রিঙ্কস নিচ্ছেন, তো এটা খুবই চমৎকার একটা ব্যাপার, অর্থাৎ দে আর ইন কোজি মোমেন্ট, দারুণ, রিয়েলি ফ্যান্টাস্টিক। এনগ্রাভা একেবারে বাউন্সার দিয়েছিলেন সেখানে, দেখে শুনে খেলার চেষ্টা ইরিটেট করছেন নুরুল হোসেন সোহান, দীর্ঘ লম্বা, বেশ লম্বা চড়া, তার পরেও তার মাথার বেশ খানিকটা উপর দিয়ে বলটা চলে গেছে, এক্সট্রা আরেকটি রান যোগ হয়েছে 10-86-5 উইকেটে, এই মুহূর্তে সঙ্গে 57 রান করতে হবে, কোন তাড়াহুড়ো নেই। নুরুল হোসেন সোহান আপনারা স্বাভাবিক খেলাটা খেলুন তাহলে জয়টা অনিবার্য। এনগ্রাভা ওভার দ্য উইকেটে অ্যারাউন্ড দ্য উইকেটে এসেছেন, অন সাইডে ঘুরিয়েছেন, বল যাচ্ছে ওখানে মিড উইকেটে, বল ধরতে পারেননি, ফাম্বল হয়েছিল সেখানে, যিনি ব্যাকআপ ফিল্ডার তিনি আবার স্টাম্বল হলেন, অর্থাৎ হোঁচট খেলেন, দৌড়াতে গিয়ে তিনি থেমে গেলেন, হাসাহাসি হচ্ছে, অর্থাৎ প্রথম জন ফাম্বল করলেন আর সেকেন্ড জন স্টাম্বল করলেন, অর্থাৎ হোঁচট খেলেন, যে আমি বল ধরতে গিয়ে তার ডিরেকশনটা তখন তিনি চেঞ্জ করে ফেলেন, খুব দ্রুত দৌড়াতে গিয়ে সেকেন্ড পার্সন অর্থাৎ ব্যাকআপ ফিল্ডার তিনি থেমে গেলেন। তো এটাকে আমরা বেশ ফানি একটা গেম হিসেবে দেখছি এবং তার তিনজন বোলার এবং দুইজন ফিল্ডার তিনজনই হাসাহাসি করছেন, দারুণ, ভেরি ফানি পার্ট অফ দ্য ক্রিকেট। 87-5 উইকেটে এই মুহূর্তে সংগ্রহ, 55 রান করতে হবে যাচ্ছেন রিচার্ড এনগ্রাভা, পরের বল অফসাম্পের বাইরে স্কোয়ার কাট, মাই গুডনেস, চমৎকার একটা ইন মানে যে মানে ইনকামিং ডেলিভারিটাকে ব্যাটে নেগোসিয়েট করলো, একটি রান তো ছিলই, দারুণ, আউটস্ট্যান্ডিং, ও মাই গুডনেস, ইজ ওভারহেলমিং একটা পারফরমেন্স, আমি অবশ্যই বলবো, ইটস আ টাইনি ইফোর্ট বাট ইট ইস গ্রোয়িং দ্য ক্যারিয়ার, গ্রোয়িং দ্য ম্যাচ ডেফিনেটলি, ইটস ভেরি ভেরি ভেরি প্রমিজিং, আমি বলবো যে এটা চমৎকার একটা ব্যাপার, যে এক রানকে ডাবলসে কনভার্ট করা মানে এই যে জুনিয়র ক্রিকেটার যারা আছেন বা অন্যরাও কিন্তু আত্মবিশ্বাসে বলিয়ান হচ্ছেন যে না এখানে আমরা এক রানকেও ডাবলসে কনভার্ট করতে পারি, আমাদের যে উইকেটের মাঝে যে দৌড়ানোর যে একটা একটা ঘাটতি ছিল বা ল্যাক ছিল সেই জায়গাটাকে ওভারকাম করছে, ফাইন, দ্যাটস রিয়েলি ইম্প্রেসিভ আই সো ফার আই নো। যাচ্ছেন পরের বলটি নিয়ে, পঞ্চম বলটি এবারে হুক শট খেলবার চেষ্টা করেছিলেন, টাইমিংটা হয়নি, একেবারে কাঁধ বরাবর বল মেহেদী মিরাজ লোপটা সংবরণ করেন, অর্থাৎ প্রথমে ভেবেছিলেন লং হ্যান্ডেল খেলবেন, শেষমের ব্যাটটা সরিয়ে নিলেন, ব্যাট চালালে কিন্তু মিস টাইম হলেই ক্যাচ হয়ে যেতে পারতেন, যাক তিনি ক্যাপ্টেন তার মাথায় নিশ্চয় সেই ব্যাপারটা আছে, অভিজ্ঞতা আছে, তিনি ম্যাচের যে টেম্পারমেন্ট ম্যাচের যে এখন যে সিচুয়েশন সেটা বুঝেই তিনি ব্যাট চালাচ্ছেন, নিশ্চয়ই আমাদের সেই প্রত্যাশাটুকু তার প্রতি রয়েছে। 89-5 উইকেটে, শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, 142 রান করতে হবে এই মুহূর্তে, 53 রান পিছিয়ে জয়ের বন্দর থেকে, পরের বলটি এবারে ক্যাচ, ও মাই গুডনেস, শেষ আসার প্রদীপটাও কি নিভে গেল, আউট,
মেহেদী হাসান মিরাজ কেন তিনি লফটেড খেলতে গেলেন, ওভার দ্য টপ খেলতে যাবেন? এখন ফিল্ডাররা তো 30 গজ বৃত্তের ভিতরে নেই ভাই, আপনি আপনি এত একজন ম্যাচিউর ক্রিকেটার, এটা এই ম্যাচটাকে বের করে নিয়ে যাওয়াটা খুব বেশি কঠিন কাজ ছিল না, বাট আনফর্চুনেটলি আপনি সেই কাজটাই করলেন। এটা আসলে সত্যি আমাদের খুবই দুঃখ দিচ্ছে যে আপনাদের এত অভিজ্ঞতা হয়েছে। আমরা এখান থেকেই বুঝছি আপনি কেন লং হ্যান্ডেলে খেলতে গেলেন, এখানে বলটাকে অফ স্টাম্পের বাইরে ও ইনভাইটিং জোনে আপনাকে ফাঁদে ফেলার জন্যই ওখানে ফিল্ডারটা রাখলেন, আপনারা এই বলটুকু তারা করতে গেলেন এবং বাকি চারজন ক্রিকেটারই একইভাবেই বাইরের বল ধাওয়া করতে গেছেন, যেটা কোনো দরকারই ছিল না, মানে আননেসেসারি আপনার শর্টস খেল থেকে আউটটা হয়ে গেলেন। 18 বল থেকে 10 রান করে ফেরত যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, ফলে বাংলাদেশ দল আবারও বিপর্যয়ে পড়ল। 89 রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটল, 53 রানে পিছিয়ে বাংলাদেশ। ম্যাচে কিন্তু এখন আবার ডমিনেট করতে শুরু করেছে জিম্বাবুয়ে, অর্থাৎ ম্যাচের লাগামটা এখন জিম্বাবুয়ের হাতে। আবার যদি এভাবে বলি যে এখন ড্রাইভিং সিটে এই মুহূর্তে জিম্বাবুয়ে। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, খুব ছোট্ট একটা টার্গেটকে লক্ষ্য করে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের ব্যাটারদের, টপ অর্ডার ব্যাটারদের যাওয়া আসার মিছিল যতটা না বোলারদের মুনশিয়ানা, তার চেয়ে বাংলাদেশ দলের ব্যাটারদের আসলে মানে আমার সঠিক শট বিবেচনা করতে না পারার বিষয়টাই প্রকট হয়ে যাচ্ছে। আসলে এটা দুঃখজনক, বাংলাদেশ দল অষ্টম ব্যাটার হিসেবে নামছেন রিশাদ হোসেন, মূলত বোলিং অলরাউন্ডার, তার সক্ষমতার কতটুকু, ইনি দুটি একটি ওভার চালাতে পারেন, কিন্তু 53 রান যখন করতে হবে, এখনো দল যখন পিছিয়ে যেখানে টপ অর্ডার 6 জন ব্যাটাররা চলে গেছেন, তখন রিশাদ কতটা কি করতে পারেন? এখন নুরুল হাসান সোহান যদি ম্যাচটা বের করে নিয়ে যাওয়ার জন্য স্ট্রাইক রোটেট না করে নিজে যতটা সম্ভব ব্যাট চালাতে পারে, সেটাই মঙ্গল হবে। এবং রিশাদ 20 ম্যাচ খেলেছেন, 15.17 গড়, 48টা নট আউট, এটাই তার কেরিয়ার বেস্ট। আসলে তো বোলার তিনি, এত ছোট টার্গেট ম্যাচটাকে যে এত কঠিন বানিয়ে ফেলেছে বাংলাদেশ, এটা খুবই খুবই পীড়াদায়ক যারা বাংলাদেশ বেতার শুনছেন তাদের জন্য আসলে কষ্ট লাগার কথা। শ্রোতা বন্ধুরা এটা ক্রিকেটে ঘটে, ক্রিকেট ইজ এ ফানি গেম, এবং আমরা বলি যে ক্রিকেটে আসলে অনেক অনিশ্চয়তা থাকে, অনিশ্চয়তার যে দোলাচল, এই ম্যাচের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়াবে, কারা শেষ হাসি হাসবে সেটা সময়ই হয়তো বলবে, তবে সেই কথাগুলো শুনতে হলে যুক্ত থাকতে হবে বাংলাদেশ বেতারের সঙ্গে। 24 ওভার শেষে 89-6 উইকেটে বাংলাদেশ, অর্থাৎ 53 রান করতে হবে 26 ওভার থেকে, কত সহজ এখনো। যদি তাও নুরুল হাসান সোহান দায়িত্বটা কাঁধে নিতে পারেন, আমার মনে হয় যে এখনো সম্ভব বাংলাদেশ দল তাদের সে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছার সক্ষমতা তাদের আছে। যাই হোক, নতুন ওভার শুরু হবে, কাকে আমরা দেখছি? আমরা শ্রোতাবন্ধু ডানাতি বোলার কাকে নিয়ে আসা হয়েছেন নুরুল হাসান সোহানের জন্য, 24 রানে অপরাজিত রয়েছেন, তার বিপক্ষে বল করলেন কে শ্রোতা বন্ধুরা আমরা বলব। ওখানে যে বোলারটি রয়েছেন নিশ্চয়ই দলের যে অধিনায়ক এনগ্রাভা, তিনি মুজারাবানিকে আমরা দেখতে পাচ্ছি, 2টি উইকেট তিনিও পেয়েছেন মুজারাবানি, তিনি রয়েছেন ব্লেসিং মুজারাবানি। এবং মজার ব্যাপার হল যে জিম্বাবুয়ের ক্রিকেটারদের নামের সাথে একটা বিশেষণ বা একটা অ্যাডজেক্টিভ লাগানো হয়, তাদের এটা একটা স্ট্রেন্ট তাদের নামের ক্ষেত্রে। এবারে নুরুল হাসান সোহান অফ স্টাম্পের বাইরের বল, জায়গায় দাঁড়িয়ে ব্যাটের ফেসটা ওপেন করে কাভার পয়েন্টের দিকে পুশ করেছেন, কোন ফিল্ডার নেই, দারুণ দারুণ 4টি রান হলো। এই যে ব্যবধানটা কমলো, প্রেশারটা একটু রিলিজ হচ্ছে, অর্থাৎ 50-এর নিচে রান করতে, 49 রান করতে হবে জয়ের বন্দরে পৌঁছাতে হলে, অর্থাৎ সহজ হয়ে যাচ্ছে। এই যে টার্গেটটা সহজ বানিয়ে ফেলা, অন্তত সেটাই করুন আপনারা, তাতেও কিন্তু সম্ভব এই ম্যাচ বের করে না, যত ছোট টার্গেট সেই ম্যাচ বের করতে হলে বাংলাদেশ দলকে একটু মনোসংযোগের যে ঘাটতি ছিল, যারা টপ অর্ডারে আউট হয়ে গেছেন সেই জায়গায় থেকে আসলে শিক্ষা নিয়ে সোহানকেই দায়িত্বটা নিতে হবে এখন মূলত, মানে তিনি হতে পারেন, মানে হি উইল বি দ্য গেম চেঞ্জার এক্সিস্টিং দ্য ম্যাচ আমি সেটাই বলতে চাচ্ছি যে একটি ভালো ইনিংস আসলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। পরের বলটি করলেন স্টাম্পের উপরে, লেন্থ ডেলিভারি ছিল, নুরুল হাসান সোহান অন ড্রাইভ করেছেন এবার, তবে ফিল্ডার ছিলেন বলার লাইনে মিড অনে, তাকে আর বিট করা যায়নি, বল থেকে রান নেবার সুযোগ পাবেন না, কোন তাড়াহুড়ো নেই। 93-6 উইকেটে এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ, 6-6 জন টপ অর্ডার ব্যাটার ফেরত গেছেন, বাংলাদেশ দল খানিকটা পথভ্রষ্ট হয়েছে, লক্ষ্যচ্যুত হয়েছে, তবে এখনও সেখান থেকে আবারও ফিরে আসার সুযোগ কিন্তু তারা তৈরি করতে পারে। মুজারাবানি যাচ্ছেন পরের বলটি নিয়ে, লেন্থ ডেলিভারি 1টি রানের জন্য, চমৎকার একটা সিঙ্গেলস তারা নিলেন, স্ট্রাইকার রোটেট হল, রিশাদ স্ট্রাইক এন্ডে যাবেন, তিনি নুরুল হাসান সোহান 28 রানে পৌঁছে গেলেন,
নুরুল হাসান 28 নয় 29 রান, তিনি এই মুহূর্তে হলে 28 থেকে 29 রান হয়েছে, আমরা স্ক্রিনে সেটাই দেখতে পাচ্ছি। রান বেড়েছে 94 ছয় উইকেটে, অর্থাৎ আরো 48 রান করতে হবে, এটাও কিন্তু সম্ভব, খুব কঠিন কিছু নয়। এতগুলো ওভার হাতে আছে, এখনো ইনট্যাক্ট 25টি ওভার আছে, 25 ওভার এক বল আছে, আমি যদি বলি যে 25 ওভার ইনট্যাক্ট আছে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। লেন ডেলিভারি এবারে কিন্তু পরাস্ত হয়েছেন, পরাস্ত হয়েছেন, কটবেন্ড হবে কিনা, ওখানে রিশাদ বেশ নড়বড়ে, রিশাদের যে অবস্থা হয়েছে তিনি আউট হতে পারতেন, তবে ভাগ্য ভালো তার বিপদ ঘটেনি। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, আমরা যুক্ত আছি এই মুহূর্তে

0: এখনো 48 রানে পিছিয়ে আছে, এবং সেই 48 রান করলে জয়ের বন্দরে পৌঁছে যাবে দিন শেষে। কারা জয় পায় সেই কথাগুলো শুনুন, যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে। পরের বলটি এবারে কিন্তু ক্যাচের মতো ছিল, সেকেন্ড স্লিপে আপেশ ওখানে ডিফেন্ড করতে চাইলেন, তবে ব্যাটের বাইরের কানায় লাগলো, স্লোয়ার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে ইনকামিং হয়ে ভেতরে ঢুকছিল, ব্যাটটা ঠিকঠাক ভাবে রাখতে পেরেছেন সেটি বলবো না, তবে রান একটা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। 2500/95 ছয় উইকেটে বাংলাদেশের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই, আমরা সেই গল্প কথাগুলো আপনাদের শোনাতে চাই, বলতে চাই, যুক্ত থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই। 26তম ওভারের খেলা শুরু হবে, 48 রানে পিছিয়ে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছতে কি ঘটবে সেই কথাগুলো শুনতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। 47 রানে পিছিয়ে ইনফ্যাক্ট জয় পেতে হলে শেষ বলে যদি একটি রান হয়েছে, 25 ওভারে বাংলাদেশকে 47 রান করতে হবে সেই স্বপ্নের জয়, জয় দিয়ে বাংলাদেশ অন্তত আজকে ড্রেসিং রুমে ফিরুক সেইটা প্রত্যাশা আমাদের যেমন রয়েছে, তেমনি প্রত্যাশা আপনাদেরও রয়েছে। 25 ওভার খেলা শেষ হয়েছে, রিশাদ 1, নুরুল হাসান 29-42 বল থেকে, যেখানে 3টি 4 এবং 1টি ছক্কার মার রয়েছে। বোলিং এন্ডে কে আসবেন সেই কথাগুলো আমরা বলব। ইভান্সকে আমরা দেখতে পাচ্ছি, এর আগে 6 ওভার বল করেছিলেন, 22 রান দিয়েছিলেন, কোন উইকেট তার নেই, তিনি আক্রমণে থাকবেন ব্যাটিং এন্ডে এই মুহূর্তে রয়েছেন রিশাদ। মাইক্রোফোনে এই প্রান্তে পরিবর্তন হবে, যুক্ত হবেন বোরহানউদ্দিন মোল্লা।
1: ফারুকুজ্জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ, সহজ কাজকে কতটা কঠিন ভাবে করা যায় আমার মনে হয় বাংলাদেশ এর চাইতে, মানে বাংলাদেশের চাইতে আর ভালো কেউ পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশের ভালো ব্যাটাররা, বাংলাদেশের দক্ষ ব্যাটাররা, বাংলাদেশের এক্সপিরিয়েন্স ব্যাটাররা, ছন্দে থাকা ব্যাটাররা এই সহজ কাজগুলোকেই অনেক সময় কঠিন করে ফেলেন, এবং এখন সেই কঠিন পথ দিয়ে বাংলাদেশের ব্যাটাররা এগিয়ে যাচ্ছেন, নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে এসেছেন, নিজেদের উইকেট নিজেরা বিসর্জন দিয়ে এসেছেন, উইকেট থ্রো করে এসেছেন, করে আসার পরে এখন ঢুকছে বাংলাদেশ। জয় পেতে হলে ঠিক এখান থেকে আরও 47টি রান করতে হবে, হাতে রয়েছে মাত্র 4টি উইকেট, টেলেন্ডাররা ইতিমধ্যে নেমে এসেছে, অর্থাৎ আমরা রিশাদ হোসেনকে দেখতে পাচ্ছি তিনি ব্যাটিং করছেন, 95 রানে বাংলাদেশের 6টি উইকেটের পতন হয়েছে। এটাই কি ছিল কথা বাংলাদেশের ব্যাটারদের সাথে, যে বোলাররা এত ভালো বল করল, 142 রানের মতো একটি টার্গেটকে পুঁজি করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে দৈন্যদশা এটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, এটা একদমই গ্রহণযোগ্য নয়। আমি জানি না ব্যাটারদের মনসংযোগে কি হয়েছে, বিশ্বকাপের কোন প্রভাব তাদের মনের উপরে পড়েছে কিনা, নিজেদের দায়িত্বটা নিজেদের কাঁধে নিতে হবে, নিজেদের পেশাদারিত্বের জায়গায় নিজেদের ঠিক থাকতে হবে, অনেক কিছুই পৃথিবীতে চলবে তার ভেতর দিয়ে এগিয়ে যেতে হবে আপনার খেলাটাকে নিয়ে, আপনার দায়িত্বটাকে নিয়ে, তাহলে কিন্তু আপনি এন্ড অব দ্য ডে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 26তম ওভারে খেলা হচ্ছে, এখনো পর্যন্ত এই প্রান্তে এভান্সকে দেখতে পাচ্ছি, তিনি আছেন বোলিং এন্ডে, ওভারে 4 নম্বর বলটি করবেন, হাফ হার্টেড নোম্যান্স ল্যান্ডে পড়েছে সোহান, বেঁচে গিয়েছেন, বিপদ কিন্তু তিনিও ডেকে নিয়ে এসেছিলেন, কোন রকমে তিনি ঘুরিয়ে কোনোভাবে পাওয়ার অ্যাপ্লাই না করে কোনোভাবে তিনি হাফ হার্টেড হয়ে বলটাকে খেলেছেন একটা হাফ ট্র্যাকার ডেলিভারিকে, এবং সেখানে ইয়ারেই ছিল মাত্র, একদমই মানে কি বলবো যে কোন কন্ট্রোলই শটের উপরে ছিল না, ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন বলতে হবে, নোম্যান্স ল্যান্ডে পড়ল মাত্র, এজন্যই তিনি কিন্তু এখান থেকে উইকেট পতন থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। 98/6 উইকেটে 2টি রান হয়েছে লাকিলি বাংলাদেশের জন্য, নুরুল হাসান সোহান 31 রান তার নামের পাশে, ওভার 2 উইকেট বল করছেন, ওখানে ইভান্স লেগ স্টাম্পের উপরে আবেদন হয়েছে, আউট, আঙ্গুল তুলে দিয়েছেন ওই প্রান্তে নুরুল হাসান সোহান গন, বাংলাদেশের খবর কিন্তু খুব খারাপ, অর্থাৎ শেষ যে রেকগনাইজ ব্যাটার, স্বীকৃত ব্যাটার তিনি চলে যাচ্ছেন, তার মানে কি আর কিছুই বাকি থাকলো না, 142 রানকে পুঁজি করে, 142 রানকে লক্ষ্যমাত্রা নিয়ে যদি বাংলাদেশ জয়লাভ করতে না পারে এই ম্যাচ, তাহলে আর আমি কি বলবো, আমার কোনো কিছু বলার নেই। সোহান ফিরে আসছেন, 98 রানে 7ম উইকেটের পতন, পরাজয়ের গন্ধ আমি পাচ্ছি, কে বাংলাদেশকে বাঁচাবে, আর তো কেউ নেই, তাসকিন আছেন, তাসকিন আর ওই প্রান্তের রিশাদ, এই দুজনে কি পারবেন বাংলাদেশকে বাঁচাতে, আমার কাছে তো অনেক কিছুই সন্দেহজনক মনে হচ্ছে যে আসলে সম্ভব কিনা। হ্যাঁ, শেষ 3টি উইকেট নিয়ে এটা কি হলো, এটা কি হলো, আমরা যখন আলোচনা করছিলাম জিকো এবং আমি ছিলাম, আমরা বলছিলাম যে হ্যাঁ লো স্কোরিং ম্যাচ ট্রিকি হয়, কিন্তু সেটা যে 141 রান করবার পরে সেই রানটাও যে এতটা মানে বিপদের কারণ হয়ে যাবে বাংলাদেশের জন্য, আমাদের ব্যাটাররা আসলে কি ভাবছে, কি ভেবেছিল তারা, অস্ট্রেলিয়া দলের বোলারদের বিপক্ষে যেভাবে

লড়াকু মনোভাব নিয়ে তারা ব্যাটিং করলো, জিম্বাবুয়ে দলের বিপক্ষে এসে মানে এই যে হতাশাজনক অবস্থা, এটার কারণটা কি কি হতে পারে? এটা আসলে আমার কাছে মনে হয় যে তদন্ত হওয়া দরকার যে কেন বাংলাদেশের ব্যাটারদের এই অবস্থা। তাসকিন আহমেদ ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন, 92 ম্যাচে 264 রান তার নামের পাশে, 21 হচ্ছে তার সেরা ইনিংস এখনো পর্যন্ত ওডিআই ক্যারিয়ারে। সেই তাসকিনকে আমরা দেখতে পাচ্ছি পরাজয়ের খাদে এই মুহূর্তে বাংলাদেশ পড়ে গিয়েছে, সেখান থেকে কে বাংলাদেশকে উত্তরণের পথ দেখাবে আমি জানি না, কেউ কি আছে? রিশাদ কি পারবে? রিশাদ ঝড়ো গতিতে রান করতে পারেন, রিশাদ কিন্তু হ্যাং হয়ে থাকতে পারেন না। সুতরাং এখন যেটা দরকার উইকেট ইন্ট্যাক্ট, অন্য প্রান্ত থেকে রান করা, এবং অনেকটা উজ্জীবিত জিম্বাবুয়ে 141 রান করবার পর এই ম্যাচে আমরা জয়লাভ করব, ওরা আসলে অবিশ্বাস্য ওদের কাছে ছিল সেটা, কিন্তু সেই অবিশ্বাস্য কাজটা বোলারদের দাপট আমি বলবো কিছুটা 50% না 40%, আর যা কিছু 60% ভুল হচ্ছে আমাদের ব্যাটারদের, যা সব শর্ট খেলে তারা আউট হয়েছেন, উইকেটগুলোকে বিসর্জন দিয়েছেন, সেগুলো আপনি কোনোভাবেই মানতে পারবেন না, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বাংলাদেশের ব্যাটারদের যে আজকে আত্মাহতি এবং তাদের যে উইকেটগুলোকে নিজেদের একেবারে মূল্যায়ন না করে, নিজেদের উইকেটের দাম না দিয়ে তারা যেভাবে উইকেটটাকে থ্রো করে এসেছে, এই জিনিসগুলো আমাকে খুব বেশি ব্যথিত করেছে। এবং এরকম একটি টার্গেট 142 রানকে সামনে নিয়ে জিম্বাবুয়ে দলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা তারা জিততে পারবে না, এই ব্যাপারটি কিন্তু কেউ বিশ্বাস করবে না। এখনো পর্যন্ত 98 বাংলাদেশ 7 উইকেটে 26 ওভারের খেলা শেষে, যখন আমরা বোলাররা ভালো বোলিং করলো আমরা তো নড়ে চড়ে বসেছিলাম যে ঠিক আছে একটা বিগ মার্জিনে বাংলাদেশ জয়লাভ করতে যাচ্ছে, আর একটি বিগ উইন বাংলাদেশের নামের পাশে যুক্ত হতে যাচ্ছে, কিন্তু কি হতে কি হয়ে গেল? ব্যাটাররা কেন হারিয়ে গেলেন? ব্যাটারদের মনে কি খেলছে? বিশ্বকাপের প্রভাব নাকি কি আসলে ঘটনাটা কি? এমনটা তো হওয়ার কথা ছিল না, কেন এমন হলো? এই ধরনের প্রশ্ন কিন্তু চারিদিকে ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যে আমাদের ছেলেরা, আমাদের ব্যাটাররা তারা তো ডিসেন্ট ওয়েতে ব্যাটিং করেছে, এর আগে সবাই ফর্মে ছিল, ফর্মে থেকে রান করেছে, কিন্তু এই ম্যাচে এসে জিম্বাবুয়ে সফরে গিয়ে কি এমন হলো যে টেস্ট ইনিংস পরাজিত হতে হলো এবং তার ধারাবাহিকতা এখন রয়ে গিয়েছে? আর একটু বল অফ স্টাম্পের উপরে ঠুকে দিয়েছিলেন, মোজাফফর বানিকে খেলতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা, সাতজন নেই। আবারও বলি বন্ধুরা, বিশ্বকাপ নিয়ে মেতে আছেন আপনারা, কিন্তু আপনার নিজের দেশের ক্রিকেটাররা জিম্বাবুয়ের মাটিতে গিয়ে তারা এই মুহূর্তে হতাশাজনক পারফরমেন্স করছে, অর্থাৎ 141 রানে আটকে দেওয়ার পরেও 142 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে গিয়ে বাংলাদেশের সাতজন ব্যাটার কিন্তু নেই, বিপজ্জনক অবস্থায় বাংলাদেশ রয়েছে। কে টেনে তুলবে? রিশাদ, আপনার উপরে আস্থা, আপনি হয়তো পারতে পারেন, তাছাড়া আর কেউ পারবে বলে আমার মনে হয় না। অফ স্টাম্পের বাইরে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে পুশ করে দিয়েছিলেন, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। মুজাহিদ আবানি দুটি উইকেট তিনি নিয়েছেন, অষ্টম ওভারে আছেন, মাত্র 16 রান দিয়েছেন। এই যে আপস ডাউন, আপ অ্যান্ড ডাউন বাংলাদেশের ক্রিকেটের, এটাই হচ্ছে বাংলাদেশের বড় দল হয়ে ওঠার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা। আমার কাছে মনে হয় যে একটু জায়গায় প্যারালাল ওয়েতে এগিয়ে যাওয়া উচিত, পারফরমেন্সের গ্র্যাপটাকে সেভাবে নিয়ে যাওয়া উচিত, সেটা বাংলাদেশ করতে পারছে না। লফটেড খেলার চেষ্টা করেছেন, ব্যাটের কোন জায়গায় লাগেনি, রিশাদার কি করবেন? তিনি তো আসলে ওইভাবে লং হ্যান্ডেলে খেলেন এবং তিনি সেটাকেই বেছে নিয়েছিলেন, অফ স্টাম্পের বাইরে পড়া বল একেবারে মাথার উপর দিয়ে ফিল্ডারদের খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলের যে লেট সুইং সেখানে তিনি পরাস্ত হয়েছেন, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, রান নেওয়ার কোন সুযোগ নেই। 98-7 উইকেটে ক্রিকেট এমনই, কিন্তু নিজেরা যদি আপনি নিজের উইকেটের মূল্য না বোঝেন, নিজের দাম যদি নিজে দিতে না পারেন, তাহলে কি অপরে আর সেটা দিয়ে দিবে বা আপনার প্রতিপক্ষ কি আপনাকে সেই মূল্যায়ন করবে? আপনি প্রথম থেকে যেভাবে অ্যারেটিক ব্যাটিং করছেন, যেভাবে এইমলেস ব্যাটিং করছেন, নিজের উপরে আস্থা না রেখে ব্যাটিং করছেন, উইকেটগুলোকে দিয়ে আসছেন, উইকেটের মূল্য নেই, কে ব্যাটিং করবে, কিভাবে করতে হবে, কিভাবে রান করতে হবে, কত রানের লক্ষ্যমাত্রা, আপনার কোনো কিছুই মাথায় নেই, মানে এভাবে তো ক্রিকেট হয় না, যত বড় শক্তিশালী দল হোক না কেন তারা কিন্তু এভাবে জয়লাভ করতে পারবে না প্রতিপক্ষের বিপক্ষে। বাংলাদেশের ব্যাটারদের মনে হয়েছে আমার কাছে যতদূর যে কেউ ব্যাটিংয়ে থাকতে চাচ্ছেন না, কেউ মনে করছেন না যে এটা একটা রান, কেউ মনে করছেন না তারা ক্রিকেটটা খেলছেন, এখান থেকে বের হয়ে আসা খুবই দরকার। একটি সিরিজ ভালো খেললেন, টানা কয়েকটি সিরিজের সিরিজ জয়লাভ করলেন, হঠাৎ করে জিম্বাবুয়েতে গিয়ে হঠাৎ এই ঘটনাগুলো
আমার কাছে মনে হয় প্রশ্ন তুলবে যে কেন এই ব্যাপারগুলো এরকম হচ্ছে। তাহলে কি এগুলো কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, তাহলে কি এগুলো কোনো ধারাবাহিকতার ফসল নয় বাংলাদেশের ক্রিকেটের জন্য? এই ধরনের প্রশ্ন থেকে বাংলাদেশকে দূরে রাখতে হবে। তাসকিন আহমেদ রয়েছেন এই মুহূর্তে, মুজারাবানি প্রস্তুতি নিচ্ছেন, তাসকিন মোকাবেলা করবেন, এক বল মোকাবেলা করে কোন রান করতে পারেননি তাসকিন। ওভার উইকেট মুজার লেগ স্ট্যাম্পের উপরে রেখেছিলেন বলটি, আনসাইডে গ্লান্স করবার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে এক হল না, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, রান পাবেন না। 41 রান দরকার বাংলাদেশকে, 43 রান দরকার বাংলাদেশকে জয়লাভ করার জন্য। এখান থেকে হাতে রয়েছে মাত্র 3টি উইকেট। যারা এখন সেন্টারে রয়েছে এই দুজন ব্যাটারকে আমরা চিনি, দুজন তো আসলে ব্যাটার নন, দুজন হচ্ছে বোলার, তবে সামটাইমস দে ক্যান ব্যাট, সামটাইমস দে গেট রান ফ্রম বিগ শট। তবে এখন কি সেই ধরনের বিগ শট খেলার সময়? এখন তো উইকেটটাকে হাতে রাখতে হবে। মুজারাবানি ওভারের শেষ বলটি করবেন, একাই বাংলাদেশ দলকে অনেকটা ধসে দিয়েছেন, যদি উইকেট পেয়েছেন মাত্র দুটি, তবে অষ্টম ওভারে এসে 17টি রান তিনি দিয়েছেন। লেগ স্ট্যাম্পের উপরে অনসাইডে খেলার চেষ্টা, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। 27 ওভার শেষ, 97-7 উইকেটে। একটি পর্যায়ে আমরা ভাবছিলাম যে খুব আর্লি হয়তো বা আমরা ফিরে যেতে পারব, কিন্তু বাংলাদেশ দলের ব্যাটাররা এমনই, আপনাকে আর্লি ফিরতে দিবে না। এবং পরাজয়ের যে একেবারে হাতছানি দিয়ে ডাকা, পরাজয়ের যে কাছাকাছি জায়গায় অবস্থান করা, সেখান থেকে যদি কেউ কাণ্ডারি ভূমিকা পালন করে, বিশেষ ভূমিকা পালন করতে পারে, তাহলেই কেবল পরাজয় থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা। ঠিক এরকম একটি ডেঞ্জারাস জায়গায় বাংলাদেশ অবস্থান করছে, একেবারে কিনারায়, পরাজয়ের কিনারায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সেখান থেকে টেনে তুলবার জন্য দুজন ব্যাটার যারা আছেন, একমাত্র এই এখন এই এই পার্টনারশিপ, এটাই হচ্ছে পার্টনারশিপ। এছাড়া পরবর্তীতে যিনি আসবেন মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা, এই দুজনের উপর কি আপনি আস্থা রাখতে পারেন যে ফিনিশিং টাচটা তারা করবে? আমার কথা হচ্ছে 142 রানকে লক্ষ্যমাত্রা নিয়ে আপনি ব্যাটিং করছেন, কেন তৃতীয় উইকেটের পরে পতন ঘটবে? কেন চতুর্থ উইকেটের ব্যাটারকে আসতে হবে? কেন পঞ্চম উইকেটটা আমাদের দেখতে হবে? কেন ষষ্ঠ উইকেট দেখতে হলো? কেন সপ্তম উইকেট দেখতে হলো? তাহলে আপনি কিসে বড় দলে পরিণত হলেন? এই ব্যাপারগুলো টিম ম্যানেজমেন্টকে হ্যাভ টু নোট ডাউন ইট। দিস ইজ দ্য প্রপার টাইম, ওয়ার্ল্ড কাপ ইজ আপকামিং অ্যান্ড উই আর হোপিং টু ডু সামথিং ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সুতরাং এখন যদি আপনি এগুলোকে বিবেচনা না করেন, নোট ডাউন না করেন, রেকটিফাই না করেন, তাহলে বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে চায়, সে প্রত্যাশা কিন্তু পূরণ হবে না বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের ব্যাটাররা এখনও তাদের যে দায়িত্বটা, তাদের যে ধারাবাহিকতা দায়িত্বের এবং তাদের যে পারফরমেন্সের ধারাবাহিকতা, সেই জায়গাটিতে এখনও পর্যন্ত ছন্দে ফিরে আসতে পারেননি। স্বাভাবিক ছন্দে থাকতে হবে, জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে খেলছেন, তো কি হয়েছে? ডমিনেটটা তো আপনি করবেন, 141 রান করেছে ওরা, আটকে দিয়েছেন, বোলারদের প্রতি সম্মান তো আপনারা দেখাবেন। শুরুটা হয়েছিল তানজিদকে দিয়ে, তানজিদ হাসান তামিম, এরপরে সৌম্য সরকার, শান্ত, তাহিদ হৃদয়, চারজন ব্যাটারের কথা বলবো টপ অর্ডারে, একদম চারজন একই কায়দায় একইভাবে আউট হয়েছেন। বিশেষ করে সৌম্য সরকারের আউটটা আমাকে খুবই কষ্ট দিয়েছে, কারণ তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার, ক্যারিয়ারের একেবারে যদি বলি যে যদি তিনি জাতীয় দলে ধারাবাহিক পারফরমেন্স না করতে পারেন তাহলে তার কামব্যাক করাটা কঠিন হবে, সুতরাং ক্যারিয়ারের শেষ প্রান্তে অবস্থান করছেন। শান্ত যদিও তিনি ইদানিংকালে ফর্মে আছেন, তিনি যে শটটি খেলেছেন সেটাও আমাকে কষ্ট দিয়েছে, একেবারে নাথিং শট ছিল। তানজিদ হাসান তারও নাথিং শট। তাহিদ হৃদয় সেটেল ডাউন ব্যাটার, 23-25 রান করেছিলেন, তিনিও যে একটা শট খেলেছেন সে শটটা কিন্তু একেবারেই মানে মেনে নেওয়ার মতো নয়। নুরুল হাসান সোহান LBW হয়েছেন, শৈকত কট তিনিও লম্বা একটি শট খেলতে গিয়েছিলেন, মানে সবাই ইয়ারে খেলার জন্য প্রিপারেশন মেন্টালি নিয়েছিলেন। ইয়ারে খেলে কি লাভ করেছেন? শেষ পর্যন্ত 7 উইকেটের পতনের মাধ্যমে ওই যে শেষ যে উইকেটের পতনটি ঘটেছিল বা একটি কঠিন ক্যাচ ছিল সেটি দেখতে পেলাম, 7 উইকেটের পতন এভাবে আপনারা ঘটিয়ে এসেছেন। সাতজন ব্যাটার কেউ থাকতে চাননি উইকেটে, সাতজনের কেউ থাকতে চাননি, যদি থাকতে চাইতেন তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু আজ এরকম হতো না। কি ছিল এমন উইকেটে? উইকেটটা তো ভালোই ছিল, সেখানে আপনি প্রপার হাইটে পুল খেলেছেন, আপনি কাভার ড্রাইভ খেলেছেন, সব বল তো আপনাকে সীমানার বাইরে পাঠাতে হতো না, আপনাকে 1-2 করে কিন্তু রান করে রানের চাকাটাকে সচল রাখতে পারতেন। এই যে এখান থেকে শিখতে হবে, আপনার পেশাদারিত্ব সব জায়গায় ধরে রাখতে হবে। 141 রান করেছে, এমনিতে আপনি একেবারে ওভার কনফিডেন্ট হয়ে গেলেন যে এটা কোনো ব্যাপার না। দেখুন ক্রিকেট তো এমনই, 10টা বল আপনাকে প্রয়োজন,
দশটা বলে যদি আপনি মোকাবেলা করতে না পারেন সঠিকভাবে, তাহলে তো আপনি গেলেন। তো আপনার জন্য আজকে মনে হয় এরকমই সাতটি বল হয়েছে, সেই সাতটি বল আপনি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারেননি, আপনি উইকেটটাকে বিসর্জন দিয়েছেন। এন গ্রাওয়া সাত ওভার থেকে একটি মেরেন, 31 রান দিয়ে দুটি উইকেট। মুজারাবানি 8 ওভার থেকে 17 রান, দুটি উইকেট। তার নামের পাশে আমরা দেখতে পাচ্ছি মানে অলমোস্ট সবাই উইকেট পেয়েছেন। অপর প্রান্তে দুটি উইকেট নিয়েছেন আরো একজন, এভান্স একটি উইকেট নিয়েছেন, সবাই উইকেট পেয়েছেন যারা বল করেছেন। এই মুহূর্তে 28তম ওভারে খেলা শুরু হতে যাচ্ছে, 99-7 উইকেটে বাংলাদেশের রান। এভান্সের কাছ থেকে অষ্টম্পের বাইরে, নিক অ্যান্ড গন, অষ্টমিকটার পতন ঘটে গেল। এবার কি বলবেন, নিশ্চিত পরাজয় বাংলাদেশের জন্য। এই মুহূর্তে বাংলাদেশকে পরাজয়ের বৃত্তের মধ্যে আটকে দেওয়ার আর যতটুকু বাকি সেটা হচ্ছে মাত্র দুটি উইকেট। এবং বাংলাদেশ 141 রানে আটকে দেওয়ার পরেও জিম্বাবুয়েকে 142 রান করতে পারছে না। এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এই উত্থান পতনের গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। এখানে যদি ধারাবাহিকতা থাকত, এখানে যদি একটা ভারসাম্য থাকত, তাহলে আমরা বলতে পারতাম যে বাংলাদেশের ক্রিকেট সত্যি উন্নতির দিকে এগিয়ে গিয়ে একটি জায়গায় দাঁড়িয়েছে। ডিসিশন পেন্ডিং, অপেক্ষায় রয়েছি আমরা। এবং আউট কল আম্পায়ারের কাছ থেকে, অর্থাৎ রিশাদ হোসেন গন, বাংলাদেশের অষ্টম উইকেটের পতনটি ঘটে গেল। আর কি বাকি থাকলো, দুটি উইকেটের পতন যে কোনো মুহূর্তে ঘটে যাবে। মাই গুডনেস, জিকো, এই ম্যাচও বাংলাদেশ হারতে পারে, এটাকে কিভাবে মেনে নেবেন? এটা আসলে মেনে নেওয়ার মতো কোন সুযোগ আছে? আপনি যদি 200 রান করত সেক্ষেত্রে ঠিক আছে, অ্যাডাপ্ট করতে পারছে না, একটু দেশে মানে গিয়েছে, সেটাকে একটু চ্যালেঞ্জিং হিসেবে আপনি নিতেন। কিন্তু 141 রান বাংলাদেশের এরকম একটি দল মডার্ন ডে ক্রিকেটে এসে, এটা আপনি 99-8 উইকেটে 28তম ওভারে খেলা, প্রাপ্ত সুযোগ সঠিক সময়ে কাজে লাগাতে পারছে না। মুস্তাফিজ কিন্তু একটি কথা বলেছিলেন টিমের সকল খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে, যে আমরা এখনো বড় দল হতে পারিনি, বড় দল হতে গেলে 4-5 উইকেটের পতনের পর অস্ট্রেলিয়ার শেষের দিকের ব্যাটাররা এসে যেভাবে রানটাকে করে একটি জায়গায় নিয়ে গেল, আমরা সেটা কেন পারি না। রিশাদ জাস্ট অস্ট্রেম্পের বাইরে পড়া বলটি ক্যাচ প্র্যাকটিস করালেন স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে, এবং বাংলাদেশের 9-8 উইকেটের পতনটি ঘটে গেল। পরাজয়ের হাতছানি, পরাজয়ের গ্লানি শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। বাউন্সার ডেলিভারি, রান এখান থেকেও নিতে পারবেন না। মুস্তাফিজুর রহমান আছেন, তিনি নতুন ব্যাটার, আর মাত্র একজন ব্যাটার মাঠের বাইরে অবস্থান করছেন, অর্থাৎ 8 উইকেটের পতন মানে 10 জন কিন্তু ওপেন হয়ে গিয়েছেন। আমি গভীরভাবে ভাবছি এই যে বাংলাদেশের ব্যাটিং এর যে দুর্নদশা আজকে আমরা দেখতে পাচ্ছি, এটার কারণটা কি, এটার কি কারণ থাকতে পারে? আরে ভাই, যে কোনো দুজন ব্যাটার যদি একটু মানসিকতাকে ঠিক রেখে পার্টনারশিপ গড়ে দিতে পারতেন, তাহলেই কিন্তু আজকের এই চালচিত্র ভিন্ন হতে পারত। কিন্তু হল না, বিশ্বকাপ নিয়েছেন কেউ কোনো কথা বলেনি। আবার ওডিআই ক্রিকেটে প্রথম ম্যাচে 141 রানে আটকে দিয়ে সেই ম্যাচ হেরে বসেছেন অলরেডি, হাতে যাচ্ছেন। এখানেও কেউ কিছু বলবে না, হয়তো বা আজ স্পেনের খেলা আছে, ওদিকেই সবার খেয়াল। ব্রাজিল চলে গিয়েছে, ব্রাজিলের সমর্থকেরা হতাশ, সুতরাং আপনাদের দিকে খেয়াল করার সুযোগ নেই, তার ভিতর দিয়ে যতটা খারাপ পারফরমেন্স করার করে যাচ্ছেন, এটা কিন্তু ভাই মেনে নেওয়ার মতো না। আপনাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে, পরবর্তীতে উত্থানের গল্প তৈরি করতে হবে। আসন্ন ওয়ার্ল্ড কাপে আমরা অপেক্ষা আছি যে কিছু একটা ভালো করার জন্য। এভান্স 28তম ওভারের শেষ বলটি সরে গিয়ে তুলে মারার চেষ্টা করেছিলেন, মিড অর্ডার ফিল্ডার প্রস্তুত, এই বল থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। 28 ওভার শেষ, 99-8 উইকেটে বাংলাদেশ। মাঠে পড়ন্ত বিকেলের যে রোদ সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের ইনিংসে একেবারে কালো মেঘ আমরা শুরু থেকে দেখে আসছি। এই কালো মেঘ জমেছিল যখন তানজিদ হাসান তামিম, তিনি একটি রং শট আউট হয়েছিলেন, সেই পথ দিয়ে আরো কয়েকজন ব্যাটার, বিশেষ করে সৌম্য সরকার, তিনিও সেভাবে আউট হয়েছিলেন।
পরবর্তীতে নাজমুল শান্ত কৃষ্ণকে চেস করে জয়লাভ করার জন্য লং হ্যান্ডেলে শর্ট খেলার কোন দরকার ছিল? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? অনমেরিট খেললে এক দুই বের করে তো এই ম্যাচ জয়লাভ করা যেত, তা তো

পঁচিশ ওভারও লাগতো না, কিছু বলার নেই আসলে। এন গাওয়া সাত ওভার থেকে একটি মেডেন, একত্রিশ রানতে দুটি উইকেট। মুজারাবানি আট ওভারে এক বল থেকে তার নামের পাশে দুটি উইকেট, সতেরো রান তিনিও দিয়েছেন। এবং নামহরি তিনিও শেষ পর্যন্ত দুটি উইকেট তার নামের পাশে যুক্ত করতে সক্ষম হয়েছেন। অফস্টাম্পের উপরে ব্যাটের ফেসটাকে ক্লোজ করে দিয়েছিলেন। পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না, রান নেওয়ার কোন সুযোগ নেই একদম বাংলাদেশের জন্য। রানটাকে হারারে থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ রান হারারেতে এখন আর নেই, এখন যা আছে সব উইকেট। নিরানব্বই আট উইকেটে ৪২ রান আরো ৪৩ রান আরো করতে হবে বাংলাদেশকে। ওভার তো অনেক রয়েছে কিন্তু উইকেট কই, উইকেট তো শেষ করা হয়েছে। পরে বল, মাই গুডনেস, বডি লাইন ঠুকে দিয়েছিলেন এবং এখান থেকে কোনো বিপর্যয় নেই। অ্যাটাকিং ফিল্ড সেট আপ, উইকেটের পেছনে দুজন স্লিপ রাখা হয়েছে, উইকেট রক্ষক তো একজন আছেনই, সব মিলিয়ে বাংলাদেশ দলকে চেপে ধরেছে এই মুহূর্তে জিম্বাবুয়ান ক্রিকেটাররা। এক হাতে খেলার চেষ্টা, ব্যাক অফ লেন্থে পড়ে বলটি শার্পলি ভেতরে ঢুকছিল, কোন রকমের রক্ষা পেয়েছেন ওখানে তাসকিন আহমেদ। তাসকিন এবং মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ একটি কথা বলছিলেন যে আমার আর তাসকিনের ব্যাটিং করতে হবে কেন, ব্যাটিং তো আগের থেকেই শেষ হয়ে যাবে। আসলে তো ঘটনাটা তাই, ১৪২ রানের পুঁজি তাসকিন এবং মুস্তাফিজকে আমরা ব্যাটিংয়ে দেখব, এটাও কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এর আগেই খেলা শেষ হয়ে যাবে, বাংলাদেশ ২৫ ওভার খেলে ৫ উইকেটে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়ে দিবে, এটাই তো এখনকার বাংলাদেশের চিত্র হওয়ার কথা। কিন্তু এখনও যদি আপনি ১৪১ রান করতে গিয়ে ধুঁকতে থাকেন এবং আপনার আট উইকেটের পতন অলরেডি হয়ে যায় ১৭ রানের মধ্যে, তাহলে আপনি কিসের বড় দল আখ্যায়িত দেবে আপনাকে মানুষ। ২৯তম ওভারের পঞ্চম বল, ফোর লেন্থ অফ স্টাম্পের উপরে, সেই বলটাকে কোন রকমের ডিফেন্সিভ মোডে খেলেছেন, রান এখান থেকে নেওয়ার কোন সুযোগ পাবেন না। মুস্তাফিজুর রহমান লং হ্যান্ডেল এবার ব্যাট চালাননি, তিনটি ছক্কা যদি হয় তাহলে ৩১৮ হয়ে যাবে, তখনও কিন্তু ২৪ রান বাকি থাকবে। করেন কে এই যে কঠিন মুহূর্তে, এটা কি আর সম্ভব, সবসময় কি সম্ভব হয়। ঠিক ১০০ এই মুহূর্তে বাংলাদেশের রান, ৪২ রান দূরে রয়েছেন লেগ স্টাম্পের বাইরে, যে লেগ স্টাম্পের ওয়াইড মার্ক তার বাইরে দিয়ে যাওয়ার কারণে ওয়ার্ডের সংকেত আম্পায়ারের কাছ থেকে ১০১ আর ৪১ রান করতে হবে জিততে হলে বাংলাদেশকে এই ম্যাচে। যদি তাসকিন এবং মুস্তাফিজ তারা এই ম্যাচ বের করে আনতে পারেন, তাহলে তো তারাই হয়ে যাবেন এই ম্যাচের হিরো। আমি জানি না পারবে কিনা তারা এই ম্যাচটাকে বের করে আনার জন্য। ১০১ আট উইকেটে, তবে তাসকিন লং হ্যান্ডেলে অনেক শট খেলেন, সবগুলো শট যে একদম সঠিক হবে তাও নয়, তবে তিনি খেলতে পারেন আমরা জানি, ওদের ট্র্যাক রেকর্ড তেমনই। এবং মুস্তাফিজুর রহমানের জন্য ফিল্ডারদেরকে পরিবর্তন করা হয়েছে, যথারীতি স্লিপে একজনকে রাখা হয়েছে, উইকেট রক্ষক তার পাশে আছেন, একজন ফিল্ডারকে শর্ট মিড উইকেট অঞ্চলে রাখা হল। এবারে খেলেছেন উইকেটের পেছনে, তবে বলের গতি খুব একটা ছিল না, সেখান থেকে ফিল্ডিং হল, এই বল থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। কতটা সময় সার্ভাইভ করবেন উইকেটে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ২৯তম ওভারে কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, ১০১ আট উইকেটে বাংলাদেশের রান, লক্ষ্যমাত্রা হচ্ছে ১৪২ রান। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিল প্রতিপক্ষ জিম্বাবুয়ে দলকে তাদের মাটিতে ব্যাট করতে। খুবই ভালো পারফরমেন্স অবশ্যই বাংলাদেশের বোলাররা করতে পেরেছিল, দে রেস্ট্রিক্টেড দেম অনলি অন ফর অন অ্যান্ড বাংলাদেশ স্টার্টেড ব্যাট টু গো ফর অন ফর টু, কিন্তু একটি পর্যায়ে বাংলাদেশের উইকেটের পতনগুলো এত কুইকলি হচ্ছিল যে প্রতিটি ব্যাটার দে ডিডেন্ট গিভ বিলো দেয়ার উইকেট, দিস ওয়াজ দ্য প্রবলেম ফর বাংলাদেশ ব্যাটার। এবং নাও দ্য স্টেজ ইজ নাও ১০১ ফর ৮ অন দ্য স্কোর ১০১ ফর ৮, ইটস এ চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর বাংলাদেশ টু ওভারকাম। এবং ২৯ ওভার শেষে ৩০তম ওভারে খেলা শুরু হতে যাচ্ছে, ইভান্স রয়েছেন এই মুহূর্তে বোলিং এন্ডে, আর একটু বল ঘুরে দাঁড়িয়ে পুল খেলার চেষ্টা করেছিলেন হাফ ট্র্যাকের, এই বলটাকে মিডল অফ দ্য ব্যাটে খেলতে পারেননি, যে কারণে এখান থেকে রান নেওয়ার কোন সুযোগ পাবেন না। তাসকিনকে কিছু একটা বলছেন মুস্তাফিজুর রহমান, যে যেটাকে পাবে ওটাকে জোরে মারবে, সেরকম একটি ইঙ্গিত তাসকিনের কাছ থেকে আমরা পেয়েছি বা পাচ্ছি। এরকম একটি পরাজয় কে মেনে নিতে চায় এত কাছাকাছি একটি দলকে।

0: আটকে রেখে এত কম রানে সেই রানটা যদি করা না যায় তাহলে চেয়ে দুঃখজনক আর কি থাকতে পারে। ইভান্স পরে বল তুলে মেরেছেন ইন দ্য ইয়ার, বল যাচ্ছে সীমানার দিকে, সীমানার ওই পারে চলে গেল, চার নাকি ছক্কা আমরা একটু দেখে বলবো, চার। তাসকিনের ব্যাট থেকে চারটি রান, 105 রান হল, 37 রান করতে হবে জিততে হলে বাংলাদেশকে, 37 রান করতে হবে। দুই অভিজ্ঞ সৈনিক সেনানী বাংলাদেশের ক্রিকেটের জন্য দীর্ঘদিন তারা সার্ভিস দিচ্ছেন, মূলত দুজনের রোল হচ্ছে বোলিং ইন্ডে, কিন্তু এখন তারা ব্যাটিং করছেন, কতক্ষণ ব্যাটটাকে তারা রাখতে পারবেন, বাঁচাতে পারবেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। একটি উইকেট কখনোই উইকেট নয়, যেমন এক গোলটাকে লিড বলি না আমরা, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হয়ে যায়, সেরকম একটি উইকেট যে কোনো মুহূর্তে পতন ঘটতে পারে। এভান্স তার পরে বলটি করেছেন, এবারে ইয়ারে ভাসছে বল, সাব ডিসমিসাল, বাংলাদেশের শেষ সমাপ্তির দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একেবারে কলার অব দ্য ব্যাট হয়েছে। এই রান করবার পরেও বাংলাদেশ পরাজিত হতে পারে, বাংলাদেশের পরাজয়ের যে গন্ধ আমি আগে থেকে পেয়েছিলাম, আমি জানি না যে জানি, এখন আর জানার কিছু নেই, এখন লাস্ট ম্যান কাম একেবারেই। এবং জিকোকে আমি মাইক্রোফোনটা ছেড়ে ছেড়ে চাচ্ছি, জিকো প্লিজ জয়েন উইথ মাইক্রোফোন, জাস্ট বাংলাদেশের এই হতাশাজনক পারফরমেন্স কিচ্ছু বলার নেই, মাইক্রোফোনের জিকো 105 নয় উইকেটে।
1: ধন্যবাদ বোরহানউদ্দিন মোল্লা, আসলে একের পর এক উইকেটের পতনের কারণে কম রানের মধ্যে আটকে ফেলার পরও বাংলাদেশে যে পর্যায়ে এসছে সত্যি দুঃখজনক, এবং এর অন্যতম কারণ যদি বলি সেটি হল সেই রিচার্ড ইন গারাভা এবং পাশাপাশি নিউম্যানের 60 রানের জুটি। জিম্বাবুয়ের টেলেন্ডার ব্যাটাররা তারাও 8 উইকেট পড়ার পর 60 রানের জুটি করেন, আর বাংলাদেশের এখনো জয়ের জন্য অনেক রান প্রয়োজন, শুধুমাত্র একটি উইকেট হাতে রয়েছে। 105 উইকেটে বাংলাদেশ, নতুন ব্যাটার নাহিদ রানা এসছেন, এখন মোস্তাফিজ এবং নাহিদ রানা কতক্ষণে কি করতে পারেন বা কতক্ষণ উইকেটে টিকে থাকতে পারেন সেটি দেখার বিষয়। বলতে না বলতেই তুলে মারার চেষ্টা ঠিক মতো কানেক্ট করতে পারেননি, আসলে যে ধরনের ক্রিকেট খেলে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের মাটিতে এই হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে তারা আবারও প্রমাণ করছে তাদের হোম গ্রাউন্ডে তারা যে কোনো দলের বিরুদ্ধেই শক্তিশালী দল, যেটি কিছুদিন আগেই আয়ারল্যান্ড তারা তাদের মাটিতে ভারতের বিরুদ্ধে তারা সিরিজ জয়লাভ করতে সমর্থ হয়। আরো একটি বল, এটি অবশ্য ডট বল, আসলে এখন বাংলাদেশের জয়ের যে লক্ষ্যমাত্রা অনেকটাই লম্বা পথ, লাকিলি সার্ভাইভও করতে হবে, রানও করতে হবে, দুটি বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। যাচ্ছেন বোলিং করতে বোলার, আবারও তুলে মারার চেষ্টা, নাহিদ রানার ব্যাট একদিকে বোলার একদিকে, এভাবে আসলে একজন ক্রিকেটার মারলে কখনোই বলের সঙ্গে ব্যাটের সংযোগ ঘটানো সম্ভবপর নয়। 30 ওভারের খেলা শেষ, 105 উইকেটে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের বোলিং লাইন আপটা ভালোই ছিল, নাহিদ রানা তিনি ভালো বোলিং করেছেন, তিনি 21 রানে 6 উইকেট পেয়েছেন 10 ওভার বোলিং করে, এবং সেই বোলারদের যে ভালো পারফরমেন্স সেটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো করতে পারেনি, বিধায় বাংলাদেশের 9 উইকেট ইতিমধ্যেই নেই, একটি উইকেট রয়েছে, সেই একটি উইকেট কোনো ভরসা নেই, কারণ বাংলাদেশের যারা এখন ব্যাটিং করছেন তারা মূলত বোলার, যে কোনো সময় আউট হয়ে যেতে পারে, আবার যদি লাক ফেভার করে বাংলাদেশ জয়লাভও করতে পারে, সবই হতে পারে এই জায়গা থেকে, সেটি বাংলাদেশের ক্রিকেটার এই দুই ক্রিকেটারকেই করে দেখাতে হবে, তাহলে বাংলাদেশ জিতবে, নয়তোবা বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে একটি উইকেটের পতনের অপেক্ষা শুধু জিম্বাবুয়ের বোলারদের, অলরেডি সেলিব্রেশন তাদের শুরু হয়ে গেছে, একে তো ঠান্ডা, তারপরও তারা গায়ের মধ্যে বলবো ট্যাটু এঁকে কালার করে তারা এসছেন খেলা দেখার জন্য। আসলে 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম, হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, এখানে খুব একটা জনসংখ্যা নেই, তারপরও তারা আনন্দ করার জন্য, জিম্বাবুয়েকে সাপোর্ট দেওয়ার জন্য তারা এসছেন স্টেডিয়ামে। সত্যি প্রশংসার দাবিদার দর্শকদের জন্য, কারণ তাদের কারণেই তো ক্রীড়াঙ্গন টিকে থাকে। যাচ্ছেন বোলিং করার জন্য, বোলার হলেন মুজারা বানি, বল করলেন, এবার তুলে মারার চেষ্টা। আবারও বললাম যে নাহিদ রানা, তার ব্যাট একদিকে, বল আর একদিকে, তার হেলমেটের গ্রিল একদিকে এবং তার মাথা আর একদিকে। আসলে এভাবে হয় না, বলকে দেখতে হয়, তারপর কিন্তু অ্যাপ্রোচ নিতে হয়, তিনি মারবেন না ডিফেন্স করবেন। বল যদি আউটসাইড অফ হয়, তিনি লেগ স্টাম্পের বাইরে গিয়ে ব্যাট চালাচ্ছেন লেগ স্টাম্পের সুইং করিয়ে, অর্থাৎ ডিপ মিড উইকেট দিয়ে তিনি শর্টস খেলবেন। বল তো হবে স্টাম্পের বাইরে, ওই বলকে টেনে মারতে গেলে উপরে উঠে যাবে। বলতে না বলতে অনেকক্ষণ পর বললাম, এবারে দেখেই মারলেন, বল সীমানার বাইরে, 4 রান। আসলে পরন্ত বিকালে আমরা চলে এসেছি হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে, এবং যার ফলে এই 4টিও কিন্তু আনন্দদায়ক। এভাবে খেলতে থাকলেই কিন্তু কোন না কোনো কিছু তো হবে। এখন বাংলাদেশের আর ওই চিন্তার কোনো কারণ নেই, হয় জয় নয় পরাজয়, কোনো না কোনো কিছু একটা তো হবে, সেই জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে যতক্ষণ বলবো উইকেটে দাঁড়িয়ে থাকা যায়। যাচ্ছেন বোলিং করতে মুজারা বানি, বলতে না বলতেই তুলে মারলেন, উইকেট কিপার তো ধরতে পারেননি, ব্যাটে গিয়ে লেগেছে সেটি দেখার বিষয়, ওদিকে রান আউটের সম্ভাবনা। ইনোসেন্ট কায়া, তিনি আম্পায়ারের উদ্দেশ্যে আবেদন করলেন, আম্পায়ার টিভি আম্পায়ারের কাছে চলে গেলেন, টিভি আম্পায়ার তিনি এখন দেখবেন, ডিসিশন পেন্ডিং, যার ফলে তিনি দেখবেন, তদন্ত করবেন, তিনি তদন্ত করে তদন্ত রিপোর্ট জায়ান্ট স্ক্রিনে তিনি উপস্থাপন করবেন। আউটের সম্ভাবনাই দেখে মনে হচ্ছে, তবে লাগাতে দেরি করলেন কিনা সেটি দেখার বিষয়। বল নেই, বল অন্য জায়গায়, হাত আর এক জায়গায়, এটি কিন্তু আবার ক্রিকেটের রুলস অ্যান্ড রেগুলেশনের সঙ্গে যায় না, নট আউট হওয়ার পসিবিলিটি অনেক বেশি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, কারণ ক্রিকেটের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে আইসিসি কর্তৃক, সেই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে হাত দিয়ে যদি বেলস ফেলে দেওয়া হয়, বল যদি না লাগানো হয়, তাহলে কিন্তু কোনোভাবেই হবে না, এবং তাই হয়েছে, বেলস ফেলে দেওয়া হচ্ছে, বল অন্যদিকে বেলস ফেলে দেওয়া হচ্ছে, বল হাতের মধ্যে রয়েছে কিন্তু বল সহ লাগাতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই পড়ে আইসিসির, দেখার বিষয়। টিভি আম্পায়ার ফস্টার মতি জোয়া, তিনি এখন তদন্ত করছেন, তিনি তদন্ত চলছে, তার তদন্ত রিপোর্ট আসা মাত্রই বাংলাদেশ বেতারের মাধ্যমে আমরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব। অনেক দেখা হচ্ছে, তবে আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এটি কিন্তু যে রুলস সেটির দিকেই যাবে। এখনো দেখা হচ্ছে, তিনি যখন বলটি লাগালেন তখন তিনি স্টাম্পে ওই বেলস উড়িয়ে দিতে সমর্থ হলেন কিনা, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হচ্ছে, এখনো দেখছেন, আবারও দেখা হচ্ছে। আসলে টিভি আম্পায়ার তিনি চেষ্টা করছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে সিদ্ধান্ত দেওয়ার জন্য, কারণ এই অ্যাঙ্গেল থেকে দেখে বোঝা হচ্ছে বা বোঝা যাচ্ছে যে তিনি ঢুকে গেছেন, আবার অন্য অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে না তিনি যাননি, আবার আরেক অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে তিনি বল যখন লাগালেন তখন বলটি হাতের সামনের দিকে ছিল, হাতটা পিছনে ছিল, সব মিলিয়েই কিন্তু টিভি আম্পায়ার তিনি সিদ্ধান্ত দেবেন। এই অ্যাঙ্গেল থেকে দেখে ক্লিয়ার একদম মনে হচ্ছে, কারণ হাতে সঙ্গে বেলস স্পর্শ হয়েছে, বলটা তার হাতের মধ্যে কিন্তু আরেকটু সামনে, এটি দেখার বিষয়। ডিসিশন পেন্ডিং এবং শেষ পর্যন্ত ডিসিশন ইজ নট আউট আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। গুড ডিসিশন ফ্রম টিভি আম্পায়ার ফস্টার মতিজোয়া, তিনি টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন। আসলে মোস্তাফিজুর রহমানের সেই কথা মনে পড়ে যায়, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের সঙ্গে শেষ বলে তিনি যে দৌড় শুরু করলেন, মহেন্দ্র সিং ধোনি এসে উইকেট থেকে দৌড়ে পিছনে ছিলেন, তিনি বলটা গ্যাদার করলেন গ্লাভস ছাড়া, এসে তিনি আস্তে করে লাগিয়ে দিলেন দৌড়ে এসে। সেই জায়গায় মোস্তাফিজ কিন্তু এরকম হয়ে থাকে, করে থাকেন, সতর্ক হতে হবে তাকে। লেগ স্টাম্পের উপরে কবজির মোচড়ে ঘোরাতে চাইলেন, আসলে বল ব্যাটের সঙ্গে খুব একটা লাগেনি। 111-9 উইকেটে বাংলাদেশ 31তম ওভারের খেলা শেষ, মাত্র 31 রান। তবে এই 31 রান অনেক সময় অনেক লম্বা টার্গেট হয়, যার ফলে উইকেট না থাকলে 31 রানকে মনে হয় 131। তবে দেখার বিষয় যে এই 31 রান এই দুই বাংলাদেশি করতে পারে কিনা, যদি করতে পারে সেটি হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য অন্যতম মাইল ফলক। তবে যদি না করতে পারে তাহলে জিম্বাবুয়ে তারা কিন্তু সিরিজে এগিয়ে যাবে। আমাদের প্রকৌশলীবৃন্দ তারাও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সর্বাত্মক দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এই পরিবেশ চমৎকার, তবে বাংলাদেশের উইকেট হাতে শুধু একটি উইকেট নিয়ে বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে যেতে পারে কিনা সেটি দেখার বিষয়। বলতে না বলতে আবারও সেই নাহিদ রানা তুলে মারার চেষ্টা করলেন, আসলে বলের লাইনে যেতে হবে। এই বলগুলো যদি একটু মিডল স্টাম্প বরাবর যখন যাচ্ছে তখন জায়গায় দাঁড়িয়ে শর্টস নেন তাহলে ব্যাটে লাগবে। তিনি সরে যাচ্ছেন, তিনটি স্টাম্প ফাঁকা করে দিচ্ছেন, তারপর তিনি ব্যাট চালাচ্ছেন, যার ফলে ব্যাটের সঙ্গে বলের সংযোগ হচ্ছে না। এই নাহিদ রানাকে শুধু বোলিং করালে হবে না, নাহিদ রানাকে ব্যাটিং এর অনুশীলনও করাতে হবে, এবং নিঃসন্দেহে ব্যাটিং প্রশিক্ষক যিনি তিনি তাকে নিয়েও কাজ করবেন, কারণ না একজন টেইলেন্ডার ব্যাটারদের কাছ থেকে অনেক সময় দল প্রত্যাশা করে, দেশ প্রত্যাশা করে যে বাংলাদেশকে তারা জয়লাভ করাবে। বোলিংয়ে আজকে ভালো করেছেন, এক্সেলেন্ট, তবে ব্যাটিং এর ক্ষেত্রে তার থেকে বাংলাদেশের প্রয়োজন এখন, যেভাবেই হোক না কেন বাংলাদেশের রান দরকার। বলতে না বলতেই তুলে মারলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ক্যাচ উঠেছিল, পুট ডাউন, মিস করলেন মুজারাবানি, এক্ষেত্রে ফিল্ডার, সুযোগ এসেছিল জিম্বাবুয়ের, দুর্ভাগ্য। তবে খুব একটা যে ক্ষতি হল সেটিও নয়, কারণ এখনো বাংলাদেশের অনেক রান দরকার। এই যে বললাম নাহিদ রানা, তিনি স্টাম্পের বলকে ওই জায়গায় দাঁড়িয়ে মারলেই কিন্তু ব্যাটে লাগবে, ব্যাটে লেগেছে, বেশি দূর যায়নি, তবে ভালো ট্রাই, এগুলো দরকার।
2: শ্রোতা, মানুষ আগমনের বহু আগ থেকেই মহান আল্লাহ তাআলা তার অপার নিয়ামতে এই ধরণীকে ভরপুর করেছেন মানুষের বসবাসযোগ্য। মানুষ যেন সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সেজন্য যা কিছুর প্রয়োজন তার সবকিছুই তিনি বিশ্বলয়ের পরতে পরতে বিছিয়ে দিয়েছেন। তিনি আলো ছায়া, সাগর নদী, পাহাড় পর্বত, ঝর্ণাধারা, নির্মল বাতাস, ফুল ফসল আর পত্রপল্লবের অনুপম সৃজনে প্রকৃতিকে করেছেন নয়নাভিরাম। ছয় ঋতুর ভিন্ন ভিন্ন রূপে সজ্জিত রূপসী বাংলার এই রূপমাধুর্য তিনি শুধু আমাদেরই দিয়েছেন। আমাদের এই ষড়ঋতুর বৈচিত্র্যময় অফুরন্ত রূপ রস আর কোথাও নেই। তাই কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ষড়ঋতুর এই বিমুগ্ধ সুবাস বাংলার প্রকৃতিকে সাজায় নতুনত্বের আলপনায়। সেই আলপনার বিমোহিত পালাক্রমে বাংলার প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল। কখনো কখনো আমরা প্রকৃতির বেশ খানিকটা খামখেয়ালিপনা লক্ষ্য করি, তাই আসুন আমরা সচেতন থাকি। প্রিয় শ্রোতা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। চলুন তবে শুরু করা যাক একে একে। এ দেশ আমাদের সকলের কাছে অধিক প্রিয়। মা যেমন আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তেমনি দেশও আমাদেরকে আগলে রাখে। তাই আমাদের উচিত দেশের উন্নয়নে কাজ করে যাওয়া। জনসংখ্যা সমস্যা, বাল্যবিবাহ, যৌতুক, পুষ্টি, এ সমস্ত বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। ছোট পরিবার গঠন করতে হবে, পরিবেশ দূষণ রোধ করতে হবে, নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। এই সমস্ত বিষয়গুলির প্রতি আমাদেরকে গুরুত্বের সাথে

0: দৃষ্টি দিতে হবে। প্রিয় বন্ধুরা, আয়োজনের শুরুতেই রয়েছে গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসি লিজা।
1: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গুণীজনের কথা। আজকে গুণীজনের কথায় আপনাদের প্রিয় একজন মানুষ, প্রিয় মডেল, অভিনেতা এবং পরিচালক মনির খান শিমুল আছেন আজকে উপস্থিত। স্বাগত আপনাকে। আর দর্শক শ্রোতাদের একদম খুব পছন্দের একজন মানুষ, একজন অভিনেতা, পছন্দের মানুষ, সেই অভিনয়ের প্রতিভা দিয়েই আপনি মানুষের খুব কাছাকাছি গিয়েছেন। তো এই পথ চলাটা কখন কিভাবে শুরু হয়েছিল?
2: শুরু পুরোটাই কাকতালীয়। ছোটবেলা থেকে আসলে পড়াশোনার চেয়ে বেশি আগ্রহ ছিল ছবি আঁকায়, মিউজিক শোনায়, মিউজিক করায়, ছবি তোলায়।
1: আচ্ছা,
2: অনেক কিছুই ভালো লাগতো আসলে, যেগুলো অনেক সৃষ্টিশীল কাজ হিসেবে পরিচিত। তো সেইভাবে করতে করতেই স্কুলে যে বার্ষিক প্রতিযোগিতাগুলো হতো কালচারাল, আমি একটা সরকারি স্কুলের ছাত্র ঢাকার, আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই ঢাকায়। তো ওই স্কুলে আমি ফরচুনেট যে ওখানে অ্যাক্টিভিটিগুলো ছিল, ইয়ারলি নিয়মিত স্পোর্টস হতো, কালচারাল অ্যাক্টিভিটি হতো, স্পোর্টসে আমি অ্যাক্টিভ ছিলাম বেশিরভাগ আসলে কালচারাল অ্যাক্টিভিটিতে। মানে ওই সময় স্কুলে ছবি আঁকা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, গান, ইভেন গান গাওয়া। তো আমাদের কয়েকজন যারা ছিলাম আমরা অ্যাক্টিভ, তাদের ইয়ে ছিল, প্রতিযোগিতা ছিল যে আমাদেরকে বই দিত তখন, মানে কতগুলো বই পাওয়া গেল বা কার হাতে কত পুরস্কারের বই। তো দেখা গেছে যে আমি কখনো ছয়টা সাতটা পুরস্কার পেয়েছি। আমার বন্ধু স্যারের ছেলে হাদি, খুব ভালো গান গাইত, ও অ্যাক্টিভ ছিল, সেও পুরস্কার পেয়েছে। তো আমরা দেখতাম আসলে যে
1: কে কত বই পেয়েছে,
2: অথবা স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিতে তো অন্যান্য জায়গা তো পাঠাত, সর্বচিত কবিতা পাঠ এটা সেটা, তো সেটাতে আমি পার্টিসিপেট করতাম এবং সেখানে গিয়ে আসলে স্কুলের জন্য একটা কিছু ক্যারি করে নিয়ে আসায় ছিল স্বাভাবিক, আমি কিছু না কিছু নিয়ে আসতাম। তো সেটা ছিল অ্যাক্টিভিটি। আর পরে হচ্ছে কাকতালীয় ভাবে থিয়েটারে জয়েন করা, মঞ্চনাটক দেখা হতো। তো সেই জায়গা থেকে একদিন ওদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম থিয়েটারের সামনে ভিড়, থিয়েটার অফিসটা ছিল সেঞ্চুরি মার্কেটের উল্টো দিকে। তো ভিড়, আমি গেছি জাস্ট শুক্রবারে কি দেখতে আর কি, রিক্সাটা থামিয়ে কি ব্যাপার এখানে, থিয়েটারের নাটক দেখেছি আমি, তো এখানে থিয়েটার অফিস অ্যারো দেওয়া। তো ওখানে গেলাম, যে দেখি যে আসলে সেদিন অডিশন হচ্ছে। অডিশনটা হচ্ছে যারা কিনা আগে অ্যাপ্লিকেশন কিনেছে, কিনে অ্যাপ্লাই করেছে, তাদেরকে ডেকেছে অডিশন, কিন্তু আমি তো কিছুই করি নাই। তো আমি গেলাম, যাওয়ার পরে একজন বললেন যে না আসলে তো শেষ হয়ে গেছে, এখন আর সম্ভব না। আমি চলে যাচ্ছিলাম, তো পেছন থেকে এক দুজন আবার ডাকলেন। ডাকার পরে অডিশন নিচ্ছিলেন মমতা স্যার, মমতাজুদ্দিন আহমেদ, কে এস ফিরোজ, কেরামত মাওলা, আফরোজা বানু, তো অনেকেই ছিল। তো সেখানে যাওয়ার পরে আমার ইন্টারভিউটা হলো আর কি, সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখতে বললেন। তো আমাকে কিনতে হলো না, 125 টাকা ওদের ছিল, তো কিনতে হলো না, অ্যাপ্লাই করলাম, ওনাদের সঙ্গে ইন্টারভিউ দিলাম। তো জায়গাটাকে অনেক হ্যাভিচুয়াল মনে হলো, কারণ টেলিভিশনের পর্দায় যাদেরকে দেখেছি, যাদেরকে অনেক বেশি পছন্দ করি, তাদের মধ্যে বেশ কয়েকজন বসে আছে, তাদের সঙ্গে কথা বললাম। কথাটা আসলে ইন্টারভিউটা অত প্লিজেন্ট ছিল না, কারণ খুব ছোটবেলা থেকে অনেক সোজাসোজা কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, তো আমার আর আগ্রহ ছিল না ওখান থেকে যাবো। আবার কাকতে গেলে ভাবে পরে শুক্রবার ওদিক দিয়ে যাচ্ছি, তো বললাম যে দেখে যাই
1: কি অবস্থা।
2: হ্যাঁ, রেজাল্টটা দেওয়ার কথা, গেলাম যে দেখি, আমার নাম সবার উপরে, আবার জিজ্ঞেস করলাম, তো বললো যে নেক্সট একটা ডেটে। সেই সময় থিয়েটারের একটা প্রোডাকশন সামনে হাতে নেওয়া হয়েছে, সাতঘাটে কানাকুরি হয়েছে, রাক্ষসী হয়েছে, তারপর একটা প্রোডাকশন করা হবে, সেই প্রোডাকশনকে সামনে রেখে আসলে আমাদেরকে ডেকেছিল, এবং সেটাই হচ্ছে শুরু। এবং তারপরে যে একটা ওয়ার্কশপ হলো, প্রায় 3 সপ্তাহ একটা ওয়ার্কশপ, সেটাতে আমরা পরবর্তীতে যে সিনিয়রদের সঙ্গে কাজ করে নিজেকে ধন্য হয়েছি, সেরকম কিছু মানুষ, যার মধ্যে ছিলেন জাবিল আহমেদ ছিলেন, নরেন বিশ্বাস ছিলেন, আলী জাকের ছিলেন, তো আব্দুল আবু সাইদ ছিলেন, মানে এত এত গুণী মানুষের সংস্পর্শে 3 সপ্তাহ কাটিয়েছি। তো ওটাতেই ট্রান্সফর্ম হয়ে গেল আর কি। আর থিয়েটারে জয়েন করতে গিয়ে আসলে ওটা আমি কন্টিনিউ করলাম এই কারণে, বাবার বকা খেতাম, করবাটা কি তুমি, তুমি পড়াশোনা করছো না, তুমি এখন গিটার কিনছো, গিটার বাজাচ্ছ দেখছি, ছুপ, তোমার ক্যামেরায় ছবি তুলছ। হ্যাঁ, এগুলো তো নেগেটিভ কোনো কাজ ছিল না, অতটা প্রেশার দিতে পারে নাই, বাট থিয়েটারে গিয়ে মনে হয়েছে যে দিস ইজ মাই প্লেস, কারণ ওখানে আমি যা যা করি, ছবি তুলি, আমি ছবি আঁকি, মানে যে শিল্প চর্চার যে মাধ্যমগুলোতে, মানে শিল্পের যে মাধ্যমগুলোতে আমার ভালো লাগা বা চর্চা ছিল সেই স্কুল লাইফে, তো সেইগুলো সবগুলো সম্মিলন ওখানে, কালেক্টিভ আর্ট, সবগুলোই চর্চা করা যাবে। তো ওটা আমি খুব এনজয় করলাম এবং আমি ডেডিকেটেড থিয়েটার ওয়ার্কার হয়ে গেলাম। এই যে থিয়েটার, তারপরে আস্তে আস্তে কাকতালীয় ভাবে আমাকে সবাই জোর করে নিয়েছে। টেলিভিশনটাতে আমার বান্ধবী ছিল, আমরা একসঙ্গে পড়তাম কাজেরই, ওনার যে বাবা বরকতুল আঙ্কেল, উনি আমাকে একবার মানে সামহ কাজেরির সঙ্গেই করে একটা নাটকে নিয়ে গেছিলেন, দ্যাট ওয়াজ 92। তো মোশের চৌধুরীর লেখা টেলিভিশন নাটক প্রথম করলাম, এনলিস্টমেন্ট ছিল না, এমনিতেই করলাম। তো বরকতুল আঙ্কেল, ওখানে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম, কারণ আমার কোয়ার্টিস্ট ছিল সুমি, সুমিটা বোধহয় 3 নম্বর না 4 নম্বর কাজ, সুমি ছিল, মমতা স্যার ছিলেন, একদম শুরু থেকে, উৎপল দত্ত, সুমন চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, খান, শোভাদি,
1: একদম শেষে।

0: কিন্তু মা বাবা নাই। আমি তো যদি বছর দশটা ছেলে পেলেকে যদি আসলে আমি রেখে পড়াশোনা করি, মানে পড়াশোনা বলতে আমি তাকে বিদ্যান মানে পিএইচডি করাবো না, যে যতটুকু পড়াশোনা তার আসলে জীবন যাপনে লাগে সেইটুকু, তারপরে তাকে হচ্ছে হাতের কাজ শেখানো,
1: মানে অভিভাবক হিসেবে যতটুকু করা
0: যায়। আমি আমি আসলে কারুশিল্পী বানাতে চাচ্ছি, আমি নিজে কাজ করতাম এক সময়, ডিজাইন করতাম, আমি গিয়ে দেখছি এখন যে মেশিনের কারণে হাতের কাজ ভুলে গেছে। সো আমি কিছু ছেলেকে ছবি আঁকা শেখাবো, কেউ কাঠের কাজ করবে, কেউ হাতের কাজ করবে, এবং আমি যদি চার পাঁচ বছর ওকে আমার কাছে রেখে তারপরে যদি আমি একটা করে দিতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশও একটা অ্যাসেট পাবে,
1: তার জীবনটাও নিশ্চিত হবে,
0: ওই ছেলেটার জীবনটা সারা জীবন কাজ করে খেতে পারবে,
1: স্বাবলম্বী হবে,
0: স্বাবলম্বী হবে।
1: আর এরকম সুন্দর চিন্তা করলে আমার মনে হয় যে আমাদের সমাজে, আমাদের পারিপার্শ্বিক যে জায়গাগুলো আছে সব জায়গায় সবকিছু অনেক বেশি সুন্দর হয়, আপনি যেভাবে বললেন। তো অনেক ধন্যবাদ আপনাকে আজকে এত সুন্দর সময় দেবার
0: জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আর বিশেষ করে বাংলাদেশ বেতারের সমস্ত শ্রোতাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং বলতে চাই যে যদি আমার কথা ভাল লেগে থাকে বা আমাদের এই জেনারেশনের কথা আপনাদেরকে ভাল লেগে থাকে, তাহলে এটা আমি ঋণী হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। আমাদের শৈশবে, আমাদের জেনারেশনের সবাই, আমরা বইয়ের পড়া পড়েছি, মা বাবাও শিখিয়েছে, আমরা স্কুল কলেজে শিখেছি, কিন্তু আরেকটা বড় শিক্ষকের ভূমিকা পালন করেছে হচ্ছে বাংলাদেশ বেতার। সেখান থেকে আমাদের মনন তৈরি হয়েছে, আমাদের বিবেক তৈরি হয়েছে, আমাদের জ্ঞান ভান্ডার ছিল, আমরা জানতাম কি করে জীবন যাপন করতে হবে, কিভাবে পজিটিভ হতে হয়। সো আমি বাংলাদেশ বেতারের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি স্বপ্ন দেখি বেতার আবার আগের মতো সবার ঘরে থাকবে এবং আমাদের সবাইকে আলো দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, একদম ঘড়ির কাঁটা জানান দিচ্ছে শেষের সময় চলে এসেছি। আজকের মতো গুণীজনের কথা থেকে বিদায় নেব, সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্য।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বাকি অংশে ফিরব পবিত্র এশার নামাজের আজানের পর। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: الله أكبر الله أكبر الله

0: فهذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: শুনছিলেন সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এবারে একটি গান শুনলে নিশ্চয়ই মন্দ হয় না, চলুন শোনা যাক জনসংখ্যা বিষয়ক একটি গান। শিল্পী মেহেদী মিরাজ ও খন্দকার মাসরিন নাহার বনি, কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: আসলে জনসংখ্যা সমস্যা আমাদের দেশের একটি বড় সমস্যা। এই জনসংখ্যা সমস্যার কারণে আরও অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পরিবার ছোট করে গড়ে তুলতে হবে, কারণ ছোট পরিবারের কোনো বিকল্প নেই। প্রিয় বন্ধুরা, সময় বলছে বিদায় নিতে হবে। এবার তার আগে বলতে চাই কিছু গুরুত্বপূর্ণ কথা। আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন এক নাগাড়ি তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন, তাহলেই থাকতে পারবেন নিরাপদ। এমনই প্রত্যাশায় জানিয়ে দিতে চাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অন্যথায় লাইসেন্স বাতিল। দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতি বান্ধব রাজনীতি প্রয়োজন, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে 7 জনকে মৃত্যুদণ্ডাদেশ। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে 9 জনের প্রাণহানি। শ্রীলঙ্কার একটি কারাগারে মাদক পাচারের সঙ্গে জড়িত প্রতিদ্বন্দ্বী 2 গ্যাংয়ের সংঘর্ষে নিহত অন্তত 25 জন। ফিফা বিশ্বকাপে শেষ 16 পর্বে আজ রাতে স্পেন পর্তুগালের এবং আগামীকাল সকালে বেলজিয়াম যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে। এবং হারারেতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে 25 রানে পরাজিত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে

0: কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। গুলশান বনানী বাড়িধারা নিকেতন এলাকার ভবনগুলোর পয় নিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এই সভার আয়োজন করা হয়। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয় বর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সভায় গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ রক্ষায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান এসটিপি স্থাপন, লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ, পানি প্রবাহ সচল রাখা এবং করাইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে সেই জন্য কি কর্মপরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ওই প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও নির্দেশ দেন। এই কমিটি আগামী এক মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আভিয়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সৌদি আরব সফর দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পৃক্ততা গভীরতর এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সৌদি আরব সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটি বিএমএসএস আয়োজিত এক কর্মশালায় এই নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশে প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় সিজারিয়ান বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারও বারবারই উদ্বেগ প্রকাশ করে আসছে। এবার সেই প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে ডেলিভারি বা লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক বেসরকারি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সিজারিয়ানই যেন নিয়মে পরিণত হয়েছে। এই সংস্কৃতি বদলাতে লেবার রুম স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে।
2: আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিকে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে আমরা সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফারি নিয়োগের তার বাধ্যতামূলক, যাতে করে আমাদের মায়েদেরকে নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা যায়।
1: স্বাভাবিক প্রসবের পরিবেশ নিশ্চিত করতে শুধু অবকাঠামো নয়, বাড়ানো হচ্ছে দক্ষ জনবলও। এজন্য জনস্বাস্থ্য খাতে 1,00,000 নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে 80,000 জনই হবেন নারী এবং তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী।
2: আমরা যে এবছর 1,00,000 স্বাস্থ্যকর্মী নিব তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়েলোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি। প্রতিটা জায়গায় মিডওয়াইফদের চাকরির ব্যবস্থা করতে হবে। নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন।
1: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয় বরং দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

0: পিয়াজ রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত শিশুর প্রাথমিক পরিচর্যা ও বিকাশ শীর্ষক কর্মশালায় এই কথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানসম্মত দিবাযত্ন কেন্দ্রের অভাবে কর্মজীবী মা ও তাদের সন্তানদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সময় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, সেবাদান প্রক্রিয়া সহজ করতে, স্বচ্ছতা বৃদ্ধি এবং সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। তিনি আজ রাজধানী সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিং 2025-26 এই কথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সহ প্রতিটি নাগরিককে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা, যাতে তারা যে কোনো স্থান থেকে সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন। উন্নয়ন দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কাজের চেয়ে বেশি হয়েছে চুরি ও দুর্নীতি। তিনি বলেন, কারো উপর নির্ভর করে নয়, নিজের অবস্থার পরিবর্তনে নিজেরই কাজ করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিকে যদি অর্থনীতি বান্ধব কাঠামোর মধ্যে আনা না যায়, তবে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাণিজ্যের উন্নয়ন সংক্রান্ত বিশেষজ্ঞ আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এলডিসি গ্রাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস শীর্ষক এক কর্মশালায় এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো তাত্ত্বিক আলোচনাকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে একটি রাজনৈতিক শক্তির কার্যকর পদক্ষেপের প্রয়োজন।
1: এই ব্যাপারে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সাধারণ পরিষদে কিন্তু এটা আবার অতিক্রম করতে হবে। তো একজন স্বতঃস্ফূর্ত নাগরিক হিসাবে যেহেতু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না, এবং ধরে নিতে পারি যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা 3 বছর একটা বর্ধিত সময় পাব। অর্থাৎ সব আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে যে এই 3 বছরকে আমরা কি কাজে লাগাব। রাজনীতি যদি অর্থনীতি বান্ধব রাজনীতির কাঠামোর মধ্যে না আনা যায়, তাহলে এই ধরনের সকল বিশেষজ্ঞের আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত একটা তাত্ত্বিক আলোচনায় রূপান্তরিত হতে বাধ্য হবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। 6 দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবারও বসবে। গত মঙ্গলবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সব জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডকে পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে এবং গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে না। তিনি আজ চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ রিসাইক্লিং পরিদর্শন ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে 31টি গ্রিন লাইসেন্সধারী জাহাজ রিসাইক্লিং ইয়ার্ড রয়েছে। এসব প্রতিষ্ঠানের মতো অন্য সব ইয়ার্ডকেও আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করে গ্রিন লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। যারা এ খাতে নতুন করে ব্যবসা করতে চান তাদেরকে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এলক্ষ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তি নির্ভর শ্রেণী কক্ষ, নতুনভাবে পুনর্বিন্যাসকৃত পাঠক্রম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। নির্বাচন কমিশন ইসি আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। রাজধানী নির্বাচন ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা

0: বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের আয়োজন করা হতে পারে। জামালপুরে গণধর্ষণ মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১,০০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন। এদিকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ নগরীর পতেঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে দুই পরিবারের ৭ সদস্য সহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ ভোরে কক্সবাজারের পৃথক দুটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার একটি কারাগারে মাদক পাচারের সঙ্গে জড়িত প্রতিদ্বন্দ্বী দুই গ্যাংয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে ৪ জন কারারক্ষী আছেন এবং আরও শতাধিক লোক আহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে দ্বিতীয় দফা বড় ধরনের রুশ মিসাইল ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। খবরে বলা হয় দুই জেলার অনেকগুলো সুউচ্চ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ২০টির বেশি স্থানে উদ্ধার তৎপরতা চলছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা আজ রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। গ্র্যান্ড মুসাল্লা মসজিদ থেকে বের হওয়া এই শোকযাত্রায় লাখো শোকাহত মানুষ অংশ নেন। উল্লেখ্য, নিজ শহর মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ষোলো দলের নকআউট পর্বে আজ রাত একটায় ডালাসে স্পেন পর্তুগালের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ছটায় সিয়াটলে বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং আগামীকাল রাত ১০টায় আটলান্টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশর। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের লড়াইয়ে নকআউট পর্বের দিনের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই চির প্রতিদ্বন্দ্বী পর্তুগাল ও স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বনাম স্প্যানিশ আর্মাডাদের এই লড়াইকে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। একই দিন সকালে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে সিয়াটলের সিয়াটল স্টেডিয়ামে। ঘরের মাঠে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের স্বর্ণালী প্রজন্মকে কতটা রুখে দিতে পারবে সেটি এখন দেখার বিষয়। এদিকে ল্যাটিন আমেরিকার পরাশক্তি এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে আফ্রিকার অন্যতম সেরা দল মিশরের বিপক্ষে। এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায়। বিশ্বজুড়ে কোটি কোটি আলবি সেলেস্তে সমর্থকরা এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে রাউন্ড অব ১৬ চরম নাটকীয় ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস করল নরওয়ে। এছাড়া মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর দুর্দান্ত প্রতিরোধ ভেঙে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট হারারেতে আজ তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ২৫ রানে পরাজিত হয়েছে। আগামী ৯ জুলাই একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায় উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুলশান বনানী বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অন্যথায় লাইসেন্স বাতিল। দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি বান্ধব রাজনীতি প্রয়োজন, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরের ৭ জনকে মৃত্যুদণ্ডাদেশ। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি। শ্রীলঙ্কার একটি কারাগারে মাদক পাচারের সঙ্গে জড়িত প্রতিদ্বন্দ্বী দুই গ্যাংয়ের সংঘর্ষে নিহত অন্তত ২৫ জন। এবং ফিফা বিশ্বকাপের শেষ ১৬ পর্বে আজ রাতে স্পেন পর্তুগালের এবং আগামীকাল সকালে বেলজিয়াম যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাহিদা মিতু। আজকের সংবাদ পর্যালোচনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ের ভাষণ বিশেষভাবে আলোচিত হয়েছে। 1975 সালের এই দিনে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গঠিত এই রেজিমেন্ট আজ দীর্ঘ 5 দশক অতিক্রম করে দেশের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে যে ভাষণ দেন তা দেশের নিরাপত্তা ও নেতৃত্বের ভবিষ্যৎ দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রপতি তার বক্তৃতায় বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। স্থল, নৌ, আকাশ ও সাইবার এই চারটি ক্ষেত্রে সমান দক্ষতা অর্জন করে বাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি, অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা পুলিশ বাহিনীর সাফল্য বিশ্বে প্রশংসিত হয়েছে আর এই অর্জনকে আরও এগিয়ে নিতে হলে বাহিনীকে বহুমাত্রিক সক্ষমতায় উন্নীত করা জরুরি। রাষ্ট্রপতির ভাষণে প্রতিফলিত হয়েছে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে প্রতিরক্ষা শুধু সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোয় সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যও রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান তার ভাষণে নিরাপত্তা কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে যেন সরকার প্রধান জনগণ থেকে দূরে সরে না যান। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আস্থার সম্পর্ক বজায় রাখা গণতান্ত্রিক নেতৃত্বের জন্য অপরিহার্য। তাই নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেও জনগণের কাছে পৌঁছানো এবং তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক রক্ষা করা নেতৃত্বের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে তিনি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপর আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চান। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য তিনি পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান। পিজিআর এর কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর কারণ রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও এর সদস্যদের অন্যতম কর্তব্য। এ দায়িত্ব পালনে তাদেরকে নানা রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতা পিজিআরকে নিঃসন্দেহে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচিত করেছে। শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ পিজিআর চলতি বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি বাহিনী হিসেবে এটি অবশ্যই তাদের জন্য অত্যন্ত গৌরবের। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ইতিহাসে ফিরে তাকালে দেখা যায়, প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী কাজ করে আসছে। নানা রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন, গণতান্ত্রিক উত্তরণ সবসময়ই এই বাহিনীর রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা রক্ষায় অটল থেকেছে। আজকের দিনে এসে এর দায়িত্ব আরও বহুমাত্রিক হয়েছে। শুধু শারীরিক নিরাপত্তা নয়, প্রযুক্তিগত ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও তাদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ের ভাষণে এই দিকটি স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি দেশের নিরাপত্তা ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতীক। রাষ্ট্রপতি বাহিনীকে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন আর প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এই দুই দিক মিলিয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যেখানে নিরাপত্তা কৌশল জনগণ থেকে নেতৃত্বকে দূরে সরিয়ে না রেখে বরং আরও কাছে নিয়ে আসবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণে নিরাপত্তা, আধুনিকীকরণ এবং জনসম্পৃক্ততার যে সমন্বয় রয়েছে তা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর জন্য দিক নির্দেশক। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51 বছরের ইতিহাসে অর্জিত অভিজ্ঞতা এবং বর্তমান আহ্বান মিলিয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যেখানে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং সশস্ত্র বাহিনী হবে আধুনিক, চতুর্মাত্রিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি দেশাত্মবোধক গান, মোহাম্মদ মোজাক্কের এ কথায় সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন মোহাম্মদ মোজাক্কেরের কথায় সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু। অধিবেশন

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন মোহাম্মদ মোজাক্কেরের কথায় সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি সুদীপ কুমার কুণ্ডু। অধিবেশন

25 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন একটি দেশাত্মবোধক গান, গাজী মাজহারুল আনোয়ারের কথায়, বশির আহমেদের কণ্ঠে।

0: বেলা 1:05। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন রূপারানী সাহা এর কণ্ঠে দুপুর 12:30 এবং নাহিদ সুলতানার কণ্ঠে বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বেলা 3:05। নজরুল সঙ্গীত শুনবেন জুগলুল হায়দার শাহিনের কণ্ঠে বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বি এম আবুল কালাম আজাদের কণ্ঠে দুপুর 12:20। লালনগীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধে 6:10। এছাড়া লালনগীতি শুনবেন পাগলা বাবলু খানের কণ্ঠে দুপুর 12:40। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কণ্ঠে বেলা 2:50। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। এবারে তিলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।

শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন গাজী মাজহারুল আনোয়ারের কথায় বশির আহমেদের কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান।

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের সকল কার্যক্রম। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।